গানে তার বয়স লেখে 700,000 কুড়ি। সাদা সুতোয় জাল বুনে সে হয় না বুনন সারা, পথ ছিল পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা। হেনকালে কখনো নাকি পড়ল ঘুমে ঢুলে, স্বপনে তার বয়সখানা বিবাগ গেল ভুলে। ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে। সন্ধেবেলার আকাশ চেয়ে কি পড়ে যায় কি পড়ে তার মনে, চাঁদকে করে ডাকাটাকি চাঁদ হাসে আর শোনে। যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে, দুহাত তুলে সে পথ দিয়ে চায় সে যেতে ফিরে। হেনকালে মায়ের মুখে যেমনি আঁখি তোলে, চাঁদের ফেরার পথখানি যে তক্ষণই সে ভোলে। কেউ জানে না কোথায় বাসা, এলো কি পথ পেয়ে, কেউ জানে না এই মেয়ে সেই আদ্যিকালের মেয়ে। বয়সখানা খ্যাতি তবু রইল জগৎ জুড়ি, পাড়ার লোকে যে দেখে সেই ডাকে বুড়ি বুড়ি। সবচেয়ে যে পুরনো সে কোন মন্ত্রের বলে, সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরাতলে। অসাধারণ অসাধারণ শিশু মনস্তত্ত্বকে কেন্দ্র করে তার লেখাগুলি, শিশু মনস্তত্ত্বকে কেন্দ্র করে তার কবিতাগুলি, তার গানগুলি, ছোট গল্পগুলি আজও আজও আজও আমাদের হৃদয়কে স্পর্শ করে। বন্ধুরা, তার সৃষ্টিতে অবগাহন করেই তো অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এবারে আরও দুটো গান স্বস্তিকা মুখোপাধ্যায় এবং স্বপন গুপ্তের কণ্ঠে, চলুন শুনে নি আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি।

দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছি, আর তখনই মনে হচ্ছে আর 15-16 মিনিট যে সময়টা রয়েছে সে সময়ে যদি আরও গান আর কবিতা শোনা যেত কেমন হতো। সময় তো সীমাবদ্ধ, আর তারই মাঝখানে আমাদের কাজগুলো সেরে ফেলতে হবে, অর্থাৎ গান শোনার কাজ, কবিতা শোনার কাজ। এবারে আমাদের একেবারে শৈশবের কল্পনাকে কেন্দ্র করে লেখা কবিগুরুর সে বিখ্যাত কবিতাটি শিশুকল্যাণনাথ কাব্যগ্রন্থ থেকে পড়ে শোনাই। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি,

তিনি আছেন আমাদের শৈশবের কল্পনায়, আমাদের কৈশোরের আলো আঁধারির মধ্যে। তিনি আছেন আমাদের যৌবনের রঙিন দিনগুলোয়। তিনি আছেন আমাদের বার্ধক্যের আশ্রয়ে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অনুভূতির কথা তাঁর বিবিধ সৃষ্টিতে অসামান্যভাবে সাজিয়ে গেছেন। আপনার আমার প্রয়োজন মতন আমরা সে কথাগুলো তুলে নিতেই পারি অনুপ্রেরণা হিসেবে, জীবনে এগিয়ে যাওয়ার পাথেয় হিসেবে। আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে তিনি এক উজ্জ্বল আলো। আজ আনন্দধ্বনি অনুষ্ঠানে বহু প্রথিতযশা শিল্পীর কণ্ঠে শুনলাম রবীন্দ্রসঙ্গীত। আশা রাখি আবারও আসবো 107 FM রেনবো আপনাদের সঙ্গে এই আনন্দধ্বনি অনুষ্ঠানে তাঁর সৃষ্টির কিছু অংশ পাঠ করব আবারও, আর আবারও শোনাব বিবিধ প্রথিতযশা শিল্পীর কণ্ঠে গান। আজকের মতন এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।

আকাশবাণী মৈত্রী। আজ মঙ্গলবার 5ই মে 2026 খ্রিস্টাব্দ, শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:37 এবং বাংলাদেশ সময় সকাল 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার খবর। মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলের ওপর দিয়ে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় 60 কিলোমিটার। আজ অর্থাৎ 5ই মে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের আজ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার খবর। আকাশবাণী মৈত্রী সুচিন্তন এখন শুনবেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

যদি জিজ্ঞাসা করা যায় যে কোন অনুরাগ সম্পূর্ণরূপে নির্বিষ, তবে তাহার এক উত্তর এই যে ঈশ্বরানুরাগ। তা ভিন্ন আর আর সমস্ত অনুরাগই জগৎ সংসারকে দুই পক্ষে বিভক্ত করে, আত্মপক্ষ এবং পরপক্ষ। কারো কাছে আমিটি কেবল আপনার, আর সকলেই পর। কারো কাছে আমিটি, স্ত্রীটি, পুত্রটি, কন্যাটি, ভাইটি, ভগ্নিটি পর্যন্ত আপনার, তদ্ভিন্ন আর সকলেই পর। কারো কাছে আমিটি হইতে আপনার স্বজাতি পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর। কারো কাছে আমিটি হইতে স্বদেশ পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর। এই প্রণালীতে লোকে অনুরাগ সোপানে নিচের নিচের পৈঠা হইতে উপরের পৈঠায় পদার্পণ করিতে থাকিলে তাহার আত্মপক্ষ ক্রমশই বিস্তার লাভ করিতে থাকে, তাহাতে আর ভুল নাই। কিন্তু পক্ষী শাবক যতদিন না মুক্ত আকাশে উড়িতে শেখে, ততদিন তাহার পক্ষ বিস্তারের প্রকৃত সার্থকতা হয় না, ততদিন তাহার উত্থানের সঙ্গে পতন জোড়া লাগানো থাকে। লোকে যতদিন না ঈশ্বর অনুরাগের মুক্ত সমীরণে উত্থান করে, ততদিন তাহার আত্মপক্ষের সঙ্গে একটা না একটা পরপক্ষ জোড়া লাগানো থাকিতেই চায়। ততদিন হয় এ বাড়ির দ্বারের সম্মুখে ও বাড়ি, নয় এ জাতির দ্বারের সম্মুখে ও জাতি, নয় এ দেশের দ্বারের সম্মুখে ও দেশ। অষ্টপ্রহর চক্ষু রাঙাইয়া দাঁত মুখে চাইতে থাকে। কেবল ঈশ্বর অনুরাগের পয়টায় জগৎশুদ্ধ সকলেই আত্মপক্ষীয়, সেখানে পরপক্ষের মূলেই দাঁড়াইবার স্থান নাই। ইহার কারণ এই যে স্বদেশীয় রাজ্যের বাহিরে যেমন বিদেশীয় রাজ্য, ঈশ্বরের রাজ্যের বাহিরে তাহার সেরূপ কোনো প্রতিপক্ষের রাজ্য স্থান পাইতে পারে না। যেহেতু ঈশ্বর আত্মপর, সমস্ত ব্যাপিয়া সমস্তেরই মূলে এবং সমস্তেরই অভ্যন্তরে অবস্থিতি করিতেছেন, এই জন্য ঈশ্বর অনুরাগী ব্যক্তির একটি প্রধান পরিচয় লক্ষণ এই যে ত্রিজগতে কেহই তাহার পর নহে। জগৎ সংসারের মধ্য হইতে

একটি কোনো ব্যক্তি অথবা একটা কোনো পরিবার বা জাতি বা দেশ বাছিয়া লইয়া তাহাতে বিশেষরূপে আসক্ত হওয়ার নামই লোকে জানে অনুরাগ বন্ধন। কিন্তু যে বিশ্বব্যাপী অনুরাগ কাহাকেও না বাছিয়া সকলেরই প্রতি সদ্ভাবের ক্রোর প্রাতিয়া দেয়, তাহাকে চক্ষের সমক্ষে বিরাজমান দেখিলেও খুব একজন পাকা জহরি ব্যতীত যে সে লোকে তাহাকে চিনিতে পারে না। তাহার মুখের পানে তাকাইয়া লোকে ভাবে যে এ আবার কিরূপ অনুরাগ, সকলকে ছাড়িয়া একজনকে ভালোবাসার নামই তো আমরা জানি ভালোবাসার পরাকাষ্ঠা। সকলকে ভালোবাসা আবার কিরূপ? সকলকে ভালোবাসা আর কাহাকেও ভালো না বাসা দুই সমান, এ তো অনুরাগ নহে, এ এক প্রকার বিরাগ। একে আমরা বৈরাগ্য বলিতে পারি, অনুরাগ কোনো মতেই বলিতে পারি না। বাস্তবিক এই কারণেই ঈশ্বর অনুরাগের নাম হইয়াছে বৈরাগ্য।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলোর সুবোধ্য সঙ্গীতে শরৎ। শরৎ পরিবেশন করবেন পণ্ডিত সুররঞ্জন, রাগ গুজরি টোডি এবং নট মুখরী।

প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলা খবর।

আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারী 15,000-এরও বেশি ভোটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। আসামে পরপর তৃতীয়বার ক্ষমতা ধরে রাখল বিজেপি। তামিলনাড়ুতে বিজয় নেতৃত্বাধীন টিভিকে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। পুদুচেরিতে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে বলে মন্তব্য করেছেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই সংযুক্ত আরব আমিরশাহী থেকে অর্থ তজরুপ সংক্রান্ত মামলায় অভিযুক্ত পলাতক মোহাম্মদ নাভাস কাকাত ইসমাইলকে দেশে ফিরিয়ে এনেছে। আইপিএল ক্রিকেটে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে সরকার গঠন করে ইতিহাস সৃষ্টি করল বিজেপি। স্বাধীনতার পর এরাজ্যে প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপির সরকার। মোট 293টি বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত 292টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজেপি 206টি আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস 80টি আসনে জিতেছে এবং 1টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি 2টি করে আসন পেয়েছে এবং সিপিআইএম ও আইএসএফ 1টি করে আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। বিজেপির অন্যান্য জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পাল, ভাতার থেকে সৌমেন কারফা, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র, পানিহাটি থেকে আরজিকর কাণ্ডে কন্যাহারা রত্না দেবনাথ, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্ত, খড়গপুর সদরে দিলীপ ঘোষ প্রমুখ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার সবকটি আসনে জয়ী হয়েছে বিজেপি। বহরমপুর আসনে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা থেকে রিয়াত হোসেন সরকার, ক্যানিং পূর্ব থেকে বাহারুল ইসলাম, গোয়ালপুকুর থেকে মোহাম্মদ গুলাম রব্বানী, কলকাতা বন্দর থেকে ফিরাদ হাকিম, বালিগঞ্জ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, বেলেঘাটা থেকে কুণাল ঘোষ বিজয়ী হয়েছেন। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নওদা এবং রেজিনগর উভয় আসনেই জয়ী হয়েছেন। গত মাসে 23 এবং 29 তারিখে 2 দফায় পশ্চিমবঙ্গে 294টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 2 দফার ভোটে পশ্চিমবঙ্গে 92.47% ভোট পড়েছে, যা স্বাধীনতার পর সর্বোচ্চ। দোসরা মে মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথে পুনর্ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও নির্বাচন কমিশন পার্শ্ববর্তী ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে দিয়েছে। বহু সংখ্যক বুথে ভোটগ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ এনে কমিশন এই সিদ্ধান্ত নেয়। ওই আসনে পুনরায় ভোটগ্রহণ হবে চলতি মাসের 21 তারিখে এবং গণনা হবে 24 মে। অভিনয় ছেড়ে রাজনীতিতে আসা বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রী কাজগম টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে

0: বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। মোট 234টি আসনের মধ্যে টিভিকে 108টি আসনে জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল দ্রাবিড় মুন্নেত্র কাজগম ডিএমকে 59টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগম এআইএডিএমকে পেয়েছে 47টি আসন। পিএমকে জয়লাভ করেছে 4টি আসনে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি পেয়েছে 5টি আসন। বিজেপি ডিএমডিকে এবং AMMKMN কেজে 1টি করে আসনে জয়ী হয়েছে। সিপিআই সিপিআইএম ভিসিকে এবং IUML 2টি করে আসনে জয়লাভ করেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কংগ্রেস 63টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ 22টি আসনে জয়লাভ করেছে। পারাভুর কেন্দ্রে কংগ্রেসের VD সতীশন, হরিপাড়ে কংগ্রেসের রমেশ চেন্নিথালা জয়লাভ করেছেন। সিপিআইএম নেতা ও বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন ধর্মাধর আসনে কংগ্রেসের VP আব্দুল রশিদকে 19,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর মেমন আসনে প্রবীণ সিপিআইএম নেতা ভি সিবানকুট্টিকে 4,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। এদিকে কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকাটের কাছে গতকাল বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের পদত্যাগপত্র দিলে তিনি তা গ্রহণ করেন। আসামে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শাসক দল বিজেপি নেতৃত্বাধীন NDA জোট টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। বিজেপি পেয়েছে 82টি আসন, যেখানে তাদের জোট সঙ্গী অসম গণ পরিষদ জিতেছে 10টিতে এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট পেয়েছে 10টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে 19টি আসন। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অব ও রাইজার দল 2টি করে আসন পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস ওই রাজ্যে 1টি আসন পেয়েছে। বিজেপি নেতা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি আসন থেকে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বিদিশা নিয়োগীকে পরাজিত করেছেন। বিজেপি নেতা হিতেন্দ্রনাথ গোস্বামী জোরহাট আসনে কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈকে পরাজিত করেছেন। জারিরোড আসনে কংগ্রেসের শ্রী বুবুল দাসের বিরুদ্ধে জিতেছেন বিজেপির পীযূষ হাজারিকা। অসম গণ পরিষদ নেতা কৃষিমন্ত্রী অতুল বোরা বোকাখাত বিধানসভা কেন্দ্রের রাইজার দলের হরিপ্রসাদ সাইকিয়াকে পরাজিত করেছেন। রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওয়াগ কংগ্রেস প্রার্থী বিটুপন সাইকিয়াকে পরাজিত করে টানা ষষ্ঠবার গোলাঘাট বিধানসভা আসনে জয়ী হয়েছিলেন। শ্রীজঙ্গম আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের মোহাম্মদ নুরুল ইসলাম। 9 এপ্রিল রাজ্যের 126টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে রেকর্ড 85.96% ভোট পড়েছিল। পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে NDA জোট পরবর্তী সরকার গঠন করতে চলেছে। NDA শরিক দলগুলির মধ্যে সর্বভারতীয় NR কংগ্রেস 12টি আসন, ভারতীয় জনতা পার্টি 4টি আসন জিতেছে এবং অন্যান্য মিত্র দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগম ও লাচিয়া জয়নায়াগা কাচ্ছি 1টি করে আসন পেয়েছে। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থাট্টানচাদাভি আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। 5টি রাজ্যের 7টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মহারাষ্ট্রে 1টি করে আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস কর্ণাটকে 2টি আসন পেয়েছে। মহারাষ্ট্রে বিজেপি শরিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি NCP অন্য আসনটিতে জয়লাভ করেছে। বারামতি উপনির্বাচনে সুনেত্রা পাওয়ার 218,930 ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এবং দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ের নতুন রেকর্ড স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মী দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া বিজেপির এই বিপুল জয় সম্ভব ছিল না। নতুন দিল্লিতে গতকাল দলের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি রাজ্যের সকলকে কুর্নিশ জানান। এই কার্যকর্তারাই রাজ্যে বিভিন্ন প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্প ছড়িয়ে দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
1: দেশকে উজ্জ্বল ভবিষ্যৎ কি উদ্ঘোষণা কা দিন হ্যায়। মা বঙ্গাল কি জনতা কা, অসম কি জনতা কা, पुडुचेरी की जनता का, तमिलनाडु और केरलम की जनता का आदर पूर्वक नमन करता हूं। बीजेपी के कोटि कोटि कार्यकर्ताओं का भी हृदय से अभिनंदन करता हूं।
0: केंद्रीय স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রণাম জানিয়ে বলেছেন, এই জয় ভয়ে তোষণ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে মানুষের যোগ্য জবাব। অন্যদিকে মমতা ব্যানার্জি 100টি আসনে কারচুপির অভিযোগ এনেছেন।
2: More than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. It's an immoral victory, not moral victory. Immorally, whatever election commission has done with the central forces and prime minister and home minister, it is totally.

0: কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সহযোগিতায় পলাতক মোহাম্মদ নাব্বাস আকাকাত ইসমাইলকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে প্রত্যাপন নিশ্চিত করেছে। সিবিআই জানিয়েছে, এই ব্যক্তি অর্থ তছরূপ, তোলাবাজি, প্রতারণা, অপরাধমূলক আত্মসাত, জালিয়াতি সহ বিভিন্ন অপরাধে দিল্লি পুলিশের দায়ের করা একটি মামলায় অভিযুক্তকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারী 15,000-এরও বেশি ভোটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে বিজেপি সুশাসনের রাজনীতির জয় হয়েছে বলে মন্তব্য করেছেন। আইপিএল ক্রিকেটে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে খবর শুনুন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন প্রীতিলতা ওয়াদেদ্দারের জীবন কথা।
2: সালটা 1932, বাংলায় তখন উথাল পাতাল অবস্থা। দেশকে স্বাধীন করার মন্ত্রে দীক্ষিত ভারতমাতার একনিষ্ঠ সন্তানেরা লড়াইয়ে ব্যস্ত। যে কোনো মূল্যে তারা স্বাধীন করতে চায় তাদের দেশ ও মাতৃকাকে। অনেক মূল্যবান প্রাণ তাজা রক্তে সদ্য স্নান করেছে দেশের মাটি। নন্দনকানন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাংলার তরুণীদের মনে ভরে দিচ্ছেন অসীম সাহস। শুধু কিছু জ্ঞানের বুলি আওড়ে নয়, রীতিমতো দেশাত্মবোধক গান গেয়ে ছাত্রীদের উদ্দীপিত করতেন এই প্রধান শিক্ষিকা। একদিন বিকেলবেলা হারমোনিয়াম নিয়ে গান গাইছেন শিক্ষিকা। সেদিন সাহসের সাথে মিশেছিল বিষাদের করুণ সুর। ছাত্রীরা চলে যেতে সেই শিক্ষিকার বোন জিজ্ঞেস করলেন, দিদি তুই কি আর চলে যাচ্ছিস? দিদি অবাক হয়ে জিজ্ঞেস করলেন বোনকে, কে বলল তোকে? বোনের উত্তর, তোর গান। দিদি তার বোনকে জানাই মাস্টারদা খুব একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে মনে করেছেন। দিদি জানতেন এটাই হয়তো তার শেষ হারমোনিয়াম নিয়ে বসা। না, দেশের জন্য প্রাণ দিতে একবারও দ্বিধাগ্রস্ত হননি সেই সাহসী নারী। শুধু নিজের দেশকে স্বাধীন দেখে যেতে পারবেন না বলে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন মাস্টারদার রানী, অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা তার প্রিয় রানীকে দিয়েছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব ধ্বংস করার কাজ। ওই ক্লাবটি ছিল ইংরেজদের অন্যতম প্রধান ঘাঁটি। রিভলভার আর কার্তুজে সজ্জিত প্রীতিলতা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে এগোলেন তাঁর কাজে। মিলিটারি পোশাকে হাসি মুখে বাবা মার কাছ থেকে বিদায় নিলেন। ইউরোপিয়ান ক্লাবে গুলির লড়াইতে আক্রান্ত হলেন প্রীতিলতা। সুযোগ ছিল পালিয়ে যাওয়ার, কিন্তু দেশের লড়াইয়ে নেমে পালিয়ে যাওয়ার মানসিকতা রাখা তো মহাপাপ, এমনটাই মনে করতেন প্রীতিলতা। আবার ইংরেজদের কাছে ধরা দেওয়া মানেও এক প্রকার তাদের অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা। গুলি লেগেছে তাঁর বুকে, এরপর পুলিশ নারকীয় অত্যাচার চালাবে তাঁর ওপর। মৃত্যুকে ভয় নেই, ভয় আছে অসম্মানকে আর অপমানকে। তার থেকে আগেই বিদায় নেওয়া স্থির করলেন। তার বাকি সৈন্য সাথীদের উদ্দেশ্যে বললেন, মাস্টারদাকে প্রণাম জানাবেন। নিজে মুখে পুরে দিলেন পটাশিয়াম সায়ানাইড। জন্ম হল বাংলার প্রথম মহিলা শহীদের, প্রীতিলতা ওয়াদ্দেদার। 1911 সালে চট্টগ্রামে যখন প্রীতিলতা জন্মগ্রহণ করেন তখন বাবা জগবন্ধু ওয়াদ্দেদারের খুশির সীমা ছিল না। মনে প্রাণে কন্যা সন্তান চেয়েছিলেন তিনি। নির্ভীক, সাহসী, মেধাবী ছাত্রী প্রীতিলতা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি।

0: জন্য পাড়ি দিলেন ঢাকায়, কিন্তু মনে মনে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করে ফেলেছেন তিনি। ঢাকায় মেয়েদের ক্লাব দীপালী সংঘে ছোড়া খেলা, লাঠি খেলা, ব্যায়ামের প্রশিক্ষণ নিলেন। কলেজে পড়াকালীন মাস্টারদা সূর্য সেন, নির্মল সেন, অনন্ত সিংহ, রামকৃষ্ণ বিশ্বাসের মতো বিপ্লবীদের সংস্পর্শে আসেন। মাস্টারদা বুঝতেন বাংলায় বীর তরুণের অভাব নেই, অভাব আছে বীর তরুণীর, দেশমাতৃকার অভাব স্বাধিকার। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত সেই সাধনায় ব্রতী ছিলেন। ইংরেজ শাসকদের ঘুম কেড়ে নিতে মাস্টারদাকে সর্বতোভাবে সাহায্য করেছিলেন প্রীতিলতা। মাস্টারদার ইচ্ছেই অনুশাসনে তাঁর সুযোগ্য শিষ্যা দেশের জন্য প্রাণ দিতে এক মুহূর্তের জন্যও কুণ্ঠাবোধ করেননি।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com mAITRWBANDHU maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com mAITRWBANDHU maitribandhu23@gmail.com।
0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন

0: আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্যবর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন অয়ন বন্দ্যোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন অয়ন বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
2: যে কোনো চাষে বীজ হচ্ছে মূল ভিত্তি। পেঁয়াজ চাষ আমাদের রাজ্যে যেরকম হচ্ছে এবং পেঁয়াজের বীজ উৎপাদনও হচ্ছে, কিন্তু সেই পেঁয়াজের গুণগত যদি বীজটা যদি হয় ভালো গুণগত বীজ, তাহলে কিন্তু লাভের দিকটাও বাড়ে। পেঁয়াজের বীজ দুভাবে করা যায়, একটা হচ্ছে পেঁয়াজ যেরকম আমরা সাধারণভাবে যেভাবে লাগাই, সেই পেঁয়াজ থাকলো মাঠে এবং সেখান থেকে পেঁয়াজ কড়ি হলো, সেগুলো থেকে যাবে, সেইখান থেকে বীজটা হবে। এতে সুবিধা আছে আবার অসুবিধাও আছে। সুবিধা যেটা হচ্ছে আলাদা করে পরিশ্রম করতে হচ্ছে না, তার জন্য খরচও করতে হচ্ছে না, আর তাড়াতাড়িও ফলনটা পাওয়া যায়। এবং তার খারাপ দিকটা বা অসুবিধা যেটা হচ্ছে, মানে পেঁয়াজটাকে দেখে নেওয়ার সুযোগ থাকে না, যে পেঁয়াজটা গুণগত দিক থেকে ভালো হচ্ছে না বীজটা। এবং যদি আমি ভালোভাবে পেঁয়াজের গন্ধটাকে যদি বেছে নিতে পারতাম তাহলে সেটা ভালো হতো। এবার আরেকটা পদ্ধতি আছে, যে এই পদ্ধতিতে প্রথম বছর পেঁয়াজ হলো, সেই পেঁয়াজকে শুকিয়ে সংরক্ষণ করা হলো, পরের বছর কার্তিকের শেষের দিকে বা মাঝামাঝি থেকে অগ্রহায়ণের মাঝামাঝি পর্যন্ত লাগানো যায়, এই সময় পেঁয়াজটাকে সংরক্ষণ থেকে নিয়ে এসে আমরা কেটে একটা পেঁয়াজের সিকি ভাগ উপরের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং তারপরে গন্ধটাকে শোধন করা হয় ট্রাইকোডার্মা ভিরিটি দিয়ে 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে, অথবা ম্যানকোজেব বা কপার ফাঙ্গিসাইড দিয়ে আমরা শোধন করে নিতে পারি প্রতি 2 গ্রাম বা 2.5 গ্রাম ওষুধটা দিয়ে 1 লিটার জলে 5 মিনিট ভিজিয়ে রাখা হয়, তারপরে শুকিয়ে নেওয়া হয় এবং লাগানো হয়। লাগানোর ক্ষেত্রে হচ্ছে পেঁয়াজ লাগানোর জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা বলি 6 ইঞ্চি 2 সারির মধ্যে আর 4 ইঞ্চি হচ্ছে 2 গাছের মধ্যে। বার্ষিক পদ্ধতিতে যদি বলি ওইভাবেই থাকে, আর যেটা দ্বিবার্ষিক পদ্ধতিতে পেঁয়াজটাকে লাগানো হয় 2 সারির মধ্যে দূরত্ব আমরা রাখতে বলি 45 থেকে 60 সেন্টিমিটার, মানে 1.5 থেকে 2 ফুট পর্যন্ত দূরত্ব রাখা হয়। 2 কন্ধ লাগানো হয় যেটাকে আমরা কেটে শোধন করে লাগাচ্ছি, সেই তার সেটা হচ্ছে 30 সেন্টিমিটার দূরে, মানে 1 ফুট দূরে দূরে লাগানো হয়। এরপরে স্বাভাবিক যে পরিচর্যা আছে, সার, ওষুধ, জল, এগুলো যেরকম পেঁয়াজ চাষে করা হয় সেরকম দিতে হবে। 1.5 থেকে 2 কুইন্টালের মতো বীজ প্রতি বিঘার জন্য লাগে। কিন্তু মূল যে বিষয়টা আছে, 2 জাতের মধ্যে দূরত্ব রাখতে হবে কম করে 1 কিলোমিটার, কেননা পেঁয়াজ হচ্ছে ইতর পরাগ সংযোগী অথবা ক্রস পলিনেটেড ক্রপ। সুতরাং যদি আমি পাশাপাশি 2 জমিতে রাখি তাহলে কিন্তু কোনো জাতেরই বীজটা ভালো হবে না। এটা শুধু পেঁয়াজের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্রস পলিনেটেড ক্রপ বা ইতর পরাগ সংযোগী যে সমস্ত ফসল আছে সেক্ষেত্রে 2 জাতের মধ্যে কম করে 1 কিলোমিটার ডিস্টেন্স রাখা হয়। আর অনেক সময় দেখা যায় ফুল হচ্ছে, পেঁয়াজকলি এসছে, ফুল ফুটছে কিন্তু বীজ ধরছে না, সেক্ষেত্রে সমস্যাটা যেটা হচ্ছে অন্য কোনো সমস্যা নয়, যেহেতু পরাগ সংযোগটা হচ্ছে মৌমাছি বা অন্য কোনো এর মাধ্যমে মিত্র পোকার মাধ্যমে হয়, সেক্ষেত্রে ওইটার অভাব যদি হয় তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমি হচ্ছে যে মৌমাছির যাতে থাকে সেটা দেখতে হবে, আশেপাশে যদি সর্ষের মাঠ থাকে তাহলে তো মৌমাছি পেয়ে যাবে, কিন্তু যদি না থাকে সবসময় আপনারা করবেন কি, বিঘে প্রতি 1টা বা 2টো মৌমাছির বাক্স রাখবেন। খরচ হয়তো একটু বেশি হবে কিন্তু বাড়তি আয়টাও হবে, ওইখান থেকে মধুটাকেও আপনি ব্যবসা করতে পারবেন। এবং এইভাবে যদি আমরা ভালোভাবে করি তাহলে, আচ্ছা, ফসল তোলার একটা ব্যাপার আছে, যখন দেখবেন ফুলটা ফোটার পরে বীজটা ধরে গেছে এবং বাইরের দিকের বীজটা যখন দেখবেন ফেটে, খোসাটাও যদি ফেটে কালো দেখা যায় তাহলে বুঝতে হবে পেঁয়াজের বীজ তোলার মতো উপযুক্ত, সেইটাকে আপনি তখন কেটে নিয়ে আয়দার খুব পরিষ্কার জায়গায় রোদে রাখবেন অথবা ত্রিপলের উপরে রেখে দেবেন, তারপরে নিজস্ব ঝাড়াই মাড়াই করে সেগুলোকে এ করতে হয়। এবং বিঘে প্রতি মোটামুটি 60 থেকে 100 কেজি গড় ফলন পাওয়া যায়। আমাদের এখানে অনেকে হয়তো 100 কেজিও পায় যেরকম, আবার গড় ফলনে দেখা যায় যে 60 কেজি হয়। এবং ভালো করে শুকিয়ে টুকিয়ে আপনাকে বীজটাকে এমন পাত্রে রাখতে হবে যেখানে হচ্ছে বায়ু চলাচলটা যাতে না করে এবং বেশি রস থাকে, তাহলে কিন্তু বীজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
1: এতক্ষণ শুনলেন পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
0: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী এখন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আজ 5ই মে মঙ্গলবার, একটু পরেই শুনবেন লোকগীতি ঠিক সকাল 7:05, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। স্থান পূর্ব বর্ধমান জেলার উড়গ্রামের বনভূমি। উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 8:30 ঐতিহাসিক শহরের কথা, স্থান বার্লিন, উপস্থাপনায় ডক্টর শ্রেয়া দত্ত রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:45 কথাকার বহুমুখী জ্যোতিরীন্দ্রনাথ, বলেছেন দেবজ্যোতি ভট্টাচার্য। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বিলাস খানি টুডির আগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন তাপস পাল, হারমোনিয়ামে হিরণময় মিত্র। ৯:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন তৃষিতা মুখোপাধ্যায়। সকাল 10:30 রামধন অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় পরিবেশনা, এরপর লোকগীতিতে গুণধর শাসমল। সকাল 11টায় গ্রামীণ মহিলাদের জন্য, 11:30 রম্যগীতি, দুপুর 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 12:30 নাটক মৃত্যুহীন প্রীতিলতা, রচনা প্রদীপাচার্য, প্রযোজনা আশিস গিরি। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় দুপুর 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 অন্বেষা ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, গ্রীষ্মকালীন ফুল চাষ, এ বিষয়ে ডাক্তার তাপস কুমার চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধে 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে, এ বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। সন্ধে 7টায় যুববাণী থেকে অজানার সন্ধানী, উপস্থাপনায় সৈকত গুপ্ত। 7:45 কবি কণ্ঠে কবি সৌভিক গুহ সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সাক্যদীপা সরকার, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রযোজনা দুর্বাদে। 8:15 একমাটি একসুর লোকশিল্পী আকাশলীনা আমিনীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয় বিশ্বাস, প্রযোজনা তনয় বিশ্বাস, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, অনুষ্ঠানটি স্টুডিওর বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, সম্পাদনা উৎসব সিনহা, প্রযোজনা দুর্বাদে। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরওয়ানির আগে শরদ পরিবেশন করবেন পণ্ডিত সুররঞ্জন, তাকে তবলায় সহযোগিতা করবেন সৌমিন নন্দী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজকের হারানো দিনের গানের বিষয় রিল ও রিয়েল, সম্পূর্ণ দুটি ভিন্ন পথে তিনি হেঁটে গিয়েছেন, দুটি ভিন্ন সাফল্যের লক্ষ্যে। তার দৈহিক সৌন্দর্য, কণ্ঠমাধুর্য আর পৌরুষ তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য অভিনেতার জায়গায়। অভিনেতা, সংগ্রাহক, প্রাচীন ইতিহাস প্রেমী মানুষটি মৃত্যুর কিছুদিন আগে তার বহুমূল্য সখানেক গণেশ মূর্তির সংগ্রহ ভারতীয় জাদুঘরে দান করে যান, যা বিক্রি করলে তিনি কোটি কোটি টাকা পেতে পারতেন। আজ তার জন্মদিন, তাই আজকের হারানো দিনের গানে তৈরি হবে সেই অপার ব্যক্তিত্ব বসন্ত চৌধুরীর ছবির কথার গানে তার প্রতি শ্রদ্ধার নিবেদনের মাধ্যমে। উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য, আজ রাত ঠিক 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আকাশবাণী মৈত্রী এবং রাত ১২টায় আজ রাত ১২টায় আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী এখন লোকগীতি শুনবেন। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী অমর পাল।

0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। আজকের স্থান পূর্ব বর্ধমান জেলার উড়গ্রামের বনভূমি। সঙ্গে আমি আপনাদের বন্ধু অরিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলার গুসকরার খুব কাছেই উড়গ্রামের বনভূমি একদিনের ভ্রমণের জন্য অত্যন্ত আদর্শ জায়গা। যদি একটা দিন ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে চলে আসতে পারেন এখানে। গোটা বনভূমির চারপাশটা ঘন বনে আবৃত, একেবারে মানে একবারে গাছপালার যে সমারোহ সেটা দেখতে পাবেন আপনি এখানে। শিশু, সোনাঝুরি, শাল, সেগুন, মেহগিনি সহ নানান জানা অজানা কত বৃক্ষের সমারোহে সুসজ্জিত এই বনভূমি। বনভূমির বুক চিরে চলে গেছে ঐতিহ্যবাহী লাল মোরামের রাস্তাটা। বন সৃজনের বড় ইতিবাচক পদক্ষেপ করে ওঠা এই পাহাড়ি অরণ্য সত্যি অসাধারণ। দুই পাশের বৃক্ষ শোভিত গহন বনভিতির প্রান্তরে পদচারণ করতে গেলেই গা ছমছম করে ওঠে। আসলে এইরকম একটা ডেস্টিনেশন, এরকম একটা জায়গায় পৌঁছালে তার মানে আনন্দটাই আলাদা। যদি ভাবতে পারেন সত্যি একটা অন্যরকম ফিলিংস হবে। দুপাশের বৃক্ষশোভিত গহন বনভিতির প্রান্তরে যখন আপনার গা ছমছম করে ওঠে, ঠিক তখনই এমন অরণ্যে শেয়াল বা হায়নার উপদ্রবের সম্ভাবনা হয়তো বা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অরণ্যের ক্রমশ ফিরে প্রবিষ্ট যদি হতে পারেন তাহলে দেখতে পাবেন যে অরণ্য এত বেশি গভীর যে সূর্যের আলো কতটা পৌঁছায় সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। হাঁটতে হাঁটতে অনেকটা ভয় কিন্তু ছুঁয়ে যেতে পারে আপনার মনকে। তবে হ্যাঁ, যেটা বললাম, সাহস অবলম্বন করে একটা ডেস্টিনেশনে যাওয়া, একটা অভিজ্ঞতার সম্মুখীন হওয়া, সব মিলিয়ে ভালোই লাগবে। হাঁটতে হাঁটতে মিশমিশে কালো একটা কেউটে সাপ যদি রাস্তা দিয়ে চলে যায় তাহলে কেমন ভয় পাবে বলুন তো, যেহেতু এরকম একটা আবহের কথা বলছি। সুতরাং সাবধানে থাকবেন, মানে যেতে হবে আর কি বনাঞ্চল, তো একটু দেখে শুনে যাওয়া। তবে যেহেতু মানুষের যাতায়াত আছে এখানে, সুতরাং সমস্যা হবে না। একদিনের জন্য যখন আপনি যাচ্ছেন তখন কর্মব্যস্ততা কাটিয়ে নানান রকমের সমস্যা কাটিয়ে আপনাকে ভ্রমণের উদ্দেশ্যে যেতে হচ্ছে। সুতরাং কাজ তো থাকছেই, কাজ তো আছে, সুতরাং ফিরতে তো হবেই। অরণ্যের প্রবেশ মুখে প্রত্যাবর্তনের জন্য ফেরার ভ্রমণ যদি শুরু করেন

তখন সেই বনের গাছগাছালি জুড়ে হরেক রকমের পাখির মধুর কলতান আপনার কানকে স্পর্শ করবে। ভরাটি শীতের মাঝে আপনি পৌঁছাতে পারেন, কিন্তু এরকম একটা গরমের আবহতেও খুব একটা খারাপ লাগবে না। এবং এখন হয়তো পরিযায়ী পাখিদের আপনারা দেখতে পাবেন না এখানে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং দেশীয় পাখিদের সমাগমে এই ওড়গ্রামের বনভূমি সত্যি একটা অনন্য মর্যাদাভুক্ত, একথা বলা যেতেই পারে। আসলে একদিনের জন্য যারা ভ্রমণ করতে আসেন সেই ভ্রমণার্থীদের একেবারে আলাদাভাবে মুগ্ধ করে দেয় এই বনভূমি। বেশ লাগে পাখিদের মনমাতানো সব কলরব। ভাবুন তো, শহরের ইটকাট পাথরের মধ্যে থাকতে থাকতে যদি একটা স্নিগ্ধ শান্ত পরিবেশের মধ্যে প্রকৃতির খুব কাছাকাছি আপনি পৌঁছে যেতে পারেন, তাহলে মনটা কত হালকা হয়ে যায়, কত ভালো হয়ে যায়। কর্মব্যস্ততা কাটিয়ে, কর্মক্লান্ততা কাটিয়ে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে এখানে এলে। যে অরণ্যের এতক্ষণ বর্ণনা দিলাম সেটা আমাদের রাজ্যের পূর্ব বর্ধমান জেলার গুসকরার খুব কাছেই ওড়গ্রামের অরণ্য। ভাবতে পারেন, ওড়গ্রাম বলে একটা জায়গা আছে, এখানে বনভূমি আছে, এবং সেই অরণ্যটা, সেই বনভূমিটা মানুষের ভ্রমণের জন্য একেবারে আদর্শ। বর্ধমান শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ওড়গ্রাম জঙ্গলের অবস্থান। বর্ধমান শহর থেকে গুসকরা গ্রামী বাসে চড়ে ওড়গ্রাম বাসস্টপে নেমে পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় এই জঙ্গলে। প্রাইভেট কার করেও আসতে পারেন এখানে। রাস্তার পাশে বেশ কিছু হোটেল আছে যেখানে আপনি তৃপ্তি করে দুপুর বা রাতের খাবার সেরে নিতে পারেন যাতায়াতের পথে। বোনাস হিসেবে বরার চৌমাথার মোড়ে একটা বিখ্যাত মন্ডার দোকান আছে, সেখানে কিন্তু আপনি মন্ডা খেতে পারেন। পূর্ব রেল শাখা ট্রেনে চড়ে বর্ধমান হয়ে সাহেবগঞ্জ লুপ লাইনে গুসকরা স্টেশনে নেমে মিনিট 20 মধ্যে পৌঁছে যাওয়া যায় ওড়গ্রামের এই জঙ্গলে। ওড়গ্রাম জঙ্গলের প্রবেশ মুখেই রয়েছে বন বিভাগের অফিস, এছাড়া রয়েছে মনোরম একটি উদ্যান। শীতের মরশুমে নানান পুষ্পরাজির অপূর্ব দুরন্ত সমারোহ না পেলেও এখনও কিন্তু এই বনভূমির একটা অন্যান্য মানে অনন্য সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন। কাঠবিড়ালি দেখতে দেখতে আপনার মন ভরে যাবে। যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য কিন্তু একেবারে আদর্শ জায়গা এই বর্ধমানের ওড়গ্রামের বনভূমি।

আসুন মিলে যান ভারতে আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলা খবর।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারী 15,000-এরও বেশি ভোটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন। আসামে পরপর তৃতীয়বার ক্ষমতা ধরে রাখল বিজেপি। তামিলনাড়ুতে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। পুদুচেরিতে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে বলে মন্তব্য করেছেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই সংযুক্ত আরব আমিরশাহী থেকে অর্থ তছরূপ সংক্রান্ত মামলায় অভিযুক্ত পলাতক মোহাম্মদ নাভাস কাক্কাত ইসমাইলকে দেশে ফিরিয়ে এনেছে। হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে ফের সতর্কবার্তা ও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে সরকার গঠন করে ইতিহাস সৃষ্টি করল বিজেপি। স্বাধীনতার পর এরাজ্যে প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার। মোট 293 বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত 292 আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজেপি 206 আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস 80 আসনে জিতেছে এবং একটি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি 2 করে আসন পেয়েছে এবং সিপিআইএম ও আইএসএফ 1 করে আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার সবকটি আসনে জয়ী হয়েছে বিজেপি। বহরমপুর আসনে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা থেকে রেয়াত হোসেন সরকার, ক্যানিং পূর্ব থেকে বাহারুল ইসলাম, গোয়ালপুকুর থেকে মোহাম্মদ গুলাম রাব্বানি, কলকাতা বন্দর থেকে ফিরাদ হাকিম, বালিগঞ্জ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, বেলেঘাটা থেকে কুণাল ঘোষ বিজয়ী হয়েছেন। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নওদা এবং রেজিনগর উভয় আসনেই জয়ী হয়েছেন। দোসরা মে মগরাহাট পশ্চিমের 11 এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4 বুথে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও নির্বাচন কমিশন পার্শ্ববর্তী ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে দিয়েছে। বহু সংখ্যক বুথে ভোটগ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ এনে কমিশন এই সিদ্ধান্ত নেয়। ওই আসনে পুনরায় ভোটগ্রহণ হবে চলতি মাসের 21 এবং গণনা হবে 24 মে। অভিনয় ছেড়ে রাজনীতিতে আসা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। মোট 234 আসনের মধ্যে টিভিকে 108 আসনে জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল দ্রাবিড় মুনেত্রা কাজাগাম ডিএমকে 59 আসনে জয়ী হয়েছে। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম এআইএডিএমকে পেয়েছে 47 আসন, পিএমকে জয়লাভ করেছে 4 আসনে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 5 আসন, বিজেপি ডিএমডিকে এবং AMMKMNKJ 1 করে আসনে জয়ী হয়েছে। সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং IUML 2 করে আসনে জয়লাভ করেছে। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কোলাথুরে টিভিকে প্রার্থী VS বাবুর কাছে প্রায় 8,700 ভোটে পরাজিত হয়েছেন। টিভিকে প্রধান বিজয় পেরাম্বুর এবং তিরুচি পূর্ব উভয় আসন থেকেই জয়লাভ করেছেন। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কংগ্রেস 63, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 22 আসন। পাড়াভুর কেন্দ্রে কংগ্রেসের VD সতীশান, হরিপাড়ে কংগ্রেসের রমেশ চেন্নিথালা জয়লাভ করেছে।

0: জাই মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন ধর্মাদাম আসনে কংগ্রেসের ভিপি আব্দুল রশিদকে 19,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। এদিকে কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের কাছে গতকাল বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের পদত্যাগপত্র দিলে তিনি তা গ্রহণ করেন। রাজ্যপাল তাকে নতুন সরকারের শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত তার পদে থাকার অনুরোধ করেছেন বলে লোকভবন সূত্রে জানা গেছে। আসামে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শাসক দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। বিজেপি পেয়েছে 82টি আসন, যেখানে তাদের জোট সঙ্গী অসম গণ পরিষদ জিতেছে 10টি এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট পেয়েছে 10টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে 19টি আসন, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ও রাইজোর দল 2টি করে আসন পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস ওই রাজ্যে 1টি আসন পেয়েছে। বিজেপি নেতা বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি আসন থেকে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বিদিশা নিয়োগকে পরাজিত করেছেন। অসম গণ পরিষদ নেতা কৃষিমন্ত্রী অতুল বোরা বোকাখাত বিধানসভা কেন্দ্রে রাইজোর দলের হরিপ্রসাদ সাইকিয়াকে পরাজিত করেছেন। 9 এপ্রিল রাজ্যের 126টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ জোট পরবর্তী সরকার গঠন করতে চলেছে। এনডিএ শরিক দলগুলোর মধ্যে সর্বভারতীয় এনআর কংগ্রেস 12টি আসন, ভারতীয় জনতা পার্টি 4টি আসন জিতেছে এবং অন্যান্য মিত্র দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম ও লাচিয়া জননায়িকা কাচ্চি 1টি করে আসন পেয়েছে। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থাট্টান চাভাদি আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। 5টি রাজ্যের 7টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মহারাষ্ট্রে 1টি করে আসন জিতেছে এবং অন্যদিকে কংগ্রেস কর্ণাটকে 2টি আসন পেয়েছে। মহারাষ্ট্রে বিজেপি শরিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি অন্য আসনটিতে জয়লাভ করেছে। বারামতি উপনির্বাচনে সুনেত্রা পাওয়ার 218,930 ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এবং দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ের নতুন রেকর্ড স্থাপন করেছেন। তিনি শাহিবাবাদ থেকে বিজেপির সুনীল কুমার শর্মার আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন, যিনি 2022 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে 214,835 ভোট পেয়েছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় সম্ভব ছিল না। নতুন দিল্লিতে গতকাল দলের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি রাজ্যের সকলকে কুর্নিশ জানান। এই কার্যকর্তারাই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্প ছড়িয়ে দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে। এই জয়কে তিনি সংবিধানের জয় বলে বর্ণনা করেছেন।
1: लोकतंत्र हमारे लिए सिर्फ एक तंत्र नहीं है, ये हमारी रगों में दौड़ता हुआ संस्कार है, ये हमारी रगों की संस्कार सरिता है। सिर्फ भारत का लोकतंत्र ही नहीं जीता है, आज भारत का संविधान भी जीता है।
0: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও পশ্চিমবঙ্গের মানুষকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 100টি আসনে কারচুপির অভিযোগ এনেছেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় পলাতক মোহাম্মদ নাফাজ কাক্কাত ইসমাইলকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতের প্রত্যর্পণ নিশ্চিত করেছে। সিবিআই জানিয়েছে, ওই ব্যক্তি অর্থতস্রূপ, তোলাবাজি, প্রতারণা, অপরাধমূলক আত্মসাত, জালিয়াতি সহ বিভিন্ন অপরাধে দিল্লি পুলিশের দায়ের করা একটি মামলায় অভিযুক্তকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল। মোহাম্মদ নাফাজ কাক্কাত ইসমাইলকে গতকাল ভারতে আনা হয় এবং নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে দিল্লি পুলিশ তাকে হেফাজতে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা ও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন যে ইরান যদি মার্কিন জাহাজের উপর হামলা চালায় তবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সংযুক্ত আরব আমিরশাহীর উপর ইরানের হামলার খবর প্রকাশের পরপরই তিনি এই মন্তব্য করেন। এদিকে ইরান তাদের অবস্থানে অটল থেকে দাবি করেছে যে হরমুজ প্রণালীটি এখনও বন্ধ রয়েছে এবং তারা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজের কোনো ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করেছে। সংযুক্ত আরব আমিরশাহির ফুজরাই তেলশিল্প অঞ্চলে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে পরিচালিত একটি দ্রোণ হামলার জেরেই এই অগ্নিকাণ্ডের সূত্র।

0: গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে উল্লেখযোগ্য ক্ষতিসাধন করে এই ধরনের হামলা এটি প্রথম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত রাশিয়ার কাছে নাৎসি জার্মানির পরাজয়ের 81তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনে 8 ও 9 মে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে লখনউ সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। নির্ধারিত 20 ওভারে লখনউ 5 উইকেটে 228 রান করে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই 4 উইকেটে 8 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটাল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারী 15,000েরও বেশি ভোটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। তামিলনাড়ুতে বিজয় নেতৃত্বাধীন টিভিকে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 500 বাজ মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:35 হয়ে 36 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 8:06 হয়ে 10 সেকেন্ড। শুরু হচ্ছে সকালের আড্ডা। আজকের এই আড্ডায় আপনাকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। শুরুতেই জানিয়ে দেব আজকের অনুষ্ঠানে কী কী থাকছে আপনার জন্য। 1905 সালের 5ই মে, অর্থাৎ আজকের দিনে বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ এবং সাঁওতালি ভাষার অলচিক লিপির উদ্ভাবক পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্মগ্রহণ করেন। বলব তার কথা। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদেদার 1911 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। তার কথাও থাকবে আজকের এই অনুষ্ঠানে। 1924 সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি নাট্যকার পরিচালক অভিনেতা শেখর চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার কথার পাশাপাশি থাকবে 1918 সালের আজকের দিনে জন্মগ্রহণকারী পল্লীগীতি ও নজরুল গীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তীর কথা। পাশাপাশি বলব 1928 সালের 5ই মে জন্মগ্রহণকারী বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র অভিনেতা বসন্ত চৌধুরীর কথা। 1934 সালে আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী চিত্রা সেনের কথাও থাকবে আজকের অনুষ্ঠানে। থাকবে 1938 সালে আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী ডক্টর আনন্দদেব মুখোপাধ্যায়ের কথা। সকালের আড্ডায় আরও থাকছে লাইফস্টাইল, আজকের দিনের গুরুত্ব, আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এবং খেলার খবর। তাহলে অনুষ্ঠান শুরু করি একটা গান দিয়ে। শিল্পী অমর পাল।

গান তো শুনলেন, এখন বলবো এমন একজন বিশিষ্ট মানুষের কথা। তিনি সাঁওতালি ভাষার অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত রঘুনাথ মুর্মু। একজন বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ হিসাবে তার খ্যাতি। 1905 সালের 5ই মে তিনি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুর থানার অন্তর্গত ডহরডিহ গ্রামে জন্মগ্রহণ করেন। 1925 সালে অলচকি লিপি উদ্ভাবনের পর সেই লিপিতেই নানান রকমের সাঁওতালি ভাষায় অবশ্যই নাটক, কবিতা এবং বই লেখেন রঘুনাথ মুর্মু। 1977 সালের ঝাড়গ্রামের বেতা কুণ্ডলী দেহতে তিনি সাঁওতালি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে বিদু চাঁদার নাটক, খেরোয়ার বীর অল উপরম। তিনি সাঁওতালি সংস্কৃতি, ভাষা এবং সাঁওতালি ভাষায় অলচকি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু। এখন বলবো এমন একজন মানুষের কথা, যিনি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1911 সালের আজকের দিনে ভারতের এই বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদেদার জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলার প্রথম নারী শহীদ। তিনি হলেন অনুশীলন সমিতির অন্যতম সদস্য। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অপরিসীম।

1924 সালের আজকের দিনে খ্যাতিমান নাট্যকার, পরিচালক, অভিনেতা শেখর চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। কল্লোল নাটকে সরদুল সিং, ম্যাকবেত নাটকে ম্যাকডাব এবং ওথেলো নাটকে ইয়াগো চরিত্রে তার অভিনয় ছিল নজরকাড়া। বাংলা চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় তার অভিনয় ছিল প্রশংসনীয়। এখন বলব কিংবদন্তি পল্লিগীতি তথা লোকসঙ্গীত ও নজরুলগীতি গায়ক সুরকার গিরীন চক্রবর্তীর কথা। তিনি 1918 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। বাংলার বিভিন্ন স্থানে ঘুরে লোকগীতির ভাণ্ডার গড়ে তুলেছিলেন তিনি। কাজী নজরুল ইসলামের অত্যন্ত সেহমাজন ছিলেন গিরীন চক্রবর্তী। নজরুল ইসলামের প্রায় 24টি গানই তিনি সুরারোপ করেন। বাংলার সঙ্গীত জগতে তাঁর অবদান অনস্বীকার্য। গিরীন চক্রবর্তীর লেখা একটি গান এখন শোনাব আপনাদের, যে গানের সুরকার কমল দাশগুপ্ত এবং গায়ক তালাত মাহমুদ।

প্রবাদ প্রতিম এই শিল্পীর একটি লোকগীতি শোনাব আপনাদের, তারই কণ্ঠে গাওয়া।

চিত্রে শুনছেন সকালের আড্ডা। এখন বলবো বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বসন্ত চৌধুরীর কথা, যিনি 1928 সালের আজকের দিনে অর্থাৎ 5ই মে হাওড়ার আন্দুলে জন্মগ্রহণ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম মহাপ্রস্থানের পথে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সহ বহু চলচ্চিত্রে তিনি খ্যাতির সঙ্গে অভিনয় করেন। আরও একজন অভিনেত্রীর কথা বলবো এখন, চিত্রা সেন। 1934 সালের আজকের দিনে তার জন্ম হয়। তিনি মূলত মঞ্চাভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও অসাধারণ অভিনয়ের স্বাক্ষর রাখেন এবং অভিনয়তে তার অবদান উল্লেখযোগ্য। যৌতুক তার অভিনীত প্রথম চলচ্চিত্র। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হল অলোকানন্দের পুত্র, কন্যা, জল ছবি, মায়ের মতো ভালো, মায়ের মতো ভালো রাক্ষসের গল্প ইত্যাদি। আর এখন বলবো বিশিষ্ট শিক্ষাবিদ ও সমুদ্র বিজ্ঞানী ডক্টর আনন্দদেব মুখোপাধ্যায়ের কথা। 1938 সালের 5ই মে তিনি জন্মগ্রহণ করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওসানোগ্রাফির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। তার অধ্যাপনাকালে সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় স্কুল অব ওশানোগ্রাফিক স্টাডিজ ও ভারতে প্রথম সমুদ্র বিজ্ঞান পরিবেশে এবং বিজ্ঞানে এমফিল কোর্স চালু করেন। বাংলার সাক্ষরতা অভিযানে তার ভূমিকা অপরিসীম। মৈত্রীপ্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় এখন বলবো লাইফস্টাইলের কথা। কর্মব্যস্তময় জীবনে সকালে সঠিক ব্রেকফাস্ট করাটা ভীষণ উপযোগী, কিন্তু কি খাবেন সকালের ব্রেকফাস্টে? আসুন জেনে নেওয়া যাক, সকালের ব্রেকফাস্ট আপনি রাখতে পারেন ডিম সেদ্ধ, হাত রুটি আর তেল বর্জিত সামান্য একটি সবজি। ডিম খাবেন তখনই, আমি আবারও বলছি, ডাক্তারি পরামর্শ মেনে। যদি কোলেস্ট্রলের সমস্যা থাকে তো অন্যান্য সমস্যা থাকলে কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে ডিম খান। আসলে ডিমে 6 গ্রাম প্রোটিন ও 72 গ্রাম ক্যালোরি থাকে। তবে যদি ইউরিক অ্যাসিড ও কোলেস্ট্রল আছে, যার আমি আবারও বলছি ডিম খাবেন না, সকালের ব্রেকফাস্টে রাখা যেতে পারে টক দই, বা আপনি রাখতে পারেন চিংড়ি ভাজা। এবং যা খাবারের চাহিদা পূরণ করে পাশাপাশি পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ, এর সঙ্গে হেলদি ফল যদি খেতে পারেন তাহলে কিন্তু সকালের ব্রেকফাস্টে জমে যাবে। সকালের ব্রেকফাস্টে রাখতে পারেন কলা। একটি মাঝারি সাইজের কলায় 100 গ্রাম ক্যালোরি এবং 3 গ্রাম ফাইবার থাকে। টক দই বা ওটমিলের সঙ্গে জমে যাবে সকালের ব্রেকফাস্ট। ওজন নিয়ন্ত্রণের জন্য ওটসের জুড়ি মেলা ভার। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে। বিটা গ্লুকোন শরীরের ইমিউনাল ফাংশন দ্রুত গতিতে ঠিক রেখে হার্টকে সুস্থ রাখে। সঙ্গীত এক কাপ স্ট্রবেরি, কাঠবাদাম বা টক দই আর দুধ মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সকালের হেলদি ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টের সুলুক সন্ধান দেওয়ার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখব আজকের রাতের হারানো দিনের গানের আসরের বিষয় নিয়ে। হারানো দিনের গান আপনারা শোনেন প্রতিদিন রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে। আজকের হারানো দিনের গানের বিষয় হচ্ছে রিল ও রিয়েল। সম্পূর্ণ দুটি ভিন্ন পথে তিনি হেঁটে গিয়েছেন, দুটি ভিন্ন সাফল্যের লক্ষ্যে। তার দৈহিক সৌন্দর্য, কণ্ঠ মাধুর্য,
আর পৌরুষ তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য অভিজ্ঞতার জায়গায়। অভিনেতা, সংগ্রাহক, প্রাচীন ইতিহাসপ্রেমী মানুষটি মৃত্যুর কিছু আগে দিন তার বহুমূল্য শখানেক গণেশ মূর্তির সংগ্রহ ভারতীয় জাদুঘরে দান করেছেন, যা বিক্রি করলে তিনি কোটি কোটি টাকা পেতে পারতেন। আজ তাঁর জন্মদিন। আজকের হারানো দিনের গান তৈরি হবে সেই অপার ব্যক্তিত্ব বসন্ত চৌধুরীর ছবির কথার গানে। তার প্রতি শ্রদ্ধা আর নিবেদনের মাধ্যমে উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য। আজ রাত ঠিক 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে শুনতে ভুলবেন না। কিন্তু আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় এখন দৃষ্টিকোণ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

সেই সময়টা ছিল এক বিচিত্র বৌদ্ধিক ক্রম নির্মাণের সাক্ষী। রাজা রামমোহন রায়ের সুদূরপ্রসারী এবং সাহসী পদক্ষেপ শাশ্বত বাংলার এবং সমগ্র ভারতের আধুনিক এবং সৃজনশীল মননের পদসঞ্চারের আগমন বার্তা জানিয়ে গেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যুক্তিনিষ্ঠ মানবিক চিন্তাধারায় সমৃদ্ধ হচ্ছে জনমানুষ। আর কিছু পরেই পূবের আকাশ রঙিন করে দেবে নতুন দিনের রবির অনন্য বর্ণচ্ছটা। উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি হয়ে উঠছে নতুন এক সৃষ্টিশীল আন্দোলনের কেন্দ্রবিন্দু। এই সন্ধিক্ষণেই এসেছিলেন তিনি, জ্যোতিরিন্দ্রনাথ।

জ্যোতিরিন্দ্রনাথের ছোটবেলার পড়াশোনা চলত অগ্রজ হেমেন্দ্রনাথের তত্ত্বাবধানে, এরপর সেন্ট পলস এবং মন্টেগু স্কুল। হিন্দু স্কুল থেকে 1864 সালে এন্ট্রান্স পাশ করলেন, গেলেন প্রেসিডেন্সি কলেজে। কিন্তু নিয়মের নিগড়ে বাঁধা থাকার মন তাঁর নয়, থিয়েটারের জগৎ টেনে নিল তাঁকে। লিখে চললেন একের পর এক নাটক, পুরু বিক্রম, সরোজিনী, অশ্রুমতী, স্বপ্নময়ী, একসময় সাড়া ফেলে দিয়েছিল রসিক মানুষজনের মধ্যে। গান রচনাতেও ছিল অনায়াস দক্ষতা। অনেক সময় তাঁর গানে প্রভাব ফেলেছে

বঙ্কিমচন্দ্রের অগ্রজ সঞ্জীবচন্দ্রের প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, সঞ্জীবচন্দ্রের প্রতিভা ধনী কিন্তু গৃহিণী নহে। একথা হয়তো তার নিজের অগ্রজের ক্ষেত্রেও প্রযোজ্য। চূড়ান্ত খামখেয়ালি যতীন্দ্রনাথের জীবনে অবশ্যই চরমতম বিপর্যয় পত্নী কাদম্বরীর হঠাৎ চলে যাওয়া, যা সম্পূর্ণ রিক্ত করে দেয় তাঁকে। নিজেকে হয়তো কিছুটা অভিমান ভরেই সরিয়ে নিয়েছিলেন কাদম্বরীর মৃত্যুর কিছু পরে। ১৯২৫ সকলের অলক্ষ্যে চলে গিয়েছিলেন এই মানুষটি, যিনি একদা ছিলেন কলকাতার নব্য সমাজের অন্যতম মধ্যমণি।

দৃষ্টিকোণ শুনলেন, আজ শুনলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্মরণে দৃষ্টিকোণ। আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডার পরবর্তী আলোচনায় পৌঁছানোর আগে চলুন একটা গান শুনে নি বনশ্রী সেনগুপ্তর উপস্থাপনায়।

0: আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় সকালের হেলদি ব্রেকফাস্ট সম্পর্কে তো কথা বললাম। আচ্ছা বলুন তো, আপনার মাথা থেকে কি অতিরিক্ত চুল পড়ছে? তাহলে ঘরোয়া টোটকায় হতে পারে এর সমাধান। যার মাথা থেকে অতিরিক্ত চুল পড়ে তাকে স্কাল্পে ভালো করে তেল মালিশ করতে হবে, মাথার তালুতে আলতো করে তেল ম্যাসাজ করা প্রয়োজন, ব্যবহার করুন নারকেল তেল। এবং এই তেল হালকা গরম করে মাথায় ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো হওয়ার সঙ্গে সঙ্গে হেয়ার ফলিকলের মুখগুলো উন্মুক্ত হবে, ফলে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলের একেবারে যে ছোটো ছোটো চুলের জন্য আর কি, ছোটো ছোটো সাইজের যে ছাঁচি পেঁয়াজগুলো হয় না, সেই পেঁয়াজের যদি রস আপনি মাখতে পারেন তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যায়। পেঁয়াজের রসের মধ্যে থাকা সালফার কোলাজেন নামক প্রোটিন চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করে। এই কোলাজেন চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল পড়া বন্ধ করে। চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য খাবারের পাতে রাখুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার। এই তালিকায় রাখতে পারেন মাছ এবং নানান রকমের বাদাম। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্কাল্প হাইড্রেট রাখতে সাহায্য করে, যা মাথায় নতুন চুল গজাতে উপযোগী ভূমিকা পালন করে। শুনছেন সকালের আড্ডা, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবে চিনতে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
4: গরমে শরীরের যত্ন নিন,

0: অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
2: আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন সকালের আড্ডা। এখন জানিয়ে দেব আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ। ১৯০৫ সালের আজকের দিনে বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ও সাঁওতালি ভাষার অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের আজকের দিনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মগ্রহণ করেন। বিশিষ্ট বাঙালি নাট্যকার, পরিচালক, অভিনেতা শেখর চট্টোপাধ্যায় ১৯২৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। ১৯১৮ সালের আজকের দিনে পল্লী গীতি অঞ্চল গীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী জন্মগ্রহণ করেন। ১৯২৮ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বসন্ত চৌধুরীর জন্ম হয়। ১৯৩৪ সালের আজকের দিনে বিশিষ্ট মঞ্চ চলচ্চিত্র অভিনেত্রী চিত্রা সেন জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্র বিজ্ঞানী ডক্টর আনন্দদেব মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

একটু পরেই শুনবেন জানা অজানা, এরপর খেলার খবর। আসলে আপনাদের সঙ্গে আড্ডা দিতে বসে মনটা একেবারে ভালো হয়ে যায়, মনে হয় একটা নতুন সকালের কি অসাধারণ শুরু হলো শুধুমাত্র আপনি বা আপনাদের সঙ্গে আড্ডা দিতে বসেন এরকম একটা মুহূর্তে। কর্মব্যস্ততময় জীবনে আপনি হয়তো কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তার মাঝে টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন সকালের আড্ডা এখন জানা অজানা।

0: জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন প্রফেসর শঙ্কুর বিজ্ঞান অভিযান, আজ দ্বিতীয় ও শেষ পর্ব। বলছেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
1: কল্পবিজ্ঞানের গল্প এক অন্য মাত্রা পেয়েছে প্রথম শঙ্কু কাহিনীতেই। মঙ্গল গ্রহে জীবের যে ছবি আমরা শঙ্কু কাহিনীতে দেখেছি, তার সঙ্গে সুকুমারের সৃষ্টি কুমড়ো পটাশের বেশ মিল ছিল। শঙ্কু তৈরি একটি উল্লেখযোগ্য যন্ত্র লিঙ্গুয়াগ্রাফ। এই যন্ত্রে যে কোনো ভাষার কথা রেকর্ড হয়ে গিয়ে 3 মিনিটের মধ্যে তার বাংলা অনুবাদ ছাপা হয়ে বেরিয়ে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই প্রযুক্তি এখন কিছুটা হলেও তো বাস্তব। তবে শঙ্কু তৈরি যন্ত্র লিঙ্গুয়াগ্রাফ জন্তু জানোয়ারের ভাষাও যে বাংলায় অনুবাদ করে দিতে পারে, এটা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। শঙ্কুর আবিষ্কার আমলা বা ম্যাঙ্গো রেঞ্জ, গন্ধ আমের মতো, আবার ঠিক আমও নয়, আকারে গোল, কতকটা কমলালেবুর মতো, একেবারে মসৃণ, দানাটানা কিচ্ছু নেই। কৃষিবিজ্ঞানী শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে বাস্তবে আঙুর আর টমেটোর মিশ্রণে এমন ফল টাঙ্গুর ফলানোর কথা তো আমরা শুনেছি। শঙ্কু তৈরি করেছেন এমন একরকম চশমা যার মধ্যে দিয়ে দেখলে জীবন্ত প্রাণীর রক্তমাংস না দেখে কেবল তার কঙ্কালটাই দেখতে পাওয়া যায়। নিজের আবিষ্কার সম্পর্কে শঙ্কু যথেষ্টই আত্মপ্রত্যয়ী। গবেষণার ফলের কথা বলতে গিয়ে তার সেই আত্মপ্রত্যয় বেশ প্রকাশ পেত। বলছেন, সুইডিশ একাডেমি অফ সায়েন্স আজ আমাকে ডক্টর উপাধি দান করে আমার গত 5 বছরের পরিশ্রম সার্থক করল। এক ফলের বীজের সঙ্গে আর এক ফলের বীজ মিশিয়ে এমন আশ্চর্য সুন্দর, সুগন্ধি, সুস্বাদু ও পুষ্টিকর নতুন ফল যে তৈরি হতে পারে, এটা আমার রিসার্চের আগে কেউ জানত না। এর মধ্যেই শঙ্কু উদ্ভাবন করেছেন মাইক্রোসোনোগ্রাফ, প্রকৃতির সব সূক্ষ্মাতিসূক্ষ্ম শব্দ যা মানুষের কানে আজ অবধি শোনা যায়নি, এমনকি যার অনেক শব্দের অস্তিত্বই মানুষ জানত না, সেই সব শব্দ এই যন্ত্রের সাহায্যে পরিষ্কার শোনা যায়। আজকের দিনে এমন যন্ত্র বাস্তবে উপস্থিত, তাতে আমরা শুনতে পেয়েছি ফুল ফোটার শব্দ বা পিঁপড়ের গুঞ্জন, এমন অনেক কিছু। প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পে শঙ্কু আবিষ্কার করেছেন অদৃশ্য হওয়ার ওষুধ। এই ওষুধ খেলে ঘণ্টা 5-এর জন্য অদৃশ্য হওয়া যায়। অনুপাতে হেরফের করে অদৃশ্য হওয়ার সময় বাড়ানো কমানো যেতে পারে। কি কি মিশিয়ে তৈরি এই ওষুধ? এক্সট্রাক্ট অফ গরগনাসস, প্যারাইন্ডিয়াম পোটেন্টেট, সোডিয়াম কার্বোনেট, বাবুয়ের ডিম, গাঁদালের রস আর টিনচার আয়োডিন। প্রথম দুটি উপাদান আমরা রসায়ন বইতে এখনও খুঁজে পাইনি। শঙ্কুর উদ্ভাবন আবিষ্কার থেমে নেই। করাইত কেউটের ছোবল খাওয়া, কাঁকড়া বিছের কামড় খাওয়া দংশিতের জন্য মিরাকিউরাল এক অব্যর্থ ওষুধ। অ্যানাইহিলিন পিস্তল, যার একবার ফায়ারিং যে কোনো প্রাণীকে অদৃশ্য করে দেওয়ার জন্য যথেষ্ট। বিভিন্ন কাহিনীতে শঙ্কুর নানা উদ্ভাবন পরিকল্পনার কথাও এসেছে। প্রফেসর শঙ্কু চিচিং গল্পে শঙ্কুর মুখ থেকে শুনতে পাই, আপাতত আমার কাজ হচ্ছে একটা পদার্থ আবিষ্কার করা যেটা ছোট্ট একটা বড়ি পকেটে রাখলেই মানুষ শীতকালে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা অনুভব করবে, অর্থাৎ এয়ার কন্ডিশনিং স্পিল। শঙ্কু কাহিনীতে সত্যজিতের করা ডিটেলিং তার সিনেমার মতোই চমৎকার। প্রফেসর শঙ্কু ইজিপ্সীয় আতঙ্ক গল্পে শঙ্কুর গলায় ফুটে ওঠে প্রাচীন মিশরীয় সভ্যতার বৈজ্ঞানিক অগ্রগতির কাহিনী। আমার তো মনে হয় যে কোনো দেশের যে কোনো বৈজ্ঞানিকেরই ইজিপ্টটা ঘুরে যাওয়া উচিত। আজ থেকে 5000 বছর আগে এরা বিজ্ঞানে যে আশ্চর্য কৃতিত্ব দেখিয়েছিল তা ভাবলে সত্যি অবাক লাগে। এ নিয়ে অনেক কিছু গবেষণা করার আছে। এদের কেমিস্ট্রি, এদের গণিতবিজ্ঞান, এদের চিকিৎসাশাস্ত্র সবকিছুই সেই প্রাচীন যুগে এক অবিশ্বাস্য পরিণতি লাভ করেছিল। এর পাশাপাশি আমরা দেখেছি শঙ্কু কখনো অন্যায়ের সঙ্গে

0: করেন না। দেশের সম্মান রক্ষার প্রশ্নে নানা প্রলোভন সত্ত্বেও আমরা শঙ্কুকে কখনো মাথা নোয়াতে দেখিনি। প্রফেসর শঙ্কুকে সত্যজিৎ শুধু গিরিডিতে গবেষণায় আটকে রাখেননি, ছুটিয়ে নিয়ে বেরিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, কখনো মিশর, কখনো আফ্রিকা, কখনো বাগদাদ, কখনো বা জার্মানিতে। প্রফেসর শঙ্কু এখন কোথায়? কেউ কেউ বলে যে তিনি নাকি একটা ভীষণ পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারান, আবার এও শোনা যায় যে তিনি কোনো অজ্ঞাত কারণে গা ঢাকা দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। জানি না শঙ্কুর বয়স কত, তবে পাঠকের কাছে তাঁর আত্মপ্রকাশের পর 63 বছর কেটে গেছে। স্রষ্টার মৃত্যুতে সৃষ্টির ধারা রুদ্ধ হয় ঠিকই, শঙ্কুর আর নতুন কাহিনী লেখা হবে না। তবু আমাদের প্রিয় প্রফেসর শঙ্কু দীর্ঘজীবী হয়ে আরও দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন।
1: প্রফেসর শঙ্কুর বিজ্ঞান অভিযান দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
2: আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডা যখন শুরু করেছিলাম তখন এরকম একটা অনুষঙ্গে আমি আপনাদের বলেছিলাম যে আজ আবহাওয়ার খবরও থাকবে আপনাদের জন্য। তার আগে আপনাদের জানিয়ে রাখব যে হ্যাঁ, আবহাওয়ার এই খবরটা খুব ইম্পর্ট্যান্ট। আজকে সাধারণত আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ এই মুহূর্তে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। স্বাভাবিকের সর্বোচ্চ তাপমাত্রা 34.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে -1.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93%, সর্বনিম্ন 60%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। আবহাওয়ার টুকরো খবর শুনলেন, এখন বলবো খেলার খবর। জানাবো প্রথমেই ইন্ডিয়ান ফুটবল লীগের খেলার কথা, যেখানে প্রথম পর্বের খেলা শেষ হয়েছে এবং সেখানে সিঙ্গল লিগ রবিন রাউন্ড ফরম্যাটে দলগুলো পরস্পরের মুখোমুখি হয়েছে। এবং আপনারা জানেন যে খুব মানে কাছেই ফিফা বিশ্বকাপ। এবারের ফিফা বিশ্বকাপ 23তম সংস্করণ কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এবং প্রথমবার 48টি দল এতে অংশগ্রহণ করবে। তাই ভাবুন, 32টা দলের খেলা দেখে আমরা এতদিন অভ্যস্ত হয়ে আছি, এবার 48টা দল যদি অংশগ্রহণ করে তাহলে এই খেলার উন্মাদনা একটা অন্য মাত্রা পাবে। আসলে ফুটবল হচ্ছে আমাদের আবেগ, বাঙালির কৃষ্টি সংস্কৃতির সঙ্গে ফুটবল কিন্তু জড়িয়ে আছে। বাংলার ফুটবলেও অনেক উজ্জ্বল তারকাদের আবির্ভাব আমরা দেখেছি। কিংবদন্তি ফুটবলারদের সৌজন্যে ভারতীয় ফুটবল গৌরবান্বিত হয়েছে। সেরকম মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকবে বিশ্ব ফুটবলও। বিশ্বকাপ ফুটবলে হয়তো শেষবারের জন্য দেখা যেতে পারে রোনাল্ডো এবং মেসির দ্বৈরথ, এবং সেটা দেখার জন্য গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে। ফুটবলপ্রেমী যারা মানুষ, তারা যারা খেলাকে ভালোবাসেন, তারা খেলার এই রকম একটা ফরম্যাটকে ভালোবাসেন, যারা তারা কিন্তু চাইছেন যে এই খেলা একটা অন্য মর্যাদা পাক, মাত্রা পাক। বিশ্ব ফুটবল আবার নতুন করে সমৃদ্ধ হোক, ফুটবলের এই রকম একটা প্রাণবন্তময় পরিবেশে সত্যি সত্যি অসাধারণ। সময় বলছে আজকের মতো সকালের আটটা থেকে বিদায় নিতে হবে আমাদের আপনাদের সঙ্গে। সকালের আটটায় স্টুডিও প্রান্তে ছিলাম আমি।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, আজ শুনবেন বার্লিন শহরের কথা। উপস্থাপনায় থাকবেন ডক্টর শ্রেয়া দত্ত রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর বার্লিন, এই নিয়ে বলেছেন শ্রেয়া দত্ত রায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

ইউরোপ মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত একটি উল্লেখযোগ্য দেশ হল জার্মানি। জার্মানির রাজধানী শহর বার্লিন। এই বার্লিন শহরের কথাই থাকছে আজকের ঐতিহাসিক শহরের কথা অনুষ্ঠানে। প্রকৃতই ইতিহাস বিজড়িত শহর বার্লিন। জার্মানি সরকারিভাবে দেশটির নাম ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। ইউরোপ মহাদেশের সবথেকে জনবহুল দেশ। সাংস্কৃতিক ঐতিহ্য সম্পন্ন এই দেশের রাজধানী শহর বার্লিন। শহরটি জার্মানির উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত। বার্লিন শহরটি ব্র্যান্ডেনবার্গ রাজ্য দিয়ে ঘেরা। এছাড়াও উত্তরে ডেনমার্ক, পূর্বে পোল্যান্ড আর দক্ষিণ পূর্বে চেক রিপাবলিক দেশ দিয়ে ঘেরা। এই শহরের ইতিহাস প্রায় 800 বছরের পুরনো। সংক্ষেপে শোনাব প্রথমে এই ইতিহাসের কথাই। বার্লিন জার্মানির তৃতীয় বৃহত্তম মহানগর। শহরটি স্প্রি নদীর প্রশস্ত হিমবাহ উপত্যকায় অবস্থিত। জার্মানি তথা বার্লিন শহরের ইতিহাস প্রবল আলোড়নপূর্ণ, কারণ নানা শাসকদের আধিপত্য দেখা গিয়েছিল এই শহরটির ওপর। মধ্যযুগে এই শহরটি কেন্দ্রবিন্দু ছিল ইউরোপ মহাদেশের। এমনকি রেনেসাঁর যুগেও একই ছবি দেখতে পাওয়া যায়। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও বার্লিনের ভূমিকা ছিল অগ্রগণ্য। কয়েকটি ভাগে ভাগ করে শহরের ইতিহাসের কথা শোনাই আপনাদের। প্রথমে গোড়ার ইতিহাসের কথা। সময়কাল 1200 থেকে 1600 শতাব্দী। এই সময় 1200 শতাব্দীতে বার্লিন শহরের উৎপত্তি স্প্রি নদীর তীরে ছোট্ট বাণিজ্যস্থল হিসেবে। খুব দ্রুত শহরটির বিকাশ চোখে পড়ে। তৈরি হয় শক্তিশালী বাণিজ্য সংঘ আর বার্লিন হ্যান্সিয়াটিক লীগের সদস্য হিসাবে চিহ্নিত হয়। হ্যান্সিয়াটিক লীগ হল একটি ফেডারেশন যা 1200 শতকে উত্তর জার্মান শহর ও শহরগুলির বাণিজ্যিক সুবিধার্থে এবং পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য গঠন করা হয়েছিল। প্রাশিয়ান যুগ। এর ব্যাপ্তি 1700 থেকে 1800 শতাব্দী পর্যন্ত। 1709 সালে বার্লিন প্রাশিয়ার রাজধানী হিসেবে গড়ে ওঠে। এই সময়সীমার মধ্যেই শহরটির আভ্যন্তরীণ উল্লেখযোগ্য বেশ কয়েকটি স্থাপত্যের নির্মাণ কার্য দেখতে পাওয়া যায়, যেমন বার্লিন প্যালেস, বার্লিন বিশ্ববিদ্যালয় ইত্যাদি। 19 ও 20 শতকে জার্মানিতে দেখা দিয়েছিল শিল্পায়ন ও সাম্রাজ্যবাদের যুগ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে এই সময়ে বার্লিন শহর উন্নতির চরম সীমায় উন্নীত হয়, যার ফলস্বরূপ এই শহরটিকে দেখতে পাই ইউরোপের সবচেয়ে বৃহৎ শহরের আকার নিতে। আর এই উন্নত বার্লিনের রূপ গঠনে যে ব্যক্তির ভূমিকা ছিল অগ্রগণ্য, তিনি অটো ফন বিসমার্ক। অটো ফন বিসমার্ক এই মানুষটি জার্মানির উন্নতি সাধনে বৃহত্তম ভূমিকা পালন করেছিলেন। তিনি ইউরোপ মহাদেশে জার্মানির বিশেষায়িত স্থান প্রতিষ্ঠা করেছিলেন। তাকে বলা হয় জার্মান সাম্রাজ্যের স্থপতি। এছাড়াও বিসমার্ককে বলা হয় জার্মান সাম্রাজ্যের নায়কও। বিসমার্ক বার্লিন বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। 1862 সালে তিনি বার্লিনের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তার চাতুর্যের পরিচয় পাওয়া যায়। রাজনৈতিক জীবনের আভ্যন্তরীণ বিষয়ে তিনি খুবই রক্ষণশীল প্রকৃতির মানুষ ছিলেন। বার্লিন বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ ল উপাধিতে ভূষিত করেছিল।

এইবারে আসব প্রথম বিশ্বযুদ্ধের প্রসঙ্গে। প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ১৯১৪ থেকে ১৯১৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধের সময় বার্লিন শহর খুব কঠিন সময়ের সময়ে আভান্টগার্ড শিল্প সংস্কৃতির সূচনা হতে দেখা যায় বার্লিন সহ জার্মানিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার সময়সীমা ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল, ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানিতে দেখতে পাওয়া যায় নাৎসি পার্টির শাসন। জার্মানির নাম ছিল তখন নাৎসি জার্মানি। অ্যাডলফ হিটলার ছিলেন এই শাসনের মূল ব্যক্তি। হিটলারের অধীনে জার্মানি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় এই সময়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বার্লিন শহরকে বিশেষভাবে ধ্বংসপ্রাপ্ত করে তোলে। এরপর ১৯৪৫ সালে ব্যাটল অফ বার্লিন অর্থাৎ বার্লিনের যুদ্ধের মাধ্যমে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানকালে মিত্রশক্তি জার্মানিকে পরাজিত করলে ইউরোপ মহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এবং সেই সঙ্গে জার্মানিতে নাৎসি শাসনেরও অবসান ঘটতে দেখা যায়। ১৯৪৫ থেকে ১৯৯০ সালের ইতিহাস বার্লিন শহরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বার্লিন শহর বিভক্ত হয়ে যায়। বার্লিন প্রাচীরের মাধ্যমে পূর্ব বার্লিনকে পূর্ব জার্মানি থেকে আলাদা করে দেওয়া হয়। অন্যদিকে পশ্চিম বার্লিন পশ্চিম জার্মানির একটি ডি ফ্যাক্টো এক্সক্লেভ হয়ে ওঠে। ১৯৬১ সালের ১৩ই আগস্ট বার্লিন শহরে শুরু হয় প্রাচীর নির্মাণের কাজ। কংক্রিটের এই অন্তরায়টি বিভক্ত করে দেয় ঐতিহ্যবাহী এই শহরটিকে। এই ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল বললেও অত্যুক্তি করা হবে না। কারোর কারোর মতে এই বিভাজন ঠান্ডা লড়াইয়েরই চিহ্ন বহনকারী, যা বাস্তবে শহরটিকে আলাদা আলাদা দুটি ভাগে বিভক্ত করে দিয়েছিল। ১৯৮৯ সালে পতন হয় এই প্রাচীরের। দিনটি ছিল ৯ই নভেম্বর। সেদিন থেকেই বার্লিন সহ জার্মান দেশ পুনরায় মিলিত হয়। শহরের ইতিহাসের শেষ পর্বের সময়সীমা ১৯৯০ সাল থেকে বর্তমান কাল পর্যন্ত। পুনর্মিলনের পর বার্লিন শহর পুনরায় তার প্রাচীন ঐতিহ্য ফিরে পায় এবং উল্লেখযোগ্য রূপান্তর ঘটে এই শহরের। বার্লিন হয়ে ওঠে সমৃদ্ধ সংস্কৃতির পীঠস্থান ও অর্থনৈতিক কেন্দ্র। বার্লিন বিশ্বের দরবারে পরিচিতি পায় তার প্রাণবন্ত শৈল্পিক দৃশ্য, ঐতিহাসিক নিদর্শন ও নৈশ আমোদের প্রতিরূপ হয়ে, যার মধ্যে বার্লিন প্রাচীর স্মারক ও চেক পয়েন্ট চার্লির নাম করা যায়। বর্তমানে বার্লিন শহরকে বলা যায় দুপ্রকার বৈপরীত্যের সংযোগস্থল, যেখানে একদিকে ঐতিহ্যপূর্ণ ইতিহাস আর অন্যদিকে আধুনিক উদ্ভাবন ও সৃজনশীলতার মেলবন্ধনের দেখা মেলে। শহরের ইতিহাস তো শোনালাম, এবার বার্লিন এই নামটির ইতিহাস বলি স্বল্পাকারে। যদিও বার্লিন শব্দটির অর্থ সম্পূর্ণভাবে স্পষ্ট নয়, তবে ইতিহাস ঘেঁটে বেশ কিছু মতবাদ সামনে আসে, যেখানে বলা হয়েছে পুরনো পোলাভিয়ান ভাষা অনুসারে বার্লিন শব্দটি এসেছে বার্ল বা বার্লিন শব্দ থেকে, যার অর্থ প্লেস অন দ্য রিভার অর্থাৎ নদীর তীরের একটি স্থান, অথবা সেটেলমেন্ট বাই দ্য ওয়াটার অর্থাৎ জলের কাছে অবস্থিত বসতি। এ প্রসঙ্গে বলতে হয় যে পোলাভিয়ানরা ছিল একটি স্লাভ জাতিবিশেষ, যারা উত্তর জার্মানির এলবে নদীর বাল্টিক উপকূলে বসবাস করত। আরেক মত অনুসারে জার্মান শব্দ বার বা বীর থেকে এই বার্লিনের উৎপত্তি, যার অর্থ বিয়ার অর্থাৎ ধারণ করা। নানা মতবাদকে পার করে ত্রয়োদশ শতকে আনুমানিক ১২৩৭ খ্রিস্টাব্দে বার্লিনকে বেরলিন নামে নথিভুক্ত করা হয়। এরপর চতুর্দশ শতকে বার্লিন নামটি স্থায়ী হয়। বর্তমানে সরকারিভাবে জার্মানির রাজধানী শহর এই বার্লিন, সারা বিশ্ববাসীর কাছে এই নামেই পরিচিত। শহরের সমৃদ্ধ ইতিহাস বহু ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়ে আজও সতত সমুজ্জ্বল। ইতিহাস বিজড়িত এই শহরে বিভিন্ন সময়ে বসবাস করেছে নানা জাতির মানুষ। সেই ইতিহাস

0: একটু শোনাই আপনাদের। 1700 ও 1800 শতাব্দীতে জার্মানির এই শহরটি ভরে উঠেছিল ফরাসি প্রোটেস্ট্যান্টদের বসতির মাধ্যমে। এই সময় ফরাসিরা শহরটির সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষভাবে সহায়তা করেছিল। ফরাসিদের পর আগমন ঘটে বার্লিনে ইহুদিদের। 1700 শতাব্দী থেকেই এদের আসা যাওয়া শুরু হয়েছিল এই বার্লিন শহরের বুকে। আপেক্ষিক সহনশীলতা ও অর্থনৈতিক সুযোগ সুবিধা এর প্রধান কারণ রূপে চিহ্নিত হয়েছিল। 20 শতাব্দীকে অতিক্রম করে এসে পরবর্তী সময়ে বার্লিনের ইতিহাস উল্লেখযোগ্য, কারণ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব পড়েছিল জার্মানি সহ এই শহরে। এই সময়ে পূর্ব ইউরোপের দেশগুলি থেকে, যেমন পোল্যান্ড, রাশিয়া থেকে বহু মানুষের সমাগম ঘটে বার্লিনে। 1950 থেকে 1960 সালে জার্মানি ও বার্লিনে গেস্ট ওয়ার্কার্সদের আগমন ঘটে। এরা মূলত গাস্টারবাইটার অর্থাৎ অতিথি কর্মী। এই গাস্টারবাইটার শব্দটি জার্মানি শব্দ। শ্রমের চাহিদাকে মেটাবার জন্য বিদেশ থেকে আসা শ্রমিকদের বোঝাতে এই শব্দটি সাধারণত ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সমস্ত শ্রমিক মানুষদের সমাগম হয়েছিল বার্লিনে। একটি দেশে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে আসা মানুষরা এর আওতায় পড়ে। টার্কি, ইতালি, গ্রিস থেকে বহু মানুষ এই সময়সীমার মধ্যে বার্লিনে আসে গাস্টারবাইটার হিসেবে। পরিশেষে বলব, বর্তমানে বার্লিন শহরে পৃথিবীর নানান প্রান্তের মানুষের বসবাস, যেখানে সিরিয়া, আফগানিস্তান, আফ্রিকা সহ নানা দেশের মানুষের সমাগম। 85% জার্মান ভাষাভাষী মানুষ আর বাকি 15% মানুষদের মধ্যে পৃথিবীর সব দেশের মানুষদেরই দেখতে পাওয়া যায়। জার্মান ভাষার প্রাধান্য তো আছেই, তার সঙ্গে ইংলিশ, টার্কিশ, পোলিশ ও অন্যান্য ভাষাও শুনতে পাওয়া যায়। ঘড়ির কাটা উকি মেরে বলছে সময় প্রায় শেষের পথে, কিন্তু ইতি টানবার আগে বলব বার্লিনের চেক পয়েন্ট চার্লির কথা। এই সীমান্ত পারাপারের জায়গাটি ঠান্ডা লড়াইয়ের সময় পূর্ব ও পশ্চিম বার্লিনের মধ্যে চালু করা হয়েছিল। চেক পয়েন্টটি পূর্ব ও পশ্চিম বার্লিনের প্রধান রাস্তার সংযোগকারী ফ্রেডরিকস্ট্রাসে অবস্থিত। চেক পয়েন্টটি পরিচালিত হতো আমেরিকার মিলিটারিদের মাধ্যমে। কোন সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল তা বলিনি, তাই না? 1961 সালে বার্লিনের প্রাচীর নির্মাণের পর। পরিশেষে বলব এই কথা, বর্তমানে চেক পয়েন্টের আর কোনো অস্তিত্ব নেই, তবে সেই স্থলে তৈরি হয়েছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামটি দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে প্রকৃত চেক পয়েন্টের একটি প্রতিলিপি তৈরি করে রাখা আছে। এছাড়া আধুনিক ইতিহাসে এর গুরুত্বের কথা মাথায় রেখে স্মৃতিসৌধমূলক ফলকটি চেক পয়েন্টের ঐতিহাসিক মূল্যকে স্মরণ করিয়ে দেয় প্রতিনিয়ত আপামর পর্যটকদের। না বলা দর্শনীয় স্থানের কথাও রয়ে গেল অনেক। স্বল্প পরিসরে বার্লিন শহরের ঐতিহাসিক গুরুত্বকে আপনাদের সামনে তুলে ধরলাম। ঐতিহাসিক শহর বার্লিনের কথা স্মরণীয় হয়ে থাকুক আপনাদের মননে।
1: শুনলেন ঐতিহাসিক শহরের কথা, বার্লিনের কথা শুনলেন আজ। বললেন শ্রেয়া দত্ত রায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
3: আকাশবাণী মৈত্রী।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান কথাকার। আজ শুনবেন বহুমুখী জ্যোতিরিন্দ্রনাথ। এ বিষয়ে একটি কথিকা, কথিকাটি বলেছেন দেবজ্যোতি ভট্টাচার্য।
1: হামচু পামুহাফ, বিচিত্র শব্দ নয়, তবে ধাঁধার সমাধান করতে পারলে বোঝা যাবে এর অর্থ সঞ্জীবনী সভা। 1875 স্থাপিত স্বদেশী এক গুপ্ত সমিতি, প্রতিষ্ঠাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সমিতির পাশাপাশি তার নামকরণ করতে গিয়ে এই বাংলা ভিত্তিক প্রথম সাংকেতিক ভাষারও স্রষ্টা তিনি। এমন বহু সৃষ্টি ও অনাসৃষ্টির পেছনেই অনন্য সাধারণ প্রতিভাধর এই মানুষটার হাত ছিল। প্রথমে অনাসৃষ্টির কথা হোক, স্বদেশী শিল্পবিনে দেশের উন্নতি নেই। অতএব হামচু পামুহাফের সদস্যদের চাঁদাপত্র একত্র করে তৈরি হল দেশলাই কারখানা। সে দেশলাই এমন দামি হল যে তার এক বাক্সের খরচে সম্বৎসরের জ্বালানি কেনা যায়। আবার একবার পাজামা ধুতি সোলার টুপি আর পাগড়ি মিলিয়ে এক ভারতীয় মিশ্র পোশাক গড়লেন। বলা বাহুল্য, স্রষ্টা একাই তা পড়বার সাহস পেয়েছিলেন, এমন অনেক আছে। তবে সে কথা থাক, তার সৃষ্টিদের কথা বলি। আর তা বলতে গেলে প্রথমে তার বেড়ে ওঠার পটভূমিটা জেনে নেওয়া জরুরি। ছোটবেলার পটভূমি তো মানুষের বাকি জীবনটার গতি ঠিক করে দেয়। জন্ম 1849-এর 4ঠা মে। বয়স যখন 7 মাস, তখন বাবা দেবেন্দ্রনাথ ব্রাহ্ম হলেন। এর পরের বছরগুলোতে ধীরে ধীরে যখন চেতনা আসছে তাঁর, সে সময় বাড়িতে ব্রাহ্ম দর্শনের প্রভাবে খোলা জ্ঞানচর্চার হাওয়া বইছে। বাবা ও দুই বড় দাদার উদাহরণ ও মুক্তমনা শিক্ষায় এই সময়টা তার বেড়ে ওঠা। বড়দাদার ব্রহ্মসঙ্গীত রচনা, বাড়িতে ব্রহ্মসঙ্গীতের অনুষ্ঠানে যদুভট্ট হেন, বিবিধ গুণী সঙ্গীতজ্ঞের আসা যাওয়া, এই সব কিছুর প্রভাব তাঁকে সৃজনশীলতার যে শিক্ষা দিচ্ছিল ক্রমাগত, তারই ফলস্বরূপ সেই কলেজ পালানো সুপুরুষ তরুণ হয়ে উঠছিলেন অসামান্য ব্রহ্মসঙ্গীত রচয়িতা। কণ্ঠসঙ্গীতে বিষ্ণুপদ চক্রবর্তীর কাছে তালিমের পাশাপাশি সেতার, হারমোনিয়াম ও পিয়ানোয় দক্ষ বাদকও হয়ে উঠছিলেন তিনি। তবে শুধু গাওয়া ও বাজানোই নয়, আকারমাত্রিক স্বরলিপির মুদ্রণযোগ্য একটা সরল রূপ দিয়ে সঠিক সুরে গান গাওয়াকে সাধারণের নাগালে এনে দিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। আরও আছে, একবার হিন্দু স্কুলের ক্লাসে বসে খাতায় মাস্টারমশাই জয়গোপাল শেঠের একটা প্রতিকৃতি হুবহু এঁকে ফেললেন। এরপর দেখা গেল ছবি আঁকায় তাঁর একেবারে জন্মগত অধিকার। পরবর্তী জীবনে এর সঙ্গে ফ্রেনোলজি বা মাথার গড়ন দেখে চরিত্র বিশ্লেষণ চর্চার নেশা মিশে গিয়েছিল। সব মিলিয়ে সে সময়ের বহু উল্লেখ্য ব্যক্তিত্বের দুর্লভ প্রতিকৃতি গড়ে ওঠে তাঁর হাতে। লালন সার জীবৎকালে আঁকা তাঁর একমাত্র প্রতিকৃতিটি তার মধ্যে একটি। এহেন প্রায় 2000 প্রতিকৃতি আজ আমাদের এক মূল্যবান উত্তরাধিকার। প্রাতিষ্ঠানিক শিক্ষা জ্যোতিরিন্দ্রনাথের গোত্রের মানুষদের জন্য নয়। প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশের পর কলেজের পাঠ আর শেষ করেননি তিনি। তখন তিনি নাটকে মজেছেন। জ্ঞাতিভাই গুণেন্দ্রনাথের সঙ্গে মিলে গড়ে তুলেছেন জোড়াসাঁকো নাট্যশালা। 1864-তে তাতে প্রথম কৃষ্ণকুমারী নাটকের অভিনয় করে সুনাম ও উৎসাহ দুইই পেলেন। তারপর বাংলা ভাষায় ভালো নাটকের অভাব লক্ষ্য করে বিজ্ঞাপন দিয়ে পুরস্কার ঘোষণা করে শুরু হল নতুন নাট্য প্রতিভার সন্ধান। যা আছে তা নিয়ে খুশি না থেকে নতুনের খোঁজে এই এগিয়ে যাওয়াটাই ছিল জ্যোতিরিন্দ্রনাথের বৈশিষ্ট্য। এই অনুসন্ধানী ও কৌতূহলী মনটার কল্যাণেই জোড়াসাঁকোর তেতলায় ছাদের ঘরে একদিন 12 বছরের ছোট ভাই রবির কাব্য প্রতিভাকে আবিষ্কার করেন তিনি। এরপর শুরু হয় ভবিষ্যতের রবীন্দ্র মনন গড়ে তোলবার জন্য জ্যোতিরিন্দ্রনাথের অভিভাবকত্ব। সেও এক সৃষ্টিকর্ম বই কি। ছোট ভাইও তখন সদ্য যুবা দেবদর্শন দাদাটিতে মজেছে, ফলে দুই ভাইয়ের মধ্যে এক সৃষ্টিশীল ও গভীর সম্পর্ক গড়ে উঠতে সময় লাগেনি। 1868 সালে স্বদেশ ভাবনায় গড়ে তোলা হিন্দু মেলার দ্বিতীয় উদযাপন উপলক্ষে সৃজনশীলতার এক নতুন এলাকায় পা পড়ল তাঁর। লিখলেন প্রথম কবিতা উদ্বোধন। এর পরবর্তী দীর্ঘ সাহিত্য জীবনে তাঁর হাত থেকে বেরিয়েছে পুরু বিক্রম, সরোজিনী, অশ্রুমতী, স্বপ্নময়ীর মতন দেশাত্মবোধক ঐতিহাসিক পালা। বাংলায় ভালো নাটকের অভাবটাকে নিজেই মিটিয়ে দেবার জন্য কোমর বেঁধে লেগেছিলেন তিনি। তবে কোথায় ও কখন থামতে হয় তা তিনি জানতেন, আর তাই 1882 সালে এসে ঐতিহাসিক নাটক লেখায় নাড়ি টানলেন এই বলে যে নাট্যজগতে গিরিশচন্দ্র এসে গিয়েছেন।

0: অতএব আর তাঁর নাটক লিখবার দরকার নেই। আর তারপর ঝাঁপ দিলেন ব্যঙ্গনাট্য রচনায় ও অনুবাদ সাহিত্যে। লেখা হল এমন কর্ম আর করব না বা অলিকবাবু এদের মতন উচ্চমানের ব্যঙ্গনাট্য। বাংলায় অনুদিত হল কালিদাস, ভবভূতি, শূদ্রক হতে শেক্সপিয়ারের নাটক অবধি। আবার তারই পাশাপাশি অনুবাদ করেছেন বালগঙ্গাধর তিলকের শ্রীমদ্ভাগবত গীতা রহস্য অথবা কর্মযোগ শাস্ত্র, কিংবা ফরাসি থেকে পিয়ের লোটি, এমিল জোলা, মপাসা, ভলতেয়ারদের মতো লেখকদের সাহিত্য। 1868 সালে বিয়ে। তার কিছুকাল পর থেকে নারী স্বাধীনতার দিকে নজর গিয়েছিল তাঁর। আপনি আচরি ধর্ম অপরে শিখাও, এই আত্মবাক্যে তাঁর অটুট বিশ্বাস। অতএব একাধারে কর্মী ও শোম্যান জ্যোতিরিন্দ্রনাথ গৃহিণীকে নিয়ে গড়ের মাঠে ঘোড়সওয়ারি করে স্ত্রী স্বাধীনতার এক বিতর্কিত প্রতীক হিসেবে তুলে ধরলেন খোদ স্ত্রী কাদম্বরী দেবীকেই। পাশাপাশি তাঁকে শিক্ষিত করে তোলবার জোরদার প্রচেষ্টাও শুরু হয়। কিছুদিনের মধ্যেই জোড়াসাঁকোর তেতলার ছাদের সাহিত্য সভায় কাদম্বরী হয়ে ওঠেন এক উল্লেখযোগ্য উপস্থিতি। এই পর্যায়ে একটা দীর্ঘ সময় জুড়ে জ্যোতিরিন্দ্রনাথ তার বহুমুখী সৃষ্টিশীলতার আলোয় উজ্জ্বল ছিলেন। সে আলো যে বছর নিভল, সে বছরেই জ্যোতিরিন্দ্রনাথের মাথায় স্বদেশী ব্যবসার পোকাটাও নড়ে উঠেছে ফের। নীলচাষে ভালো আয় করছিলেন উদ্যোগী মানুষটা, কিন্তু কৃত্রিম নীল আবিষ্কার হয়ে সে চাষ বন্ধ হবার উপক্রম হতে 1884 সালে শুরু করলেন স্টিমারের ব্যবসা। খুলনা ও বরিশালের মধ্যে সে বছর যাত্রা শুরু করল সরোজিনী স্টিমার। আর সে বছরেই আফিম খেয়ে আত্মঘাতী হলেন নিঃসন্তান কাদম্বরী দেবী। এরপরের পাঁচটা বছর ধরে উন্মত্তের মতো নিস্টিমার ব্যবসায় অর্থ ও শ্রম ঢেলে গিয়েছিলেন তিনি, কিন্তু লাভ হল না। প্রতিদ্বন্দ্বী ইংরেজ কোম্পানি ফ্লোটিলা তার সঙ্গে ভাড়া কমাবার প্রতিযোগিতায় নেমে চূড়ান্ত লোকসানের পর নিজের কোম্পানির স্টিমারদের সেই ফ্লোটিলার হাতেই তুলে দিতে হল তাঁকে। জীবনচক্রের ঢালু পথে অবনমন শুরু হয়েছে তখন তাঁর। স্ত্রী বিয়োগ দিয়ে শুরু, সে মৃত্যুর পরে আঁকড়ে ধরা কোম্পানিটা সেও ডুবল 1889 সালে। সে বছর আদি ব্রাহ্ম সমাজের সম্পাদকের পদ থেকেও সরে এলেন জ্যোতিরিন্দ্রনাথ। ঠাকুরবাড়ির আনন্দের হাটেও ভাঙন ধরেছে তখন। রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রনাথ চলে গেছেন শান্তিনিকেতনে, সত্যেন্দ্রনাথ বালিগঞ্জে, হেমেন্দ্রনাথ মৃত। এই সময় নিঃসন্তান বিপত্নিক ব্যবসায় ফেল পড়া মানুষটার সঙ্গে ছিল কেবল গান। 1897 থেকে 1901 সালের মধ্যে দেখা যাচ্ছে প্রতিষ্ঠা হয়েছে ভারতীয় সঙ্গীত সমাজ, প্রকাশিত হয়েছে বীণাবাদিনী ও সঙ্গীত প্রকাশিকা নামের দুটি সঙ্গীত বিষয়ক সাময়িক পত্র। তারপর 1905 সালে দেবেন্দ্রনাথও গত হলেন, এইবারে সম্পূর্ণ একাকিত্ব। এর 3 বছর বাদে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছিলেন মানুষটা। রাঁচির কাছে মোরাবাদী পাহাড়ের মাথায় একটা ছোট্ট বাসস্থান বানিয়ে সেইখানে পাকাপাকি আস্তানা নিয়েছিলেন। সেখানেই 1925 সালে জীবনের শেষ দিন অবধি তাঁর ঠিকানা হয়েছিল। মোরাবাদী পাহাড়ের মাথায় সেই স্মৃতিগৃহের উঠোনে কোনো পরন্ত বিকেলে গিয়ে দাঁড়ালে একটা অদ্ভুত আকুতি জাগে মনে। মনে হয় এইখানে বসে নিঃসঙ্গ সৃষ্টিশীল মানুষটার মনে যে অজস্র না আঁকা ছবি, না বলা গান, কবিতা ও নাটকটা জন্মনিত নিত্য, কোনো জাদুমন্ত্রে আজ যদি তাদের নাগাল পাওয়া যেত। আসলে নিঃসঙ্গ স্রষ্টার অজাত সৃষ্টিরাই প্রকৃত স্বর্গীয় হয় কি না, তবে তাতে নশ্বর মানুষের অধিকার নেই। এই যা
1: কথাকার অনুষ্ঠানে শুনলেন কথিকা বহুমুখী জ্যোতিরিন্দ্রনাথ। এটি বললেন দেবজ্যোতি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আ

0: এই গল্পের কাঠামোই ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা maitrweebandhu@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30, অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এখন বিলাস খানি টুটি রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত। তাকে তবলায় সহযোগিতা করবেন তাপস পাল এবং হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বিলাসখানি টোড়ির আগে খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত তুষার দত্ত। তাকে তবলায় সহযোগিতা করলেন তাপস পাল ও হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

নমস্কার আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, কেমন আছেন? আকাশবাণী মৈত্রীর নতুন অনুষ্ঠান মনের মতো গান নিয়ে আজ আপনার সঙ্গে আছি তৃষিতা মুখোপাধ্যায়। বছরের এই সময় নববর্ষ পেরিয়েছে কিছুদিন হল, মাধুবীলতার গন্ধ ফিকে হয়ে এসেছে বাংলায়। বাংলা ক্যালেন্ডারে লাল দাগে একটা তারিখ, নিচে একটা আলখাল্লা পরা লোকের ছবি, নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মদিনে দুই বাংলায় উৎসব লাগে, এ যেন এক প্রাণীর উৎসব। এক সময় ছিল তার জন্যই পাড়ায় পাড়ায় সকাল সন্ধে হারমোনিয়াম বেজে উঠত। কারোর বাড়িতে কিংবা পাড়ার ক্লাবে এক চিলতে ছোট্ট ঘর তখন মহড়ার ঘর হয়ে উঠত। ক্যারামবোর্ড সরিয়ে মাদুর পাতা হতো, সবাই একসঙ্গে বসে বৈশাখী গান গাইতাম আর গড়িয়ে যেত বেলা। ছোটবেলায় এই বৈশাখ মাসে রবীন্দ্র জয়ন্তীকে উদযাপন করতে নিজেদের ছোটবেলাকেও ফিরে দেখা যায়, তাই দেখব আজ এই মনের মতো গানে। একটা ঘন্টা ফুরফুরে মেজাজে খুলব স্মৃতির ঝাঁপি, মন ভরাবো গানে, শুনব সেই ছোটবেলাকার রবীন্দ্রসঙ্গীতগুলো। শুরু করি আজকের মনের মতো গান।

কার কাঁপা গলায় সুরে বেসুরে এই গান প্রথম শুনেছি মনে পড়ে? রবীন্দ্র জয়ন্তীর দিন পাড়ার অনুষ্ঠানে কিংবা ঘরোয়া আড্ডায় কারুর উদ্বোধনী গানে গানে শিয়রে এসে দাঁড়ান রবি ঠাকুর। জানেন, শান্তিনিকেতন আশ্রমে পয়লা বৈশাখের দিনেই কিন্তু কবি জন্ম পালন করা হতো, কারণ তারপরে তো গরমের ছুটি পড়ে যাবে, বাচ্চারা ঘরে ফিরে যাবে। এক আকাশ কালবৈশাখী মেয়ে গায়ের গাছে গাছে কাঁচা আমের মেলা নিয়ে চুপ করে তাদের ফেরার অপেক্ষায় থাকবে শান্তিনিকেতন। তাই এই আগে ভাগেই জন্ম উৎসব পালন। বছরের এই সময় আসলে আমাদেরও একটা অপেক্ষা থাকত, রবীন্দ্র জয়ন্তীর দিন সাদা পাঞ্জাবি কিংবা মায়ের লালপার সাদা শাড়িটা পরার, কিংবা হয়তো জুঁই ফুলের। কারুর অপেক্ষা থাকত এক বছর পর মঞ্চের হলুদ আলোর নিচে দাঁড়ানোর, নিজেকে নতুনভাবে চেনার। এই এত সব অপেক্ষা নিয়ে আবার একটা নতুন রবীন্দ্র জয়ন্তীর দোরগোড়ায় আমরা।

রবীন্দ্রনাথ ঠাকুর। মায়ের মুখে ঘুমপাড়ানি গানে যার সঙ্গে আলাপ, তারপর সহজ পাঠ, কিশলয়, যার সামনে আপামর বাঙালি পেন নাম ঠুকত, তাকে দেখে

কেবলই আমাদের ছোট্ট মন ভাবতে চেষ্টা করত, রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? সেই কথাটাই নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? সেই কথাটাই বারে বারে আসে রুমুর মনে। রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে, মাটিরও নন কাঠেরও নন, ঠাকুর তিনি প্রাণীর। এই তীব্র দাবদহে সেই রবির ছায়ায় আমরা বসে গান শুনছি আকাশবাণী মৈত্রীতে এই সাত সকালে। মনির মতো গানে আজ ছোটবেলা রবীন্দ্র জয়ন্তীকে ফিরে দেখা। এখন পরের গান সমবেত কণ্ঠে আপনাদের জন্য।

যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে, মন চায় তারাও যদি আমাদের খেলায় নিত। সত্যি তো, এত এত পড়া, হিসেব, রুটিন কার বা ভালো লাগে? তখন শুধু কল্পনার ডানা মেলে উড়ে যেতে ইচ্ছে করে। আজ তাই মনের মতো গানে ভাবলাম ছোটবেলায় ফিরে যাই। এই গান শুনে কতদিন মনে মনে ভেবেছি রাখাল হব, কেয়া পাতার নৌকা বানাবো, দুলে দুলে গাইব, নাচব। সত্যি যদি তাসের দেশের রাজপুত্তরের মতো সাগর পেরিয়ে, তেপান্তরের মাঠ পেরিয়ে চলে যাওয়া যেত দূরে কোনো নতুন দেশে, যেখানে আমরা ঝর্ণার মতো ঝরে পড়তে পারি, যেখানে পাখির মতো গাইতে পারি, সাগরের মতো ঢেউ তুলতে পারি, আর মনের কথা বলতে পারি এই মনের মতো গানে, কেমন হয়?

আজমনির মতো গানে ফিরে দেখছি ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তীর দিনগুলোকে। আচ্ছা, মনে পড়ে এমন রবীন্দ্র জয়ন্তী মহড়াগুলো করাবার ভার পড়ত পাড়ার নামী শিল্পীদের ওপর। আমাদের কাছে তাদের নাম ছিল অমুক দিদি বা অমুক পিসি। কেউ হয়তো সারাদিন বাচ্চাদের ঘুরে ঘুরে গান শেখাতেন, কবিতা শেখাতেন। পাড়ার অনুষ্ঠান হলে তিনিই নিতেন গুরুভার সবাইকে শেখানোর। পাড়ার কুঁচি কাচারা হতো তার সেই পোড়ো বিড়াল ছানা। যে দিদিটা নাচতে খুব ভালোবাসত তবু কখনো কেউ তাকে নাচ শেখায়নি, এই রবীন্দ্র জয়ন্তী আসলেই তারও ডাক পড়ত নাচ শেখাবার জন্য। এমন মানুষগুলোর হাত ধরেই তো প্রথম স্টেজে ওঠা, সদ্য কথা বলতে শিখে নির্ভয়ে হাতাগাছে তোতা পাখি বলে দেওয়া, সবার সামনে দাঁড়িয়ে এই মানুষগুলোই এগিয়ে দিয়েছিল হয়তো। ছোটবেলার এই ফুলেল স্মৃতিগুলো ভালো থাক।

শুনছেন মনির মতো গান। আর ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তী নিয়ে কথা বলছি, ছোটবেলার গান বলুন বা নাচ, ফুলে ফুলের মতো এমন নির্মল সুন্দর গান আর হয়? লাল পেরে হলুদ শাড়ি পরে, মাথায় কাপড়ের মালা বেঁধে, কপালে চন্দন পরে হয়ে উঠতাম নিজরাই এক একটা ফুল। কাঁপা কাঁপা হাতে মুদ্রা ধরতাম ফুলের, সেই ভালো ছিল বলুন, কেমন সহজ ছিল জীবন। তখন তো গরমকাল এলেই মাথা ন্যাড়া করে দেওয়ার চল ছিল, অনুষ্ঠানের সময় ন্যাড়া মাথা তো লজ্জার, ন্যাড়া মাথা নিয়ে স্টেজে ওঠা যাবে না। তাই হয়তো কারুর বুদ্ধিতে মাথায় কালো ওড়না জড়িয়ে খোঁপা বেঁধে দিয়েছিল কেউ, তাতেই সাজানো হয়েছিল, লাগানো হয়েছিল ফুলের মালা। তখন মা জেঠিমার পুরনো শাড়ি দিয়ে মঞ্চ সাজানো হতো, দাওয়ায় কোনো দিদি আলপনা এঁকে দিত, জুঁই আর রজনীগন্ধার গন্ধে বিভোর হতো মন, হারিয়ে যেতাম আমরা। কিন্তু তারই মাঝে পাড়ার কাকুর অমায়িক কণ্ঠের সঞ্চালনা বারবার ফিরিয়ে আনত বাস্তবে, কেমন মজার ছিল বিষয়টা। মনের মতো গানে আজ সেই স্মৃতির পসরা সাজিয়েছি আপনার জন্য।

মনে মনে তেপান্তরের মাঠ পেরিয়ে যাওয়া, মনে মনে পেরিয়ে যাওয়া ভুবনডাঙ্গার মাঠ, তার সঙ্গে কৃষ্ণকলি হয়ে একসঙ্গে বৃষ্টিতে ভেজা সেও মনে মনে। কবে যেন ছোটবেলার গণ্ডিগুলোকে পেরিয়ে সেই রবি ঠাকুর কত চেনা হয়ে যায়, বন্ধু হয়ে যায় আমাদের, আমাদের বেড়ে ওঠার, আমাদের বড় হয়ে ওঠার চিরকালীন সঙ্গী। আজ তারই গানে গানে, এই মনের মতো গানে বেলা কাটছে আমাদের। শুনবো আরও একটি গান।

শুনছেন মনির মতো গান। আজ মনির মতো গানে ছোটবেলার রবীন্দ্র জয়ন্তী। রবি ঠাকুরের এই গাদাগুচ্ছের কবিতা, গান, এই সব কিছু আমরা জানতে পারতাম এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানগুলোতে। অবাক হতাম, একটা মানুষ এক জীবনে এত লিখেছেন, আমাদের এক জীবনে তো এত কিছু পড়াই হবে না। যাকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট খোকাখুকিরাও কবিতা বলবে। যথারীতি পাড়ায় নাম দেওয়া হলো, অতি কষ্টে বীরপুরুষ মুখস্থ করেছে সে, মাইকের সামনে দাঁড়িয়ে আর তো বীরপুরুষের গলা বেরোয় না, স্টেজের পাশে ডাকাতের মতো চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে মা। কোনো রকমই উতরে গেল, আর না উতরালেও মাঝপথে নমস্কার বলে পালিয়ে যাওয়াও যেত, তাতে হাততালি কিছু কম জুটত না। এখন এখনকার দিনে আমাদের হাতে সবারই হাতে মুঠো ফোন, এখন আমরা স্ক্রল করি বেশি, হাততালি কম দিই। এমন সব হারিয়ে যাওয়া সুখস্মৃতির পসরা আমাদের মনে। আর এই সকালবেলা আকাশবাণী মৈত্রীর মনির মতো গানে।

চিতপুর গলিমোড়ে মস্ত দালান বাড়ি, স্কুল বিলকুল ছেলেবেলা থেকে আড়ি। শহরটা ছিল যে জব্বর মজাদার, ল্যান্ডোফিটন ছিল পালকির জুড়িদার, বেলফুল হেঁকে যেত সন্ধ্যায় গলিতে, আলোদিত গ্যাসবাতি হ্যারিকেন শুলিতে, গদ্য পদ্য আর নাটকের চর্চায় জোড়াসাঁকো মেতেছিল যখন যা মন চায়। সেই গান, সেই ছড়া, কবিতা ও গদ্য মনে হয় রবি ঠাকুর লিখছেন সদ্য। রবি ঠাকুরের সঙ্গে প্রথম কবে আলাপ বলুন তো, মনে পড়ে? আলমারির তাকে, মোটা মোটা বই, রবীন্দ্র রচনা বলি রেক্সিনে বাঁধাই করা, এসব নাকি তার লেখা। তারপর বসার ঘরে কিংবা পড়ার ঘরে তার চিরকেলে আলোকচিত্র দেখে দেখে কেমন যেন সে হয়ে ওঠে আমাদেরই আপন জন, পরিবারেরই একজন। তার গান শুনতে শুনতে একসময় আলাপ আরও গাঢ় হয়। সে মানুষগুলো যারা এভাবে রবীন্দ্রনাথকে চেনার সুযোগ পেয়েছেন, তা বাদেও আরও বহু মানুষ আছে যাদের কাছে ঠিকমতো শিক্ষার আলোই পৌঁছায় না, তবু তাদের সঙ্গে কথা বললে জানবেন রবি ঠাকুর তাদেরও কত আপন জন। পঁচিশে বৈশাখ এলেই হোড়াও গাছের ফুল এনে ধূপ জ্বালিয়ে সাজিয়ে দেয় তার একমাত্র ছবিটাকে। অন্ধকার বস্তির মধ্যে একটা ছোট্ট ঘর, ক্লাব ঘর, বাচ্চাদের স্কুল বসে সেখানে সময় সময়, সেখানেও ভাষা ভাষা চোখ মেলে জেগে থাকে একটা ছবি, যেন প্রাণবন্ত, যেন কত চেনা। রবীন্দ্র জয়ন্তী এলে তার কাছে গঙ্গা জলে গঙ্গা পুজো, আর এই রবি পুজোর মন্ত্র কি বলুন তো, তারই লেখা কবিতা ও গান। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, কিংবা আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই, মনের মতো গানে এমন অনেক গান সাজিয়ে এনেছি আপনার জন্য। এখন শুনব পরপর দুটো গান।

মনির মতো গানে আজ কথা হচ্ছে আমাদের ছোটবেলার রবীন্দ্র জয়ন্তী নিয়ে। আমরা কত দূর এগিয়ে গেছি বলুন তো। এই মুঠো ফোন থেকে শিশুদের এখন চোখ সরে না, তারা আকাশ দেখে না, পাখিদের সঙ্গে তার বন্ধুত্ব হয় না। শ্রোতা বন্ধু, এই প্রকৃতির কাছে গেলেই মনের সব দুঃখ ভোলা যায়। এই প্রকৃতির রূপ রসের ডালে নিয়ে হাজির হয় আমাদের কাছে। এই ধরুন, গাছে গাছে নানান ঋতুতে নানান রঙের ফুল। এখন গাছে রাঙা কৃষ্ণচূড়া কিংবা রাধাচূড়া, হলুদ পাপড়ি মিলে অপেক্ষা করে আছে অমূল দাস। রবি ঠাকুরও আয়োজন করে নানান পর্বে এই ঋতুকে ভেঙেছিলেন, গান রচেছিলেন, কবিতা রচেছিলেন। তা নিয়েই আমাদের রবীন্দ্রজয়ন্তীর তালিকাও সমৃদ্ধ। ঋতুরঙ্গ ছিল আমাদের ছোটবেলার নাচের গানের একটা প্রধান বিষয়। এই গানগুলো শুনতে শুনতে যেন ঋতুকে চেনা হয়ে যেত, চোখ বুঝে দেখতে পেতাম আমাদের বাংলার সমৃদ্ধ রূপ। ছয় ঋতু, প্রকৃতির আঙিনায় তাদের হাজিরা দেওয়ার পালা চলে বারবার। এখন বরং এই ঋতু রঙের গান শোনাই। প্রথম গান বর্ষার।

এই গানগুলো শুনলে মন যেন সেই ময়ূরের মতো পেখম মেলে দেয়। তা আমাদের শরীরের বয়স যাই হোক না কেন, রবি ঠাকুরও খুব চাইতেন যাতে আমরা সরাসরি প্রকৃতির মধ্যে যাই, প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধুতা গড়ে ওঠে। পাঠভবনের যে ছোট ছোট বাচ্চারা, তাদের নিয়ম করে এখনও বৃষ্টিতে ভেজানো হয়, বৃষ্টিতে হাঁটানো হয় এবং তাতে শরীর খারাপের ভয় কিন্তু তারা একটুও পায় না। রবি ঠাকুর চেয়েছিলেন এই যে ঋতু আসছে আমাদের এই প্রকৃতির আঙিনায়, প্রত্যেক ঋতুর নতুন রকমের সাজ, এক এক রকমের ফুল, এক এক রকমের পাখি, তাদের গান, সব মিলিয়েই তো আমাদের একসঙ্গে এই যাপন, একসঙ্গে বেঁচে থাকা। শান্তিনিকেতনে যখন বর্ষামঙ্গল পালিত হতো, রবি ঠাকুর চাইতেন যে ফুলের গয়নায় যাতে শিল্পীরা সেজে ওঠে। তাই রবীন্দ্র জয়ন্তীর না, বর্ষামঙ্গলের একটা চিরাচরিত এখনও চলছে এমন স্মৃতির কথা বলি, যে সকালবেলা ভোর থাকতে কাক ভোরে উঠে, তা সে বৃষ্টি হোক বা যাই হোক, টগর ফুল কুড়োতে বেরোনো হতো। তো যেদিন অনুষ্ঠান অনেকেই নাচ করছে, ওই শান্তিনিকেতনের উদয়ন গৃহ বা শান্তিনিকেতন গৃহের কাছাকাছি যে টগর গাছগুলো থাকতো, শান্তিনিকেতনে তো প্রচুর ফুলের গাছ, ওখানে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ফুল আর বাকি থাকে না। সেই টগর ফুলকে নিয়ে এসে তাকে মালা গাঁথা তা দিয়ে এবং কানের দুল বানানো, হাড় বানানো, কপালের টিকলি বানানো এবং তার মধ্যে একটা ছোট্ট চন্দনের ফোঁটার মতো হাসত রাঙা রঙ্গন ফুল, এ রীতি এখনও বহমান। আজকে মনের মতো গানে কথা হচ্ছে ছোটবেলা রবীন্দ্র জয়ন্তী নিয়ে। তাই রবীন্দ্র জয়ন্তীগুলোতে আমরা স্বাধীনতা নিতাম, যেমন খুশি সাজতাম, এই যেমন হৃদয় আমার নাচেরে গানটা শোনালাম, আমরা নীল শাড়ি পরতাম, তেমনি এক একটা ঋতুর এক একটা রং। এবার একটু বাসন্তী রঙকে ছুঁয়ে দেখি, শোনাই একটা বসন্তের গান।

শুনছেন মনির মতো গান। এই যে গান শোনালা, এই গানে বসন্ত উৎসবে গৌর প্রাঙ্গণে নাচে গানে এখনো বসন্তের সকাল আসে। এখন রবি মাস, কথা বলছিলাম ছোটবেলা রবীন্দ্র জয়ন্তী নিয়ে। এই উৎসবের নাম যদি বলি উৎসাহ। এই ধরুন কারুর বয়স 70-এর কোঠায়, সেও সাহস করে মঞ্চে উঠে গান গাইতে পারেন। পরিবারের দায়িত্ব কাঁধে নিতে গিয়ে যে লোকটির কবিতা বলা পিছনে পড়ে গিয়েছিল, সেও সুযোগ পেয়ে শুনিয়ে দেয় 2 বিঘা জমি। সারা জন্ম যার কেটে গেল হেঁসলের কড়াই খুন্তির ঠুংঠাং শুনে, এমন কোনো ঘরোয়া অনুষ্ঠানে ভীষণ পীড়াপিড়িতে তিনিও গেয়ে ফেলতে পারেন তার ছোটবেলায় শেখা একটা গান। শ্রোতা বন্ধু, রবীন্দ্র জয়ন্তীকে আমরা তো ইচ্ছের স্ফুলিঙ্গ বলতেই পারি। সেই ধার করা ইচ্ছে মন্ত্রে আজকে সকাল সাজিয়েছি এই মনের মতো গানে, যে ইচ্ছের আমাদের ভিতরের এই খোলস, খোলসের ভিতর থেকে আমাদের শিল্পী মনটাকে টেনে আনি সকলের সামনে। আমরা যখন গান গাই, কবিতা বলি, স্বয়ং রবি ঠাকুরই হয়তো দাঁড়িয়ে দেখেন, কিংবা হয়তো তিনিই ডাক পাঠান অন্তরে।

এই জীবনের বর্ষায় কাগজের নৌকার মতো কোথায় ভেসে চলে যায় ছোটবেলা। দিশেহারা আমরাও ভাসতে ভাসতে একসময় ভুলে যাই চেনা পথ, হারিয়ে যায় কত মুখ, ভুলে যায় নিজের ভেতরে লুকিয়ে রাখা শিল্পীকে। ঘরোয়া হয়ে সংসার যাপনে ব্যস্ত হয়ে পড়ি, তবুও বছর ঘুরে রবি মাস আসে, আমাদের শিকড়কে মনে করিয়ে দেয়। জুঁই ফুলের গন্ধে কখন হঠাৎ ফিরে আসে ছোটবেলার স্মৃতি, আমাদের বর্তমানের যাবতীয় যন্ত্রণা থেকে মনটাকে যেন মুক্তি দেয়। এই বদলে যাওয়া পৃথিবীতে একই থেকে যান রবীন্দ্রনাথ, আমাদের ছাপোষা জীবনের জীবন দেবতা হয়ে। তারই এই ঋণের কথা বলতে গিয়ে মনের মতো গানে দ্বারস্থ হলাম তার কাছে, শুনলাম তারই গান, আমাদের ছোটবেলার রবি গানগুলো। কেমন লাগলো আজকের মনের মতো গান জানাতে ভুলবেন না, চিঠি লিখে বা মেল করে আমাদের জানাতে পারেন। মেল করার ঠিকানা মৈত্রীবন্ধু MAITRWBANDHU23@gmail.com এই ঠিকানা। এছাড়া ফেসবুক পেজে সংশ্লিষ্ট পোস্টের নিচে মন্তব্য করতে পারেন কেমন লাগলো। স্মৃতির কথা তো একাই বলে গেলাম, এই আড্ডা সম্পূর্ণ হয় যদি আপনার স্মৃতির কথাও জানতে পারি, সেটা লিখে জানান না, অপেক্ষায় থাকবো। এতক্ষণ সঙ্গে ছিলাম তৃষিতা মুখোপাধ্যায়, মনের মতো গান নিয়ে আজ এই অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার, খুব ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন মনির মতো গান, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে আজ প্রথমেই অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নজরুল গীতি, তারপরে লোকগীতি।

অনুধর শাসমলের কণ্ঠে শুরু হচ্ছে নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। প্রথমে নজরুলগীতি শোনাবেন অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়।

নানা রঙের গানের অনুষ্ঠান রামধনুতে শুনলেন অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি। এখন শুনবেন লোকগীতি পরিবেশনায় শিল্পী গুণধর শাসমল।

0: শুনলেন গুণধর শাসমলের কণ্ঠে লোকগীতে, আর এই সঙ্গে শেষ হল নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আজ এই অনুষ্ঠানে প্রথমে শুনলেন নজরুল গীতি অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, তারপরে লোকগীতি পরিবেশন করলেন গুণধর শাসমল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান গ্রামীণ মহিলাদের জন্য।
1: শ্রোতাবন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক হাজির হয়ে গিয়েছি আজকে আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। তবে সাধারণত যে ধরনের অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়ে থাকি, আজকের অনুষ্ঠানটা কিন্তু তার থেকে একটু আলাদা। এবং আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি রবি ঠাকুরের একটি গানের দু লাইন দিয়ে শুরু করতে বড্ড ইচ্ছে করছে। চোখের আলোই দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। নিশ্চয়ই আমার বন্ধুরা রেডিও রূপার থেকে ভাবছেন যে হঠাৎ ভগিনী স্বাগতা কেন এই কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে। শুরু করছি তার কারণ আজকে আমার সঙ্গে যে অতিথি স্টুডিওতে রয়েছেন, প্রথমে তার নামটা একটু জানিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুলেখা দাস মুর্মু। সুলেখা, তোমাকে স্বাগত জানাই আকাশবাণীর স্টুডিওতে।

0: নমস্কার।
1: সুলেখা আমার সঙ্গে বসে রয়েছে স্টুডিওতে এবং বেশ কিছুক্ষণ আগে এসেছে, এবং আমার আজকে সৌভাগ্য হয়েছে সুলেখার সঙ্গে এই আলাপচারিতায় বসার। তার কারণ শুনেছিলাম আমি যে সুলেখা বিশেষভাবে সক্ষম একজন মানুষ, সুলেখা দেখতে পান না। এই কথাটা বলতে কিছুটা কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু ওই যে বললাম না রবি ঠাকুরের কথা, চোখের আলোয় হয়তো সুলেখা দেখতে পান না, কিন্তু তার অন্তরের দৃষ্টি দিয়ে এই পৃথিবীর সব রূপ রং রস তিনি নিংড়ে নিয়েছেন। এবং এমন একজন মানুষের সঙ্গে আজকে আমি বসে আছি। আমরা তো অনেক হিরোইন, হিরো, নেতা, নেত্রী, তাদের জীবন দর্শন পড়ি, শুনি, তাদেরকে আমাদের দিশারি বলে মনে করি। তো আজকে আমি যখন স্টুডিওতে বসার আগে সুলেখার সঙ্গে একটু কথা বলছিলাম আজকের অনুষ্ঠান নিয়ে, তখন বারবারই মনে হচ্ছিল যে সুলেখা তাদের থেকে বোধহয় কোনো অংশেই কম নন। তিনিও জীবনের এক নতুন দিশা নিজে দেখেছেন এবং অন্যদেরও দেখানোর চেষ্টা করছেন। সরাসরি চলে আসি আজকের অনুষ্ঠানে, সুলেখার কাছ থেকে প্রথমেই শুনে নেব আমি। সুলেখা, তুমি কোথা থেকে আসছো সেটা যদি আমার শ্রোতা বন্ধুদের একটু বলো।
2: আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নাদাভাঙ্গা গ্রাম থেকে আমি এসেছি।
1: আচ্ছা আচ্ছা সুলেখা, যেমনটি বললাম যে আমি তো দেখতে পাচ্ছি যে তুমি দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে সবসময়ই বলবো যে তুমি বিশেষ বিশেষভাবে সক্ষম একজন মহিলা এবং অনেকের কাছে তুমি একজন আদর্শ নারী। তুমি যদি একটু তোমার ছোটবেলার কথা, তোমার বাড়িতে কে কে ছিলেন, কিভাবে তুমি বড় হলে, এই গল্পটা বা এই যে তুমি চোখে দেখতে পাও না, এটা কি একেবারে জন্ম থেকেই নাকি কোনো কারণে তুমি তোমার দৃষ্টি হারালে, সেটা যদি একটুখানি বলো।
2: না, প্রথম বলি যে আমি জন্ম থেকেই দৃষ্টিহীন।
1: আচ্ছা,
2: তো সেখানে দৃষ্টিহীন হলেও আমার এখন যেরকম আমি একদম দেখতে পাচ্ছি না, আগে আমি প্রথমে এরকম ছিলাম না, কিছু দেখতে পেতাম, কিছু
1: ছোটবেলায় দেখতে পেতে,
2: অল্প অল্প দেখতে পেতাম।
1: আচ্ছা আচ্ছা।
2: তারপর থেকে আমার দুই ভাই, বাবা মা এবং ঠাকুমা সবার সাথে আমার বেড়ে ওঠা। তারপরে আমি তখনও বুঝে উঠতে পারিনি যে আমি অন্যদের থেকে আলাদা। তো গ্রামের বিদ্যালয়ে আমি কিন্তু ভাই দাদা ওদের সাথে পড়াশোনাও শুরু করি।
1: আচ্ছা,
2: ওখানে গিয়ে পড়াশুনো করার পর দুটো ক্লাস, মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, তখনই বুঝলাম যে আমি অন্যদের থেকে আলাদা। কারণ কোথাও খেলতে গিয়ে প্রবলেম হচ্ছে, কোথাও পড়ার যেগুলো টিচাররা দিচ্ছেন আমি সেগুলো ঠিক ফলো করতে পাচ্ছি না।
1: না, সেটা তখন তার মানে তোমার কিছু কিছুটা দৃষ্টিশক্তি ছিল, তাই তো?
2: হ্যাঁ, আমার কিছুটা দৃষ্টিশক্তি ছিল।
1: আচ্ছা,
2: তখন আমি যাতায়াত করে একা আমি স্কুলে যেতে পারতাম।
1: আচ্ছা,
2: তো সেখানে
1: সেটা ক্ষীণ ছিল, তাই তো?
2: সেটা ক্ষীণ ছিল।
1: আচ্ছা,
2: সেখানে আমি পড়াশোনা শুরু করি এবং আমার যারা টিচাররা ছিলেন ওখানে, ওনারা বুঝেন যে আমি পড়াশোনা করতে চাইছি কিন্তু পেরে উঠি না। তখন ওনারা আমার বাড়ির বাবা মা সবাইকে বলেন, বাবা মা সেখানে, বাবা মা তো যেহেতু তেমন কিছু জানে না, গ্রামের মানুষ,
1: কি করতেন বাবা?
2: বাবা পেশায় ছিলেন মানে ফিশারম্যান।
1: আচ্ছা,
2: এবং উনি ছোট একটা মুদিখানা দোকান ছিল।
1: আচ্ছা,
2: কোনোভাবে মোটামুটি কেটে যেত, তিন ভাই বোনকে নিয়ে বাবা মা সবার কেটে যেত। শেখ যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেরকম পরিবার ছিল না,
1: মানে সঠিক সময়ে এইটা বুঝতে পেরে তার যে একটা চিকিৎসা, সেই সুযোগটা ছিল না।
2: সেই সুযোগটা ছিল না, তাই হয়ে ওঠেনি যথা টাইমে। তো ওই সময়ে আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন ওই স্কুলে, উনি একদিক থেকে আমার আত্মীয়ও ছিলেন, কারণ আমার বড় পিসমশাই।
1: আচ্ছা,
2: কারণ উনি বুঝলেন যে এটা পড়াশোনা করলে ভালো পড়াশোনা করবে, এগিয়ে যাবে। ওনার সহায়তায় আমি মানে ব্লাইন্ড স্কুলে ভর্তি হই।
1: আচ্ছা, সেটা কোথায়?
2: সেটা ছিল পূর্ব মেদিনীপুর, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম,
1: আচ্ছা,
2: দৃষ্টিহীন শিক্ষায়তন।
1: আচ্ছা, তাহলে তোমার বাপের বাড়ি কোথায় ছিল?
2: আমার বাপের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা।
1: আচ্ছা আচ্ছা,
2: দক্ষিণ চব্বিশ পরগনাতে আমার বাপের বাড়ি ছিল। আমি ওখান থেকে স্কুলে চলে যাই পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুর দৃষ্টিহীন শিক্ষায়তন, বিবেকানন্দ মিশন আশ্রমে দৃষ্টিহীন শিক্ষায়তন,
1: মানে আশ্রমে থেকে পড়াশোনা করতে হতো,
2: ওখানে থেকে পড়াশোনা করতে হতো। এবার ওখানে আমি যখন গেলাম তখন আমি অনেকটা বুঝতে শিখেছি, কারণ আমার একটু দেরি হয়ে গেছিল স্কুলে যেতে। তো সেই জায়গাতে যখন আমি পৌঁছালাম তখন আমি বুঝে গেলাম যে না, আমি আমার মতো সঠিক জায়গায় এসেছি।
1: আচ্ছা, তো বন্ধুরা, সুলেখার সঙ্গে আমরা কথা বলছি, ওর ছোটবেলা নিয়ে কথা বলছি। আজকের এই অনুষ্ঠানটা কেন বা আজকের এই অনুষ্ঠানের শিরোনামটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি বলিনি। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম ঘুরে দাঁড়ানোর কাহিনী। এই যে সুলেখা আজই আমার পাশে বসে রয়েছে, সে ছোটবেলায় অত্যন্ত ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল এবং ধীরে ধীরে সে সম্পূর্ণ দৃষ্টি হারায় এবং অত্যন্ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তার জীবন যাপন। সেই জীবন যাপনের গল্প আজকে আমরা শুনব। তার কারণ, আমরা আজকাল মানুষ অতি সহজেই হেরে যাই, নিজেদের ছোট ছোট দুঃখ কষ্টকে এত প্রাধান্য দিয়ে ফেলি, সেখান থেকে কোথাও কোথাও আমরা পড়ে যাচ্ছি প্রতিদিনের ডিপ্রেশনে, তা থেকে নানান রকম কারণে আমরা কখনো কখনো তো জীবনহানিও করতে চাই। সেই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সুলেখা, সে কিন্তু আজকে সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং অবশ্যই পারিপার্শ্বিক মানুষের সাহচর্য সহযোগিতা পেয়েছে, তো অবশ্যই আজকে কিন্তু একজন সফল নারী। তারই ঘুরে দাঁড়ানোর কাহিনী আমি আজকে আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। কেউ সরে যাবেন না রেডিওর ওপার থেকে। আমি জানি এই গল্প আপনাদেরও সকলকে অনুপ্রাণিত করবেন এবং আপনারাও এক নতুন দিশা আজকে খুঁজে পাবেন। আবার আসি সুলেখার কাছে। সুলেখা, তাহলে তোমার সেই যে পড়াশুনো শুরু হলো, কতদূর তারপর সেখানে তুমি পড়াশুনো করলে বা পড়াশুনোর পাশাপাশি তুমি বলছিলে আমাকে যে তুমি ছোটবেলায় খেলাধুলো করেছো, সেই যে সময়টা, সেই গল্পটা, কিভাবে খেলাধুলোর জগতে গেলে সেটা একটু বলো আমার বন্ধুদের।
2: আমি পড়াশোনা শুরু করার দুবছর পরে, ক্লাস টু থ্রিতে পড়ি, ওই সময়ে আমাদের স্কুলে স্পোর্টস হতো, তো সেখানে আমি স্পোর্টসে খুব ভালো ফলাফল করি এবং অনেকেই সেখানে করে।
1: কি খেলতে?
2: আমি দৌড় 100 মিটার, 200 মিটার, 800 মিটার, আচ্ছা লং জাম্প, তারপরে এর মধ্যে তো সাঁতার তো ছিলই, এগুলোর মধ্যে যখন আমি এদিকে এগিয়ে গেলাম, ভালো ফলাফল করলাম, তখন ওই স্কুলের যিনি খেলার টিচার ছিলেন ওনারা সবাই আমাকে ওইদিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করলেন।
1: আমি একটা ছোট্ট কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই যে তুমি এইদিকে এগিয়ে গেলে, এই যে খেলাধুলোর জগতে এগিয়ে গেলে, অনেক সময় তো আমরা যারা সম্পূর্ণভাবে দেখতে পাই তারাও গিয়ে কোথাও ধাক্কা খাচ্ছি, ঠোকা খাই, পড়ে যাই, তোমার অসুবিধা হতো? কিরকম অসুবিধা হতো, সেটাকে কিভাবে জয় করি?
2: এবার বলি, ওখানে দৃষ্টিহীনদের মধ্যেই খেলাটা হতো, কারণ যেহেতু আমি দৃষ্টিহীন, দৃষ্টিহীনদের সব খেলাধুলা হতো ওখানে, তার দৃষ্টিহীনদের রাজ্যস্তর ছিল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল এগুলো সবই হতো। তো সেই দৃষ্টিহীনদের যে সিস্টেম, যেটা যেভাবে ধাক্কা না খাই, যেভাবে পড়ে না যাই, সেই সিস্টেমে আমাদের খেলাধুলোটা হতো। কিন্তু তার মধ্যেও তো দেখতে পাওয়া মানুষরাও পড়ে যায়, সেক্ষেত্রে আমরাও কখনো কখনো পড়েছি, ভেঙেছে হাত, পা ভেঙেছে, কোথায় পায়ের চামড়া উঠে গেছে, অনেক কিছু প্রবলেম।
1: ওটাই আমি বলতে চাইছি, ওটাই শুনতে চাইছি, যে ভেঙে পড়নি তাই তো, মনের জোরটা কখনোই তোমার কমে যায়নি?
2: না, কমে যায়নি। সেক্ষেত্রে অনেক ধাক্কা খেয়েছি জীবনে, অনেক কিছু হয়েছে, কিন্তু তবুও আমি এদিকটা আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও থেমে যাইনি। এবং আমার যে টিচার ছিলেন উনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে, হতে পারে, পড়ে যেতে পারিস, তুই যখন ছোটবেলায় হাঁটা শিখেছিস তখন তুই ধাক্কা খেয়েছিস, পড়েছিস, তুই হাঁটা বন্ধ করে দিয়েছিস,
1: ঠিক,
2: তো আমার টিচার ছিলেন যিনি, ওনার অনুপ্রেরণায় এবং আমার চেষ্টায় আমি এগিয়ে যাই।
1: মাস্টারমশাইয়ের নামটা মনে আছে?
2: হ্যাঁ, মাস্টারমশাইয়ের নাম অবশ্যই মনে রয়েছে, কারণ উনি ছিলেন সুমিত কুমার বাগ। উনি আমার শুধু খেলার টিচার নয়, আমার সর্বদিকের সমস্ত কিছুতে উনি আমাকে সাহায্য করেছেন এবং এখনো ওনার সাথে আমার কথাবার্তা হয়।
1: আচ্ছা, মানে একজন গাইড তোমার জীবনে,
2: আমার পথপ্রদর্শক বলা যায় উনাকে।
1: বাহ, আচ্ছা এ তো গেল কথা যে খেলার জগতে এইভাবে তোমার আশা হলো, বাবা মার সহযোগিতা ছিল, বাবা মা কি চেয়েছিলেন যে তুমি এই কাজগুলো করো, মা নাকি সবাই একটু

0: ভয় পেতেন, একটু পেছনের দিকে টানতেন, সেরকম হয়েছে না সকলে তোমাকে খুব সহযোগিতা করেছেন?
1: না, আমার মা এবং বাবা দুজনেরই ইচ্ছে ছিল যে আমার মেয়ে কিছু করুক, কিন্তু আমার বাবার যেহেতু আর্থিক অবস্থা ভালো ছিল না, সেক্ষেত্রে বাবা মা আমাকে সেভাবে করে সময় দিতে পারেনি, কিন্তু মনে মনে ওনারা চেয়েছেন যে আমি এগিয়ে যাই। ওনাদের আমি থাকতাম হোস্টেলে, ওনারা থাকতেন বাড়িতে, ওখান থেকে যতটা সহযোগিতা করা যায়, যতভাবে আমাকে এগিয়ে দেওয়া যায়, সেটা সর্বদা আমার বাবা মা এবং আমার আত্মীয় পরিজনরাও চেষ্টা করেছেন।
0: আচ্ছা, আর এই যে খেলাধুলোর জগতে এলে বা পড়াশোনাটা তার পাশাপাশি তোমার চলছিল, কতদূর পড়াশোনা করলে?
1: আমি পড়াশোনা করেছি, আমি হায়ার সেকেন্ডারি দিয়ে সেকেন্ড ইয়ার দেওয়ার পড়তে পড়তে আমার বিবাহ হয়ে যায়, আমি আর পড়াশোনার সুযোগ পাইনি।
0: খেলাধুলো
1: আমি করেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলি 2005 পর্যন্ত, আর 2005 গিয়ে আমি ওই ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হিসেবে পরিচিত হই অ্যাথলেটিক্সে, মানে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। কিন্তু আমি ওই জগৎ থেকে ফিরে আসতে চাইনি, কিন্তু আমার শারীরিক অসুস্থতা আমাকে ওই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য করেছে। এই জায়গাতে আমি হেরে গেছি, কারণ এই জায়গাতে আমার সত্যি কষ্ট।
0: কারণ সেটা খেলার কোন কোন সেগমেন্টে ছিল?
1: আমার ওখানে আমি ছিলাম 100 মিটার রান আর 200 মিটার রান। আমি ওখানে ইন্টারন্যাশনালে ওখানে চান্সও পেয়েছিলাম, কানাডাতেও গিয়েছি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ওখানে আমি কোন অসুস্থতার কারণে আর ওখানে আমি কোন র্যাঙ্ক করতে পারিনি। তবে আমার অসুস্থতার কারণটা তো জানেন সবাই, তো সেখানে আমাকে ফিলিপাইন্সেও চান্স করে দিয়েছিলেন ওনারা, কিন্তু সেই কারণ, সেই আমার অসুস্থতার কারণ এতটাই বড় হয়ে দাঁড়ালো যেখানে আমাকে ওই জগৎ থেকে সরে আসতে হলো। কারণ আজকের বলছি, আজকে আমার খুব কষ্টও লাগছে এই জায়গায়, কারণ আমি এটা নিয়ে এগোতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে সত্যি পেরে উঠিনি।
0: তখন তুমি কত বছর বয়স?
1: তখন আমি
0: বয়স কত ছিল?
1: তখন আমার বয়স ছিল এই 13-14।
0: মানে সেটা কি শুধু এই যে তোমার দৃষ্টিহীনতা সেটা, নাকি অন্য কোন শারীরিক সমস্যা?
1: না না না, আমার এই দৃষ্টিহীনতা তো, এটা আমার কোন শারীরিক অসুবিধা নয়, কারণ এটা আমার সঙ্গী, এভাবেই চলতে হবে, কারণ সময়ের সাথে সব মানিয়ে নিতে পেরেছিলাম। কিন্তু ওই ওই দৃষ্টিহীনতা কোনো কারণ নয়, আমার শারীরিক অন্যান্য প্রবলেম এসে গেছিল, তো পড়াশোনাও করতে পারবো এরম নিশ্চয়তাও ছিল না।
0: আচ্ছা,
1: কিন্তু সে জায়গা খেলাধুলাও ছেড়ে দিলাম।
0: আচ্ছা,
1: কিন্তু পড়াশোনার জগতে আমার এই শিক্ষক শিক্ষিকা যিনার কথা একটু আগে বলছিলাম, উনি এবং আমার আর এক শিক্ষিকা ছিলেন ছবি সামন্ত, উনিও আমাকে খুব অনুপ্রাণিত করে যেভাবে আমাকে ওই অসুস্থতার মধ্য দিয়ে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সে চেষ্টাই ওনারা সারাক্ষণই করে গেছেন।
0: তুমি বলছো যে এই যে তোমার দৃষ্টিহীনতা এটাই তোমার শক্তি, এই যে কথাটা, এই কথাটার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে তোমার মনের জোর। তুমি হয়তো পারোনি, খেলার জগৎটা তোমাকে ছেড়ে আসতে হয়েছে ঠিকই, দেখো সকলেরই তো মানে কোনো না কোনো একটা নির্দিষ্ট কাজ ভগবান ঠিকই নির্ধারণ করে রাখেন, তো তুমি কিন্তু আজকে একটা অন্যভাবে নিজেকে সফলতায় পৌঁছে নিয়ে যেতে পেরেছো। এবারে আমি সেই প্রসঙ্গে আসব যে তুমি এখন কি করো, এবং তোমার পড়াশুনো বললে তুমি যে সেকেন্ড ইয়ারের পরপরই তোমার বিয়ে হয়ে গেল, কিভাবে সেই বিয়ে হলো, কার সাথে হলো, এবং এখন তুমি কি করছো, এই এখনকার সময়ের কথাটা তুমি বলো।
1: আমার, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমারই এক বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন উনি, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, কারণ আমার এই সমস্ত যে এই শারীরিক অসুস্থতা সমস্ত কিছু জেনে এবং আমার যে ভালো দিক খারাপ দিক সবই সে জানতো, সে জেনেও তো আমার সঙ্গে তার একটা সম্পর্ক হয়, তাতে করে আমার সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে তার সাথে বিয়েও হয়ে যায়।
0: আচ্ছা,
1: তারপর আমার এই জীবন যখন বিয়ে হয়েছে তখন উনি কিন্তু তখন কিছু তেমন করতেন না।
0: আচ্ছা,
1: এই টিউশন করতেন আর বা ও কোনোভাবে টিউশন, আমিও দু চারটে চেষ্টা করতাম দুটো চারটে ছোট বাচ্চা পড়ানোর, পড়িয়ে এভাবে খুব কষ্ট করেই চলছিল।
0: তারপরে কিভাবে এই যে তোমরা আজকে জীবিকা নির্বাহ করছো, মাশরুমের চাষ করছো তাই তো?
1: হ্যাঁ, এখন বর্তমান মাশরুমের চাষ করছি, যিনি এখন আমার হাজবেন্ড, উনি আমার বন্ধু, সব সময়তেই উনি বলেছে আমি তোমার বন্ধু,
0: ঠিক,
1: কারণ উনি সব সময় আমার পাশে থেকেছেন, এবং এই এখনো যে এসছেন উনি, আমি ভয় পাচ্ছিলাম তো উনি আমাকে কিন্তু বলছে কোনো ভয় নেই, তো

0: জায়গাতে আমাকে উনি আজকে উনি এসেছেন। আর এই মাশরুম যে ব্যাপারটা, উনি এটা প্রথম থেকেই জানতেন, কিন্তু সেটা আমি জানতাম না।
1: আচ্ছা,
0: উনি যেখানে পড়াশোনা করতেন তো সেখানে উনি এই মাশরুম জিনিসটা জানতেন।
1: এই মাশরুম চাষটা তোমরা কিভাবে শুরু করলে?
0: মাশরুম চাষ শুরু করি উনি রামকৃষ্ণ মিশনের ক্যাজুয়াল কর্মচারী হিসেবে প্রথমে এই মাশরুম কাজে উনি কাজ করেন প্রথমে। সেখান থেকে উনি যখন কাজ করছিলেন তো আমি কাজ করার পরে মাশরুমটা আমিও একটু বুঝলাম জানলাম, তখনই উনাকে বললাম যে তুমি যখন ওখানে কাজ করছো, আচ্ছা ঠিক আছে আমি তো বাড়িতে আছি, তো আমিও তাহলে একটু করে দেখি না দু একটা কেমন কি হয়। তো উনি যেখানে কাজ করতেন ওখানে বীজ সমস্ত কিছু পাওয়া যেত, তো উনি আমাকে প্রথম এই দিকে সাহায্য করেন। মাশরুমের বীজ, প্লাস্টিক এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে উনি আমাকে সমস্ত কিছু দিকে সাহায্য করেন। আমি সেটা বাড়িতে কিভাবে করা যায়, কারণ উনি আমাকে বলেও দিয়েছেন, কারণ আমি তো তখন ট্রেনিং নিও নি, কিছু জানিও না।
1: তোমার যে স্বামী তিনি ট্রেনিংটা নিয়েছিলেন, তাই তো?
0: উনি ট্রেনিং নিয়েছিলেন, উনি জানতেন, এবং পরবর্তীতেও উনিও এই যে প্র্যাকটিক্যাল, ওই প্র্যাকটিক্যালের ট্রেনিংটাও উনি করাতেন। ব্লাইন্ড বয়েজ যে একাডেমি রয়েছে,
1: আচ্ছা,
0: নরেন্দ্রপুর রামকৃষ্ণ ব্লাইন্ড বয়েজ একাডেমি, ওখানে উনি প্র্যাকটিক্যাল যে দিকটা সেটা উনিও করাতেন।
1: আচ্ছা, তারপরে তোমরা এটা শুরু করলে বাড়িতে নাকি?
0: হ্যাঁ, তারপর আমরা এটা বাড়িতে ছোট করে শুরু করলাম, করে তারপরে কিছু হলো ভালো মোটামুটি।
1: মোটামুটি কি লেগেছিল এই ব্যবসাটা শুরু করতে?
0: এই ব্যবসাটাতে প্রথমে প্রথমে লেগেছিল বীজ কেনার জন্য, যেটা বীজের একটা কিছু টাকা লেগেছিল। আচ্ছা, তারপরে
1: কতটা পুঁজি লেগেছিল?
0: একদম প্রথম যখন আমি শুরু করি তখন আমি প্রথম শুরু করি 150 টাকা দিয়ে।
1: আচ্ছা, কারণ সেটা কত বছর?
0: 150 টাকা, ওটা আমি করেছিলাম 2016 সালে।
1: আচ্ছা,
0: ফার্স্ট আমি 150 টাকা দিয়ে শুরু করি। তো প্রথমে কিন্তু আমি সফলতা পাইনি, কারণ আমার হয়নি, প্রথম ভালো করতে পারিনি বা কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে। আবার সেই 150 টাকা কি 300 টাকা দিয়ে আবার শুরু করি। তো তখন আমার কিন্তু খুব ভালো হয়েছিল। তখন থেকে এইবার যখন আমি প্রোডাক্টটা করব তখনই আমাকে বুঝতে হবে যে আমি প্রোডাক্ট করলে তো হবে না, আমাকে
1: বাজারে
0: বিক্রি করতে হবে, এটা করব কিভাবে। তারপর মাশরুম হওয়ার পর তখন আমরা দুজনে আলোচনা করে ওকে বললাম যে দেখো এটা তো বিক্রি করার দরকার, তো আশেপাশে যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলোতে গিয়ে আমরা অ্যাপ্রোচ করি যে এই মাশরুমটা খান, মাশরুমের যে গুণাগুণ সম্পর্কে, মাশরুম কোন রোগ প্রতিরোধ করে, মাশরুমে কি আছে, কত সমস্ত
1: খাদ্যগুণটা প্রচুর মাশরুমের।
0: মাশরুমের খাদ্যগুণ বলে একদিনে শেষ করা যাবে না, আর এর যে প্রতিরোধক ক্ষমতা অসীম। যখন আমরা বুঝাতে পারলাম, যে মানুষকে বোঝাতে পারলাম যে এর যে গুরুত্বটা বা এটা খেলে কি হয়, তখনই আমি এদিকেও আমিও চাষও করছি, তখন আমার বাড়িতে মানুষ এসে এ বলছে আজকে 250, কালকে 300, কালকে এই করতে করতে আমরা মার্কেট পাই এবং চাষও পরপর করে বাড়াতে শুরু করি।
1: মানে এটা তো যখন শুরু করেছিলে তখন তোমরা দুজনে মিলেই করতে, তাই তো?
0: না, তখন দুজনে করতাম না, তখন উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিলেন, আমি করতাম এবং আমার বাবা ছিলেন, সর্বদা আমাকে একটু হেল্প করতেন যখন, যেটা যেটা ধরুন আমার পক্ষে অসম্ভব হচ্ছে, সেটা চোখের ব্যাপার থাকে কিছু, সেখানে বাবা ছিলেন প্রথমে।
1: আচ্ছা,
0: এখনো বাবা অবশ্যই সঙ্গে রয়েছেন।
1: এছাড়া এখন যে এখন কিরকম পরিস্থিতি, মানে এখন তোমার কতটা পুঁজি বিনিয়োগ করা রয়েছে, কিরকম ভাবে কতটা, মানে কোথায় কোথায় তুমি বাজারে এগুলো দিচ্ছ, সেটা তুমি যদি একটু বলো আমার বন্ধুদের, বা কিরকম আয়ের মুখ তোমরা এখন দেখতে পাচ্ছ?
0: এখন আমাদের মোটামুটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা দুজনেই এই কাজই করছি। আমার হাজবেন্ড নরেন্দ্রপুর থেকে ওটা ছেড়ে দিয়ে এই মাশরুম করছি, কারণ এই এই মাশরুমে যা ইনকাম আসে তাতে করে আমাদের তিনজনের ফ্যামিলিতে কোন রকম কোনো অসুবিধা হয় না।
1: তুমি, তোমার স্বামী আর তোমার মেয়ে, তাই?
0: হ্যাঁ,
1: বলছিলে তুমি মেয়ের কথা?
0: মেয়ের কথা বলছিলাম, আমাদের এই তিনজনের কোন রকম অসুবিধা হয় না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এর লাভ কতটা, তো সে এর লাভ যদি বলা যায়, আমি যদি 30% আমার খরচ করি তাহলে আমি সেখানে আমি 70% পাচ্ছি।
1: আচ্ছা, মানে তুমি একটা যদি টাকার হিসেবে সেটা বলো তাহলে আমার বন্ধুদের সুবিধা হয়।
0: হিসেবে যদি বলি, আমি যদি হাজার টাকা খরচ করি
1: মাসে
0: মাসে নয়, সেটা হচ্ছে আমি দিনে যদি আমি

0: হাজার টাকা খরচ করছি
1: দিনে, হাজার টাকা। আচ্ছা, হ্যাঁ,
0: সেখানে হাজার টাকার মধ্যে আমার 300 টাকা খরচ হচ্ছে, বাকি 700 টাকা আমি লাভ পাচ্ছি।
1: আচ্ছা, তো মানে তুমি হাজার টাকা ইনভেস্ট করলে তোমার 700 টাকা তোমার ঘরে ফিরে আসছে।
0: তার এই, হ্যাঁ,
1: মানে 700 টাকা তোমার লাভ হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: বাহ, তারপরে এখন কি এই কাজে তুমি আরো কাউকে নিযুক্ত করেছো? তোমার পাশাপাশি আরো কেউ তোমার সাথে এই কাজে রয়েছে? তোমার সাথে
0: আমার সাথে আমার রয়েছে আমার পাড়ায় একজন কাকিমা, উনি রয়েছেন, এবং আরো অনেককে আমি করানোর চেষ্টা করছি যারা আমার সঙ্গে টুকটুক করে করছে, তারাও করে আমাকে মাশরুমটা আমার কাছে দিয়ে যাচ্ছেন, সেটা আমি আমি বাজারজাত করছি।
1: মানে তুমি তাদেরকে কাজটা দিয়ে দিচ্ছ, তারা করছে, এবং তোমার কাছে এসে তুমি সেটা বিক্রির বন্দোবস্তটা করে দিচ্ছ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: কোথায় কোথায় বিক্রি করছো? বাজারটা এখন কোথায় কোথায় রয়েছে তোমাদের?
0: এখন বলি, বাজার যদি বলতে চাই, কারণ এই মাশরুমের বাজার সেভাবে করে কিন্তু যে একটা নির্দিষ্ট অমুক বাজার রয়েছে, সেটা এখনো পর্যন্ত ঠিক কোথায় রয়েছে সে সম্পর্কে আমি অত জানি না। কারণ আমার যে প্রোডাক্ট হয়, আমি যে প্রোডাক্ট করে করছি, কারণ আমার সেই রকম বড় বাজার খুঁজতে হয় না। আমার যে কাস্টমাররা রয়েছে, এমনও সময় হয় আমি তাদেরকে দিয়ে পারি না,
1: মানে বাড়িতে এসে নিয়ে যায়
0: না, বাড়িতে নিয়ে যায় না, কোলকাতাতে আসতে হয় আমাদেরকে।
1: আচ্ছা,
0: হলেও আমার হাজবেন্ড আসে, আমার বিভিন্ন রকম সবজি দোকান, পাইকার,
1: মানে মোট কথা তোমরা এখন কলকাতাতে তোমাদের বাজারটা বিস্তৃত করতে পেরেছ।
0: হ্যাঁ।
1: কোন সরকারি সাহায্য, সরকারি অনুদান, ট্রেনিং, এই সমস্ত কিছু নিয়েছো?
0: ট্রেনিং বলতে গেলে আমি আমার হাজবেন্ড যখন ওই নরেন্দ্রপুরে ছিলেন, তখন আমি একটা ট্রেনিং নিই, এই মাশরুমের ট্রেনিংটা করি। কারণ আমি প্র্যাকটিক্যালে কিছু জানলে ও থিওরিতে আমাকে কিছু জানতে হবে, তো সেখানে আমি একটা ট্রেনিং করি। এবং আরো একটা সমস্যা, যেটা সরকারি যদি আমাকে সাহায্য পেতে হয়, সেখানে আমার আমার যে সার্টিফিকেট সেটাও তো শো করতে হবে, তো সেক্ষেত্রে আমি একটা ট্রেনিং করি।
1: আর সেই সরকারি সাহায্য কি পাচ্ছি?
0: সরকারি সাহায্য বলতে আমি আপাতত, আমি একদম যখন মাশরুম শুরু করি তখন আমি এই খড় কাটা বঠি দিয়ে সারাদিন খড় কেটে কেটে নিজের হাতে বেড করতাম, মানে মাশরুম বীজটা ফেলতাম। তো সেই এই আমার ট্রেনিং হওয়ার পর আমার সরকার থেকে ওই আত্মা প্রকল্প যে রয়েছে, ওনারা ওই খড় কাটা মেশিনের জন্য আমাকে 10,000 টাকা দিয়েছেন।
1: আচ্ছা,
0: এবং ওই 10,000 টাকা এবং আমিও কিছু ওই মেশিনের জন্য কিছু লাগিয়ে আমি আপাতত এখন একটা খড় কাটা মেশিন করতে পেরেছি, যেখানে আমার আর এই সারাদিনের যে পরিশ্রম বঠিতে বসে কাটা, সেটা আর করতে হয় না।
1: আচ্ছা, এখন মাস গেলে কিরকম আয় হচ্ছে?
0: মাস গেলে আমাদের এখন ইনকাম হয় আপনার ধরুন, এই এই যে ইনকাম বলি, এই ইনকামটা সমানভাবে হয় না। এই মাশরুমটা যেটা হয়, যেটা ওয়েস্টার মাশরুম, এটা কিন্তু এর ইনকামটা হচ্ছে আপনার 4 মাস থেকে 5 মাস বেশি হয়।
1: আচ্ছা, মোটামুটি তাও একটা গড় আয়,
0: তাও গড় আয় আমাদের রয়েছে। মাসে আমরা অন্তত পক্ষে 15,000-17,000 করে ইনকাম করতে পারি।
1: বা তো আমরা আজকে একদম অনুষ্ঠানের শেষে চলে সুলেখা, তো তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। আমি বলছিলাম যে আমরা সবকিছু থাকা সত্ত্বেও, একজন স্বাভাবিক মানুষ হওয়া সত্ত্বেও, অনেকেই আজকের দিনে আত্মগ্লানিতে ভুগি, নানান রকম ছোটখাটো বাধাতেই আমরা পিছিয়ে পড়ি, কিন্তু তুমি একটা এত বড় দুর্জয় জয় করে চলে এসেছো। তো তুমি আমার বন্ধুদের কি বলবে যাতে তারা পিছিয়ে না পড়ে, তারা মনের জোরটা খুঁজে পায়, তারাও এগিয়ে যেতে পারে? তোমার মতোও যারা রয়েছে, নানান রকম প্রতিবন্ধকতা যাদের মধ্যে রয়েছে, তাদের জন্য তুমি কি বলবে?
0: আমি প্রথমে বলবো, যারা এই ছোটখাটো দুঃখ কষ্টগুলোকে বড় করে দেখেন, প্রথমেই বলবো এটা একদমই উচিত নয়। প্রথম নিজেকে নিজেকে কিছু সময় দিন। মানুষের জীবনে অনেক বাধা আসে, অনেক দুঃখ আসে, যন্ত্রণা আসে, এইগুলো তো এড়িয়ে চলতে হবে। এগুলো যদি না এড়িয়ে চলতে পারি, তাহলে আমরা জীবনের পথে তো হেরে যাব। কারণ আমাদের দুঃখ কষ্ট যদি জয় না করতে পারি, তাহলে হেরে গেলে কি চলবে? কারণ পৃথিবী
1: দুঃখটাকে বড় করে না দেখে,
0: হ্যাঁ,
1: নিজেকে কিভাবে জয় করব সেটাকে ভাবতে হবে, তাই তো?
0: হ্যাঁ, সেটাকে,
1: দুঃখটাকে কি করে জয় করে আনন্দটাকে আহরণ করতে পারবো, সাফল্যটাকে আনতে পারবো, সেটা ভাবতে হবে, তাই তো?
0: হ্যাঁ, সেটা ভাবতে হবে। এই মনের জোর নিয়ে এগিয়ে যেতে হবে।
1: খুব সুন্দর কথা বলেছো সুলেখা, এবং আমাদের সময় আজকে একেবারেই শেষ হয়ে গেছে। বন্ধুরা,

0: আমরা আজকে ছিলাম সুলেখা দাস মুর্মুর সঙ্গে, শোনালাম আপনাদের তার ঘুরে দাঁড়ানোর কাহিনী। সকলে ভালো থাকুন, নিশ্চয়ই এই গল্প আপনাদেরও অনুপ্রাণিত করবে। এখানেই শেষ করছি, আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
1: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com mAITRWBANDHU maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitrwebandhu maitribandhu23@gmail.com।

শুনছেন রোমগীতি। পরের গানের গীতিকার কেষ্ট চক্রবর্তী, সুর দিয়েছেন গোরাচাঁদ মুখোপাধ্যায়। শুনবেন সমবেত কণ্ঠে গান।

রুমুকিতি অনুষ্ঠানে পরের গান শুনবেন অমিয় চট্টোপাধ্যায়ের কথায় ও প্রবীর মজুমদারের সুরে। গানটি গেয়েছেন সন্ধ্যা গোস্বামী।

পাহাড়ি ঝর্ণার সুরের ধারায় স্নাত হলাম গানে গানে। শুনছেন রম্যগীতি, পরের গানের গীতিকার ও সুরকার সলিল চৌধুরী, গিয়েছেন শ্যামল মিত্র।

0: চলে যে যায় দিন দিন
1: শুনছেন রোমুগীতি। রোমুগীতি অনুষ্ঠানের পরের গান শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় অসীমা মুখোপাধ্যায়ের সুরে, গেয়েছেন হৈমন্তী শুক্লা।

শুনছেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রোমগীতি। সময় হয়েছে রোমগীতি অনুষ্ঠানের শেষ গানটি শোনানোর। গানের গীতিকার অজয় দাস ও সুরকার অজয় দাস, তাঁরই কথায় ও সুরে গেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক।

মধ্যগগনের সূর্য এখন ঠিক মাথার উপরে। বৈশাখের এই তপ্ত দুপুরে চারপাশ যখন ক্লান্ত, ঠিক তখনই মনে পড়ে এক আগ্নেয়গিরির কথা। আজ 5ই মে। ক্যালেন্ডারের পাতায় হয়তো একটি সাধারণ দিন, কিন্তু ইতিহাসের ধুলো ঝাড়লে দেখা যায় আজ সেই বিশেষ দিন, যেদিন চট্টগ্রামের এক সাধারণ ঘরে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ তেজস্বিনী প্রীতিলতা ওয়াদ্দেদার। নামটার মধ্যে কেমন একটা মায়া আছে, তাই না? কিন্তু সেই মায়ার আড়ালে লুকিয়েছিল এক বজ্র কঠিন প্রতিজ্ঞা। আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে, যখন পরাধীনতার শৃঙ্খল আমাদের প্রতিটি নিঃশ্বাসকে ভারী করে তুলেছিল, যখন আকাশ জুড়িয়েছিল শুধু পরাধীনতার কালো

মেঘ। তখন সেই মেঘ ছিঁড়ে বিজলির মতো ঝলসে উঠেছিলেন এক তরুণী। তিনি জানতেন জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে মাথা উঁচু করে দাঁড়ানো। তিনি জানতেন প্রেমের চেয়েও বড় কোনো টান যদি থাকে তা হল দেশের প্রতি ভালোবাসার টান। আজ এই ভর দুপুরে, হ্যাঁ আজ এই ভর দুপুরে অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে আমরা কথা বলবো তাঁকে নিয়ে। এক অপরাজিতার গল্প তোমাদের সঙ্গে আজ আরও একবার ভাগ করে নেব। তার কথায়, তার স্মৃতিতে, তাকে স্মরণের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জানাব। হ্যাঁ, আজ প্রীতিলতা ওয়াদ্দেদারের শুভ জন্মদিন, এক বিপ্লবী অগ্নিকন্যার শুভ জন্মদিন। তাই তো আজ তোমার যুববাণীর বন্ধু আমি সুইটি অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে চলে এসেছি। আর ওই যে বলছিলাম, আজ তোমাদের এই বীর কন্যার অন্দরমহলের গল্প শোনাব, শুনব, জানব তার সাহসিকতার কাহিনী। আজ আমরা এমন এক মেয়ের গল্প শুনব যে মেয়ে পুতুল খেলার বয়স থেকেই পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখত, যাকে ছোটবেলা থেকেই একটু অন্য রকম ওই বয়সী অন্যান্য শিশুদের থেকে, বালিকাদের থেকে বলে মনে হতো। কারণ তিনি ছিলেন শান্ত, মেধাবী আর ছিলেন ভীষণ জেদি। পরিবার তাকে ডাকত রানী বলে, কিন্তু ইতিহাসে আমরা তাকে চিনি অগ্নিকন্যা নামে। চট্টগ্রামে যখন তিনি বেড়ে উঠছিলেন তখন থেকেই তার মনে খটকা লাগার শুরু। জানো তো আমরা কেন ব্রিটিশদের কথা শুনব? স্কুলে তিনি ছিলেন সবার প্রিয় প্রীতি, খুব ভালো রেজাল্টও করতেন, কিন্তু পড়ার বইয়ের ফাঁকে ফাঁকে তিনি খুঁজতেন ঝাঁসির রানীর গল্প। কল্পনা করতেন তিনিও একদিন ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে দেশের জন্য লড়বেন। তার বাবা জগৎবন্ধুবাবু চাইতেন মেয়ে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করুক। মেয়ে কথা রেখেছিলেন, ঢাকা বোর্ডে মেয়েদের মধ্যে প্রথম হয়ে ইডেন কলেজে ভর্তি হন। কিন্তু তার মনের মধ্যে তখন এক অন্য সুর বাজছিল। আর সেই সুর হল বিপ্লবের সুর। প্রীতিলতা যখন কলকাতায় পড়াশোনা করতেন তখন তিনি দেশাত্মবোধক গান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার প্রতি ভীষণভাবে অনুরাগী হয়ে উঠেছিলেন। তার প্রিয় গানগুলির মধ্যে একটি জানা যায় একলা চলরে। বিপ্লবের কঠিন পথে তিনি প্রায়ই এই গানটি মনে মনে গুনগুন করতেন বলে জানা যায়। তাহলে আজকের অনুষ্ঠানে যখন তাকে নিয়ে কথা বলছি তখন এই গানটাও থাকুক অনুষ্ঠানের শুরুতে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে। হ্যাঁ, এই একলা চলার সাহস থাকতেই হয়, না হলে তো বিপ্লবী হওয়া যায় না, কি তাই না বলো? বিপ্লব শব্দটার মধ্যে কেমন রক্ত গরম হয়ে যাওয়ার মতো একটা অনুভূতি আছে। তাই গল্পের এই পর্যায়ে এসে তোমাদের একটু নড়ে চড়ে কিন্তু বসতেই হবে। প্রীতিলতা ওয়াদ্দেদার যখন কলকাতায় বেথুন কলেজে পড়ছেন, সেই সময়কার কথা বলি, হ্যাঁ তখন সেখানেই তার পরিচয় হয় বিপ্লবীদের সঙ্গে। কিন্তু তার মন পড়েছিল সেই চট্টগ্রামে। একদিন খবর পেলেন মাস্টারদা সূর্য সেন তাকে খুঁজছেন। ভেবে দেখো, 21 বছরের একটা মেয়ে যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, ঘর সংসারের স্বপ্ন, সব কিছু তুচ্ছ করে তিনি যোগ দিলেন গোপন বিপ্লবী দলে। মাস্টারদা প্রথমে একটু দ্বিধায় ছিলেন ঠিকই, মেয়েদের এই কঠিন লড়াইয়ে তাকে সামিল করবেন কি না। কিন্তু প্রীতিলতার চোখের তেজ দেখে তিনি না বলতে পারেননি। প্রীতিলতা ওয়াদ্দেদার তখন আর শুধু ছাত্রী নন, তিনি তখন মাস্টারদের সুযোগ্য সেনাপতি। কলকাতায় তখন চারিদিকে বিপ্লবের আগুন। মাস্টারদা সূর্য সেন তখন চট্টগ্রামের ব্রিটিশদের ঘুম উড়িয়ে দিচ্ছেন। প্রীতিলতা কলকাতায় বসেই স্থির করলেন এই সাধারণ জীবন তাঁর জন্য নয়। তিনি যোগ দিলেন দীপালী সংঘে। সেখানে তিনি লাঠি খেলা আর শরীরচর্চা শিখছেন, দিনের বেলা কলেজের ছাত্রী আর বিকেলে গোপন বিপ্লবী। প্রীতিলতা তার ডায়েরিতে লিখেছিলেন, আইন অমান্য করাই এখন আমাদের একমাত্র কাজ। 1932 সালে প্রীতিলতা চট্টগ্রামে ফিরে এলেন। নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হলেন, কিন্তু তার আসল কাজ শুরু হলো স্কুলের পর। তিনি মাস্টারদার সঙ্গে দেখা করতে চাইলেন। মাস্টারদা প্রথমে মেয়েদের সরাসরি অ্যাকশনে নিতে রাজি ছিলেন না ঠিকই, কিন্তু প্রীতিলতার যুক্তি আর জেদের কাছে মাস্টারদা হার মেনেছিলেন।

প্রীতিলতাকে নাম দিয়েছিলেন ফুলতার। দিনের বেলা যে ক্লাসরুমে ছাত্রীদের অঙ্ক ফিলোসফি শেখাচ্ছেন, সেই মানুষটাই রাতের অন্ধকারে গোপনে পাহাড়ে গিয়ে বন্দুক চালানো শিখছেন। মাস্টারদা সূর্যসেনের সঙ্গে যখন তার দেখা হলো, তখন তিনি মাস্টারদাকে বলেছিলেন, দেশের জন্য মরতে চাই না, দেশের জন্য লড়তে চাই। মাস্টারদা অবাক হয়ে তাকিয়েছিলেন এই শান্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ মেয়েটির দিকে। ছদ্মবেশ ও বারুদের গন্ধ, বিপ্লবীদের জীবন মানেই তো লুকোচুরি। প্রীতিলতা কিন্তু কেবল একজন যোদ্ধা ছিলেন না জানো তো, তিনি ছিলেন ছদ্মবেশ ধারণের ওস্তাদ যাকে বলে। কখনো গ্রামের সাধারণ এক চাষি পরিবারের বউ, আবার কখনো রান্নার লোক সেজে তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর পৌঁছে দিতেন। জানো তার প্রিয় ছদ্মনামও ছিল সেই ফুলতার। চট্টগ্রামে পাহাড়ের খাঁজে খাঁজে যখন ব্রিটিশ পুলিশ বিপ্লবীদের খুঁজছে, তখন সেই হয়ে উঠেছিলেন মাস্টারদার সবচেয়ে বড় ভরসা। সেই সময়টা ছিল এক অদ্ভুত উত্তেজনার, একদিকে বাড়িতে বাবার দুশ্চিন্তা, অন্যদিকে দেশের মুক্তির ডাক। প্রীতিলতা ওয়াদ্দেদার বেছে নিয়েছিলেন দ্বিতীয় পথটি। রাতের অন্ধকারে লাঠি খেলা শিখছেন, আগ্নেয়াস্ত্র চালানো রপ্ত করছেন। জীবনটা তখন এক থ্রিলার গল্পের মতো যেন, কখনো আত্মগোপন, কখনো পুলিশের চোখে ফাঁকি দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলা। প্রীতিলতার বিপ্লবী হয়ে ওঠার পেছনে রামকৃষ্ণ বিশ্বাসের একটা বড় ভূমিকা আছে। তিনি যখন আলিপুর জেলে ফাঁসির অপেক্ষায়, তখন প্রীতিলতা প্রায় 40 বার তার সঙ্গে দেখা করেছিলেন। অমিতা দেবী ছদ্মনামে তার বোন সেজে তার সঙ্গে দেখা করা। রামকৃষ্ণের ফাঁসি হওয়ার পর প্রীতিলতা যেন আরও পাথর হয়ে গেলেন। তার মনে হলো এই ব্রিটিশদের তাড়ানো ছাড়া আর কোনো পথ নেই। এদিকে এক গোপন আস্তানায় তখন মাস্টারদার প্রীতিলতা হঠাৎ পুলিশের ঘেরাটোপে পড়ল। পুলিশ বাড়ি ঘিরে ফেলল, শুরু হলো তুমুল লড়াই। প্রীতিলতার চোখের সামনে তার এক বিপ্লবী ভাই মারা গেলেন। মাস্টারদার প্রীতিলতা অলৌকিকভাবে সেখান থেকে পালিয়ে গেলেন। সেই থেকে প্রীতিলতা পুরোপুরি ফেরারি। বাড়ি নেই, ঘর নেই, আছে শুধু একটাই লক্ষ্য, স্বাধীনতা। এই ঘটনাটি তার মনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জেদ আরও বাড়িয়ে দিয়েছিল। আমরা আজ কথা বলছি প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে, এক অপরাজিতার কাহিনী আজ অনুষ্ঠানে তোমাদের কাছে তুলে ধরছি। তার কারণ আজ তার শুভ জন্মদিন। তবে বিপ্লবীদের কথা বলতে গেলে, সেই বিপ্লবীদের বিপ্লবে এগিয়ে আসার বিভিন্ন ধরনের গান, স্বাধীনতা সংগ্রামের গান, দেশাত্মবোধক গান আমাদের মনে পড়ে যায়। যেমন এখন এই গানটি বড্ড মনে পড়ছে। আসলে প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বিপ্লবীরা দেশমাতৃকাকে বোধহয় এই কথাই বলতে চেয়েছিলেন, মা গো তোমার ভাবনা কেন, আমরা তো আছি তোমাকে পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষা করতে।

আজ 5ই মে আর আজকের দিনে এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ অগ্নিকন্যা অপরাজিতা প্রীতিলতা ওয়াদ্দেদার। আজ অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে আমরা তাঁকে নিয়েই কথা বলছি, আর তাঁর কথা বলতে গেলেই মনে পড়ে সেই রাতের কাহিনী, পাহাড়তলির ইউরোপীয় ক্লাবের সেই অপমানজনক সাইনবোর্ডটা আজও আমাদের ইতিহাসের পাতায় কালো দাগ হয়ে আছে। মাস্টারদা প্রীতিলতাকে বলেছিলেন এই অপমানের জবাব তুমিই দেবে। আমরা জানি পাহাড়তলির সেই ইউরোপীয় ক্লাবের কথা, যার দরজায় লেখা থাকত ভারতীয় আর কুকুরদের প্রবেশ নিষেধ। প্রীতিলতা ঠিক করলেন এই অপমানের জবাব দিতেই হবে। সেদিন রাতে তিনি সেজেছিলেন এক পাঞ্জাবি যুবক, ওই যে বলছিলাম ছদ্মবেশ ধারণে তিনি ছিলেন ওস্তাদ, ধুতি শার্ট আর মাথায় পাগড়ি, হাতে আগ্নেয়াস্ত্র। একদল সাহসী বিপ্লবীদের নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন ক্লাবের উপর। ব্রিটিশরা দিশেহারা, ভাবতেই পারেননি এক ভারতীয় নারী তাদের দুর্গে হানা দিতে পারে। সফল হলো আক্রমণ, কিন্তু ফেরার পথে একটি গুলি প্রীতিলতার শরীরে বিঁধে গেল। হাতে অস্ত্র, 15 জন যোদ্ধাকে সঙ্গে নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। ক্লাবের ভেতর তখন হলো স্থূলকাণ্ড। ব্রিটিশরা বুঝতেও পারেননি, হ্যাঁ, একজন ভারতীয় নারী তাদের দুর্গে হানা দেবে, সফল হলো মিশন, কিন্তু ফেরার পথে সেই যে গুলি এসে লাগলো তার শরীরে, তার ফলে তিনি বুঝতে পারলেন পালিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। কিন্তু তিনি জানতেন ধরা পড়লে ব্রিটিশরা তাকে দিয়ে বিপ্লবীদের গোপন খবর বের করার চেষ্টা করবে, সেই সুযোগ তিনি দেননি। পকেটে রাখা প্রাণনাশক এক রাসায়নিক তিনি মুখে পুরে দিলেন। শান্ত হয়ে শুয়ে পড়লেন পাহাড়তলির মাটিতে, যে মাটি তাকে জন্ম দিয়েছিল সেই মাটি তাকে কোল পেতে দিল চিরকালের জন্য। তার থেকেই পরবর্তীতে নারীরা এই সংগ্রামে এগিয়ে আসার সাহস পেয়েছিলেন। দেখো ইতিমধ্যে সেই যে মধ্যগগনের সূর্য আরও প্রখর হয়েছে তার তাপ। তবে এই কাহিনী শুনতে শুনতে আমাদের মনের ভিতরে এক অদ্ভুত শীতল প্রশান্তি এসেছে, কি আসেনি তোমার? 21 বছরের সেই মেয়েটি যার চোখে ছিল আগামীর স্বপ্ন, বুকে ছিল পরাধীনতার জ্বালা, তিনি পাহাড়তলির মাটিতে ঘুমিয়ে আছেন আজ এতগুলো বছর। পাহাড়তলির সেই ঘাসের উপর যখন তার নিথর দেহটি পড়েছিল, ব্রিটিশ পুলিশও অবাক হয়ে তাকিয়ে দেখেছিল সেই শান্ত মুখটার দিকে। পকেটে পাওয়া গিয়েছিল এক টুকরো কাগজ, যা আজ ইতিহাসের সবচেয়ে বড় দামি দলিল। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতা আনতে গিয়ে আমাদের দেশের কত বিপ্লবী প্রাণ দিয়েছেন, আর সেই সকল বিপ্লবীদের আজকে শ্রদ্ধা জানাই আমরা, আর জানিয়ে এই গানটি তাঁদের প্রতি।

অশ্রুজলে লেখা আছে সেই সকল বিপ্লবীদের নাম, আর তাদের মধ্যে প্রীতিলতা ওয়াদ্দেদার অন্যতম। অনুষ্ঠানের প্রায় শেষে আমরা চলে এসেছি, তবে এই শেষবেলায় এসে এটাও তোমাদের অবশ্যই বলতে হয় যে দেশের এই ভালোবাসার সঙ্গে সঙ্গে প্রীতিলতা ওয়াদ্দেদার কিন্তু তার পরিবারকে, তার বাবাকেও খুব ভালোবাসতেন। তাই তো তার এক চিঠিতে তিনি তার বাবাকে লিখেছিলেন, বাবা আমায় ক্ষমা করো। তিনি জানতেন তার মৃত্যুতে একটা পরিবার ভেঙে যাবে, কিন্তু তিনি এও জানতেন তার এই রক্ত বৃথা যাবে না, এই রক্ত থেকেই জন্ম নেবে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী। আজ 5ই মে, তার শুভ জন্মদিন। তবে কথায় কথায় যেমন তাকে স্মরণ করলাম, তার জীবনে বিভিন্ন সাহসিকতার কাহিনী, সাধারণ মেয়ের অসাধারণ বিপ্লবী হয়ে ওঠার গল্প তোমাদের সঙ্গে অনুষ্ঠানে তুলে ধরলাম, ভাগ করে নিলাম। তবে অনুষ্ঠান শেষে এটাও বলবো, তার সেই তেজ থেকে আমরা একটুখানি সাহস কি ধার নিতে পারি না? আর যখন কোনো নারী একলা পথে নির্ভয়ে হাঁটে, যখন কোনো মেয়ে অন্যায়ের বিরুদ্ধে আঙুল তোলে, তখন সেই সাহসের নামই তো হয় প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি অমর, তিনি মিশে আছেন চট্টগ্রামের পাহাড়ের ভাঁজে, সমুদ্রের গর্জনে, আর আমাদের প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে। তাই আমরা অনুষ্ঠানের শেষে যুববাণী কলকাতা পরিবারের পক্ষ থেকে তাকে আরও একবার নতমস্তকে জানাই প্রণাম। অনুষ্ঠান শেষে এই যে বলছিলাম, মেয়েদের সাহসিকতার মধ্যেই লুকিয়ে আছেন তিনি, আজও তিনি এভাবেই অমর। তাই অনুষ্ঠান শেষে তোমাদের জন্য থাকলো লোপামুদ্রা মিত্রের কণ্ঠে সেই গান যমুনাবতী। সকলে ভালো থেকো।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা সুইটি প্রামাণিকের উপস্থাপনায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নাটক মৃত্যুহীন প্রীতিলতা, রচনা প্রদীপ আচার্য, প্রযোজনা আশিস গিরি।
1: আজকের নাটক মৃত্যুহীন প্রীতিলতা, রচনা প্রদীপ আচার্য, প্রযোজনা আশিস গিরি। নাটক মৃত্যুহীন প্রীতিলতা।

1932 সালের 23 সেপ্টেম্বর, সেদিন রাত 10:45 সশস্ত্র বিপ্লবীরা চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবে

0: এবি যুবক, তার উত্তর খুঁজতে আমাদের যেতে হবে চট্টগ্রামের তদানীন্তন পাতিয়া উপজেলার ধলঘাট গ্রামে জগবন্ধু ওয়াদ্দেদারের বাড়িতে।
1: রানীমা, ও রানীমা!
2: যাই বাবা।
3: বাবা, তুমি এসে গেছো, খুব মজা হবে জানো, একসঙ্গে আমরা খেতে বসবো। কতদিন তোমার সঙ্গে বসে আমি খাই না।
1: আমি আবার খাবো কি রে, এই তো বেলা 10:30 খেয়ে অফিস গেলাম, এখন তো সবে 1:30। এক গ্লাস জল দে তো মা।
3: বসো, আমি এক্ষুনি দিচ্ছি।
1: তোর মা কোথায় রে?
2: মা ঠাকুর ঘরে, এই তো চান করে ঢুকলো।
3: এই নাও। আরে দাঁড়াও, আগে বাতাসাটা নাও, রোদের মধ্যে তুমি তেতে পুড়ে এলে।
1: মায়ের আমার সব দিকে লক্ষ্য। দেখ, কার মা দেখতে হবে তো, মাদার অফ দিস জগবন্ধু। বুঝলি মা, অফিসের কাজে কিছুতেই মন টিকলো না। তুই এতদিন পরে কলকাতা থেকে ফিরলি, আর আমি কিনা অফিসে বসে বসে মিউনিসিপ্যালিটির খাজনার হিসেব করব? না না না, তাতে আমার মন একটুও সায় দিল না।
4: কিসে মন সায় দিল না শুনি? মেয়ে তোমার এতদিন পরে এসে কি ফুরিয়ে যাবে? তবে যাবে না যে, তাই বা বলি কি করে।
1: দেবে, এসব কি অলক্ষণে কথা।
4: বলি, বলছো তো, তা কলকাতায় তোমার মেয়ে কি কাণ্ড করে এলো সে খোঁজ রাখো। আমার তো বাপু শুনে গা হাত পা ঠান্ডা মেরে গেছে, বাড়িতে পুলিশ এলো বলে।
3: মা মা, তুমি মানে তোমরা মেয়েরা চিরটা কাল এই ভয় ভয় করেই গেলে।
4: চুপ কর তো, তোমরা মেয়েরা এসব কি কথা ছিলি?
1: আহা, বলি কি এমন কাণ্ড ঘটালো আমার মা? হ্যাঁ,
4: দেয়ালেরও কান আছে, আগে ঘরে চলো, সব বলছি।
1: চল চল চল।
4: ওই কলকাতায় তোমার মেয়ের কাল হয়েছে, পড়াশোনায় ভালো কি আর কেউ হয় না? তারা সবাই কি চাটগা ছেড়ে কলকাতার বেথুন কলেজে গিয়ে হত্যে দিয়ে পড়েছে? তখন পই পই করে বললাম, ভালো একটা পাত্র দেখে মেয়েকে বিদেয় করো, তা শুনলে না তো।
1: বেতন কলেজ আবার কি দোষ করলো? তুমি তো শুধু গৌরচন্দ্রিকাই করে যাচ্ছ। বলি, মেয়ে আমার কি দোষটা করলো সেটা বলো।
4: তোমার মেয়ে এখন বলছে সে মাস্টারদার বিপ্লবী দলে নাম লেখাবে।
1: হ্যাঁ, তাই নাকি?
4: হ্যাঁ, তাহলে আর বলছি কি।
1: তাতে কলকাতাই বা কি দোষ করলো, আর বেতন কলেজেরই বা কি দোষ?
4: তোমার মেয়ে কলকাতায় আছে শুনে মাস্টারদা নাকি খবর পাঠিয়েছিল, আলিপুর জেলে গিয়ে তোমার মেয়ে যেন ওই যে ফাঁসির আসামি রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে গিয়ে দেখা করে।
1: ফাঁসির আসামি?
4: হ্যাঁ।
1: ছি, ও কথা বলো না, দেশের মুক্তিযুদ্ধে সে প্রাণের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছে, মনে মনে তার বন্দনা গাও প্রতিভা। ফাঁসির আসামি বলে রামকৃষ্ণ বিশ্বাসের মহত্বকে খাটো করো না, ওর ফাঁসি হবে। হোক, তাই বলে তো ওর মৃত্যু হবে না, ওরা মৃত্যুঞ্জয়ী। শুনলাম এই চাটগাঁ থেকে অত দূরে কলকাতার আলিপুর জেলে রামকৃষ্ণের বাড়ি থেকে কেউই যেতে পারছে না, রাহা খরচ কি কম। তাছাড়া অচেনা অজানা শহর কলকাতা, চিনে যাওয়াটা কি চারটিখানি কথা। তা তোমার তোমার মেয়ে কি দেখা করেছে রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে?
4: দেখা করবে না, তুমি জানো না তোমার মেয়েকে, মাস্টারদা যেন তার স্বর্গের দেবতা, দিন রাত মাস্টারদার নাম জপ করছে। মেয়ে এখন বাড়ি ফিরে বলছে স্কুলের হেড দিদিমণির চাকরিটা ছেড়ে সে নাকি মাস্টারদার বিপ্লবী দলে নাম লেখাবে।
1: মেয়ে মেয়ে বলেছে বলেছে এ কথা?
4: একও হ্যাঁ, শুধু বলেনি, সে বলেছে স্বয়ং ভগবানও তার মন থেকে এই সংকল্প মুছে দিতে পারবে না।
1: বলবেই তো, বলবেই তো। জগবন্ধু ওয়াত্তেদারের মেয়ের মতোই কথা।
4: এই এই তোমার পোস্ট টাইপই মেয়ে এমন।

0: স্বাধীন চেতা হয়েছে।
1: তার চেয়ে বলুন না কেন, স্বাধীন চেতা মেয়েকে আমি প্রশ্রয় দিচ্ছি। ও আগে স্বাধীন চেতা, তারপরে আমার প্রশ্রয়। বুঝলে প্রতিভা, তুমি রানীকে কিছুই চিনতে পারোনি। ও যখন বলেছে তখন ওকে কোনো শক্তি দিয়ে আটকে রাখতে পারবে না, মৃত্যু ভয়ও ওকে বাঁধতে পারবে না।
0: এইসব কি অলক্ষণে কথা গো তোমার? তুমি কি ওর পাপ না শত্রু?
1: শত্রু হতে যাবো কেন?
0: তুমি জানো না, জানো না মাস্টারদার কীর্তিকলাপ? এই ধলঘাটের মানুষ তো ভয়ে তটস্থ হয়ে আছে।
1: কীর্তিকলাপ? মাস্টারদার মতো মানুষের কীর্তিকলাপ বলছো কি গো?
0: অমন একটা কাণ্ড করে বসলো, অস্ত্রাগার লুণ্ঠন করলো, সে কি কম সব্যনিশে লোক?
1: অস্ত্রাগার লুণ্ঠন কথাটা খুবই আপত্তিকর। ইংরেজদের পা চাটা কুকুরগুলো বলে লুণ্ঠন, আমাদের ও কথা বলতে নেই।
0: তা কি বলতে হবে শুনি?
1: আমরা বলবো অস্ত্রাগার দখল নিয়েছে মাস্টারদা। সাহেবরা তো বিপ্লবীদের টেরারিস্ট বলে, আমরাও কি তাই বলবো?
0: কিরিস্ট বলে?
1: বলে টেরারিস্ট মানে সন্ত্রাসবাদী। দেশের মুক্তির জন্য যারা প্রাণ দিতে প্রস্তুত তাদের চেয়ে বড় দেশপ্রেমিকার আছে? দেশমাতৃকার পায়ের বেড়ি খুলে মায়ের পরাধীনতার লাঞ্ছনা গোচাতে যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করছে তাদের একজন হতে পারলে সে তো গর্বের কথা।
0: তুমি জানো না যে পুলিশ মাস্টারটাকে হুন্নে হয়ে খুঁজে বেড়াচ্ছে?
1: খুঁজে বেড়াবে না বলি, খুঁজে বেড়াবে না, মাস্টার দা যে ওদের ঘুম কেড়ে নিয়েছে।
0: যাই বলো তুমি, মেয়েকে ওভাবে পুলিশের গুলির সামনে ছেড়ে দিতে আমি পারবো না। আমি তো মা, তোমরা পুরুষ মানুষ বড় নিষ্ঠুর হতে পারো।
1: তুমি মা ঠিক কথা, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমারও মায়ের পায়ে শৃঙ্খল পরানো রয়েছে?
0: আমার মায়ের পায়ে শৃঙ্খল? এ তোমার কেমন হেয়ালি?
1: মা নয়, এই দেশের মাটিতে তোমার জন্ম হয়নি। এই দেশের মাটি তো তোমার আমার সকলেরই মা। সেই মায়ের পায়ের শৃঙ্খল ছিঁড়ে ফেলে মাকে মুক্ত করার কাজটাই তো করছে মাস্টার তারা। সেই মহান ব্রত নিতে চায় তোমার মেয়ে, এ তো বাপের বেটির মতো কথা।
0: তোমার তোমার কথা শুনে আমার সর্বাঙ্গ অসার হয়ে যাচ্ছে। তুমি তোমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, বাধা দেবে না?
1: মরণ এলে ঘরে বসে থেকেও কি পার পাবে? কেউ পেয়েছে? মৃত্যু ঘনিয়ে এলে পৃথিবীর কোনো শক্তি দিয়েই তাকে ঠেকানো যাবে না। তার চেয়ে একটা কাজের মতো কাজ যদি করে যেতে পারে তাহলে আমি মেয়েকে সেই সুযোগ থেকে বঞ্চিত করি কেন? মাঝে মাঝে আমারও মনে হয়, বুঝলে প্রতিভা, আমার মনে হয় যদি আমিও ওদের সঙ্গী হতে পারতাম, একটা রিভলভার থাকতো আমার হাতে, তাহলে ওই ইংরেজদের পাঁচটা কুত্তাগুলোকে একটা একটা ভগবান আমার অন্তরাত্মার ডাক শুনেছে। আমার ইচ্ছেগুলো ফলবতী হোক না আমার মেয়ের মধ্যে দিয়ে। আচ্ছা প্রতিভা, তোমার তো মধু আছে, কনক আছে, শান্তি আছে, আশা আছে, সন্তোষ আছে। দেশ ও মাতৃকা যদি তোমার রানীকে চায় তুমি দেবে না?
0: ও গো তুমি চুপ করো, এসব আবার শোনাও পাপ তো হাই তোমার, তুমি আর বলো না, আর বলো না।
2: আচ্ছা দিদি, তোর ভয় করল না? হাজার হলে ফাঁসির আসামি বলে কথা, নাকি চোরা কুটুরিতে রেখেছে রামকৃষ্ণদাকে?
3: ফাঁসির আসামি কেন বলছিস? রামকৃষ্ণদা কি চোর, ডাকাত, গুন্ডা, না বদমাস, নাকি ঠক, প্রতারক? রামকৃষ্ণদা দেশের মুক্তি সংগ্রামের এক বীর যোদ্ধা। হ্যাঁ, লালমুখরা ওকে শুধু আসামি কেন, যা খুশি বলতে পারে। আমরা

0: যেমন ওদের বলি লুটেরা, কারণ আমাদের দেশকে লুটে পুটে নিয়ে যেতে এসেছে। কিন্তু সাহেবরা মানবে সে কথা? আবার ওরা বলে একটা অসভ্য বর্বর জাতিকে ওরা নাকি মানুষ করার ভার নিয়েছে। তুই মানবি সে কথা? মানবি? আমরা কি অসভ্য বর্বর?
1: না, কখনো না।
0: এই ঠিক যতটা জোর দিয়ে বললি কথাটা, তার চেয়েও জোর দিয়ে বলতে শেখ। রামকৃষ্ণ দ্বারা মহান দেশপ্রেমিক, তারা আসামি নয়। হ্যাঁ, তুই ভয়ের কথা বলছিস। হ্যাঁ রে, ভয় যে একটু করছিল না তা তো নয়, মনে মনে একটু ভয় ভয় করছিল রে। তবে সে ভয় ছিল আমার রামকৃষ্ণ দার কথা ভেবে। কদিন বাদেই ফাঁসি হয়ে যাবে, নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে মানুষটা, হয়তো কাঁদবে, দেশের মানুষ দেখে হয়তো হাউ হাউ করে কাঁদবে, হয়তো বাড়ির কথা জিজ্ঞেস করবে। কি বলবো আমি, কি ভাবে, কি বলে সান্ত্বনা দেব, সেসব ভেবে ভেবেই ভয় ভয় করছিল। কিন্তু কিন্তু তোকে কি বলবো কনক, তুই বিশ্বাস করতে পারবি না রে। রামকৃষ্ণদাকে যখন ওরা আমার সামনে নিয়ে এলো, তার সমস্ত শরীরে শিকল জড়ানো, দেখে আমি কিরকম থরথর করে কাঁপতে লাগলাম জানিস। আমি কাকে দেখছি, দু চোখ থেকে ক্রোধের আগুন যেন ঠিকরে বেরোচ্ছে, দৃষ্টিতে যেন আগ্নেয়গিরি লাভা স্রোত। বুক চেতিয়ে আমার সামনে এসে দাঁড়ালো এক মৃত্যুহীন প্রাণ, বলল,
2: তুমি আমাদের ধলঘাটের জগা কাকুর মেয়ে রানী তো?
0: আমি উত্তর দেব কি কনক, আমার কণ্ঠ রোধ করে কান্না উঠে এলো রে, আমি কেঁদে ফেললাম। সে কান্না আমার আর থামেই না। কোথায় ছিল আমার এত চোখের জল? উল্টে রামকৃষ্ণ দা আমাকে সান্ত্বনা দিতে লাগলো।
2: কাঁদিস না বোন, কাঁদিস না, চোখের জল ফেলে কোনো লাভ নেই রে। ওই হিংস্র জানোয়ারগুলো তোর এই কান্নার মর্ম বুঝবে না, বরং আমাদের দুর্বল ভাববে, ভাববে আমরা শক্তি হারিয়ে ফেলেছি, আমাদের আর লড়াই করার ক্ষমতা নেই, এটা ভেবে ওই জল্লাদগুলো উল্লাস করবে। না, তা কখনোই হতে দেব না, ওদের দু চোখের পাতা এক করতে দেব না কিছুতেই। ওদের বুঝিয়ে দিতে হবে একটা রামকৃষ্ণকে ওরা ফাঁসি কাঠে ঝোলাবে, আর লক্ষ লক্ষ রামকৃষ্ণ মাথা তুলে দাঁড়াবে। ওই এক রত্তি খুঁদিরাম, সে কি কেঁদেছিল? সে তো হাসতে হাসতে ফাঁসি কাঠে চলে গেল। তাহলে তাহলে আমি তুই আমরা কেন কাঁদবো বলতে পারিস? কোন দুঃখে কাঁদবো বল? ওরা যে বুঝতে পেরেছে ওদের সাম্রাজ্য আর সুখের নেই, এখানেই তো আমরা অনেকটা বিজয়ী। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, এরার তো পথ নেই বোন, ধ্বংসের মুখোমুখি এখন আমরা, হয় মারবো নয় মরবো, এর মাঝে তো আর কোনো কথা চলে না বোন। পারিস যদি চোখের জল মুছে মাথা তুলে দাঁড়া, তুই মেয়ে হয়ে থেকে শুধু শোকের অশ্রু নদীতে ভেসে ভেসেই জীবন কাটিয়ে দিবি? একটাই তো জীবন, জীবনটাকে ধন্য করে তোল, ভুলে যাস না তুই নারী, তোর ভিতরে ঘুমিয়ে আছে যে দুর্বার নারী শক্তি, তাকে জাগিয়ে তোলার চেষ্টা কর। নিজের ভিতরে যদি ওই লাল মুখোদের জন্য আর আমাদের দেশের বিশ্বাসঘাতকদের জন্য ঘৃণা থেকে থাকে, তাহলে সেই ঘৃণা দিয়ে ক্রোধকে জাগিয়ে তোল, তারপর ক্রোধের আগুন জ্বেলে দে ভিতরে তোর, ক্রমাগত ঘৃণা দিয়ে সেই আগুনকে উস্কে দে, দেখবি দেখবি কেমন দাউ দাউ করে জ্বলে উঠছে তোর সমস্ত সত্তা, তখনই দেখবি মৃত্যু ভয়ে নিমেষে উধাও হয়ে যাবে। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝলঝলা, এ যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা, ওরে ক্রন্দন নয় বন্ধন।

লাঞ্ছে লাঞ্ছনা, ওদের অস্থি দিয়েই জলে দেশে আবার বজ্রানল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল।

0: রোজ রামকৃষ্ণদার সঙ্গে দেখা করতে যেতাম। জেলার জানত আমি তার আপন বোন। প্রথম দিন তো খুব কেঁদেছি, তাই আমার উপর কেন জানি না একটু সদয় ছিল। কেউ আর সন্দেহ সন্দেহ করতো না। তার ধর প্রায় কম করে 40 বার তো দেখা করেইছি। কত কথা হয়েছে, রামকৃষ্ণদা কত সুন্দর করে সব বোঝাতো আমাকে, জানিস? আমার মধ্যে যে এত আগুন ঘুমিয়েছিল বুঝতেই পারিনি। জানিস কনক, আমার ভিতরটা না পুড়ছে, একটা দাউ দাউ আগুন আমাকে পোড়াচ্ছে। রামকৃষ্ণদা, হ্যাঁ হ্যাঁ, ওই রামকৃষ্ণদাই আমার ভিতরে এত আগুন জ্বেলে দিল রে। ইংরেজদের ফাঁসির আসামি রামকৃষ্ণ বিশ্বাস আমাকে বিশ্বাস করতে শিখিয়ে দিল। ভয় নিয়ে আত্মরক্ষা করতে করতে বাঁচাটাকেই ভুলে গেলে চলবে না, ভয়ঙ্কর আগ্নেয়গিরির মতো আমাকে জ্বলে উঠতেই হবে।
1: দিদি দিদি, তুই শান্ত হ, দেখ অনেক রাত হলো, এবার তুই একটু ঘুমানোর চেষ্টা কর। দাঁড়া, তোকে একটু এনে একটু জল খা, নিয়ে জলটা ধর।
0: এবার আগুন খাবো আমি, জলে আমার তেষ্টা মিটবে না রে বোন। মাস্টারদার সঙ্গে দেখা না করা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না।
1: মাস্টারদাকে তুই কোথায় পাবি দিদি? পুলিশ মাস্টারদাকে হন্য হয়ে খুঁজছে, সে তো পালিয়ে বেড়াচ্ছে।
0: পালিয়ে বেড়াবে মাস্টারদা? তুই ভুলে যাস না, মাস্টারদার নাম সূর্য সেন। সূর্যকে পালিয়ে বেড়াতে হয় না রে, মেঘ এসে সূর্যকে সাময়িক আড়াল করে রাখে বুঝলি, তারপর মেঘ কেটে গেলেই সূর্য আবার হেসে ওঠে। হ্যাঁ, আমাদের চারপাশে এখন দুর্যোগের ঘন কালো মেঘ, তাই এখন সূর্য সেন সেই মেঘেরই আড়ালে। তাছাড়া যুদ্ধের একটা কৌশল আছে বোন, যাকে বলে রণকৌশল। অত বড় বীর ইন্দ্রজিৎকেও তো মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে হয়েছিল, আর আমাদের সূর্য সেন এখন তেমনই এক নিকষ কালো মেঘের আড়ালে। সেই মেঘের আড়াল থেকে খবর এলেই আমিও চলে যাব সেই মেঘের আড়ালে।
1: খবর এলে মানে?
0: আমি যে কলকাতা থেকে ফিরেছি, মাস্টারদা খবর পেয়ে গেছেন, রামকৃষ্ণদার সঙ্গে দেখা করেছি বলে কৃতজ্ঞতা জানিয়ে আমায় চিঠি লিখেছেন মাস্টারদা।
1: চিঠি? আজ তো পিয়ন আসেনি দিদি।
0: যা, পিয়ন কি করে মাস্টারদার চিঠি আনবে, বোকা মেয়ে কোথাকার। দুপুরে লোকটা ভিক্ষে করতে এলো না? আরে আমি চাল দিতে গেলাম তখন, তুই দেখিস নি?
1: হ্যাঁ দেখলাম তো।
0: হ্যাঁ, লোকটা মোটেই ভিকিরি নয়। আরে প্রথমে তো আমিও চমকে গেছি জানিস, সেই তো দিয়ে গেল চিঠিটা। আমিও তাকে বলেছি মাস্টারদাকে বলবেন কৃতজ্ঞতা আমি চাই না, আমি তার সঙ্গে দেখা করতে চাই।
1: লোকটা কি বলল রে?
0: বলল মাস্টারদা রাজি থাকলে সে আবার কাল সন্ধেবেলা আসবে, আমাকে ওই আমাদের যে খেলার মাঠের কোণে, আরে আমাদের মুদির দোকানটা, কিছু কেনার ছলে আমাকে সেখানে যেতে বলেছে।
1: ও মা, আমি তো ওনাকে সত্যি সত্যি ভিখারি মনে করেছি। কাল তোর সঙ্গে দিদি আমিও যাব, আমি বিপ্লবীদের দেখিনি কখনো।
0: আস্তে কথা বল, আর বিপ্লবী বিপ্লবী করে গলা চড়াস না। শোন, বিপ্লবীদের 10টা হাত পা মোটেই থাকে না, দেখার কিচ্ছু নেই। ওরা যে দেশের মুক্তির জন্য লড়াই করছে সেইটুকু বুঝলেই অনেক বড় কাজ হবে, সেটাই বোঝার চেষ্টা কর।
1: দিদি কাল যদি লোকটা না আসে তবে তো?
0: না না, আমার মন বলছে লোকটা আসবেই।
1: দিদি এই দিদি,

0: ডাক্তারদার চিঠিটা দেখাবি দিদি?
1: চিঠি তো নয়, ওটা একটা ছোট্ট চিরকুট, আমি জল দিয়ে গিলে খেয়ে নিয়েছি।
0: সে কি রে দিদি?
1: কে রে?
0: মাঝে মাঝে না তোকে আমার খুব হিংসে হয় জানিস।
1: কেন?
0: আমি যদি লেখাপড়ায় তোর মতো হতে পারতাম। কত ভালো রেজাল্ট করেছিস তুই, দলঘাটের সবার মুখে মুখে শুধু তোর নাম। সেদিন স্কুলে রুষাদি বলছিলেন, ওরে কনকলতা, প্রীতিলতার মতো অত মেধাবী ছাত্রী সহসা দেখা যায় না রে, ও আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে, প্রীতিলতা এই গোটা জেলার গর্ব।
1: উষাদি তাই বলেছেন বুঝি? উনি আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। সত্যি কথা বলতে কি জানিস, ওই উষাদি আমার সর্বনাশটা করেছেন।
0: সর্বনাশ করেছেন? এটা তুই কি বলছিস দিদি, উনি শুনলে কত কষ্ট পাবেন জানিস।
1: সর্বনাশ করেননি? আমাকে দিনের পর দিন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের গল্প বলেননি উনি?
0: ঝাঁসির রানীর গল্প? সে তো ভালো গল্প, তাতে সর্বনাশের কি হলো?
1: ওরে বোকা, সেটাই তো সর্বনাশ, মহা সর্বনাশ। ওরে ওই ঝাঁসির রানীর গল্প বলেই তো উষাদি আমার মনের মধ্যে, আমার রক্তের মধ্যে একটু একটু করে বিদ্রোহের বীজ পুঁতে দিয়েছেন। এখন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি জানিস। সেই ছোট্টবেলা থেকে উষাদির মুখে ঝাঁসির রানীর গল্প শুনতে শুনতে আমি যে নিজেই তখন রানী লক্ষ্মীবাঈ হয়ে যেতাম রে। আর উষাদিও তখন বলতেন, হ্যাঁ রে প্রীতিলতা, তোর নামও তো রানী, তুই বা রানী লক্ষ্মীবাঈয়ের চেয়ে কম কিসে বল, ইচ্ছে থাকলে তুইও অমন বীরাঙ্গনা হতে পারবি, শুধু তার জন্যে চাই দৃঢ় সংকল্প। জানিস বোন, কথাগুলো এমন করে বলতো উষাদি, আমি সত্যি সত্যি কত রাতে স্বপ্ন দেখেছি, আমিও বাদলের মতো এক দুরন্ত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বল্লম উঁচিয়ে আমি ছুটে যাচ্ছি। সেদিন উষাদি যে গল্পের ছলে আমারই অজান্তে আমার মনের মধ্যে খুব সন্তর্পণে এক টুকরো বারুদ রেখে দিয়েছিলেন, আজ এই এত বছর পরে রামকৃষ্ণ দাস সেই বারুদেই অগ্নি সংযোগ করেছে।
0: দিদি অনেক রাত হয়ে গেছে রে, দেখ দুটো বাজে, আমার ভীষণ ঘুম পাচ্ছে, তুইও শুয়ে পড় দিদি, ঘুমিয়ে পড়ে বার।
1: তুই ঘুমো ঘুমো ঘুমো, ঘুম আমার আসবে না রে, আমার ঘুমের ছুটি হয়ে গেছে। মাস্টারদা আমাকে যদি না ডাকে, আচ্ছা যদি লোকটা আর না আসে, তাহলে তাহলে আমি আমি পাগল হয়ে যেতে পারি। না না না না না, মাস্টারদাকে তা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাস্টারদাকে সেটা বুঝতে হবে।

0: কটা বাজে রে দিদি, কখন সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। কাল রাতে যা জ্বালিয়ে
1: দেখি দিদি কখন উঠে পড়ল, আমাকে ডাকলো না যে। এটা কি বালিশের কাছে দিদির হাতের লেখা না? হ্যাঁ তাই তো, দিদি চিঠি লিখেছে, আদরের বোন কনক।
2: তোকে মিথ্যে বলেছি, লোকটার ভোর রাতে আসার কথা ছিল, মাস্টারদার কাছে যাচ্ছি। উনি আমাকে তার বিপ্লবী দলে না নিলেও আমি আর ফিরব না, মাস্টারদার পা জড়িয়ে পড়ে থাকব। ভাবতে পারিস, মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, তবু আমি মৃত্যুকে ধরা দেব না, আমি মৃত্যুহীন প্রাণ হব। বাবা মা ভাই বোনদের দেখিস।

0: কি হয়েছে রে? কোন
1: মা দিদি চলে গেছে মা।
0: কি বলছিস? দেখো
1: এই দেখো চিঠি লিখে রেখে গেছে দিদি। দিদি মাস্টার দেখার কাছে চলে গেছে।
0: চুপ কর চেঁচিয়ে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলিস। সবাই জেনে যাবে, সবাই জানতে পারবে। আমি তো এই পয়েন্টটাই করছিলাম। চুপ কর কেউ জানতে পারলে সর্বনাশ হবে, বাড়িতে পুলিশ আসবে। চুপ কর
2: ও যে যাবে আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি এমন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত যে ও নিয়ে ফেলতে পারে তা আমি সত্যিই ভাবিনি। রানীমা আমার ভালোই করেছিস। আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করছি, তোর জয় হবে। মনে রাখিস মা, তোকে যে পড়িয়েছি আমি হ্যামলেটের সেই বিখ্যাত সংলাপ, সেই যে সেই শ্যালাই মেক কম্প্রোমাইজ
3: নেভার লেট মি ফাইট এন্ড ফাইট।

0: তুমি কি বলছো রানী বোন আমার, তা তুমি জানো না? না না না, এ একেবারে অসম্ভব। কি নির্মল, তুমি কিছু বলো। আশ্চর্য, তুমি বোঝাও ওকে।
1: হ্যাঁ মাস্টারদা ঠিকই বলছে, তুমি বড় বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছো রানী। দেখো দেখো, মাথা ঠান্ডা রেখে ভেবে দেখো, এই যে আমরা দিনের পর দিন এই ক্যাম্পে আত্মগোপন করে রয়েছি, চারিদিকে সাহেবদের পাচাটা আমাদের দেশি কুত্তাগুলো ঘুরঘুর করছে। মনে রেখো ওদের ঘ্রাণ শক্তি প্রখর, ধরা পড়লে লোলুপ সাহেবরা তোমাকে শকুনের মতো ছিঁড়ে খাবে। এ বড় কঠিন কাজ।
0: নির্মল ঠিকই বলেছে, এ বড় কঠিন কাজ রানী। না না না না, তুমি পারবে না।
2: আমি কি পারবো শুনি? এক গা গয়না পরে একটা অচেনা মানুষের বউ হয়ে সারা জীবন দাসীবৃত্তি করে জীবনটাকে নির্মমভাবে অপচয় করতে, তাই তো? দেশমাতৃকা আপনাদের মা, আমার মা নয়? মায়ের প্রতি মেয়েদের কোনো অধিকার বা কর্তব্য থাকতে নেই না? আমি পারবো না। ঝাঁসির রানী লক্ষ্মীবাই পেরেছিলেন কিভাবে? অওয়াধের বেগম হযরত মহল কিভাবে পেরেছিলেন? তিনি কি শাহজাহানপুর অ্যাটাকে ফৈজাবাদের মৌলবীর সঙ্গে ছিলেন না? তিনি তো নবাব ওয়াজেদ আলীর স্ত্রী ছিলেন, তিনি তো পারতেন দামি দামি গয়না আর অলংকার দিয়ে তার শরীরটা মুড়ে রাখতে। কিন্তু না, তা তিনি করেননি, কারণ তিনি বুঝেছিলেন যে ওইসব গয়না আর অলংকার আসলে মেয়েদের শৃঙ্খল। মাস্টারদা, মাস্টারদা, বিনা আর কল্পনার সঙ্গে, ছাত্রীর সঙ্গে আমিও সক্রিয়ভাবে ছিলাম। বিনা পারছে, কল্পনা পারছে, তাহলে আমি কেন পারবো না? তাহলে আমাকে এই ক্যাম্পে ডাকিয়ে আনলেন কেন? চিরকুটেই তো আপনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
0: কেন জানি না কেন, কিন্তু আমার মন বলছিল তুমি তোমার ভয়কে জয় করে রামকৃষ্ণের সঙ্গে গিয়ে দেখা করবেই, এ বিশ্বাস ছিল আমার বদ্ধমূল। আমি আমি ঠিক ভেবেছি তুমি পারবে।
2: পুলিশের চোখে একজন সশস্ত্র বিপ্লবী যার কিনা ফাঁসি হবে, তার সঙ্গে দেখা করতে আমি ভয় পাইনি। একবার দুবার নয়, গুনে গুনে 40 বার আমি দেখা করেছি রামকৃষ্ণদার সঙ্গে। পুলিশ আমাকেও বিপ্লবী দলের কেউ বলে সন্দেহ করতে পারত, কিন্তু আমি বোন বলে পরিচয় দিয়েছি, আমি খুব কেঁদেছি বলে কেউ সন্দেহ করেনি। সে যাই হোক, আমি তো পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় উত্তীর্ণও হয়েছি।

0: কি হইনি মাস্টারদা?
1: নিশ্চয়ই নিশ্চয়ই তুমি উত্তীর্ণ হয়েছ। আর তোমার মুখ থেকে রামকৃষ্ণের কথা শুনব বলেই আরো তোমাকে এখানে ডেকে এনেছি। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই রানি। তোমাকে ক্যাম্পে ডাকিয়ে এনেছি, তুমি আমার সঙ্গে দেখা করতে চাও বলে কিন্তু নয়, কৃতজ্ঞতা জানাতেও নয়। আসলে রানি, কেন জানি না আমার ইচ্ছে হলো তোমার মুখে একটু রামকৃষ্ণের কথা আমি নিজের কানে শুনি। আর তোমার কাছ থেকে সব শোনার পর আমার বড় শান্তি হলো মনে। আজও আমি তোমার পরীক্ষা নিলাম আর তুমি আজও পরীক্ষায় উত্তীর্ণ। ঠিক আছে, তুমি আজ বাড়ি যাও, আমি তোমাকে খবর পাঠাবো।
0: বাড়ি ফিরে যেতে আমি আসিনি আজ। বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক আর ছিন্ন করে এসেছি আমি, ফেরার আর পথ নেই আমার।
2: বড় কঠিন জীবন বেছে নিলে তুমি রানী।
0: ছেলেবেলা থেকে এই জীবনেরই স্বপ্ন দেখেছি আমি।
2: মৃত্যুকে ভয় করো না?
0: না, প্রয়োজনে আমি মৃত্যুকে আলিঙ্গন করব। গার্হস্থ্য সুখের স্বপ্ন দেখি না আমি। দেশের শত্রুদের তাড়াতে আমি সশস্ত্র বিপ্লবী হতে চাই। আমি বন্দুক তুলে নিতে চাই আমার হাতে, মহৎ কাজ করে মরতে চাই, আর সেই হবে আমার সুখের মরণ।
1: ঠিক আছে ঠিক আছে, তুমি আজ থেকেই আমাদের একজন হলে। তবে তোমার অভিষেক হবে পরশু রাতে একটা গোপন মিটিংয়ে। ভোলা, রানীকে সাবিত্রীদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর।
3: আপনি আসুন আমার সঙ্গে।
0: কিন্তু মাস্টারদা, সাবিত্রীদি কে?
1: আমাদের সকলের দিদি।
0: ও,
1: অচেনা মানুষ তাই তো? আরে বাবা চিনে নেবে। আরও অনেককে যে চিনতে হবে বোন, অনেক কাজ করতে হবে। আর একটা কথা শোনো, বিপ্লবীদের অত চেনা অচেনার কি আছে? শুধু একটা জিনিস জানবে, আমরা একই মন্ত্রে দীক্ষিত।
0: আমি এখন আসছি।
1: এই দেখো আবার পায়ে হাত কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, দেখা হবে পরশু রাতে।
4: মাস্টারদা, কাজটা কি ঠিক হলো?
1: কোন কাজটা বিনোদ?
4: দলে আবার মেয়েকে এন্ট্রি দিলে, ওকে দলে নেওয়ার ব্যাপারে আমার কিন্তু আপত্তি আছে।
1: কেন আপত্তি? কেন
4: না, দলে একটা মেয়েকে নেওয়া মানেই আবার বাড়তি ঝামেলা বাড়ানো।
1: আমার মনে হয় কথাটা তুই উল্টো বললি।
4: উল্টো?
1: হ্যাঁ উল্টো। তোদের পুলিশ সন্দেহ করবে, মেয়েদের কিন্তু চট করে সন্দেহ করবে না। রিভলভার গুলি এসব ওরা যত সহজে কচুরে করে নিয়ে আসবে, তোরা তা পারবি না। আর মেয়েটা তো তোরই বয়সী হবে।
4: হ্যাঁ, তা
1: কিন্তু তোর চেয়ে ঢের বেশি বুদ্ধি ধরে, আর কথাটা অপ্রিয় হলেও সত্যি। হ্যাঁ বুঝলে বাবু বিনোদ বিহারী দত্ত? হ্যাঁ।

0: হ্যাঁ দিদি, তুই রান্নাঘরে গিয়ে আসন পিঁড়ি এসব পেতে ফেল।
1: হ্যাঁ,
0: দেখিস শব্দ করিস না যেন।
1: না না,
0: আমি যাই দরজা খুলে গিয়ে। আয় আয়, চুপচাপ ভিতরে রান্নাঘরে চলে যা। আগে দুমুঠো পেটে দিয়ে নে, তারপর মিটিং করিস বাবা।
2: তাই ভালো, তাই ভালো, পেটে ছুঁচোর কীর্তন হচ্ছে, চলো।
0: এই সবাই পেট ভরে খাবি কিন্তু।
3: সে আর বলতে, টানা চব্বিশ ঘন্টা পর খাচ্ছি। এই রানী রানী, সব ভাত আমার পাতে ঢেলে দে।
2: পুলিশ!
3: হ্যাঁ
2: পুলিশ! রানী রানী, তুই আয় আমার সঙ্গে,
1: চল।
4: এগুলো চালা।

পুলিশের পুলিশের কানে খবরটা কে তুলে দিল? বেচারা ভোলা আর নির্মলটা বেঘরে মরল। তবে তবে দুঃখের মধ্যে ভালো খবর একটাই,

0: দ্যাট নোটোরিয়াস ব্রিটিশ পুলিশ অফিসার ক্যাপ্টেন ক্যামেরুন জানোয়ারটাকে মরতে হয়েছে আমাদের গুলিতে। শোন কালি, প্রফুল্ল, শান্তি, মহেন্দ্র, তোরা রানীকে নিয়ে চল, সবাই মিলে ওই কোতোয়ালি সি বিচের ডেরার দিকে চলে যাই। সেখানে কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে, আর রানী সেখানে গিয়ে বন্দুক আর টোটার সঙ্গে পরিচয় করে নেবে। বরং কি রানী, বন্দুক চালাতে পারবি তো? নিশানা ঠিকঠাক করতে হবে, কিন্তু একটা গুলিও কিন্তু নষ্ট করা যাবে না।
1: একটা গুলিও নষ্ট হতে দেব না আমি।

0: মাস্টারদা।
1: কিরে রানী, ঘুমোসনি এখনো?
0: আপনিও তো ঘুমোননি।
1: আমার ঘুম আসবে না রে, মনটা বড় অস্থির হয়ে আছে। পাহাড়তুরির ইউরোপিয়ান ক্লাবের অপারেশনটা সাকসেসফুল হলো না। ওই ক্লাবটাকে গুঁড়িয়ে দিতে না পারলে আমার ঘুম আসবে না। ব্যাপারটা ভাবলেই রাগে অপমানে আমার সারা শরীরে আগুন লেগে যায়, আমি চলে পড়ে যাই। আমি যে কিছুতেই শান্ত হতে পারছি না। ইউরোপিয়ান ক্লাবের মাতব্ব সাহেবগুলোকে যতক্ষণ পর্যন্ত একটা একটা গুলি করে মারতে না পারছি, ততক্ষণ আমার মন থেকে এই অপমানের জ্বালা জুড়বে না। তুই ভাবতে পারিস রানী, ওই লাল মুখো জানোয়ারগুলোর কতদূর স্পর্ধা! ক্লাবের গেটে সাইনবোর্ডে লিখেছে ডগস এন্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। কত বড় সাহস চিন্তা করতে পারছিস! আমাদের দেশকে লুটে নিয়ে যাচ্ছে, আর আমাদের তুলনা করছে ওই কুকুরগুলোর সঙ্গে, ওই সাদা কুকুরের বাচ্চাগুলো। এটা যে কত বড় অপমান! আর এই অপমান হজম করে বেঁচে থাকাচ্ছে আমার মৃত্যুবরণ করাই শ্রেয়।
0: আপনি আমাকে একবার নির্দেশ দিন, আমি ওই ক্লাবকে গুড়িয়ে না দিলে আমারও ঘুম হবে না।
1: হ্যাঁ, আমি তোকে আর কল্পনাকে এই দায়িত্ব দেব ভেবে রেখেছিলাম, কিন্তু কল্পনাটা ধরা পড়ে গেল, বন্দুকের নিশানা আর অভ্যর্থ। অবশ্য তুইও দারুণ হাত পাকিয়ে ফেলেছিস, আর গেরিলা ট্রেনিংটা তো তোর খুব ভালোই হয়েছে।
0: আমি বলেছি তো, একটা গুলিও আমার ব্যর্থ হবে না।
1: দ্যাটস রাইট। বেশ, কাল সকালেই গোটা ব্যাপারটা সাজিয়ে নিতে হবে। লিড করবি তুই, আর আমার দলের লোকেরা তোর নির্দেশে এগোবে।
0: আমি বরং পাঞ্জাবি সাজব, আমার চুল পাগড়িতে ঢাকা পড়ে যাবে। কালিদা, তুমি বীরেশ্বরদা, প্রফুল্লদা আর শান্তিদা, তোমরা চারজনে পড়বে ধুতি আর শার্ট, কেমন? আর মহেন্দ্রদা, সুশীলদা আর পান্নাদা, তোমরা পড়বে লুঙ্গি আর জামা,
2: ঠিক আছে?
0: যাতে কেউ ভাবতেই না পারে যে আমরা একই দলের। আমরা তিন দিক থেকে তিনটে আলাদা আলাদা দল হয়ে আমরা অ্যাটাক করব, কেমন? রাত ঠিক 11:45 নাগাদ ওই জানোয়ারগুলো যখন মদের গ্লাস হাতে উল্লাসে মেতে উঠবে, ঠিক তখনই আমরা একসঙ্গে গুলি চালাতে শুরু করব, কেমন? সবাই মনে রাখবে আমরা কিন্তু ধরা দেব না কিছুতেই। পটাশিয়াম সায়ানাইড হবে আমাদের নিজেকে ওদের হাত থেকে রক্ষা করার শেষ অস্ত্র, কেমন? বন্দে মাতরম,
3: বন্দে মাতরম।
0: আমরা তিনটে পৃথক দলে ভাগ হয়ে তিন দিক থেকে আক্রমণ করব, কেমন?
2: ঠিক আছে।
0: কালিদা, বীরেশ্বরদা আর প্রফুল্লদা, তোমরা পাহাড়ের পিছন দিক থেকে খুব সন্তর্পণে নেমে আসবে। আর শান্তিদা, মহেন্দ্রদা আর সুশীলদা, তোমরা ক্লাবের দক্ষিণ দিক থেকে নিঃশব্দে, খুব নিঃশব্দে ক্লাবের কাছে চলে আসবে। আমি পান্নাদাদের নিয়ে ক্লাবের সামনে থেকে অ্যাম্বুশ চালাবো। রাতের অন্ধকারে সবাই পজিশন নেওয়ার পর দেশলাই কাঠি জ্বালবে, আমি বুঝে যাব যে তোমরা রেডি, আর তখনই আমি বন্দে মাতরম ধ্বনি দিয়েই গুলি চালাতে শুরু করব। তোমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে। মনে রেখো, আমরা তিন দিক থেকে গুলি চালাবো। লাল মুখগুলো তখন মদে মত্ত হয়ে হুল্লোড় করবে, নিজেদের বাঁচানোর কোনো সুযোগ তখন ওরা পাবে না। আজ কিন্তু আমাদের সফল হতেই হবে। সবাই ভুলে যেও না, এই ক্লাব ধ্বংস করতে না পারলে মাস্টারদা আরো অশান্ত হয়ে উঠবে। তার প্রথম চেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ তোমরা সবাই জানো যে সেদিন গুড ফ্রাইডের ছুটি ছিল, সব অফিসারই ছিল ছুটিতে, ক্লাবে তাই কাউকেই পাওয়া যায়নি। কিন্তু আজ আমরা ক্লাবের প্রায় সবাইকেই পেয়ে যাব আমাদের হাতের একেবারে নাগালে। বলে কি না, Dogs and Indians are not allowed, except of course as servants. Aaj odher kukurer moto guli kore marbo. Bande Mataram,
3: Bande Mataram.

0: পাহাড়ের পিছনে কালিদাস বীরেশ্বর তারা কিন্তু রেডি।
1: ওই দেখো রানী, শান্তি, মহেন্দ্র, ওরাও রেডি। দেশলাই জ্বালালো ওরা।
0: ওপারে যেতে পারবো না, রাতের অন্ধকারে এখানে গা ঢাকা দিয়ে থাকতে হবে।
1: কি বলছো রানি?
0: এই পান্নাদা, তুমি আমার মাথার পাগড়ির কাপড়টাকে একটু খুলে আমার পায়ে একটু ভালো করে কষে বেঁধে দাও তো, রক্তটা একটু কম বেরোবে। খোলো খোলো, দাও জোরে একটু জোরে জোরে বাঁধো। ক্লাবে ক্লাবে আজ কয়েকজন পুলিশ অফিসার ছিল, বুঝলে পান্নাদা? আরে ওরাই তো রিটালিয়েট ফায়ার করলো। আমি পজিশন তো ঠিকই নিয়েছিলাম, আমি কোনো ভুল করিনি। কালিদা, বীরেশ্বরদা, ওরা সবাই ঠিক মতো সরে পড়েছে। এবার এবার তুমি ওদের ফোর্স স্পটে আসার আগে এই পাহাড়টা পেরিয়ে চলে যাও।
1: না না, তো তোমাকে এইভাবে করে যাব? তুমি তুমি কাঁধে ভর দিয়ে চলো না বোন।
0: না, ওভাবে পাহাড় পেরিয়ে যেতে গেলে আমি ধরা পড়ে যাব।
1: রানী,
0: এখনই ফোর্স আসবে, পাহাড় ঘিরে ফেলবে, কামিং চলবে। ওরা ওরা তো পেছন থেকে গুলি করতে অভ্যস্ত, ওটাই ওদের বীরত্ব। পান্নাদা, ইমোশনাল হয়ে না পান্নাদা, দুজন মরার চাইতে একজনই মরি না। তুমি যাও যাও বলছি। শোনো, আমি তোমাদের আজকের লিডার, আমার কথা তুমি মানতে বাধ্য। যাও যাও বলছি, যাও। ওই ওই দেখো পান্নাদা, ওরা ওরা কামিং অপারেশন চালাবে, এবার তুমি ধরা পড়ে যাবে। যাও
1: রানি, রানি তুমিও তো ধরা পড়ে যাবে রানি।
0: এই তো আমার আমার পকেটে আমার শেষ অস্ত্র, আমার পটাশিয়াম সায়ানাইড, ওই কুকুরগুলোর কাছে ধরা দেওয়ার আগে আমি মৃত্যু আলিঙ্গন করবো। পান্নাদা, তুমি যাও।
1: রানী,

0: সাইনাইড তো আমারও আছে।
1: তুমি পালাতে সক্ষম, না পালিয়ে ওটা খেলে হবে আত্মহত্যা, আর আমি খেলে হবে আমার মুক্তি। ওরা আমার পায়ে গুলি বের করে আমাকে সুস্থ করে বন্দি করে রাখবে, এই সুযোগ আমি ওদের দেব না। তুমি যাও, পান্না দা, এটা আমার আদেশ। বলো বন্দে মাতরম,
0: বন্দে মাতরম,
1: বন্দে মাতরম,
0: মাতরম।
1: মাস্টার দা, আমি আমি হারিনি মাস্টার দা, আমি ওদের কাছে হার মানব না। কাল সকালে ওরা এই পাহাড়ের জঙ্গল থেকে আমার লাশ তুলে নিয়ে যাবে, আমাকে পাবে না। মা, মা গো, তোমার রানী তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? কষ্ট পেও না মা, ওরা আমাদের কুকুরের সঙ্গে তুলনা করে, তুমি ভাবতে পারো মা এটা কত বড় লাঞ্ছনা, কত বড় অপমান একটা জাতির পক্ষে। বাবা গো, তোমার রানীমাকে তুমি দেখো, তোমার রানীমা দেশমাতৃকার কোলে শুয়ে আছে, তোমার রানীকে ওই সাদা কুকুরগুলো ছুঁতেও পারবে না।

রাত কত হবে কে জানে। ওই কুকুরগুলো পাহাড়টাকে ঘিরে রেখেছে। না, রাতে ওরা কামিং করবে না। দিনের আলো ফোটার জন্য অপেক্ষা করবে বোধ হয়। করুক, আসুক ওরা, আসুক। আমার বড্ড ঘুম পাচ্ছে, ঘুম

বড় বড় হয়ে গেছে সর্বনাশ। আমি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে আমার আর পাটা তো যন্ত্রণায় অসার হয়ে গেছে। ওরা আসছে, ওরা আসছে। না না না, আমি আমি ধরা দেব না মাস্টারদা, ধরা দেব না আমি। ওই কুকুরগুলো আমাকে স্পর্শ করলে আমি কেন্নায় মরে যাব, আমার বমি উঠে আসবে। মুক্তি, আমার আমার মুক্তি কোথায় গেল? এই যে, এই তো আমার আমার মুক্তি। পটাশিয়াম সায়ানাইড, আমি চললাম, গুড বাই। সংগ্রাম দীর্ঘ জীবী হোক, বন্দে মা তারা।

0: মৃত্যুহীন প্রীতিলতা নাটকটি এখানেই শেষ হল। রচনা প্রদীপ আচার্য, অভিনয় করেছেন মাস্টারদা শঙ্কর রায়চৌধুরী, প্রীতিলতার বাবা দেবব্রত বন্দ্যোপাধ্যায়, নির্মল অরূপ কুমার মান্না, ভোলা সার্থকানন্দ রায়, বিনোদ দেবাশিস ধারা, পুলিশ অফিসার অজিত মিত্র, রামকৃষ্ণ অনুরূপ মল্লিক, পান্না দেবাশিস নন্দী, কনকলতা সুপ্রীতি চৌধুরী, সাবিত্রী দি, যুথিকা দে, প্রীতিলতার মা অসীমা ভড় এবং প্রীতিলতা সীমা মুখোপাধ্যায়, যন্ত্রানুষঙ্গ দীপঙ্কর দাস, ভাষ্য কৌশিক সেন, সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পূর্বা দাম।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি। অসমে তৃতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপি। তামিলনাড়ুতে একক বৃহত্তম দল বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে, কেরালামে ইউডিএফ ও পুদুচেরিতে এনডিএ জোট ক্ষমতায় আসছে। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম তিন দিনের সফরে আজ ভারতে এসে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জামাইকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নমূলক সহযোগিতার উপরেই নির্ভরশীল। সরকার জানিয়েছে, দেশে এলপিজি বিতরণ কেন্দ্র ও পেট্রোলজাত সামগ্রীর সরবরাহের কোনো ঘাটতি নেই। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ জানিয়েছে, পশ্চিম এশিয়া সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব তীব্রতর হবে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক ইতিহাস রচিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি বিপুল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে জয়লাভ করেছে। এই প্রথমবার রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। অন্যদিকে তামিলনাড়ুতে নবাগত তামিলাগা ভেত্রি কাজাকাম টিভিকে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এদিকে আসাম ও পুদুচেরিতে বিদায়ী সরকারই আবার ক্ষমতায় এসেছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ আবার ক্ষমতায় ফিরেছে। পশ্চিমবঙ্গে বিজেপি 293টি আসনের মধ্যে 206টি আসনে জয়লাভ করে দুই তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটেছে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 81টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে আসন পেয়েছে এবং সিপিআইএম ও আইএসএফ একটি করে আসনে জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। তামিলনাড়ুতে অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল তামিগা ভেত্রি টিভিকে গঠনের পর প্রথম নির্বাচনেই 108টি আসন জিতে একক দল হিসেবে ইতিহাস সৃষ্টি

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 15 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:52। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, ঝোড়ো হাওয়ার সাথে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪% এবং সর্বনিম্ন পরিমাণ ৫৯%। আজ অর্থাৎ ৫ তারিখ পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ার কারণে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে, এবং সেটা কখনও কখনও ৬০ কিলোমিটারের উপর দিয়েও বইতে পারে। সেই কারণে উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। শুনলেন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর।

মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের একটু পরেই 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, বিকেল 4:35 অন্বেষা ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, 5:05

ছটা বেজে কুড়ি মিনিটে ক্ষেত খামারির কথা, গ্রীষ্মকালীন ফুল চাষ। এ বিষয়ে ডক্টর তাপস কুমার চৌধুরীর সঙ্গে আলাপচারিতে থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক। ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়ে ওয়ার্ল্ড অ্যাজমা ডে, এই বিষয়ে বলবেন ডক্টর অরিন্দম চক্রবর্তী। সাতটায় যুববাণী থেকে অজানার সন্ধানে উপস্থাপনায় সৈকত গুপ্ত। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কবি কণ্ঠে কবি সৌভিক গুহ সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সাক্ষ্যদীপা সরকার। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রযোজনা দুর্বাদে। আটটা বেজে পনেরো মিনিটে এক মাটি এক সুর, লোকশিল্পী আকাশলীনা আমিনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা তনয়া বিশ্বাস। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত নটায় কথায় গানে উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা কলতান। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, সম্পাদনা উৎসব সিনহা, প্রযোজনা দুর্বাদে। দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরওয়ানির আগে শরৎ পরিবেশন করবেন পণ্ডিত সুররঞ্জন, তাঁকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর, রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আজকের অনুরোধের আসর শুরু করব একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চেয়েছেন সুজাতা, সৌহিতা, শুভ্রাংশু আচার্য পশ্চিম মেদিনীপুর থেকে। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী মনোজ মুরলী নায়ারের কণ্ঠে প্রাঙ্গণে মোর এই গানখানি।

মৈত্রীপূজা তরঙ্গে শুনছেন আপনাদের ভালো লাগা গান নিয়ে তৈরি অনুষ্ঠান অনুরোধের আসর। অনুরোধের আসরে এবারের শিল্পী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানখানির জন্য অনুরোধ পাঠিয়েছেন আনারুল ইসলাম, বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে।

অনুরোধকারী শ্রোতা বিকাশচন্দ্র ঝা, প্রিয়ম চক্রবর্তী, প্রতাপ চক্রবর্তী, বিপ্লব চন্দ্র রায়, দীপক চক্রবর্তী, বিথিরানী চক্রবর্তী, হাজরাডাঙ্গা, সুন্দর, দীঘি, পঞ্চগড়, দেবীগঞ্জ, বাংলাদেশ থেকে আপনারা সকলে শুনতে চেয়েছেন শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে চাঁদ কেন আসে না এই গানখানি। আপনাদের জন্য এবং সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে রইল গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আপনাদের অনুরোধ করা প্রিয় গান নিয়ে তৈরি অনুষ্ঠান অনুরোধের আসর। এবারের গানটি শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং চিন্ময় লাহিড়ী। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন গয়াচরণ রানো, নবনীতা রানো, প্রিয়ব্রত রানো, ধান্দলসা, নিরল, পূর্ব বর্ধমান, কেতুগ্রাম থেকে।

অনুরোধের আসরে এবারে যে গানটি শোনাবো সেই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন মোহাম্মদ মোস্তাক মেহেদি, মোহাম্মদ ইস্তিয়াক মেহেদি, মেহনাজ জেরিন সাফা, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে। আপনারা সকলে শুনতে চেয়েছেন শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে প্রেম কিসে হয় এই গানটি।

সাধন বিশ্বাস অম্বরপুর মুড়িঘাটা থেকে, মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে অনুরোধ করেছেন কিশোর কুমারের কণ্ঠে ওরে মন পাগল তুই গানখানির জন্য।

আজকের অনুরোধের আসর শেষ করব শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান দিয়ে। নতুন জীবন ছবি থেকে এই গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রাজীন সরকার।

অনুরোধের আসর আজকে এখানেই শেষ হলো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু পঙ্কজ, আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে মহিলাদের আসর, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়।

0: নমস্কার আমার দুই বাংলার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সোমা মুখোপাধ্যায়, আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে মহিলাদের আসর নিয়ে। আর আজ মহিলাদের আসরে রেডিও ক্লিনিক। আর আজ জানেন, আজ কিন্তু বিশ্ব হাঁপানি দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড অ্যাজমা ডে। না, এই নিয়ে আমি তো বিশেষ গভীরভাবে আপনাদের কিছু বলতে পারবো না, তবে যিনি এই নিয়ে বিশ্লেষণ করতে পারেন, আজ কিন্তু তেমনই একজনের সাক্ষাৎকার আপনাদের জন্য থাকছেন। তিনি আমাদের আজকের রেডিও ক্লিনিকের অতিথি, প্রফেসর ডাক্তার এজি ঘোষাল, আলোক গোপাল ঘোষাল। তিনি একজন বক্ষরোগ বিশেষজ্ঞ, তাই তাঁর কথায় সরাসরি চলে যাই, কারণ আজকের এই দিনে কতটা জরুরি আমাদের সচেতন হওয়া, কতটা জরুরি আজকের দিনে এই রোগ সম্পর্কে জানা। চলুন তাঁর মুখ থেকে শুনে নি। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আলোক গোপাল ঘোষাল, বক্ষরোগ বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা এর উদ্যোগে 2026 সালের 5ই মে অ্যাজমা দিবস হিসেবে পালন করছি। অ্যাজমায় আক্রান্ত সকলের জন্য প্রদাহরোধী ইনহেলারের সহজলভ্যতা এখনো এক জরুরি প্রয়োজন, অর্থাৎ আমরা ইনহেলারের প্রয়োজনীয়তাকে এবারে বেশি জোর দিচ্ছি। ডাক্তারবাবু, আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, যে বিশ্ব হাঁপানি দিবস 2026 5ই মে, এই দিনের তাৎপর্য যদি আপনি একটু প্রথমেই বলেন।
1: সকলকে আমার নমস্কার জানাই। তো আজকে আমরা আলোচনা করছি অ্যাজমা, বাংলায় হাঁপানি। বাংলায় হাঁপানি বলার সমস্যা এই যে আপাত ভাবে সব শ্বাসকষ্টকেই আমাদের হাঁপানি বলে মনে হয়, কিন্তু অ্যাজমা ঠিক সেই অর্থে যে কোনো শ্বাসকষ্ট না, একটি বিশেষ ধরনের অসুখের নাম হচ্ছে অ্যাজমা, বাংলায় আমরা তাকে বলি হাঁপানি। এবারে এই অসুখটা এত বেশি পরিমাণে আছে, মানে এপিডেমিওলজিক্যাল বার্ডেন এত বেশি, যে সেটা মনে করিয়ে দেওয়ার জন্যে একটা দিন ঠিক করা হয়েছে। এটা প্রত্যেক বছরে হয়, প্রত্যেক বছরে মে মাসের প্রথম মঙ্গলবার আমরা ওয়ার্ল্ড অ্যাজমা ডে হিসেবে প্রতিপালিত হয়। আমরা এটাকে স্মরণ করি যে আমাদের প্রচুর রোগী আছে, সবাইয়ের কষ্ট আমরা এখনো লাঘব করতে পারিনি, অতএব ওয়ার্ল্ড অ্যাজমা ডে আমাদের কাছে একটা নতুন করে শপথ নেওয়ার দিন যে অ্যাজমা রোগীদের জীবন সম্পূর্ণ সুস্থ হতে পারে, কিন্তু সম্পূর্ণ সুস্থ সেটা যাতে হয় আমরা সেই চেষ্টা করব। এবার ওয়ার্ল্ড অ্যাজমাটিকে মনে রাখাবার জন্যে আরেকটা কাজ করেছে, যেটা আপনি বললেন এই মাত্র, আমাদের গোটা পৃথিবী জুড়ে একটা সোসাইটি আছে, আমরা সকলেই তার সদস্য, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, জিনা। তো জিনা প্রত্যেকবার একটা করে স্লোগান দেয়, থিম আর কি, মনে করাবার জন্যে। এবারের থিমটা হচ্ছে প্রত্যেকের ইনহেলার চাই, মানে অ্যাজমা রোগীদের কথা হচ্ছে, কিন্তু যে কোনো ইনহেলার না, ওই প্রিভেন্টার যে ইনহেলার, অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটরি, সেই ইনহেলার যেন প্রত্যেকের কাছে পৌঁছায়। আমি আগে এই জায়গাটাকে একটু আলোচনা করতে চাই। বোঝাই যাচ্ছে যে প্রত্যেকের কাছে পৌঁছাচ্ছে না, তাহলে পরে এই স্লোগানটার কোনো দরকার ছিল না। এর মানে কি শ্রোতা বন্ধুরা আপনারা দয়া করে শুনবেন, কেননা এই নিয়ে অনেক ভুল ধারণা আছে। অ্যাজমা অসুখটা ঠিক কোথায় হয়? আমরা জানি এটা শ্বাসনালীর সংকোচনজনিত অসুখ, অর্থাৎ শ্বাসনালী লজ্জাবতী লতার মতো কুচকে যায়, সংকোচন হয়, আবার খুলে যায় ওষুধ দিয়ে বা না দিয়ে। আমরা তো ওষুধ না দিয়ে প্রকৃতির ওপর পুরো ভরসা করে ছেড়ে দিয়ে চলতে পারি না, কাজে ওষুধ দিয়ে। তাহলে যে ওষুধ আমরা শ্বাসের সঙ্গে ভেতরে ঢুকিয়ে নিতে পারি তাকেই বলে ইনহেলার। তার মানে ইনহেলার কোনো আজব বস্তু না, এটাই ট্যাবলেটে, ইঞ্জেকশনে, সিরাপে পাওয়া যায়, কিন্তু সেটাই যাতে আমরা শ্বাসনালীতে ঢুকিয়ে নিতে পারি প্রত্যক্ষভাবে টেনে, এই পদ্ধতিটার নাম, একটা পদ্ধতির নাম হচ্ছে ইনহেলার। মূলত দু রকমের হয়, একটা হচ্ছে গুঁড়ো ডাস্ট, একে বলে DPI, ড্রাই পাউডার ইনহেলার, মানে ওই বিড়ি টানার মতন লম্বা করে টেনে বুকের মধ্যে নিয়ে যাওয়া। এই যে টানবার জোর, এটা সকলে থাকে না, তাদের জন্য আরেক ধরনের আছে, সেটা হচ্ছে একটু টিপলেই একটা হাওয়ার মতন বেরোয় যেটাকে আমরা টেনে বুকের মধ্যে নিয়ে যেতে পারি, তার নাম হলো MDI, মিটার ডোজ ইনহেলার। মিটার মানে ওই যে প্রদোষ মিত্র মিটার, মানে একটা মাপ, এও তাই, তাহলে একটা মিটার ডোজ ইনহেলার। তাহলে ইনহেলার নেওয়ার পদ্ধতিটা এই দুরকম হবে, হয় ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার, গুঁড়োটাকে টেনে বুকের মধ্যে নিয়ে যাও পুরো নিজের জোরে, অথবা মিটার ডোজ ইনহেলার টিবলেই হুস, কিন্তু সেটাকে ধরে বুকের মধ্যে নিয়ে যেতে হবে। আসল সত্য কিন্তু আরো গভীরে, সেটা হচ্ছে যত ইনহেলার নিই আমরা, পৃথিবীতে যত ইনহেলার আছে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংকোচন হলে তাৎক্ষণিকভাবে সংকোচনটাকে খুলে দাও, রোগীর কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, হাঁপানি হাঁপাচ্ছে, সাই সাই শব্দ হচ্ছে, আওয়াজ হয় এরকম, সেটাকে তাড়াতাড়ি মুক্ত করো। ভালো কথা করলাম, কিন্তু করার পরে কি হবে, আবার তো হবে। তাহলে এই যে তাৎক্ষণিক কাজ দেওয়া যে ইনহেলার, এর নাম রিলিভার। তাহলে এই ইনহেলার তাৎক্ষণিক নিয়ে লাভ হয়, কিন্তু এইটা আমাদের দেওয়ার মূল উদ্দেশ্য নয়। এই সংকোচনটা হচ্ছে কেন, তার কারণ গোটা শ্বাসনালীতে একটা প্রদাহ চলছে। আমরা তো আজকাল বাংলা বলতে ভুলে গেছি, ইংরেজিতে বললে বুঝতে পারবে, বিশ্ববিদ্যালয় না বলে ইউনিভার্সিটি, ঠিক সেরকম প্রদাহ আমাদের প্রচলিত ইংরেজিতে ইনফ্লামেশন, ইনফ্লামেশন বা প্রদাহ, পুরো নাক থেকে পুরো শ্বাসনালী প্রদাহ বা ইনফ্লামেশনে ভুগছে। এটা এক ধরনের বলতে পারেন তুষের আগুনের মতন দিকি দিকি করে জ্বলছে, দাও দাও করে জ্বলছে না, লোকটা ঘুরছে ফিরছে কাজ করছে, কিন্তু লোকটা জানে যে তাকে কি কষ্টে থাকতে হচ্ছে। তাহলে এই সংকোচন হচ্ছে খুলে যাচ্ছে, এটা চিকিৎসা না। সংকোচন যাতে না হয় তার জন্য যে ইনহেলার, সেটাই হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। জিনা এটার কথাই বলছে, কেন না তাৎক্ষণিক রিলিভার যে ইনহেলার, এগুলোর নাম হচ্ছে স্যালবুটামল, আর একটু ভদ্র নাম আছে লিভোস্যালবুটামল, এগুলো অনেক কম দাম, সকলের কাছেই বোধহয় পৌঁছে গেছে, এটা চাইছে না কেউ, বিজ্ঞান তা বলছে না। যেটা ইনহেলড কর্টিকোস্টেরয়েড, অর্থাৎ সভ্যতার ইতিহাসে সবচাইতে ভালো অ্যান্টি ইনফ্লামেটরি হচ্ছে যাকে আমরা বলি কর্টিকোস্টেরয়েড, তার দাম অনেক বেশি। এটাই বলছে যে সরকারি ও বেসরকারি সহযোগিতায় প্রত্যেকটি হাঁপানি রোগী যেন এই অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ স্টেরয়েড ইনহেলার আয়ত্তের মধ্যে আনতে পারে, ইনহেলড কর্টিকোস্টেরয়েড বা আইসিএস। তাহলে ওয়ার্ল্ড অ্যাজমা ডের বাণীটা দাঁড়ালেই প্রত্যেকটি অ্যাজমা রোগীর কাছে যেন আইসিএস ইনহেলড কর্টিকোস্টেরয়েড পৌঁছায়, এবং সংকোচন হওয়াটাকে যেন আমরা আটকাই, অর্থাৎ অসুখ হওয়ার আগেই যদি প্রিভেন্ট করি, এর নামই সেই জন্য প্রিভেন্ট।
0: এবার স্বাভাবিকভাবেই যেহেতু

0: অ্যাজমা নিয়ে কথা হচ্ছে, হাঁপানি নিয়ে কথা হচ্ছে, জানতে চাইবো যে এই হাঁপানি রোগটা আসলে কি। হাঁপানি রোগ বলতে আমরা কি বুঝি?
1: প্রতিদিন গোটা ভারতবর্ষ এবং অন্যান্য দেশ থেকেও অনেক রোগী দেখতে হয় যারা বিভিন্ন কারণে হাঁপানিতে ভুগছে কিন্তু নিরাময় হতে পারছে না। তো তাদের আমি যখন জিজ্ঞাসা করি বংশে কারো হাঁপানি ছিল, সটান উত্তর, না ছিল না, আমার বংশে কারো ছিল না। উত্তরটা হচ্ছে ছিল না না, জানা ছিল। অর্থাৎ এই হাঁপানি প্রচলিত অর্থে আমরা যেটাকে হাঁপানি বলে দেখি এর মধ্যে একটা জেনেটিক ব্যাপার আছে। জেনেটিক আবার বাংলা করলে দাঁড়াবে বংশাণু। তো বংশাণুতে আছে, জিনে আছে, তার মানে শরীরের সমস্ত কোষেই আছে। অর্থাৎ এই যে জিন, এই জিনটা কাজ কিনা, স্পর্শকাতরতা। লজ্জাবতীলতার কাছে হাত নিয়ে গেলেই লজ্জাবতীলতা কুচকে যায়, স্পর্শকাতর, হাত সরিয়ে নিলে আবার আগের জায়গায় ফিরে আসে। তো জেনেটিক হচ্ছে সেরকম একটা ব্যাপার, অ্যালার্জি, এক ধরনের স্পর্শকাতরতা, শ্বাসনালী গুলো কুচকে যায়, কোন রকম ঠান্ডা হাওয়া ঢুকলো, প্রচুর পরিমাণে ধুলো ঢুকলো, এয়ার পলিউশন, বায়ু দূষণ, সবকিছুতেই শ্বাসনালী একটা জিনিসই বোঝে, কুচকে যায়, সংকুচিত হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। একই রকম হতে পারে নাকে, নাক দিয়ে প্রথম দিকে ঝরঝর করে জল পড়ে কর্পোরেশনের পাইপের মতন, যত দিন যায় জল পড়া বন্ধ, নাকটু বন্ধ, বোঝা যায় না যে লোকটা কত কষ্টে আছে, ঘুরছে ফিরছে, কিন্তু লোকটা নিজে জানে সে নাক দিয়ে শ্বাস নিতে পারছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে। কারো কারো স্কিনে, ত্বক বা চামড়ায় যখন তখন যেখানে সেখানে চুলকাচ্ছে আর দাগড়া দাগড়া হয়ে ফুলে উঠছে। অর্থাৎ অসুখটা প্রাইমারিলি জেনেটিক, জিন শরীরের সমস্ত কোষে আছে এবং যে কোনো জায়গায় সেটা প্রকাশ করতে পারে। দুটো ব্যাপার আছে এখানে, এক প্রকৃতি খুব খামখেয়ালি, তার খামখেয়ালি পড়ার শেষ নেই, মানে একজন হয়তো সারা জীবন ওই গা চুলকে গেল, ফুলে উঠলো, দাগড়া দাগড়া হলো, যাকে আমরা বাংলায় বলি আমবার, কিন্তু জীবনে কোনোদিন তার শ্বাসকষ্ট হলো না, এটা হতে পারে। তাকে জিজ্ঞেস করলে সে তো বলবেই যে আমার বংশের কারণেই। একই লোকের নাক দিয়ে জল পড়া, হাঁচি হওয়া, তাকে আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস, হেঁচে হেঁচে অস্থির হয়ে জীবন কাটিয়ে গেল। আগে অনেক নাটক বা সিনেমাতে কমিক চরিত্র হিসেবে দেখানো হতো, হাঁচি হচ্ছে আর নাক দিয়ে জল পড়ছে। হয়তো এদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট আছে, হয়তো অনেকের শ্বাসকষ্ট নেই, প্রকৃতির খামখেয়ালি, সেও আবার বলবে আমার বংশের কারণে। তাহলে অ্যালার্জিক একটা পার্ট হলো জেনেটিক, যেটা কিনা বংশানুগত, কিন্তু আবারও তালি তো দুহাতে বাজে, এক হাতে তো বাজে না। অর্থাৎ শুধু শরীরের জেনেটিক কম্পোজিশনের মধ্যে অ্যালার্জিগত জিন থাকলেই অ্যালার্জি রোগ হিসেবে প্রকাশ পাবে না, তার জন্য পরিবেশের সঙ্গে ঘর্ষণের দরকার আছে। যেমন দেশলাই কাঠিটা সেই বাক্সর গায়ে না ঘষলে তো আগুন জ্বলবে না, দুটো হাতে না মারলে তো তালি হবে না, ঠিক সেই রকম আমাদের শুধু জেনেটিক মেকআপে অসুখ হবে না যতক্ষণ না পরিবেশের প্রভাবটা পায়। এবং এই কারণেই একটা লোক একটা পরিবেশে যখন খুব ভুগছে, হাঁচছে, কাশছে, কাশি হচ্ছে, সে আবার যদি অন্য কোনো সুস্থ স্বাস্থ্যকর পরিবেশে যায়, বিশেষ করে যদি যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম, তাপমাত্রা অনুকূল, সেখানে হয়তো তার কোনো কষ্টই থাকবে না, সে লোকটাও বলবে না আমার বংশে কারো হাঁপানি নেই। তাহলে হাঁপানি সত্যি কথা বলতে কি আমাদের সব রোগের পেছনেই কিছু জেনেটিক ব্যাপার আছে। ডায়াবেটিসের পেছনেও জিন আছে, হাইপারটেনশন অর্থাৎ ব্লাড প্রেশার বেশির পেছনেও জিন আছে, এমনকি শ্রোতা বন্ধু আপনারা জানেন ক্যান্সারেরও জিন আছে। তাই বলে সকলের ক্যান্সার হচ্ছে না, সকলের ব্লাড প্রেশার বেশি হচ্ছে না, সকলের ডায়াবেটিস হচ্ছে না, সকলের অ্যাজমাও হচ্ছে না। এই কথাটা জেনে আমি কি হবে লাভ? লাভ হবে এই, আমার জিনে যদি অ্যাজমার জিন থেকে থাকে থাকুক, আমি যদি পরিবেশগত ব্যাপারটাতে সতর্ক হতে পারি তাহলে কিন্তু আমার অসুখ থাকবে না। আর এটাই আমাদের চিকিৎসার লক্ষ্য। আপনার জিন আমি এখন পাল্টাতে পারবো না, ভবিষ্যতে নিশ্চয়ই হবে, বিজ্ঞান এখন এখানে পৌঁছায়নি যে প্রত্যেকে জিন পাল্টে দেবো, কিন্তু বিজ্ঞান এখানে পৌঁছেছে যে প্রথম থেকে শুরু করুন জিনের সঙ্গে পরিবেশের এই যে সংগ্রাম, এটা কতটা আমরা আটকাতে পারি, এই জন্য এই প্রিভেনশন কথাটা আছে।
0: তাহলে হাঁপানির যে প্রাথমিক লক্ষণ সেটা কি করে বোঝা যাবে যে হাঁপানি রোগে তিনি আক্রান্ত?
1: আবারও খুব ভালো ভালো প্রশ্ন করা হচ্ছে, যাতে আমার খুব সুবিধে হচ্ছে। তো সবাইকে কিছু গল্প বলি। অ্যালার্জি মার্চ বলে একটা ব্যাপার আছে, অ্যালার্জি মার্চ, প্রকৃতি ভীষণ খামখেয়ালি, কিন্তু এটাও ঠিক প্রকৃতির সব কিছুর মধ্যে একটা প্যাটার্ন আছে। একদম নিয়মের বাইরে গিয়ে কিছু করে না। তাহলে যার জেনেটিক প্রপেন্সিটি আছে, মানে ধরুন কারুর জিন ভাগটা আছে 70%, তার তো বেশি সম্ভাবনা অসুখটা হওয়ার, কারুর জিন ভাগ আছে 30%, তার কম সম্ভাবনা অসুখটা হওয়ার, এবং একজন যে কিনা একই জেনেটিক মেকআপে, একজন যদি রাজস্থানে বিকানিরে মানুষ হয় সম্ভবত তার কোনোদিন অ্যাজমা হবে না, কেন ওখানকার ওই শুকনো এবং আপেক্ষিক আর্দ্রতা কম, তাতে অ্যাজমা হওয়ার সম্ভাবনা অনেক কম। এবং এই পশ্চিমবঙ্গে যদি এই জলবায়ুতে সুজলা শ্যামলা, সেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি, প্যাচপেচে ঘাম, এখানে অ্যাজমার সম্ভাবনা অনেক বেশি হবে। অর্থাৎ পরিবেশের তারতম্য অনুযায়ী যে একই জেনেটিক মেকআপে অসুখ হতে বা না হতে পারে, কিন্তু যদি হয় তাহলে সাধারণত দেখা গেছে একদম ছোটবেলায় দেখা যায় ওই যে বাচ্চাদের অনেক সময় হয় যে ওই মুখের কাছে কিছু নিয়ে গেল, মুখ ঠোঁট ফুলে উঠলো, মোটা হয়ে গেল, আমবাদ গোছের গায়ে হয়, ডাকলা ডাকলা হয়, এটাই 2 বছর 4 বছর 5 বছর 6 বছর। তারপরেই 8-10 থেকে শুরু হয় নাক দিয়ে জল পড়া, হাঁচি হওয়া, প্যাঁচ প্যাঁচ করে হাঁচি, আবার সেরে যায় সেরে যায়। অ্যাজমা খুব খারাপ অসুখ কিছু না। 18-19 বছর গিয়ে কাশি শুরু হয়, কাশি যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে এই নয় যে কাশলে কারণ খুঁজবো না, খুঁজবো, কিন্তু খুঁজে স্বাভাবিক যেসব কারণ এগুলো পাওয়া যাচ্ছে না, কাশি সারছে না। বিশেষ করে যে কাশি রাত্রে বেশি হয়, শীতকালে বেশি হয়। তাহলে এই যে বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের প্রকাশ, এর নাম হচ্ছে অ্যালার্জি মার্চ। তার মানে অ্যাজমার মূল রোগ নির্ণয় বা ডায়াগনোসিস নির্ভর করবে খুব ভালো হিস্ট্রি নেওয়ার উপরে। আমরা সব সময় করি, আমি বসলাম, এক কাপ চা নিলাম, আপনি বসুন, কোথা থেকে এসেছেন, এইবার আপনার গল্প শুরু করুন। গল্প, ইটস এ স্টোরি, হিস্ট্রি ইজ এ স্টোরি। এবং রোগী অনেক সময় অনেক জরুরি কথা না জেনে বলে, এবং জেনে প্রচুর অদরকারি কথা বলে। রোগীরা প্রায় এসে প্রচুর ডাক্তারের নাম বলে, একে ওকে তাকে দেখিয়েছি, খুব বিনীতভাবে বলতে হবে, না না ডাক্তারবাবুর নাম খুবই বড় ব্যাপার, সব ঠিক আছে, আপনি আপনার কষ্টের কথাটা বলুন। তাহলে এই যে হিস্ট্রি, প্রথমে স্কিন অ্যালার্জি, তারপরে নেজাল অ্যালার্জি, রাইনাইটিস, তারপরে অ্যাজমা, এর একটা প্যাটার্ন আছে। অভিজ্ঞ চিকিৎসক এই প্যাটার্নগুলোকে বুঝতে পারেন। এবং আবারও বলি, 40 বছরে যখন হাঁপাচ্ছি তাকে যখন জিজ্ঞাসা করছি আপনার নিজের বা পরিবারের কারো হাঁপানি আছে কিনা, 100 জনের মধ্যে অন্তত 30 জন বলবে আমার বংশে কারো হাঁপানি নেই। তাহলে এইভাবে হাঁপানিকে শনাক্ত করা যায়। শেষকালে কিন্তু শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট দুরকম হবে। এক হচ্ছে প্রথম দিকে অ্যাকিউট, বাড়াবাড়ি হলো আবার কমে গেল চিকিৎসা করে বা না করে, কিন্তু চিকিৎসা না করলে যত দিন যাবে শ্বাসনালী সংকোচনগুলো পাকাপাকি হতে শুরু করবে। তার মানে যখন পরে আসবে সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা, তখন কিন্তু সে হাঁটতে চলতে গেলে হাঁপিয়ে পড়ে। সে যদি ধূমপাই হয় তাহলে আরো বেশি চান্স, সে যদি পার্ক সার্কাসের ট্রাফিকের ট্রাফিক কনস্টেবল হয় তাহলে আরো বেশি চান্স। এইভাবে পরিবেশ এবং জিনের সম্মিলিত যুদ্ধের ফলে রোগীর অসুখটা ক্রমশ বাড়তে থাকে।
0: তাহলে এবার আমাদের অবশ্যই জানতে হবে, হাঁপানি বা অ্যাজমা এই রোগটিকেও যদি কেউ আক্রান্ত হন এই রোগে, তাহলে তিনি ভালো থাকবেন কি করে এবং তার চিকিৎসা কি রয়েছে?
1: এটাই সবচাইতে জরুরি কথা। তাহলে অ্যাজমা একটা রোগ, আমরা চিকিৎসা করি তো রোগে, রোগীর না। ব্লাড প্রেশার কি সারে? সারে না, ওষুধ খেয়ে যেতে হয়, তার জন্য কি ব্লাড প্রেশার চিকিৎসা করতে হবে না? রোগীর প্রথম প্রশ্ন, অ্যাজমা কি সারে? উত্তর হচ্ছে না, সারলে কি আপনি চিকিৎসা করাবেন না? তারপরে তারা বুঝতে শুরু করে। এবার এই সারে বলতে আপনি কি বুঝছেন? এই যে রোগীরা এসে বলে ডাক্তারবাবু অ্যাজমা কি সারে, উত্তরটা কি নির্ভর করছে প্রশ্নটা কি? এই প্রশ্নটা আবার আমি সবাইকে বলছি, একটু ভেবে দেখুন, অ্যাজমা কি সারে যে জিজ্ঞেস করছে সে কিন্তু জানতে চাইছে না যে অ্যাজমা সত্যি সারে কিনা, জানতে চাইছে না, সে জানতে চাইছে ইনহেলারটা কবে বন্ধ হবে। এ শুধু এই ভুল ধারণার জন্যে কষ্ট পেয়ে যায়। উত্তর হচ্ছে ইনহেলার কবে বন্ধ হবে সেটা পরের কথা, আগে আমাকে জিজ্ঞেস করুন অ্যাজমা কি সারে। তার উত্তর হচ্ছে 100% হ্যাঁ, 100% হ্যাঁ, 100% সারবে আগামী 100 বছর, কিন্তু আপনাকে ইনহেলার নিতে হবে। আপনার অসুখটা শ্বাসনালীর সংকোচন, ওষুধটা সেখানে পৌঁছে দেওয়ার যে বাহন তার নাম ইনহেলার। তোমাকে আমার চোখে যদি অসুখ হয় চোখের ড্রপটা তো চোখেই দেবো, কিনে যদি কোনো জায়গায় কেটে যায় অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্টটা তো ওখানেই লাগাবো। তাহলে ইনহেলার নিয়ে এই যে ভীতি জিনা বলছে, এই জায়গাটাই জরুরি, এই ভীতিটা আমাদের সবাই কাটাতে হবে। এবারে তাহলে ইনহেলারটা বোঝা গেল আমার লাগবে। এবং আমরা এটাও জানলাম দু রকমের ইনহেলার আছে, একটা তাৎক্ষণিক খুলে দেয় সংকোচন, তাকে বলে

0: রিলিভার সেটা অ্যাসোলিনেলার নয়, প্রয়োজনে খালি নিতে হবে, নিয়মিত নেওয়ার দরকার নেই। আর একটা হচ্ছে শ্বাসনালীর ভেতরকার যে প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন, এই যে তুষের আগুন জ্বলছে, এটাকে নেভাতে হবে, নেভাতেই হবে। এটা নেভাবার জন্যে অর্থাৎ আগুন যাতে আবার না জ্বলে তার জন্যে যে আছে তাকে বলে প্রিভেন্টার। পৃথিবীতে একটাই আছে, অনেক নামে, ওই শ্রীকৃষ্ণের মতন 77 নাম আছে, কিন্তু যে নামেই ডাকুন তাকে একই অ্যান্টি ইনফ্লামেটরি, প্রদাহ বিরোধী, এবং ইনহেলড কর্টিকোস্টেরয়েড নিতে হবে। ভয় তো এইখানে, একে তো ইনহেলারের ভীতি, তারপর স্টেরয়েড দেবেন, আরে স্টেরয়েড খুব ক্ষতি আছে, রোগীরা প্রায় বলে, আমি বলছি মেনে নি যে হ্যাঁ স্টেরয়েডে খুব ক্ষতি। তারপরে আমি যেটা জিজ্ঞাসা করি, আপনি বাড়িতে রান্না করছেন কিনা, কি যে বলেন রান্না, কিসে রান্না করেন, এটাও কি প্রশ্ন হলো? আগুনে, তাহলে আগুন তো খুব পোড়ায় আমি জানি, বহু অগ্নিকাণ্ড রোজ খবরের কাগজে থাকে, আপনি তার জন্য বাড়িতে কি আগুন ব্যবহার বন্ধ করে দিয়েছেন? অর্থাৎ আগুনে ভয় না, আগুনের সম্মুখ ব্যবহার না করাটাকে ভয়। স্টেরয়েডও তাই, স্টেরয়েড খুব ক্ষতি করে, এটা ঘটনা। স্টেরয়েড নিয়মিত খেলে যে কোনো কম বয়সী ছেলে বা মেয়ের ওজন বাড়বে, দাড়ি গোঁফ গজাবে, সুগার বাড়তে পারে, এসব হবে। কিন্তু এই স্টেরয়েডটাই যদি আমি শুধু ইনহেলারে দিই, শুধু শ্বাসনালীতে যাবে আর কোথাও যাবে না, এবং স্টেরয়েড একটা মুখে খেলে ধরুন যেখানে মিলিগ্রামে পাই, ইনহেলারে সেটা মাইক্রোগ্রাম, অর্থাৎ 1000 ভাগের কম, 1000 ভাগের কম, তাহলে অতি অল্প মাত্রায় শুধু শ্বাসনালীতে যাবে, 100 ভাগ হাঁপানি ভালো হবে আগামী 100 বছর। এবং আমাকে প্রশ্ন করুন, আমি জিজ্ঞাসা করি উল্টে রোগীদের যে নিয়মিত ইনহেলার নিলে কোনো ক্ষতি আছে কিনা, আবারও 100 ভাগ না। কাজেই আপনি যে প্রশ্ন করলেন অ্যাজমা কি সারে, আপনি আসলে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ইনহেলার কবে বন্ধ হবে, ইনহেলার কবে বন্ধ হবে আমাদের লক্ষ্য না, টার্গেট না। আপনি 100 ভাগ ভালো হবেন 100 বছর, এটা আমাদের টার্গেট। এবারে আর একটা কথাও বলি, আমার কথা শুনে হয়তো কারোর মনে হতে পারে তাহলে ইনহেলার নিলেই তো সব কাজ শেষ, ইনহেলার কেউ না যদি আপনি জীবনযাত্রা মানেন। ওই যে বললাম যুদ্ধটা তো লেগে গেছে, যুদ্ধ কাতে কাতে জিন ভার্সেস পরিবেশ, জিনটাকে তো আমি পাল্টাতে পারলাম না, তাই পরিবেশটাকে আটকান। এবং খুব ছোট ছোট ব্যাপার আছে, আপনাদের খুব সামান্যভাবে বলে দিই, ধূমপান সর্বতভাবে বর্জনীয়, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর নেশা হচ্ছে ধূমপান। ধূমপান রোগীর অ্যাজমা চিকিৎসা আমি প্রায় না করে দিই যে না আপনি ধূমপান মতো না করলে আমি চিকিৎসা করব। দুই, আমরা সবাই জানি যে শ্বাসনালীটা কিসে রেগে যায়, ধরুন একটা লোক শোয়ার ঘরে জুতো দেখলে রেগে যায়, জুতোটা না রাখলেই হয়। ঠিক সেরকম ধুলো বালি থেকে যতটা সম্ভব, আপনাকে কেউ বলছে না দরজা বন্ধ করে ঘরে বসে থাকতে, কিন্তু যতটা সম্ভব ধুলো বালি থেকে নিজেকে রক্ষা করুন। এবং খুব জরুরি, বিছানার চাদর বালিশের ওয়ার সপ্তাহে অন্তত একদিন টকবক করে ফুটন্ত জলে পরিষ্কার করুন, টকবক করে ফুটন্ত জলে। কেন আপনি লক্ষ্য করবেন জীবনের সবচেয়ে বেশি সময় আপনি হয়তো বিশ্বাস করবেন না আমার কথাটা, শোয়ার ঘরে কাটান, আপনি মানে আমরা সবাই, আমাদের জীবনের 1/3 অংশ আমরা শোয়ার ঘরে কাটাই। কাজেই বিছানাই সেই জায়গা যেখানে আমরা সবচেয়ে বেশি পরিবেশটাকে আমাদের মতন করে তুলতে পারি। বিছানার চাদর বালিশের ওয়ার সপ্তাহে অন্তত একদিন টকবক করে ফুটন্ত জলে কাটতে হবে, ধূমপান চলবে না। খুব বেশি ঠান্ডা বা গরম তাপমাত্রা থেকে একটু চেষ্টা করুন, মানে অ্যাজমা মানে এই না যে দরজা জানলা বন্ধ করে বাড়িতে বসে থাকা, সম্পূর্ণ সুস্থ জীবন। আমার বেশ কিছু রোগী আছে 90 মিনিট কলকাতা ময়দানে ফুটবল খেলে, আমার আরো অনেক রোগী আছে যারা সব রকম কাজ করছে এবং অ্যাজমা আছে, ইনহেলার চলছে, এবং তারা এখন বুদ্ধিমান হয়েছে, এসে জিজ্ঞেস করেন ইনহেলার কবে বন্ধ হবে। কমানো যায় কিনা, নিশ্চয়ই যায়, কমানো যায়, বন্ধ করা যায় কিনা হয়তো যায় বা যায় না, ওটা আমাদের টার্গেট নয়। আর একটা কথা আমার বলার আছে, এই অসুখটা সংক্রামক না, এই আর একটা ভুল ধারণা, ওর অ্যাজমা আছে ওই বাড়িতে বিয়ে দেবো কিনা আমার ছেলের বা মেয়ের, অ্যাজমা অসুখটা সংক্রামক না, 100 ভাগ না। এবং এটাও ঠিক যে 100 ভাগ ভালো থাকা যায় এই কথাটা কথার কথা না, এটা একেবারে সত্যি, আমার বেশিরভাগ রোগী 100 ভাগ ভালো আছে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।
0: নমস্কার।
2: ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে আমরা শুনলাম প্রফেসর ডক্টর আলোক গোপাল ঘোষালের পরামর্শ, এবং এরপরে আমরা চলে যাই, মানে একটু স্বাদ বদল করাও তো দরকার, কথা যেমন শুনলাম তার সাথে সুরের একটু মেলবন্ধন হলে আমার মনে হয় খুব সুন্দর পরিবেশ হয়ে ওঠে, তাই না? তাহলে চলুন আমরা সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনে নিই একটি রবীন্দ্রসঙ্গীত।

জীবনে এই দেওয়া এবং নেওয়া, এর পালা কিন্তু চলতেই থাকে, এবং তার মধ্যে দিয়েই আমরাও এগিয়ে যাই। যেমন আপনাদের সঙ্গে চলে আসি আমরা, অর্থাৎ মহিলাদের আসর নিয়ে। ও সময় একেবারে যেহেতু শেষের পথে, তাই চট করে একটু আপনাদের বলে দিই যে এক কলমে দুই নারী

এবারের বিষয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা ও প্রমোদা চরিত্র। এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝা সব কিছুর মধ্যে দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের অন্তরের উপলব্ধি অবশ্যই লিখে পাঠাবেন 150 শব্দের মধ্যে। আর

কথা, আপনারা কখনো যদি মনে হয় যে সেখানে পালিয়ে যাই কয়েকদিনের জন্য, ঠিক নিজের মতো করে নিজের সঙ্গে ঘুরে আসি, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি থাকবে, যেখানে ভালোবাসা অফুরান, নিজেদের সেই ছুটির ঠিকানার গল্প আমাদের জানাতে লিখে পাঠান কোলাহল পেরিয়ে শিরোনামে 150 শব্দের মধ্যে। আর আপনারা আমাদের মেল করতে পারেন, চিঠিও লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তবে প্রথমেই লিখবেন আমার কলম, অথবা লিখবেন এক কলমে দুই নারী, তারপর মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001। অন্যদিকে ইমেল আইডিটাও একবার বলে দিই, mahiala@aarkolkata.com। চিঠি বা মেল যাই পাঠান না কেন, পাঠাবেন কিন্তু 23 মের মধ্যে। আজকে সময় একেবারে শেষ, বিদায় নেব, খুব ভালো থাকবেন আর অবশ্যই খুব ভালো রাখবেন।

0: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় প্রতিদিনের মতোই আজকে শুরুতে থাকছে বিজ্ঞানের খবর, এবং তারপরে আমরা চলে যাব সাক্ষাৎকারে, যেখানে আমরা কথা বলবো পরিবেশের কয়েকটি দিক সম্পর্কে, বিশেষ করে পরিবেশ বান্ধব নির্মাণ দুর্যোগকে আটকাতে পারে অথচ একই সঙ্গে স্থানীয় পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন কিছু নির্মাণ, সেটা নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। তাহলে শুরুতেই আমরা শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর।
1: ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে 2025 সালে ভারতে দুর্বিষহ আবহাওয়ার দরুন 2763 জনের মৃত্যু হয়েছে। 2024 সালে এই সংখ্যা ছিল 3201। 2025 সালে তাপপ্রবাহজনিত কারণে মৃতের সংখ্যা 35, বজ্রপাতে মৃতের সংখ্যা 1317, সাইক্লোন জাতীয় ঝড়ের কারণে মৃতের সংখ্যা 11 এবং ভারী বৃষ্টি ও বন্যার কারণে অজস্র প্রাণহানি ঘটেছে, মৃতের সংখ্যা 1372। বিভিন্ন রাজ্যে দুর্বিষহ আবহাওয়ার দরুন অনেক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা 410, মধ্যপ্রদেশে 350, মহারাষ্ট্রে 270, ঝাড়খণ্ডে 200, বিহারে 174 জন। এছাড়া জম্মু ও কাশ্মীরে 168, হিমাচল প্রদেশে 166, পশ্চিমবঙ্গে 146, উত্তরাখণ্ডে 117 এবং ওড়িশায় 110 জন। 2025 সালে এদেশে গড় তাপমাত্রা বৃদ্ধি হয়েছে 0.68 ডিগ্রি সেলসিয়াস। ওই বছরে গড় তাপমাত্রা ছিল 25.16 ডিগ্রি সেলসিয়াস। 1901 সাল থেকে আজ পর্যন্ত গড় তাপমাত্রার পরিসংখ্যান ধরলে তা ছিল অষ্টম উষ্ণতম বছর। 2016 থেকে 2025 সাল হচ্ছে উষ্ণতম দশক, যেখানে স্বাভাবিক তাপমাত্রার থেকে 0.32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। ওই বছরে জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর ও অক্টোবর মাস ছিল উষ্ণতম মাস। ওই বছরে দেশে বৃষ্টিপাত হয়েছিল 1274 মিলিমিটার, যা ছিল স্বাভাবিকের তুলনায় বেশি। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পরিমাণ 127 মিলিমিটার, মধ্য ভারতে বৃষ্টিপাতের পরিমাণ 115 মিলিমিটার, দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের পরিমাণ 110 মিলিমিটার, যা ছিল স্বাভাবিকের উপরে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ওই দুই অঞ্চলে কার্যত বৃষ্টির ঘাটতি ছিল।
0: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি অন্বেষায়।

0: আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, পরিবেশ বিজ্ঞানী। আর পরিবেশের কথা যখনই ওঠে তখন পরিবেশের দূষণটাই আমাদের কাছে মুখ্য হয়ে দাঁড়ায়, অবশ্যই সেটাই আমাদের মাথায় নিয়ে চলা উচিত। একই সঙ্গে মানুষ কিভাবে বেঁচে থাকবে, কিভাবে নিজেকে টিকিয়ে রাখবে এই পরিবেশে, সেটা নিয়েও কিন্তু আলোচনা করার দরকার আছে। এবং সেখানে তার গৃহ নির্মাণ, তার অন্য প্রয়োজনে কোনো ভবন নির্মাণ, সেটা কিভাবে হবে, এটা আলোচনার মধ্যে উঠে আসে বারবার। তো আজকে ডক্টর চক্রবর্তীকে যখন এখানে পেয়েছি, তার কাছে জানতে চাইব যে এমনিতে আমরা পাহাড়ে হোক বা নদী উপত্যকায় হোক বাড়ি বানানোর কিছু সাধারণ পদ্ধতি জানি, কিন্তু দেখা যায় যে মুহূর্তে মানুষের হাতে অর্থ এসে যায়, ওই সহজভাবে লভ্য জিনিসগুলো বাদ দিয়ে তারা চলে যান এমন কিছু দামি জিনিসের দিকে যেগুলো দূর থেকে আনতে হয়, ফলে আনার পথে পরিবেশ দূষণ হয়, এনেও সেটা পরিবেশের সঙ্গে খাপ খায় না কিন্তু বাড়িটা ঝকঝকে হয়। তো এই জায়গা থেকে বেরিয়ে এসে এমন নির্মাণ যা ওই পরিবেশের পক্ষে অনুকূল এবং দুর্যোগ সইতে পারে, এ বিষয়ে কি ভাবনা পৃথিবীর বিভিন্ন জায়গায় চলছে বা আমাদের এখানে চলছে, আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন।
1: দেখুন, আজকে ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি কথা বলতে শুরু করলেন, যেখানে আমরা দেখি যে বাসস্থান আর খাদ্য, এটা কিন্তু আমাদের প্রথম চাহিদা। সুতরাং সঠিক বাসস্থান বা ঠিকমতো সেটাকে গড়ে তোলা ভীষণভাবে দরকার। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে পরে আমরা যদি দেখি, আজ থেকে প্রায় ধরুন সেই 13th century বা 12th century যে সমস্ত বাড়িগুলো ছিল, সেগুলো যদি আজকে হিমালয়ের বুকেও যে সমস্ত টেম্পলগুলো এখনো আছে, সেগুলো কিন্তু একটা ধারাবাহিকতা রেখে গেছে। এবং তার যে মানে বাঁধন বা বাঁধনি আমি যেটা বলবো যে কনস্ট্রাকশন, সেখান থেকে আজকে আমরা অনেক উন্নতি হয়েছি, বিজ্ঞান উন্নত হয়েছে, আরও বেশ কিছু রেগুলেশনস, কার্বন রেগুলেশনস, ট্রান্সপোর্টেশন যেগুলো আপনি মেনশন করলেন, সেগুলো অবশ্যই তার মধ্যে একটা পার্ট। কিন্তু আমি প্রথমত বলবো যে সেই যুগে দাঁড়িয়ে যে সমস্ত কনস্ট্রাকশনসগুলো হতো, সেগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবেই কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে এবং সেগুলো সাস্টেনেবল বলা চলে। যেমন ধরুন যে আমরা যদি কিছু টেম্পলসে যে আমি উদাহরণ দিলাম, সেগুলো হচ্ছে এই কাঠকুনি যে টেকনোলজি যেটা বলে, সেটা একেবারেই কিন্তু পাথর দিয়ে তৈরি। এবং পাথরের মধ্যে ওরা কিন্তু পুরো কনস্ট্রাকশনস করতো না, একেবারে এখন যেমন আমরা ফুল কনস্ট্রাকশনস মানে কনক্রিট দিয়ে মুড়ে দিচ্ছি, সেইটা না করে পাথর এবং যে কাদামাটির যে সংমিশ্রণটা করতো, তার ফলে কিন্তু জলটা যেটা পড়তো সেটা মাটির ভেতরে পৌঁছতে পারত এবং ওরা যে গ্যাপসগুলো রাখতো সাইডে, সেখান থেকেও কিন্তু একটা এই আদান প্রদান যে মাটির সাথে যে হাইড্রোলজিক্যাল সাইকেলটা, সেটা কিন্তু ভারসাম্যটা পেত। এবং এখানেই এখনকার কিছু টেকনোলজিক্যাল যে আমরা করে ফেলছি সেই দিকটা একটু বলবো যে ডিফার করার জন্য, যেগুলো আমরা পাহাড়ি অঞ্চলগুলোতে যে কনস্ট্রাকশনসগুলো খুব কুইক আমরা কোনো এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট না করে আমরা যেটা করে ফেলছি, সেটা হচ্ছে একেবারেই কিন্তু মানে বিজ্ঞানসম্মত কিছু জায়গায় হচ্ছে না। তবু বলবো যে আজকে কিন্তু বিজ্ঞান উন্নত হয়েছে। আজকে আমরা দেখি যে জাপান বা কোরিয়া বা নেদারল্যান্ড, যেগুলো আরও বেশি ভূমিকম্প প্রবণ জায়গা আছে, সেখানে কিন্তু এমন কিছু সিসমিক রেজিস্টেন্স আর্কিটেকচার কিন্তু এখনো দেখা যাচ্ছে, যে কোনো ভূমিকম্পের যে রিক্টার স্কেলেতে যেটা একেবারে ভূমিকম্প প্রবণ যে কম্পনটা আসবে সেটাকে রেজিস্ট করতে পারছে,
0: মানে 5-6 ছাড়িয়ে গেলে কোনো অসুবিধা নেই।
1: হ্যাঁ, সেই টেকনোলজি কিন্তু এখন অ্যাভেলেবেল হয়েছে। সুতরাং আমাদেরকে প্রথমত যে বিষয়টা বুঝতে হবে, যখনই আমরা নির্মাণ কার্য বলছি তখন কিন্তু বেশ অনেকগুলো প্যারামিটার্সকে আমাদের কনসিডার করতে হবে। প্রথমত কোথায় আমরা নির্মাণটা করছি, মানে সেটা কোস্টাল সাইড হলে একরকম, সেখানে একরকম ঝুঁকি থাকবে, এই যে আজকে বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলো সেখানে তে ঝুঁকিপূর্ণ বাড়ি নিশ্চয়ই আছে, সেখানকার কাদামাটির প্রকৃতিটা আলাদা, সেখানে স্যালিনিটি একরকম আছে, সেখানে সি লেভেল রাইজ হচ্ছে, মানে এই অনেকগুলো ফ্যাক্টরসকে কিন্তু বাড়ি যখন তৈরি হচ্ছে তার মেটেরিয়ালসটা কি হবে বা নির্মাণ কার্য সেখানে কি ধরনের হবে, সেই মেটেরিয়াল চুজিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়।
0: ঠিক, এবার আমরা যদি একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, যে প্রথমেই একটা প্রযুক্তির কথা আপনি বলেছেন যেখানে পাথর ব্যবহৃত হচ্ছে সঙ্গে কাদামাটির প্রয়োজন হচ্ছে, এইটার একটা পরিভাষাও আপনি ব্যবহার করেছেন, আমাদের যদি আরেকটু ব্যাখ্যা করেন, যেহেতু আমরা ইদানিংকালে দেখছি ভয়ঙ্কর বন্যা হচ্ছে এই পার্বত্য রাজ্যগুলোতে, যেমন হিমাচল প্রদেশ, যেমন জম্মু কাশ্মীর, যেমন উত্তরাখণ্ড, এবং ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে মূল ব্যাপারটা হচ্ছে বাণিজ্য করতে গিয়ে যেখানে সেখানে বাড়ি বানিয়ে ফেলা,

0: আজ ইচ্ছে মতো পাহাড়ের ঢাল থেকে মাটি কেটে ফেলা তার জন্য হচ্ছে। একই সঙ্গে এটাও তো ঠিক, যেমন আপনি বলছিলেন যে সেখানকার স্থানীয় উপাদান ব্যবহার করে পুরনো, আমি যদি উইজডম কথাটা ব্যবহার করতে পারি, পুরনো প্রজ্ঞা ব্যবহার করে নির্মাণ, এইটা সব থেকে ভালো হবে। তো আপনি একটা যেহেতু বলেছেন, একটু যদি ব্যাখ্যা করেন।
1: হ্যাঁ, এখানে বিষয়টা বলবো যেটা, যে কাঠকুনি এটা কিন্তু কাঠ আর পাথর এই দুটো সংমিশ্রণেতে তৈরি হচ্ছে। এবার এই কাঠটার একটা নেগেটিভ দিক আছে যে যদি সেখানে তো প্রচুর বৃষ্টিপ্রবণ এলাকা হয় বা সেখানে যদি ভীষণভাবে সেটা এক্সপোজ টু ওয়াটার হয়ে যায় তাহলে কিন্তু কাঠটার ড্যামেজ হয়ে যেতে পারে বা পচে যেতে পারে। কিন্তু যে জিনিসটা লক্ষণীয় বিষয় যে এই কাঠকুনি যে টেকনোলজিটা ব্যবহৃত হতো আগে সেটা কিন্তু আমরা দেখেছি যে কুটি বানাল নামে উত্তরাখণ্ডে পাওয়া যায়, এছাড়াও কিন্তু টাক আর ভাতার নামে কিন্তু কাশ্মীরেতে এই বাড়িগুলো তৈরি হয়েছিল। এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা যদি দেখি ক্যাটর আর যে ক্রিবেজ নামে কিন্তু পাকিস্তান আফগানিস্তানে এগুলো এখনো পর্যন্ত এই ধরনের স্থাপত্যগুলো আছে। সুতরাং এর মধ্যে যে মানে টেকনোলজিক্যালি যে জিনিসটাকে তারা ডেভেলপ করেছিল যে সেখানে যখন জলটা আসছে সেটা কিন্তু ওই গ্যাপ থাকে, একটা গ্যাপ দিয়ে কিন্তু ওই জলটা পাস করে আবার বেরিয়ে যেতে পারে। মানে এই যে সিস্টেমটা, এই মানে বিভিন্ন অঞ্চল ভিত্তিকে হয়তো তার নামটা চেঞ্জ হয়েছে, তার লোকাল যে নেমগুলো সেগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু এই ভীমতাল যে টেম্পলটা যেটা সারাহানে সেটা কিন্তু এই টেকনোলজিকের ওপরই বেস করে তৈরি হয়েছিল।
0: একটা প্রশ্ন চলে আসছে, ধরুন মন্দির নির্মাণ সেটা যদি খুব ছোটখাটো হয় তাহলে বুঝলাম স্থানীয় মানুষজন মিলে বানিয়েছেন, এবার যখন বড় হয়ে যায় আন্দাজ করে নেওয়া যায় কোনো রাজা বা সামন্ত প্রভু তাদের অর্থ বা লোকবল আছে বলেই অত বড় একটা জিনিস তারা নির্মাণ করতে পেরেছে। সেক্ষেত্রে আমরা যে পরিবেশ বান্ধব প্রযুক্তির কথা বলছি সেটা কি মানে অল্প খরচে বা অল্প মানুষে করা সম্ভব?
1: নিশ্চয়ই সম্ভব, কারণ বিষয়টা হচ্ছে আমাদেরকে যে বিষয়টা নিয়ে এখন দেখতে হবে যে দু তিনটে জিনিসকে আমরা এখন ফার্স্ট প্রায়োরিটিতে রাখি। সেটা হচ্ছে যে আমরা যখন আজকের যুগে দাঁড়িয়ে কোনো পাহাড়ের বুকে বা কোনো প্রজেক্টে যায় সেখানে হচ্ছে যে কত তাড়াতাড়ি সেই জায়গাটাতে যাওয়া যেতে পারে, মানে মানে আমার যে ম্যাটেরিয়ালসগুলো আমি নিয়ে যাচ্ছি সেটা আমি কত কম ট্রান্সপোর্টেশন ব্যবহার করে আমি সেখানে পৌঁছতে পারি। সুতরাং এই ট্রান্সপোর্টেশনসটা কিন্তু এখনকার দিনে পাহাড়ের রাস্তাতেও প্রবলেম, মাঝে মাঝে ধস নামে সেই সমস্ত জায়গায় পৌঁছানো অত ম্যাটেরিয়ালসগুলোকে নিয়ে এটা কিন্তু এখনও হেকটিক একটা বিষয়, যারা কাজ করেন তারা জানেন। কিন্তু যে জিনিসগুলোতে আরো বেশি মানে আমাদের দরকার যে আরো বেশি লক্ষ্য দেওয়া, সেটা হচ্ছে যে আমরা যখন পাহাড় অঞ্চল বা বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলোতে যখন বাড়ি বানাচ্ছি বা নির্মাণ কার্যের দিকে যাচ্ছি তখন দেখতে হবে যে সেই এলাকাটার মধ্যে কি ধরনের আমার এনভায়রনমেন্টটা এক্সিস্ট করছে, মানে সেখানে কি ধরনের কার্বনের মাত্রা আছে, সেখানেতে কি ধরনের সূর্যের আলো কিভাবে পড়ছে, সেটা তির্যকভাবে পড়ছে নাকি সেটা ডাইরেক্ট রেজ পড়ছে, বা সেখানে উইন্ড ফ্লোটা কিরকমভাবে হচ্ছে, মানে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমাকে কনসিডারেশনসের মধ্যে আনতে হবে। এবং সবথেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যখন একটা বাড়ি বানাচ্ছি সেই বাড়িটা এমন একটা জায়গায়, সবসময় আমরা ভাবি যে একটা পাহাড়ের কোলে একটা ঘন জঙ্গল আছে, জঙ্গলটাকে কেটে আমরা সেখানে একটা জঙ্গলটাকে সাফ করে দিয়ে ওখানে একটা বাড়ি বানালাম, কিন্তু সেটা কি আমার রিপ্লেস করতে পারছে, মানে কতটা আমার কার্বন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, সেটাও কিন্তু আজকালকার দিনে ভীষণ একটা প্রয়োজনীয় বস্তু, যেটাকে আমরা বিভিন্ন ধরনের টার্মস ইউজ করি, যেটাকে বলে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট স্টাডি, যে একটা মূল্যায়ন করা যে আমি একটা কনস্ট্রাকশনস করছি, সেই কনস্ট্রাকশনসটা করতে গিয়ে আমার মানে ম্যাটেরিয়ালসগুলো আনতে কত, পরিবহনের পেছনে আমার কতটা কার্বন যাচ্ছে, বা মেটেরিয়ালসটা তৈরি করতে কতটা কার্বন নিয়েছি, বা সেখানে আমার কতজন মানুষ কাজ করছে তার উপর ডিপেন্ড করে আমার কার্বন ফুটপ্রিন্ট বলে যে বিষয়টা থাকছে, যে সেটাও কিন্তু একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরস। এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা ক্যালকুলেট করি বা অ্যাসেস করি তবেই কিন্তু একটা সাস্টেনেবল, যেটাকে আজকাল আমরা ভীষণ একটা ওয়ার্ড ইউজ করে থাকি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটা সেই পরিবেশের ক্ষেত্রে
0: সেটা সম্ভব
1: সম্ভব হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখে নিয়ে তবেই বানানো উচিত।
0: এই যে যখন শব্দগুলো আমরা উচ্চারণ করছি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, হয়তো যারা শুনছেন তাদের কেউ কেউ এই ব্যাপারটা জানেন, আবার একই সঙ্গে অনেকেই এসব নিয়ে মাথা ঘামান না, কেননা এটা বলা বোধহয় অত্যুক্তি হবে না যে বহু ক্ষেত্রে বহু জায়গাতেই পৃথিবীর পুরসভার নিয়মগুলো ঠিক সেইভাবে শক্তপোক্ত থাকে না, শিথিল থাকে ব্যক্তিগত বাড়ি নির্মাণের ক্ষেত্রে। আবার দেখা যায় যে শিল্প নির্মাণের ক্ষেত্রেও কখনো কখনো শিথিলতা দেখা যায়। এই নিয়ে প্রচুর খবরের কাগজ পত্রপত্রিকায় বেরোয়। তবু আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে একটা বাড়ি, শুধু একটা ছোট বাড়ি না বা একটা আলাদা ফ্ল্যাট নয়, একটা বড় কমপ্লেক্স গড়ে উঠবে, তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কিভাবে হয়?
1: একদমই ঠিক কথা যে আমাদের কাছে পরিবেশটা ভীষণ তুচ্ছ বিষয় হয়ে গেছে। মানে আমরা ডে টু ডে ফিল করছি, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বৃষ্টিপাত ইন্টেন্সিফাই হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় মানে একেবারে দাবানলের মতো পরিস্থিতি চারদিকে সৃষ্টি হচ্ছে, বন্যা বাড়ছে, সবই আমরা ফিল করছি। কিন্তু তার জন্য যে ধরনের ইনিশিয়েটিভগুলো আমাদের নেওয়া উচিত সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে সব জায়গায় গ্রহণ করে উঠতে পারছি না। যদি আমরা দেখি যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট একটা কোনো আবাসন বা যে কোনো ধরনের কোনো কনস্ট্রাকটিভ হাউস যদি করতে চায়, সেখানে প্রথমত বেশ কিছু বিষয়ের ওপর আমাদের লক্ষ্য রাখতে হয়। সেটা হচ্ছে যে সেখানেতে কি পরিমাণ মানে সান রেজ, কতটা মানে সূর্যের রশ্মির কতটা সেখানেতে আসছে, মানে সেই জায়গাটাকে কিন্তু আমাদেরকে প্রায়োরিটি দিতে হয়।
0: মানে মোট কথা, জঙ্গল দিয়ে বা গাছ দিয়ে ঢাকা কিনা বা কোনো পাথরের আড়ালে কিনা,
1: একদম একদম, মানে লোকেশনস, মানে ভৌগোলিক লোকেশনস হতে পারে, সেটা একটা নদীর ধারে হতে পারে বা লেকের ধারে বাড়ি হতে পারে, অনেক রকম দিক দিয়ে সেখানে কতটা ডাইরেক্ট স্যান্ড রেজটা পাওয়া যাচ্ছে এবং কতটা ম্যাক্সিমাম সেটাকে ইউটিলিটি করা যায়। মানে ফার্স্ট অ্যান্ড প্রায়োরিটি হচ্ছে ন্যাচারাল রিসোর্সটাকে কতটা ম্যাক্সিমাম ইউটিলিটির মধ্যে আনা যায় উইদাউট ইউজিং, মানে আমরা যদি কোন রকম ভাবে আর্টিফিশিয়ালি লাইট যত কম ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। সেকেন্ড থিং আমাদের যেটা দেখতে হবে যে আমরা কিন্তু ট্রপিক্যাল কান্ট্রি, মানে আমাদের এখানে অনেকটা সময় থাকে যে
0: বর্ষা,
1: তারপরে আমাদের এখানে টেম্পারেচারটা আজকে যখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জলবায়ুগত পরিবর্তনের কারণে কিন্তু মানে আমাদের 2024-25 দেখা গেছে 30 দিন বেড়ে গেছে যেটা হিট ডেজ, মানে গরমের প্রভাবটা বেড়েছে এতটা দিন, যা সাধারণত থাকে তার থেকে 33 দিন। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের কতটা লোকাল মেটেরিয়ালস, আজকে যদি যে মেটেরিয়ালসগুলো আমার একেবারে তাপমাত্রাকে বিকিরিত করতে পারবে, যেটা শোষণ কম করবে, সেই ধরনের কিন্তু আমাদের মেটেরিয়ালসগুলো চুজিং এর দিকে যেতে হবে। মানে আমরা যেটা বলি এম্বেডেড এনার্জি, যেটা এম্বেডেড এনার্জিটাকে কম অ্যাবজর্ব করতে পারে,
0: ভিতরে তাপ ধরে রাখলে, শক্তি ধরে রাখলে ভিতর থেকে সেটাকে খইয়ে দেবে বা ফাটিয়ে দেবে, সেই জন্য যতটা প্রতিফলিত করে বাইরে বের করে দেওয়া যায় সূর্যের তাপ, সেটা হচ্ছে বড় কথা।
1: একদম সেই জায়গাটাকে কিন্তু আমাদের মেটেরিয়াল চুজিংটা আমাদের সেইভাবে রাখতে হবে। তাহলে আমাদের এখানে একটা ফিজিক্স কাজ করছে, আমাদের একটা কেমিস্ট্রি কাজ করছে, যে আমাদের মেটেরিয়াল কম্পোজিশনসটা কি হবে, কি নিলে পরে সেখানে কোন ধরনের পলিমার ইউজ করা যেতে পারে, কি ধরনের কনক্রিট মেটেরিয়ালস ইউজ করা যেতে পারে, এগুলো কিন্তু একজন বাড়ির ক্ষেত্রে ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়। তৃতীয় ক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস আমরা দেখি, লক্ষ্য করি যে আমাদের রঙের ব্যবহার, এটা ভীষণ সুপারফিশিয়ালি মনে হলেও এটা কিন্তু একটা প্রভাব আছে। কারণ রং হচ্ছে, বিভিন্ন রং আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে কোন রং কতটা তাপমাত্রা শোষণ করতে পারে। সেই দিক দিয়ে তো আমাদের বাড়ির রং তো আর কালো বা সাদা সেই ধরনের করা যায় না, এবার সেই দিক থেকে কিন্তু আমরা যে মেটেরিয়ালসগুলো দেখি যে ভোলাটাইল অর্গানিক কার্বনস, এটা কতটা কম থাকছে, সেই ধরনের মেটেরিয়ালসগুলোকে যদি আমরা রঙের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলেও আমাদের অনেকটা কুলিং এফেক্টস। এছাড়া হচ্ছে আমাদের ন্যাচারাল মেটেরিয়ালস, যে আমাদের একটু যে সমস্ত জায়গাগুলো খুব রুরাল জায়গা আছে সেগুলো মাটি দিয়ে তৈরি করা, ইকো ফ্রেন্ডলি করা, বাঁশের ব্যবহার বাড়ানো, কারণ আমাদের গ্রাম বাংলা প্রচুরভাবে আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়াতে কিন্তু আমাদের বাঁশের চাহিদা কিন্তু চিরকাল খুব আছে, ভালো মতো আছে, এবং আমরা প্রকৃতভাবে বাঁশ দিয়েই আগে বাড়ি তৈরি করতাম। সুতরাং সেই ধরনের চাহিদাটা অবশ্যই জারি রেখে সেই ধরনের মেটেরিয়ালস ইউজ করা যেতেই পারে। আর যেগুলো ধরা যে আমাদের এনভায়রনমেন্ট যখন এই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা যায় বা এনভায়রনমেন্ট অডিট করা হয়, সেখানে কিন্তু যে কতটা আমরা জলকে সংরক্ষণ করতে পারছি সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। সেটা রেন ওয়াটার হারভেস্টিং করতে পারি আমরা রুফটপ গার্ডেনিং এর মাধ্যমে, যে আমাদের ছাদটাকে ঠান্ডা রাখা, কুলিং এফেক্ট করা। এখন অনেক বাজারজাত কোম্পানিরা তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনছেন মার্কেটে, তারা ইনোভেট করছেন যে কিভাবে আমাদের যে ছাদের যে তাপমাত্রাটা সেটা কিভাবে ছাদ থেকে যাতে শোষণটা কম হয়, মানে সেখান থেকে রিফ্লেক্ট করে যাতে টেম্পারেচারটা বেরিয়ে যায়।
0: এখানে দুটো জিনিস,
1: সেখানে গাছের ব্যবহারও আমরা প্রচুর ভাবে করতে পারি।
0: গাছের ব্যবহার একটা জায়গা অবধি তো ঠিক আছে, যে মুহূর্তে রঙের কথা বলছি খরচটা দিনে দিনে বাড়ছে
1: একদম,
0: এবং যে রসায়ন আমাদের বাঁচতে সাহায্য করে সেই রসায়নই আবার অনেক ক্ষেত্রে দূষণ ঘটায়, সেটাও একটা কথা। ফলে আমরা যখন বলছি এই যে বাঁশ দিয়ে বাড়ি নির্মাণের কথা, যিনি ধরুন মোটামুটি সচ্ছল আর্থিকভাবে, তিনি কখনোই ভাববেন না নিজের জন্য যে আমি কখনো বাঁশের তৈরি একটা ঘরে বাস করব। আমাদের বিজ্ঞাপনের কারণে হোক, আমাদের নানা রকম প্রচারের কারণে হোক, আমাদের দেখানো হয়েছে কংক্রিটের বাড়ি ছাড়া কোনো বাড়ি পৃথিবীতে হতে পারে।
1: একদম একদম, কিন্তু রুফটফ যে এরিয়াগুলো থাকে, অনেকেই আজকাল টেম্পোরারি যে অ্যারেঞ্জমেন্টস গুলো থাকছে সেইগুলো পুরোটা কংক্রিট দিয়ে না ঢেকে সেখানে কিন্তু বাঁশের টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টস করছে, এবং সেগুলোকে যতটা সম্ভব ওপেন রাখা যায়, ক্রস ভেন্টিলেশন রাখা যায়। এটাও কিন্তু আর একটা প্যারামিটার যে আমার উইন্ড ফ্লোটাকে কাজে লাগানো, আমরা যেটা বলতাম যে দক্ষিণের বারান্দা বা উত্তরের বারান্দা, সেই হাওয়াটাকে মানে সেই ফ্লোটা কাজে লাগানো। এবং সব থেকে যেটা আর একটা ভীষণভাবে সেন্সরের ব্যবহার, আমরা দেখেছি যে এখন এগুলো কিন্তু নতুন টেকনোলজিক্যাল যে আপলিপমেন্টগুলো হয়েছে তার ফলে যে যখন আমার যে ফ্লোরগুলোতে কোনো মানুষের কোনো যাতায়াত নেই বা চলাচল নেই, সেখানকার আলো ফ্যান এমনিতেই ওটা সুইচ অফ থাকবে। তার মানে সেন্সর সেন্সিটিভ বাড়ি যেগুলো
0: আমি গিয়ে সুইচ অফ করব না, সে নিজে বুঝে যাবে যে কেউ আসা যাওয়া করছে না, নিজে অফ হয়ে যাবে।
1: হ্যাঁ একেবারেই, তাতে আমার কিন্তু কার্বন এফিসিয়েন্টটা অনেক বেশি হবে। এবং সেদিক থেকে আমরা যেগুলো দেখি যে আজকাল কিন্তু যেগুলো IGBSE যে সার্টিফাইড যে পার্টিকুলার যে বাড়িগুলো আছে সেখানে কিন্তু আমাদের যে অনেকটা বেশি ওপেন রাখা হচ্ছে, মানে কতটা সূর্যের আলোকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করা যায়।
0: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তীর সঙ্গে। আমাদের আজকের আলোচনার বিষয় পরিবেশের পক্ষে অনুকূল বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে কিভাবে আমাদের নির্মাণ করব, একই সঙ্গে সেই নির্মাণ আমাদের বাঁচাবে দুর্যোগ থেকে হোক, বিভিন্ন রকম প্রাকৃতিক অভিঘাত থেকে হোক, যেভাবেই হোক না কেন। তো কথা বলতে বলতে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে মানুষ খরচ করতে চাইছেন কিন্তু জানেন না ঠিক কি পথে খরচা করলে তিনি নিজেও বাঁচবেন, আবার পরিবেশের দিক থেকেও ব্যাপারটা ভালো হবে। কতগুলো জিনিস সম্পর্কে আমরা জানি এই ধরনের কোড থাকলে বা এই ধরনের জিনিস থাকলে, যেমন ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা যেসব সে আলো দেওয়ার জন্য বলি, হাওয়া দেওয়ার জন্য বলি, যেসব অ্যাপ্লায়েন্সেস কিনছি সেগুলোর একটা রেটিং কিভাবে হয়, স্টার রেটিং দিয়ে, ফাইভ স্টার থাকলে খুব ভালো, ফোর স্টার থাকলে একটু কম, মানে কতটা শক্তি খরচ করে বোঝা যায়, এটা যেমন একটা দিক হলো। বিল্ডিং মেটেরিয়ালস, বাড়িঘর নির্মাণের যে সামগ্রী, সেটা পরিবেশ বান্ধব কিনা বোঝার জন্য এরকম কোন রেটিং সিস্টেম আছে?
1: হ্যাঁ অবশ্যই আছে। এখানে আমাদের ইন্ডিয়ান সিস্টেমে যেটা দেখা যায় যে ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং যে কোডস যেগুলো দেওয়া হয় বা সার্টিফিকেশন দেওয়া হয়, তাদের কিছু অডিট সিস্টেম আছে, তাদের কিছু সার্টিফিকেশন সিস্টেম আছে। সেই সিস্টেমের মধ্যে দিয়ে যদি কেউ যায় কোনো অফিস তৈরি করতে চায় বা সেই ধরনের বিল্ডিং ডেভেলপ করতে চায় বা এই ধরনের যদি কনস্ট্রাকশন যেগুলো আপনি বলছেন ঝুঁকিপূর্ণ এলাকায়ও করতে পারে, সেই ধরনের কতটা সেখানে কার্বন কনজাম্পশন করবে বা কিভাবে তৈরি হবে সেগুলোকে ক্যালকুলেট করা যায়। আজকাল যে জিনিসটা যে আজকাল আমরা দাঁড়িয়ে আছি কিন্তু সার্কুলার ইকোনমির দিকে, মানে যুগে এই সার্কুলার ইকোনমিতে আমরা সবসময় যে জিনিসটা মানে শিখছি বা আমরা মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি যে রিসাইকেল এবং রিইউজ, মানে যেটা আমরা ব্যবহার করছি সেটা থেকেই কিন্তু আমাকে আরো ডেভেলপমেন্ট করতে হবে। আগে ছিল যে কনস্ট্রাকশন মেটেরিয়ালসগুলো সেগুলোকে আমরা ফেলে দিতাম, কিন্তু এখন আমরা দেখেছি যে আমাদের গবেষণা এতটাই উন্নত হয়েছে যে সেই কনস্ট্রাকশন মেটেরিয়ালসগুলো থেকে কিন্তু যেগুলো আমরা ফেলে দিতাম সেগুলো থেকে কিন্তু আমরা স্যান্ডের মতো মেটেরিয়ালস তৈরি করতে পারছি এবং সেগুলোকে আরো আমরা ডেভেলপ করে পেভার ব্লকস তৈরি করছি, রাস্তা তৈরি করছি। এবং তার মানে আমি এটাই বোঝাতে চাইছি যে আলটিমেটলি আমার কোনো জিনিসটাই আমি প্রকৃতিতে বা পরিবেশে বা নেচারেতে আমি একেবারে ফেলে দিচ্ছি না, মানে সেটার থেকে আমি কিছুটা কার্বনসকে রিসাইকেল করে সেটাকে সার্কুলারই আমি আমার সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা করছি।
0: দুটো জিনিস উঠে আসছে এখানে, একটা হচ্ছে যে আমরা বারবার এই কার্বনের কথা ভেবে যেটা করছি আপাতভাবে, কার্বনের নিঃসরণ যাতে কম হয় সেটা দেখতে চাইছি, বুঝতে পারছি যে সামগ্রিকভাবে সেই কার্বন নিঃসরণ প্রকৃতির গোলমাল ঘটায় বা পরিবেশের গোলমাল ঘটায়, তার জন্য বিপর্যয়গুলো বেশি বেশি করে আসে, ঠিক। কিন্তু কার্বনের এই ব্যাপারটা দেখতে গিয়ে টেকসই ব্যাপারটা নষ্ট হয়ে যাওয়া, এইটা একটা উদ্বেগের জায়গা হতে পারে। তো ফলে

0: ইন্ডিয়ান এই যে গ্রিন বিল্ডিং কোড যেটা বলছেন, এটা কি সেই ব্যাপারে ন্যায় ব্যাপারে
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে আইজিবিসির যে সিস্টেম আছে, মানে সেখানে প্রথমত সেটাকে অ্যাপ্লাই করতে হবে, এবং লিড যে পার্টিকুলার যে কোডিং সিস্টেমস তারা কিন্তু এই মানে সার্টিফিকেশনসগুলো করে। সুতরাং যখন একটা বিল্ডিং এই সমস্ত কিছু যে মেটেরিয়ালসগুলো বলছি বা সব কিছুকে এইভাবে তৈরি করছে, মানে গ্রিন ইকোনমির দিক দিয়ে চিন্তা ভাবনা করে তৈরি করছে, সেটা কতটা আমাদের ঝুঁকিপূর্ণ হচ্ছে নাকি আমরা সেটাকে আরো সাস্টেনেবল বলতে পারছি, সেটার পুরোটাই আমরা কিন্তু এনশিওর করতে পারি এই ধরনের সার্টিফিকেশনস পদ্ধতিগুলোর মাধ্যমে, যদি কেউ সেটাকে প্রপারলি ফলো করে বা ইমপ্লিমেন্ট করে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে সেখানে অনেকগুলো প্যারামিটার্স আছে, সেখানে আমরা যেটা দেখলাম যে শুধু কার্বন নিয়ন্ত্রণ না, সেখানে কিন্তু এনার্জি অলসো একটা বড় ফ্যাক্টরস, মানে এনার্জিটাকেও আমরা কতটা রেগুলেট করতে পারছি, কতটা আমার মানে সিস্টেমের মধ্যে আমি সেটাকে রিসাইকেল করতে পারছি, রিইউজ করতে পারছি। সেখানে কিন্তু আমাদের ন্যাচারাল যে সেক্টরটা, যেটা আমি জলের কথা বলছিলাম, যে জল হাইড্রোলজিক্যাল সাইকেলসটা, সেটাও কিন্তু আজকে আমাদের যে সমস্ত অ্যান্থ্রোপোলজিক্যাল স্ট্রেসের জন্য কিন্তু সেটাও বিঘ্নিত হচ্ছে।
0: আসলে
1: সেই ব্যালেন্সগুলো রাখাও কিন্তু এই আইজিবিসি যে সার্টিফিকেশন সিস্টেম তার মধ্যে, তার অ্যাকাউন্টেবিলিটির মধ্যেই আসছে।
0: আসলে পরিবেশ ভাবনার ক্ষেত্রে মানুষ বিশ্ব পথিক হতে চায়, বিশ্বের ভাবনা নিজের মাথায় ধারণ করতে চায়, কিন্তু তার আগে তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য তাকে উদ্যোগী হতে হয়। আবার সেই রক্ষার পাশাপাশি তার কাছে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ঈর্ষা। আরেকজন বানিয়েছে, আমি বানাবো না কেন, এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাই কিন্তু মোটামুটি বাণিজ্যের একটা অন্যতম চালিকা শক্তি। এই ঈর্ষা যদি চলে যায় বাণিজ্য থাকবে না হয়তো। তো এইখানে সামগ্রিকভাবে মানুষকে একটা বাধ্যতামূলক জায়গায় আনার জন্য আপনি ধরুন একটা কোড বললেন, কিন্তু কোড তো মানা না মানা
1: মানুষের,
0: তো এইটা কোনো কোনো ক্ষেত্রে কি কোথাও প্রয়োগ করা হয়েছে জোর করে? ধরুন নদী উপত্যকা একটা কিছু গড়ে উঠছে, নদীর পাড়টাও তো খুব ভঙ্গুর হয়ে যেতে পারে, সেখানেও ভাঙন ধরতে পারে এবং সেই বাড়িটা একেবারে তলিয়ে যেতে পারে। তো এই বাধ্যতামূলকভাবে ধরা যাক আমরা বড় হোটেল নির্মাণ করছি, বড় একটা আবাসন তৈরি করছি নদীর পাড় জুড়ে, সেখানে কি জোর করে প্রয়োগ করা মানে বাধ্যতামূলক করা হচ্ছে, এরকম উদাহরণ আছে?
1: হ্যাঁ নিশ্চয়ই আছে। আমরা খুব কাছেই আমাদের যে উদাহরণটা আছে সেটা হচ্ছে আজকে কিন্তু মন্দারমণি, যদি আমরা দেখি দীঘা মন্দারমণি, এটা কিন্তু আজ থেকে 10-15 বছর আগে জনবিহীন শূন্য ছিল, মানে এত হোটেল বা এত রিসর্ট কিন্তু আমরা দেখিনি, মানে অ্যাট ইভেন বিভিন্ন কোস্টাল সাইটেও। কিন্তু এখন সেটা দেখা গেছিল যে প্রচুরভাবে সেখানে রিসর্ট তৈরি হয়েছে, কিছু বৈধ কিছু অবৈধ, বিচের ওপরে পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছিল। কিন্তু গভর্নমেন্ট যদি সেখান থেকে সেই জোর দিয়ে সেই পলিসি ডিফাইন করে দেয়, তাহলে কিন্তু এই জায়গাগুলোকে কিছুটা আটকানো নিশ্চয়ই সম্ভব, এবং সেখানে কিছু রেস্ট্রিকশনস দেওয়া, প্লাস্টিক নো ইউজ জোন করা, এবং সব থেকে আমাদের তো আছে ইন্ডিয়াতে, আমরা দেখেছি যে সিকিম ভীষণ ভালো একটা স্পট, মানে একটা আমাদের কিন্তু উত্তরের যে উত্তর পূর্ব অঞ্চলের যে সমস্ত পাহাড়ি অঞ্চলে মানুষ যে ট্যুরিস্ট স্পট হিসেবে যায়, কিন্তু মানুষ তো সেখানে ভীষণ রেগুলেট ভাবেই যায়, তারা কিন্তু কোনো প্লাস্টিক নিয়ে যেতে পারে না সেই সমস্ত জায়গায়। সুতরাং যদি পলিসিটাকে স্ট্রিক্ট আমরা করতে পারি এবং সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তার মধ্যে নিজেকে রেগুলেট করারও চেষ্টা করে তার বিহেভিয়ারগুলোকে, এবং এটা ভীষণ দরকার, আমরা এই এমন একটা পরিস্থিতির মধ্যে এসে গেছি যেটাকে আমরা বলছি ক্লাইমেট এমার্জেন্সি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই ধরনের রেগুলেটেড মানে আমাদের পদক্ষেপটা ভীষণভাবে জরুরি। সেটা হোক আমার কোনো কনস্ট্রাকশন, সেটা হোক আমার কোন ট্যুরিস্ট স্পট, সব জায়গাতেই কিন্তু নিজস্ব একটা অ্যাকাউন্টেবিলিটিটা রাখাটা ভীষণ ভাবে দরকার।
0: শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, পরিবেশ বিজ্ঞানী, পরিবেশের বিভিন্ন দিক নিয়ে তিনি কাজ করছেন, বিভিন্ন জায়গায় আলোচনায় অংশগ্রহণ করছেন, আজকে আমাদের সঙ্গেও এই বিষয়ে আপনি আলোচনা করলেন, অনেক ধন্যবাদ জানাই। এবং আশা করব শ্রোতা বন্ধুদের মধ্যে সবাই না হলো কেউ কেউ হয়তো জানাবেন যে তাদের মতামত কি, এটা শুনে কোন অংশটাকে আরো বেশি জোর দিয়ে আলোচনা করা উচিত বা কোন জায়গাটা অনেক বেশি জরুরি বলে আপনাদের মনে হয়েছে, আপনারা যদি জানান আমরা আরো খুশি হব। আজকে ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনুষ্ঠান। অন্বেষায় আমরা মিলিত হব আবার পরবর্তী সপ্তাহে, এই দিনে এই সময় নমস্কার।

সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে হাজির মৈত্রী বন্ধু, আপনাদের শ্রবণ সঙ্গী

দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের আজ সন্ধ্যার এই অনুষ্ঠানে। আসলে এই সময়টা মানেই আপনাদের সঙ্গে এক রাশ আড্ডা, গল্প, অভিনব কিছু খবর এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভালো লাগা কিছু গান, এই সমস্ত কিছুকে ভাগ করে নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মনের কাছাকাছি পৌঁছে যাওয়া এবং পৌঁছে দেওয়া সেই সমস্ত কিছুকে, যেটাকে নিয়ে আমরা আজকের সন্ধেটাকে আরও একটু রাঙিয়ে দিতে পারি, ভালো করে তুলতে পারি, এইটুকুই তো আমরা পারি আপনাদের জন্য। তাই মৈত্রী পূজাতরঙ্গের পক্ষ থেকে আজ সন্ধ্যের এই অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার ভীষণ অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আসলে প্রত্যেক দিন আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বেশ কিছু খবর আপনাদের সঙ্গে ভাগ করি, যে খবরগুলো আজকের দিনের সঙ্গে ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক থাকে। সেরকমই আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না। আজকের দিনের সঙ্গে যে জন্মদিনগুলো জড়িয়ে রয়েছে, আজকের দিনের সঙ্গে যে বিশেষত্বগুলো জড়িয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে, মানে বিশ্ব হাঁপানি দিবস। আসলে যখন এই হাঁপানি দিবসের কথা হয় তখন কিন্তু বিশেষজ্ঞরা তাদের মতো করে তাদের বার্তাগুলোকে ছড়িয়ে দেন, আমরা আমাদের মতো কতগুলো জিনিস আপনাদের সঙ্গে ভাগ করে নেব, আপনারা মিলিয়ে দেখতে পারেন তার সঙ্গে। আসলে ফুসফুসের চিকিৎসকদের মতে ইনহেলার হলো অ্যাজমা বা সিওপিডি চিকিৎসার প্রধান একটা ভিত্তি, কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ মনে করেন ইনহেলার মানেই তা অভ্যেস হয়ে দাঁড়াবে অথবা এটি কেবল রোগের শেষ পর্যায়ে ব্যবহার করা যায়। এই এটা একটা মিথ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই মিথটা কি সত্যি? আসুন না আজকের এই বিশেষ দিনে আমাদের কাছে যে বার্তাগুলো এসে পৌঁছেছে, যে বার্তাগুলো আমরা পেয়েছি আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানে একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিই। প্রতি বছর বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ হাঁপানি বা অ্যাজমার শিকার হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে বর্তমানে বিশ্বে প্রায় 26.2 কোটি মানুষ এই রোগে আক্রান্ত এবং প্রতি বছর প্রাণ হারান 4.5 লক্ষেরও বেশি রোগী। আজ

হাঁপানি দিবসে দাঁড়িয়ে চিকিৎসকেরা আবারও একটি বিষয়ের উপরে জোর দিচ্ছেন, তা হল ইনহেলার নিয়ে অযথা ভীতি ও ভ্রান্ত ধারণাকে দূর করতেই হবে। ইনহেলার হলো অ্যাজমা বা সিওপিডি চিকিৎসার প্রধান একটা ভিত্তি, কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ মনে করেন ইনহেলার মানেই তা অভ্যেস হয়ে দাঁড়াবে অথবা এটি কেবল রোগের শেষ পর্যায়ে ব্যবহার করার মতো। আসলে কিন্তু ব্যাপারটা আদৌ তা নয়। যদি পরিভাষায় বলতে পারি, স্ফীতি বিরোধী ইনহেলার ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা যায় এবং অ্যাজমায় আক্রান্ত সকলের জন্য সময়োপযোগী চিকিৎসাকে আমরা নিশ্চিত করতে পারি, সেইটাই কিন্তু এবছরের অ্যাজমা ডের অন্যতম উপজীব্য একটা বিষয়। অনেকে যেমন ভাবেন যে ইনহেলারের আসক্তি তৈরি হবে, ইনহেলার কি কেবল গুরুতর রোগীদের জন্যই, অনেকেই মনে করেন তা, কিন্তু আদৌ তা নয়। অনেক ডাক্তার বলছেন তাদের গাইডলাইন অনুযায়ী ইনহেলার নেওয়ার পরামর্শ শ্বাসনালীর প্রদাহ নিয়ন্ত্রণ করা যায় এবং ফুসফুসের কার্যক্ষমতাকে বজায় রাখা যায়। জিনার যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী শ্বাসনালীর প্রদাহের চিকিৎসা সময় মতো না হলে ফুসফুস চিকিৎসা চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ NIH গবেষণাও বলছে, নিয়মিত ইনহেলার ব্যবহার করলে হাসপাতালে ভর্তির ঝুঁকি অনেক অনেকটা কমে যাবে। আসলে সরাসরি কিভাবে কাজ করে, ইনহেলার সরাসরি ফুসফুসে পৌঁছায়, ফলে দ্রুত কাজ শুরু হয়। অল্প ডোজ ট্যাবলেটের তুলনায় ইনহেলারে ওষুধের পরিমাণ অনেক অনেকটাই কম লাগে, কম পার্শ্ব প্রতিক্রিয়া। যেহেতু ওষুধটি রক্তে না মিশে সরাসরি শ্বাসনালীতে যায়, তাই শরীরের অন্যান্য অঙ্গের উপরে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর সঠিক পদ্ধতি কি? শুধুমাত্র ইনহেলার নিলেই কাজ হবে না, তা নেওয়ার সঠিক পদ্ধতি বা টেকনিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল পদ্ধতিতে ইনহেলার ব্যবহার করলে ওষুধের সঠিক পরিমাণ ফুসফুসে পৌঁছায় না, তাই চিকিৎসকরা রোগীদের নিয়মিতভাবে ডেমনস্ট্রেশন বা প্রশিক্ষণের মাধ্যমে সঠিক পদ্ধতিটি শিখে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। ভারতে আসলে এত বায়ু দূষণ, এটা বোধহয় পৃথিবীরই একটা সংকট, বিশেষ করে শহরাঞ্চলে আমরা যারা বাস করি, এবং তার সঙ্গে ধূমপান এবং পরিবেশগত কারণ। শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR মতে ভারতের স্বাস্থ্য সংকটের অন্যতম বড় একটা কারণ হল এই শ্বাসকষ্টের সমস্যা। কিন্তু সামাজিক লজ্জা বা স্টিগমা কারণে মানুষ ইনহেলার নিতে অনেক সময় অনীহা প্রকাশ করেন। নানা ভ্রান্ত ধারণা রয়েছে ইনহেলার সম্পর্কে, আগেই বলেছি, কিন্তু চিকিৎসকদের কথা শুনলে ইনহেলার ব্যবহার করে রোগীরা একদম স্বাভাবিক এবং সক্রিয় জীবন কাটাতে পারেন। মিথ্যে ভয়ের কারণে চিকিৎসায় দেরি করবেন না। মনে রাখবেন, ইনহেলার আপনাকে পরাধীন করে না, বরং এটি আপনাকে স্বাধীনভাবে শ্বাস নেওয়ার শক্তি দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকের এই আজ সন্ধ্যার অনুষ্ঠানে এমন একজনের সম্পর্কে এখন আপনাদের সামনে দু চারটে কথা বা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে ইচ্ছা করছে। তিনি আর কেউ নন, আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের চট্টগ্রামে, 1911 সালটা ছিল। বাকি কথা পরে। তাকে সবাই চেনেন বিপ্লবী সূর্যসেনের নেতৃত্বে, তিনি ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের সক্রিয় একজন সদস্য ছিলেন। তিনি আর কেউ নন, ঠিকই ধরেছেন, প্রীতিলতা ওয়াদ্দেদার।

আসলে সেই 1932 সালের 24 সেপ্টেম্বর পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে যে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মহুতি দিয়েছিলেন, তখন দেউলি বন্দি শিবিরে ছিলেন তার জ্ঞাতিভাই ও বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার। সেখানেই এর কয়েকদিন আগে প্রীতিলতার শেষ চিঠিটি পেয়েছিলেন তিনি। সেই চিঠিতে প্রীতিলতা লিখেছিলেন, আধার পথে দিলাম পাড়ি মরণ স্বপন দেখে। বহু পরে 1969 সালে পূর্ণেন্দু দস্তিদারের হাতে রচিত হয়েছিল প্রীতিলতার জীবনী। সেই

বইয়ে তার আঁকা প্রীতিলতার একটা আবক্ষ ছবিও ছাপা হয়েছিল সেই সময়। ভাস্কর্য প্রতিম সেই ছবিটি পরবর্তীকালে অনেক বইয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের ছবি হিসেবে ব্যবহৃত হয়েছে। ছোট করে ছাঁটা চুল, তীক্ষ্ণ দৃষ্টি আর সংকল্পবদ্ধ দৃঢ় মুখমণ্ডল আজ এই উপমহাদেশের মানুষের কাছে শক্তি, সাহস, আত্মত্যাগের একটা প্রতীকে পরিণত হয়েছে। কিন্তু কি করে ওয়াদ্দেদার পরিবারের ছয় সন্তানের দ্বিতীয় সন্তান প্রীতিলতা এরকম অগ্নিকন্যা হয়ে উঠেছিল? সংক্ষেপে খুব ছোট্ট করে যদি এই পরিসরে দু চারটে কথা বলতে হয়, কখনোই বা এমন মরণ স্বপনের দিকে ছুটতে শুরু করেছিলেন তিনি প্রীতিলতাকে নিয়ে। বীরঙ্গনা প্রীতিলতা সেই বই থেকে আমরা অনেক অনেক কিছু জানতে পারি। আসলে 1911 সালের 5ই মে চট্টগ্রাম পাটিয়ার ধলঘাট গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জগবন্ধু ওয়াদ্দেদার ও প্রতিভা দেবীর ছয় সন্তানের মধ্যে প্রীতিলতা ছিলেন দ্বিতীয়। চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির হেড কেরানি জগবন্ধু ওয়াদ্দেদার নগরের আসকার দিঘির দক্ষিণ পশ্চিম পারে মাটির দোতলা বাড়ি করেছিলেন, সেইখানেই তার কৈশোর কেটেছিল। অন্তর্মুখী স্বভাবের প্রীতিলতা 1918 সালে ডক্টর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখানে তার সহপাঠী ছিলেন আরেক বিপ্লবী কল্পনা দত্ত। ভালো ফলাফলের জন্য প্রীতিলতা শিক্ষকদের স্নেহভাজন ছিলেন। তাদেরই একজন ছিলেন ইতিহাসের শিক্ষিকা উষাদি। তিনি ছাত্রীদের শোনাতেন দেশের শোষিত বঞ্চিত মানুষজনের কথা। এই সমস্ত শুনতে শুনতেই কবি প্রীতিলতার বিরুদ্ধে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের জোশ ঢুকে গেছিল, সে কথা বোধহয় ইতিহাসই তার উত্তর দিতে পারে আমাদেরকে সঠিকভাবে। আসলে প্রীতিলতার কথা বললেই মাস্টার দা সূর্য সেনের কথা আসে, আরও অনেক অনেক বিপ্লবীর কথা আসে, কিন্তু এই স্বল্প পরিসরে আজকে এই অবকাশ নেই। শুধু এটুকু কথা বলতেই পারি, চট্টগ্রামের একটি তরুণী নিজের মাতৃভূমিকে সাম্রাজ্যবাদের কবলমুক্ত করার জন্য যে মরণ স্বপ্ন দেখেছিল তার কর্মপন্থা যুগের সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে হয়তো খানিকটা পিছিয়ে পড়েছে, কিন্তু তার দেশপ্রেম প্রশ্নাতীত, তার অটুট আদর্শ নিষ্ঠা আজও আমাদের সকলের জন্য প্রেরণা সঞ্চারী। ভিয়েতনাম, আলজেরিয়া, আরব ভূমি ও বিশ্বের অনেক সাম্রাজ্যবাদ সামন্তবাদ শোষিত দেশে বহু মেয়ে মুক্তিযুদ্ধে আত্মদান করেন, নারীর সংগ্রামী মর্যাদা ও দক্ষতার নতুন ইতিহাস রচনা করেছে ও করে চলেছে, এটা প্রীতিলতা ওয়াদ্দেদারের জয়গান বোধায়। আসলে 90 বছর আগের এই দিনটাতে চট্টগ্রামের পাহাড়তলির অভিযানে নেতৃত্বে দেওয়ার পর প্রীতিলতা ওয়াদ্দেদার সেই 1911 জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে। তার 7 জন পুরুষ সঙ্গীর সঙ্গে ইউরোপিয়ান ক্লাব থেকে নিরাপদ দূরত্বে পৌঁছে সহযোদ্ধাদের শেষ বিদায় জানিয়ে নিজে বেছে নিয়েছিলেন মৃত্যু। দেশের মেয়েদের বিপ্লবের পথে অনুপ্রাণিত করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, একথা প্রীতিলতার শেষ জবানবন্দি থেকে আমরা পেয়েছি। তাই অগ্নিযুগের প্রথম নারী শহীদ হিসেবে তাকে শ্রদ্ধায় সম্মানে আমরা স্মরণ করছি আজকে তার এই জন্মদিনে।

এবার আরেকজনের জন্মদিন সম্পর্কে আপনাদের সঙ্গে দু একটা কথা এই সামান্য আজ সন্ধ্যার পরিসরে ভাগ করতেই হবে, না করলে অন্যায় হবে, হয়তো ইতিহাস ক্ষমা করবে না। কেন এই কথা বলছি, একজন ঐতিহাসিক বিখ্যাত মানুষ যিনি চিরকালীন তার দার্শনিক তত্ত্বের জন্য সারা পৃথিবীর মানব সভ্যতার কাছে। দ্য ম্যান হু রোট ক্যাপিটাল ডায়েড অফ স্টারভেশন,

নিশ্চয়ই ধরতে পাচ্ছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আজকের এই দিনে 5ই মে 1818 সালে জার্মানির ট্রিয়ার শহরে একজন মানুষের জন্ম হয়েছিল। মার্ক্সের কথা বলছি, কার্ল মার্ক্সের কথা বলছি। তার বাবা হাইনরিখ ছিলেন শহরের একজন লব্ধ প্রতিষ্ঠিত এবং সম্মানিত আইনজ্ঞ, মার নাম হেনরিখ প্রেসবার্গ। ছোট থেকেই কার্ল ছিলেন খুব ডান পিঠে অথচ মিশুকে, মজার মজার, এমনকি আজগুবি হাসির গল্পও বলে তিনি সকলকে একটা সময় মজিয়ে রাখতেন। পড়াশোনায় প্রথম দিকে তার মন ছিল না বললেই চলে। আসলে এই মানুষটাই কখন একেবারে অন্যরকমের একটা মানুষে পরিণত হল, যিনি সারা বিশ্বের কাছে পরিচিত হলেন। তার সমাজতত্ত্ব সহ সমাজবিজ্ঞানের যে আধুনিক ধারা, তা বিকশিত হওয়ার অন্যতম সূত্র নিয়ে, এবং সেই সূত্রগুলোর মধ্যে যে কথাটা না বললেই নয়, মার্ক্সই প্রথম দেখিয়ে দিলেন যে মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি, খাদ্য, বস্ত্র, পানীয়, বাসস্থান, উৎপাদনের জন্য মানুষ যে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ হয় তার ভিত্তিতেই গড়ে ওঠে মানুষের এই সমাজ। ঊনবিংশ শতকে জার্মান দর্শন, ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি ও ফরাসি সমাজবাদের অগ্রসর সমস্ত ধারাগুলিকে তাত্ত্বিক অস্বচ্ছতা ও ভ্রান্তি পরিমার্জনা করে মার্ক্সের মতবাদ গড়ে উঠেছিল। হেগেলের দ্বান্দ্বিক ভাববাদ, ফয়ারবাখের যান্ত্রিক বস্তুবাদের অসার সংজ্ঞা সমস্ত কিছুকে বর্জন করে সেগুলির মর্মবস্তুকে নিয়ে গঠিত হয়েছিল মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদী তত্ত্ব। পুঁজিবাদের আসল চেহারা এবং অনিবার্য সংকট জীর্ণ ভঙ্গুর চরিত্র উন্মোচিত করে শ্রমজীবী মানুষের শানিত হাতিয়ার হয়ে উঠেছিল যেন। দার্শনিকেরা তখন সত্যের সন্ধান ভাবজগতেই বিচার করতেন এবং বিভিন্ন তত্ত্বকথার মধ্যে সত্যকে অন্বেষণ করতেন। মার্ক্স তাদের বস্তুজগতের মাটির পৃথিবীতে টেনে নামিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন, দার্শনিকরা এতদিন দুনিয়াকে ব্যাখ্যাই করেছেন কিন্তু আসল কথা হল পরিবর্তন করা তাকে। এর ফলে দর্শন পরিবর্তনকামী মানুষের হাতিয়ার হয়ে উঠেছিল অবশ্যই কার্ল মার্ক্স এবং তার মার্ক্সবাদ।

কার্ল মার্কসের জন্মদিন উপলক্ষে আরেক মানবতাবাদী মানবতরদী সলিল চৌধুরীর কথা এবং সুরে সবিতা চৌধুরীর গানের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য জানালাম তার জন্মদিনে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: আসলে আজ সন্ধ্যায় মানেই আপনারা সকলেই জানেন, আপনারা নিয়মিত শ্রোতা, যে আমরা যেমন খুব গুরুগম্ভীর কিছু খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিই, তেমনই কিন্তু নিয়মিতভাবে নানান অভিনব খবর এবং অনুপ্রেরণা যে খবরগুলো দেয় সেই রকম খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিই। যেমন এই খবরটা, এই খবরটা কেমন অবিশ্বাস্য মনে হবে, কিন্তু একের পর এক নাকি জেলের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর খুলে যাচ্ছে স্কুল হোস্টেল। কোথায় বলুন তো, অবিশ্বাস্য রকমের এই বদলের ঘটনাটা ঘটছে এবং তার নজির তৈরি করছে নেদারল্যান্ডসে। এবং খুব সাম্প্রতিক সময় এমন একটা বদল চলছে সেখানে, যেটা নিয়ে সারা দুনিয়ায় কিন্তু আলোড়ন পড়ছে, গোটা বিশ্বের কাছে যা শিক্ষণীয়। আগে যেমন অপরাধ দমনে কড়া আইন বা জেলই ছিল প্রধান ভরসা, এখন সেখানে দেখা যাচ্ছে একেবারে উল্টো ছবি। ওই দেশে অপরাধ এতটাই কমে গেছে যে একের পর এক কারাগার বন্ধ করে দিতে হচ্ছে। ভাবুন একবার, শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে নেদারল্যান্ডসের বেশ কয়েকটি পুরনো জেলখানা এখন আর বন্ধুদের জন্য ব্যবহারই করা হয় না, বরং সেই জায়গাগুলোকে নতুনভাবে কাজে লাগানো হচ্ছে। কোথাও তৈরি হচ্ছে স্কুল, কোথাও ছাত্রদের থাকার হোস্টেল, আবার কোথাও গড়ে উঠছে খেলাধুলার জায়গা। যে জায়গায় একসময় বন্দীদের জন্য কড়া নিরাপত্তা ছিল, আজ সেখানে শিশুদের হাসি আর স্বাভাবিক জীবনের ছোঁয়া। এই এত বড় পরিবর্তনটা হঠাৎ করে হয়নি, এর পিছনে রয়েছে বহু বছরের পরিকল্পনা এবং ভিন্ন রকমের চিন্তাভাবনা। নেদারল্যান্ডস বুঝেছিল শুধু শাস্তি দিয়ে অপরাধ কমানো বা থামানো যাবে না, মানুষ কেন অপরাধে জড়িয়ে পড়ে সে কারণগুলোকে দূর করা জরুরি। আর তাই তারা গুরুত্ব দিয়েছে শিক্ষার উপরে, কর্মসংস্থানের সুযোগকে বাড়ানোর উপরে এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার উপরে। কি ভীষণ রকমের সুন্দর বলুন তো, এই রকম দিন যদি আমরাও আমাদের আশেপাশে নিয়ে আসতে পারি, গড়ে তুলতে পারি এরকম একটা সমাজ, তাহলে কীরকম হয়।

0: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।

আসলে এই মনটাকে উড়ান দেওয়া, এটাই তো বোধ হয় আমাদের সবচেয়ে বড় একটা চাওয়া জীবনের। আমরা সকলে যেন আমাদের মনটাকে উড়ান দিয়ে রাখতে পারি, একটা ভালো লাগা বোধে, একটা আনন্দ বোধে, একটা ভালোবাসাময়তায়। আজকে কিন্তু সেরকমই একটা ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত আরেকটা দিন এবং তার আন্তর্জাতিক দিবস পালিত হয়। অনেকেই সচরাচর এই দিবসটা হয়তো পালনের খবর রাখেন না। আজকে 5ই মে আন্তর্জাতিক দাইমা দিবস, ইংরেজিতে যাকে বলা হয় ইন্টারন্যাশনাল মিড ওয়াইফ ডে। সমাজে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বিশেষ করে গর্ভবতী নারী ও নবজাতকের সেবা প্রদানে এই দাইমাদের ভূমিকা কিন্তু অগ্রগণ্য, এবং সেই গুরুত্বের ভূমিকাটিকে তুলে ধরবার জন্য আজকের এই দিবসটিকে পালন করা হয়। তাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরবার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দিনটিতে। 1991 সাল থেকে বিশ্বের প্রায় 50টির উপরে দেশে এই দিনটি পালন হয়ে আসছে। আজকে দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে এসেছি একেবারে শেষ প্রান্তে, প্রায় বলা যায় অনুষ্ঠানের। যেতে যেতে আরেকটা কথা, ভালো থাকার কথা হচ্ছিল, মনকে উড়ান দেওয়ার কথা হচ্ছিল। একটা বই বেশ কিছু বছর ধরে চর্চায় রয়েছে, ইয়ার অফ নাথিং। এই বইটা কেন চর্চায়? ব্রিটিশ লেখিকা এবং পডকাস্টার ইমা গ্যাননের একটা বই। সেই বইটি এই কারণে চর্চায় যে আমরা যখন খুব ইঁদুর দৌড়ের ব্যস্ততার মধ্যে আমাদের শহর জীবন, নগর জীবন এবং আমাদের সামগ্রিক জীবন যাপনকে ভরিয়ে তুলছি প্রতিদিন, তখন কোথাও একটু স্লো ডাউন করবার কথা বলছে এই বই। এই স্লো মানে কিন্তু আমরা স্লথ হয়ে যাব না, কিন্তু আমরা জীবনটাকে, এই যে আর্ট অফ ডুইং নাথিং কতটা জরুরি সেই ব্যাপারটা আমরা নিজেদেরকে, নিজেদের মধ্যে আত্মস্থ করব। তবে কিছু না করার মানে বসে বসে কিন্তু ডুম স্ক্রলিং একেবারেই নয়। তাই জন্য আমাদের জীবনে মাঝে মাঝে কোথাও একটু ঠাঁই নিতে হবে, দাঁড়াতে হবে, দাড়ি কমা দিতে হবে, এবং সেটাকেই পরিভাষায় বলা হচ্ছে স্লো লিভিং, প্রকৃতি ও শিকড়ের সঙ্গে জড়িয়ে বেঁচে থাকা। তার নানান পর্যায় রয়েছে, নানান দিক রয়েছে। খুব সহজভাবে বলতে গেলে আমরা যেন একটু মাইন্ডফুল হয়ে আমাদের জীবনটাকে কাটাতে পারি। মানে ছোট একটা কাজ করছি, আপনার তথাকথিত মনে হচ্ছে খুব ছোট এই কাজটার গুরুত্ব, কিন্তু সেই কাজটার মধ্যে মনোযোগ দিন এবং মাঝে মাঝে একটু থমকে দাঁড়ান। আজকের মতো আজ সন্ধ্যার অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু।

আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মৈত্রী ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব দেশ বিদেশের নানান খেলার টুকরো খবরে, অর্থাৎ শিরোনামে, যাকে আমরা বলি এক নজরে। আইপিএল এর লখনৌ জায়ান্টসকে 6 উইকেটে হারিয়ে দুর্দান্ত কামব্যাক করলো মুম্বাই ইন্ডিয়ান্স। 44 বলে 84 রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের নায়ক রোহিত শর্মা। আজ আইপিএল এর মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে ঘটল অঘটন গতকাল। বেঙ্গালুরু এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচটি 1-1 গোলে ড্র হল। আইএসএল এ আজ মুখোমুখি ইস্টবেঙ্গল ও মুম্বাই সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচটি 3-3 গোলে অমীমাংসিত। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট 3-1 গোলে হারালো চেলসিকে। লা লিগায় সেভিয়া 1-0 গোলে হারালো রিয়াল সোসিয়েডাডকে। লা লিগায় আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে স্প্যানিয়লকে 2-0 গোলে হারায় রিয়াল ম্যাড্রিড। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। পারমাকে 2-0 গোলে হারিয়ে সিরিয়াতে চ্যাম্পিয়ন হল ইন্টার মিলান। 3 ম্যাচ বাকি থাকতেই আজ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি আর্সেনাল ও অ্যাটলেটিকো। সুইডেনে অনুষ্ঠিত এক দাবা প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ডে ম্যাগনাস কার্লসেন হারলেন জর্ডন ভ্যান ফরেস্টের কাছে। সদ্য প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে পুরুষদের টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের 8ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, এক নজরে আজকের মতোই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব খেলাধুলোর যে খবরের বিশ্লেষণ সেই সেগমেন্টে, অর্থাৎ এক, অর্থাৎ আতসকাছের তলায়।
1: আতস কাঁচের তলায়
0: চলে আসছি। আতস কাঁচের তলায় আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর বার্ষিক, কিন্তু সুসংবাদ এসছে বাংলাদেশ ক্রিকেটে। আজ প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে পুরুষদের টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সত্যি বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একটি অত্যন্ত পজিটিভ খবর। অন্যদিকে বাংলাদেশের নারী ক্রিকেটেও রেটিং পয়েন্ট বাড়িয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে, পাঁচ দশ নম্বরে থাকা বাংলাদেশ এখন নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে। পয়লা মে প্রকাশিত মহিলাদের ওয়ান ডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে

আবারও ফিরে এসেছি সেই আতসকাছের তলায়, আমরা কিন্তু ক্রিকেটের সবুজ গালিচা ও বাইশ গজেই রয়েছি। চলে আসছি আইপিএলে। গতকাল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসকে গুরুত্বপূর্ণ ম্যাচে ছ উইকেটে হারালো। টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস তুলেছিল পাঁচ উইকেটে 228 রান। জবাবে আট বল বাকি থাকতেই চার উইকেট খুইয়ে জয়ের রান তুলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। লখনৌয়ের ইনিংসকে প্রায় একাই টেনেছিলেন গতকালের ম্যাচে নিকোলাস পুরন। তিন নম্বরে নেমে 21 বলে তিনি করেছিলেন ঝোড়ো 63 রান, আটটি বিশাল ছয় সাজিয়েছিলেন তার ইনিংস। মুম্বাইয়ের হয়ে চোট সারিয়ে রোহিত শর্মা এই ম্যাচে ইম্প্যাক্ট সাব হিসেবে ওপেন করতে নামেন। প্রথম দিকে একটু ধরে খেলছিলেন হিটম্যান, তার কারণ ছন্দ ফিরে পাওয়াটাই তার লক্ষ্য ছিল। 44 বলে 84 রানের এক অনবদ্য ইনিংস খেললেন তিনি, সাতটি বিশাল ছয় মারলেন রোহিত। চোট সারিয়ে এটাই ছিল তার প্রত্যাবর্তনের ম্যাচ। মাত্র 32 বলে 83 রান করেন অপর ওপেনার রয়্যান রিকলটনও। তার ইনিংসে আটটি ছয় রয়েছে। ওপেনিং জুটি কিন্তু মুম্বাইয়ের জয়ের ভিত করে দেয়। চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স একের পর এক ম্যাচ হেরে রীতিমতো কোণঠাসা ছিল। গতকালের ম্যাচ জিতে কিছুটা হলেও অক্সিজেন পেল তারা। পরপর পাঁচটি ম্যাচ হেরে রীতিমতো দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে লখনৌয়েরও। তাই মুম্বাইকে হারাতে রণকৌশলে বদল করেন ঋষভ পন্ত। ওপেনিং জুটিতে মিচেল মার্শের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল জস ইংলিশকে, তাতে অবশ্য কোনো লাভ হয়নি। ইংলিশ মাত্র 13 রানে আউট হন, তাই পাওয়ার প্লের ফায়দা নিতে নামানো হয় নিকোলাস পুরনকে। সিদ্ধান্ত কাজেও দেয়। পুরন আটটি ছক্কার সঙ্গে একটি বাউন্ডারিও হাঁকিয়ে বড় রানের ভিতটা কিন্তু গড়ে দিয়েছিলেন। মিচেল মার্শের সঙ্গে জুটিতে নিকোলাস পুরন যোগ করেছিলেন 94 রান। একটা সময় মনে হয়েছিল লখনৌ হয়তো 250 গন্ডি পেরিয়ে যাবে, কিন্তু মিচেল মার্শ 44 এবং ঋষভ পন্ত 15 রানে আউট হয়ে যাওয়ার পর মন্থর হয়ে যায় লখনৌয়ের রান রেট। তারা কিন্তু আর 250 রানের গন্ডি টপকাতে পারে না। গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স জিতল, তবে তাদের জন্য চিন্তা হয়ে দাঁড়িয়ে থাকলো সেই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তারকা পেসার জসপ্রীত বুমরার কোনো উইকেট না পাওয়া।

আইপিএল এ আজও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে কিন্তু আইপিএল এর অনেকগুলি ম্যাচ হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারেননি তাদের তারকা মহেন্দ্র সিং ধোনি ওরফে মাহি, এবং তার কিন্তু চোট রয়েছে এমনটাই জানাচ্ছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ এরিক সিমন্স। তাই মহেন্দ্র সিং ধোনি ও মাহি রিহ্যাবে রয়েছেন বলেই জানা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ফলে কিছুটা হতাশ তার ভক্তরা, কারণ তাকে দেখতে পাচ্ছেন না চেন্নাই সুপার কিংসের ভক্তরা। তবে ধোনি না থাকলেও গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারানোয় মনোবল এখন তুঙ্গে রয়েছে হলুদ জার্সিধারীদের। একইভাবে জয় ফিরেছে দিল্লি ক্যাপিটালসও, আগের ম্যাচেই তারা রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়েছে, এবং শেষ চারে থাকার সম্ভাবনা নতুন করে জাগিয়ে তুলেছেন দিল্লি ক্যাপিটালস অর্থাৎ অক্ষর প্যাটেলরা। দুই দলই খেলেছে 9টি করে ম্যাচ, পেয়েছে 8 পয়েন্ট করে, তাই আজ যারা জিতবে তারা কিছুটা এগিয়ে যাবে। দিল্লির ব্যাটিং বেশ শক্তিশালী, শুরুতে প্রথম নিশাঙ্কা ও লোকেশ রাহুল ঝড় তুলতে পারলে বড় রান হবেই। লোকেশ রাহুল এই আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন, 9 ইনিংসে 54.12 গড়ে করে ফেলেছেন 433 রান, 185.83 স্ট্রাইক রেটে তা এসেছে। অরেঞ্জ ক্যাপের দৌড়ে 2 নম্বরে তিনি, গত ম্যাচেও দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। চেন্নাইয়ের জয়ের পথে তিনি কাঁটা হয়ে উঠতে পারেন বা হয়ে উঠবেন এমনটাই বলা যায়। তবে পরের দিকে ব্যাটারদের কিন্তু ধারাবাহিকতার অভাব স্পষ্ট হয়ে উঠছে দিল্লি ক্যাপিটালসে। নীতিশ রানা, ট্রিস্টন স্টার্বস, আশুতোষ শর্মা, সমীর রিজভিরা নিজেদের দিনে যদি সক্ষমতা অনুযায়ী খেলতে পারেন তাহলে দলকে জেতাতে সক্ষম, এখনও পর্যন্ত তারা জ্বলে উঠতে পারছেন না। লোয়ার মিডল অর্ডারে রয়েছেন

ইশার পাটিল। দিল্লির বোলিংয়ে শক্তি বেড়েছে চোট সারিয়ে অস্ট্রেলীয় বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ফেরায়, সেই সঙ্গে কাইল জেমিসনের ছন্দে রয়েছে। আবার দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি চোট সারিয়ে উঠে এসেছেন বলে আরও স্বস্তি ফিরেছে দিল্লি ক্যাপিটালসের শিবিরে। গত 25 এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। স্পিন বিভাগে অক্ষর পটেলের সঙ্গে দায়িত্ব সামলাবেন কুলদীপ যাদব। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং শক্তিশালী হয়েছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ফর্মে ফেরায়। তার সঙ্গে শুরু করবেন সঞ্জু স্যামসন। তিনি ইতিমধ্যেই 2 শতরান করে ফেলেছেন, তার ফলে তার কাছে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট যে বড় রানের প্রত্যাশা করবে এমনটাই স্বাভাবিক। 2 তরুণ ব্যাটার উর্ভিল প্যাটেল ও কার্তিক শর্মার ওপরও নজর থাকবে। গত ম্যাচে দুজনেই ভালো ব্যাট করেছিলেন। এছাড়া ডেভল্ড ব্রেভিস, শিবম দুবের মতো মারকুটে ব্যাটাররা রয়েছেন যারা ডেথ ওভারে যেমন ঝড় তুলতে সক্ষম, তেমনই রান তাড়া করার ক্ষেত্রেও সমান সাবলীল। তাই দিল্লির বোলারদের কাজটা আজকের ম্যাচে সহজ হবে না। চেন্নাই সুপার কিংসের বোলিংয়ে তারকার অভাব রয়েছে ঠিকই, তবে আংশুল কম্বোজ, জেমি ওভারটন, নূর আহমেদনা ফর্মে আছেন। তাই আজকের আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাইয়ের ম্যাচ অত্যন্ত টান টান হওয়ার যে একটা বাতাবরণ রয়েছে এবং তার সম্ভাবনা রয়েছে তা বলাই যায়।

শ্রোতা বন্ধুরা, আতশ গাছের তলায় এতক্ষণ ছিলাম, বাইশ গজ আর সবুজ গালিচায়। এবার কিন্তু চলে আসছি একেবারে ফুটবলের ময়দানে, অর্থাৎ ক্রিকেট ছেড়ে ফুটবলে। আজ কিন্তু আইএসএল এ ইন্ডিয়ান সুপার লিগে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেই ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মুম্বাই সিটি। আজ যদি ইস্টবেঙ্গল জেতে তাহলে কিন্তু তারা বলাই যায় যে খেতাব জয়ের আশা জিয়ে রাখবে, আর যদি অন্য কিছু হয় তাহলে চ্যাম্পিয়নশিপ ট্র্যাকে আরও পিছিয়ে পড়বে তারা। হাই ভোল্টেজ ম্যাচের আগেই গতকাল তারা কলকাতায় অনুশীলন সেরেছিল, তারপরেই তারা পৌঁছে গিয়েছিল ফ্লাইট ধরে মুম্বাই অর্থাৎ বাণিজ্য নগরীতে। আর প্রতিপক্ষকে সমীহ করে চলছে এরকম কথাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার। তিনি জানিয়েছেন, মুম্বাই সত্যি ব্যালেন্স দল, মাঝমাঠ খুবই শক্তিশালী, তবে পরিকল্পনা সাজিয়ে আমরা মাঠে নামব। আরও বেশি করে বলতে হয় যে মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গলের দলে ফিরছেন মিগুয়েল। ব্রাজিলিয়ান এই ফুটবলারের নির্বাসন কিন্তু ইতিমধ্যেই তুলে নিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। আইএসএল এ 9 ম্যাচে 18 পয়েন্ট ইস্টবেঙ্গলের। মুম্বাইকে যদি তারা আজ হারাতে পারে তাহলে গোল পার্থক্যের নিরিখে শীর্ষে পৌঁছে যাবে, তবে গোয়াকে হারালেই আবারও সবাইকে টপকে মোহনবাগান শীর্ষে চলে আসবে। যাই হোক, আজ কোন অঙ্কে আজকের ম্যাচ জিততে পারে ইস্টবেঙ্গল তা কিন্তু বোঝা যাবে ম্যাচের সময়। মিগুয়েলের অন্তর্ভুক্তিতে মাঝমাঠের বৈচিত্র্য অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা, কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে শুরু থেকে খেলানো নিয়ে কিছুটা ধোঁয়াশা তো থাকছেই। গত দুদিন 4 ডিফেন্ডারে অনুশীলন করেছেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার। বিপক্ষে ছাংতে নৌফল, বিক্রম প্রতাপ সিংয়ের মতো উইং হাফরা রয়েছেন, তাই ঝটকা সামলে প্রতি আক্রমণের রাস্তায় হাঁটতে চায় লাল হলুদ বাহিনী। সেক্ষেত্রে মিগুয়েলকে পরে নামিয়ে অল আউট আক্রমণ সানানোর ভাবনাও রয়েছে থিঙ্ক ট্যাঙ্কের। মাঝমাঠেও রশিদ সুস্থ, ফলে মিডল করিডর চাইলে একই সঙ্গে 3 বিদেশিকে ব্যবহার করতেই পারেন স্প্যানিশ কোচ। মুম্বাইয়ের মাঝমাঠও বেশ শক্তিশালী। জনি কাউকো যেন গোটা দলের ব্যাটবাস্টার, নিজের বক্সের ওপরে পাহাড়ের মতো দাঁড়িয়ে খেলা কন্ট্রোল করেন মোহনবাগানের এই প্রাক্তনী জনি কাউকো। আর্জেন্টিনা স্ট্রাইকার পেরেরা ডিয়াজের সঙ্গে তার টেলিপ্যাথির যোগ এক অনন্য, বলা যায় যে যোগ তৈরি করেছে। আর লাল হলুদের বড় হস্ত বিপিন সিং ও বিষ্ণু, চনমনে 2 উইং হাফের সঙ্গে এডমুন্ডোকে জুড়ে দিয়ে বিপক্ষকে চাপে ফেলতে চায় থিঙ্ক ট্যাঙ্ক ইস্টবেঙ্গলের। কিন্তু বিষ্ণুকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আবার তৈরি আছেন বিপক্ষের অর্থাৎ মুম্বাই সিটির ভালপুইয়া। মনে রাখতে হবে মোহনবাগান ম্যাচের লিস্টানকে নড়তে দেননি এই তরুণ ব্যাক ভালপুইয়া। জুজুদান দুই বলের মাঝমাঠের পারফরমেন্সের ওপরই কিন্তু আজকের ম্যাচের মানে ফলাফল অনেকটাই নির্ভর করবে। আজকের ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যে 7:30 বাংলাদেশীয় সময় সন্ধ্যে 8:00। শ্রোতা বন্ধুরা।

0: শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনব স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানে কলকাতা হকি প্রিমিয়ার লিগের ফাইনাল নিয়ে একটি বেতার প্রতিবেদন। সমগ্র প্রতিবেদনে সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা সঞ্জয় হাজরা। আসুন শুনি।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনব সম্প্রতি কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্যালকাটা প্রিমিয়ার হকি লীগের ফাইনাল থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব হকি বেঙ্গলের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আলী আমাদের কি বললেন।
2: একটা প্রিমিয়াম লিগ পুরনো জিনিসটা যেটা হকিতে একটা হারিয়ে গেছিল, আমরা খুবই চেষ্টা করে যেটা পণ্য করবে, আপনারা মোহনবাগান ইস্ট বেঙ্গলে দেখতেন খেলা হতো চার পাঁচ বছরে, ফির আমরা যে রিভাইভ করে মোহনবাগান ইস্টবাগান স্পোর্টিংয়ে নিয়ে আসলাম। এটা এখানে দেখবেন মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের সঙ্গে বাংলার একটা লোকের নিজে মন দিয়ে একটা লাগা আছে, যেই জিনিসটা আমরা করতে চাইছি না, যেটা আমরা খুব ভাগ্যবান আছি কি যেটা আমরা স্টার্ট করলাম। আপনারা দেখেন এত ভালো স্টেডিয়ামে এটা ম্যাচ আমরা আজকে করাতে পারলাম। আমরা যাই আসার টাইমে এক দু বছরে একটু টাইম লাগবে, হকি বেঙ্গল খুবই চেষ্টা করছে যে জিনিসটা ফির একবার হকি দিয়ে ফিরে এসে যাক যেটা হারিয়ে গেছিল। তো আমরা আশাবাদী আছি এক দু বছরে আমরা আরও একটু ভালো করতে পারবো।
1: মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলছিলেন যে মোহনবাগানও চেষ্টা করছে একটা হকি একাডেমি করার ব্যাপারে, পাশাপাশি আপনারাও চেষ্টা করছেন যে ময়দানের মাঠে যাতে অ্যাস্ট্রোটার্ফ হয়, এই বিষয়ে আপনার মন্তব্য কী থাকে।
2: দেখুন, অলরেডি আমরা যেহেতু মিলিটারিকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি যে তো এবার হলো কি মাঠে হকি হবে না তিনটে বড় গ্রাউন্ডে, তো 140 বছর দিয়ে মাঠে আমাদের হকি হচ্ছে, আপনারা দেখেছেন ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান টেস্ট হয়েছে, এত পুরো হিস্ট্রি আছে কি এত আমাদের লোকরা খেলেছে। তো এই জন্য আমরা চেষ্টা করছি আমাদের হকি বেঙ্গল গ্রাউন্ডে একটা অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ড হোক, কেন কি যেহেতু হারিয়ে না যায়, কিন্তু মাঠে যে জিনিসটা চলে গেলে আপনি জানেন কি ওই গুরুত্বটা বাইরে পাওয়া যায় না, তো এটা আমরা খুবই চেষ্টা আছি। অলরেডি আমাদের প্রপোজাল চলে গেছে, আমরা অলরেডি ওটা প্রিপারেশন করছি।
1: একটা সময় দেখা যেত যে কলকাতা হকি লিগ চলছে অথচ মাঠে দর্শক নেই, কিন্তু এখন মাঠে দর্শকদের একটা সমাগম আছে, যদিও ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা হচ্ছে, দুটো বড় ক্লাব, তাদের দর্শকরা থাকবে, কিন্তু মাঠে যে লোক হচ্ছে এটার ব্যাপারে আপনি কতটা খুশি।
2: দেখুন, একটা কথা বলছি আপনাকে, আপনি লোক হচ্ছে না, আপনি দেখুন বেটেন কাপে লোক যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ছিল না, এই স্টেডিয়ামটা ভরে গেছিল, আপনাকে ওই স্ট্যান্ডার্ডটা নিয়ে আসতে হবে, লোক ফির আপনাকে যেই জিনিসটা দেখে লোক ফির আস্তে আস্তে ওটার গুরুত্ব বাড়ে। এটা আমরা ইনফ্রাস্ট্রাকচার না হলে, গ্রাউন্ড না হলে এটা আমাদের খুব অভাব ছিল, যেটা আমরা আস্তে আস্তে দুটো হয়েছে। এটা খালি আমার একটা চেষ্টা আছে, এটা রেগুলাইজ হয়ে গেলে আপনার দর্শকও আসবে আর লোক এনজয় হকি করবে। এখন পছন্দ হকি লোক করে, যেটা দর্শক দেখে দেখছি আমরা।
1: এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা গুরবক্স সিং, তাঁর কথায়।
3: খুব ভালো লেগেছে, ভালো খেলা হলো, দুটো টিম ভালো খেলেছে, মোহনবাগান একটু ব্যাটার ছিল সে জিতেছে, ধন্যবাদ, গুড ফাইনাল। এইরকম যদি হকি আগে যেরকম আগে খেলা যাচ্ছে, আবার আবার খেলা যায়, নিশ্চয়ই উন্নতি হবে, পরে বাংলা আবার উপরে যাবে। থ্যাংক ইউ।
1: মোহনবাগান দলের মুখ্য হকি প্রশিক্ষক সিমরঞ্জিৎ সিং বললেন,
4: আমরা খুব ভালো মানে খেলেছি, বা টিম ভালো শেপে আছে, কেন ভালো প্র্যাকটিস সেশন পেয়েছি, টাইম পেয়েছি, তো একটা কম্বাইন করে খুব ভালো পারফরমেন্স দিয়েছে আর জিতেছে ম্যাচ।
1: পরপর দুটো ম্যাচেই বড় ব্যবধানে জিতলেন,
4: খুব ভালো লেগেছে। এরকমটি আমার প্ল্যানিংই ছিল, আমার ফোকাসই ছিল স্টার্টিং থেকে কি আমাদেরকে লিগ চ্যাম্পিয়ন হতে হবে, তারপরে আমরা লিগেও আমরা চ্যাম্পিয়ন পয়েন্ট করেছি হাইয়েস্ট, আর ফাইনালও খেলে আমার একটা ম্যাচ ছিল কি জাস্ট উই হ্যাভ টু উইন দিস ম্যাচ।
1: ভারতীয় হকির ক্ষেত্রে বাংলা বরাবরই একটা বড় ভূমিকা পালন করছে পাঞ্জাবের পাশাপাশি, কিন্তু এই মুহূর্তে বাংলায় অ্যাস্ট্রোটার্ফের সংখ্যাটা খুব কম, প্র্যাকটিসের ক্ষেত্রে কি এটা অনেকটাই অসুবিধা দিচ্ছে?
4: হ্যাঁ, আগে তো একদমই ছিল না, কিন্তু এটা আমাদের খুব ভালো একটা সুযোগ দিয়েছে বিবেকানন্দ যুব ভারতী। এখানেও আমি চাইছি সব জুনিয়র জুনিয়র ক্যাম্প লাগুক এখানে প্লেয়ারদের, আর একটা রেসিডেন্সিয়াল একাডেমি হোক, স্টেট যে হোস্টেল যদি হোক তো খুব ভালো হবে, সেই ডেভেলপমেন্টটাও হবে তখন গ্রাসরুটে, সেটা আমরা চাইছি কি ইন ফিউচার এটা হোক।
1: মোহনবাগান সভাপতি বললেন যে এই মুহূর্তে মোহনবাগান চেষ্টা করছে একটা মোহনবাগানের হকি একাডেমি করার ব্যাপারে, সেটা যদি হয় কতটা উন্নতি হবে?
4: খুবই ভালো, সেটা যদি

0: ওনারা বলেছেন নিশ্চয়ই উনি করবেন, কেন ওনারা অনেক ফোকাস থাকেন, অনেক কোঅপারেটিভ থাকেন টিমের সঙ্গে, ম্যানেজমেন্ট খুব ইনভলভ থাকে, পুরো 100% ওদেরও এফার্ট আছে। সো যেমনি আমরা কোচিং অন ফিল্ড করি, অফ দ্য ফিল্ড ওরা খুব ভালো দেখে, খুব ভালো ম্যানেজ করে। সো যদি ওনারা চাইবেন আর করবেন, সেটা খুব ভালো উন্নতি হবে হকির জন্য।
1: অভিভাবকদের জন্য কি বলতে চাইবেন?
0: গার্জেন থেকে আমি এই বলবো, এরকম ম্যাচগুলোকে আপনারা মিস করুন না, প্লিজ বাচ্চাদেরকে নিয়ে গ্রাউন্ডে আসুন, বাচ্চাদেরকে আরও স্পোর্টসে ইনভলভ করুন কি আরও ভালো বাচ্চারা খেলতে পারে। একটু মাইন্ড ওদের এখন আজকাল মাইন্ডের অনেক ডিপ্রেশনে চলে যায় খুব ছোটো ছোটো বাচ্চারা, আপনারা আরও মাঠে নিয়ে আসুন এনি স্পোর্টসে, ওদেরকে ইনভলভমেন্টটা রাখতে হবে, রাখুন খুব ভালো হবে সেটা।
1: মোহনবাগানের গোলকিপার সঞ্জয় ভাস্কর,
2: আমলোক ইধর কলকাতা লিগ মোহনবাগান খেলে খেলনে গেলে তো এক প্রাইড হ্যাঁ, মতলব আমলোক 11 খেল রে তো এক প্লেয়ার জাদা হতে আপনা পাবলিক 12 প্লেয়ার সে খেল রে, পাবলিক কা ওজে সে আমলোক কো ভি আচ্ছা লাগতে
1: হ্যায়। আজ ম্যাচ মে 3-4 গোল সেভ কিয়া হ্যায়, আপনা পারফরম্যান্স কে বারে মে কে বোলেঙ্গে?
2: লাস্ট ম্যাচ থোড়া পারফরম্যান্স ডাউন থা, ক্লাব ওয়ালা সব পুছ রহা থা, লেকিন সারে মেরে কো আচ্ছা মোটিভেট দিয়া অর কমব্যাক ভি দিয়া, ইসিলিয়ে আমলোক রিজাল্ট भी अच्छा मिला। जय मोहनबाग।
1: बैक टू बैक दो मैच में दो बार ही हराया ईस्ट बंगाल का, इसके बारे में क्या?
2: देखो वो टीम भी रिपिटेटिव टीम है, अच्छा टीम है, उनका भी अच्छा लोग था, वो लोग भी प्लेयर्स वगैरह अच्छा आया, लेकिन उनके साथ खेलने के लिए और भी मजा आता है हम लोग को खेलने के लिए, सामने टीम देख के हम लोग दो बार मारा है फिर अच्छा लगता है, अगले साल आएंगे फिर अगले साल देखते हैं। जय मोहनबाग।
1: ফাইনালে মোহনবাগানের হয়ে দু দুটি গোল করে আন্তর্জাতিক মানের হকি খেলোয়াড় সাহিল নিজেকে ব্যক্ত করলেন এভাবেই।
3: এ মেরে টিম পে ইতনা কনফিডেন্স থা কি হামারে টিম আচ্ছা খেলেগি অর জিতেগি অর ফাইনাল ভি জিতেগি অর কোই ভি টিম আয়েগি হাম লোগ হারায়েঙ্গে, এ কনফিডেন্স থা ইসলিয়ে বোলা থা অর হাম লোগ জিতে।
1: ফাইনাল মে দো গোল আপকা হ্যায়,
3: লাস্ট ইয়ার ভি মারা থা, ইস বার ভি মারা থা, সব আচ্ছা হুয়া টিম কে লিয়ে অর টিম জিতি তো মে খুশ হুঁ।
1: ফিলহাল হকি কে বারে মে আপকা সোচ কিয়া
3: হ্যায়? ফিলহাল জো কলকাতা লিগ হো রহা হ্যায় ও হকি কো বড়াওয়া দে রহা হ্যায়, তো এসে হি চলতে রহে অর টুর্নামেন্টস করে কলকাতা মে অর হকি অর হো কলকাতা মে, অর ফ্যান বহুত সাপোর্ট করতে হ্যায় ইধর।
1: জ্যাদা করকে ফ্যান কে বারে মে কিয়া বোলেঙ্গে?
3: এসে ফ্যান মানে কই নি দেখা হ্যায়, ইধর হি দেখ রহা হুঁ, অর ইয়ে সাপোর্ট বহুত আচ্ছা হ্যায় অর হাম লোগ কে লিয়ে অর জোশ মে হাম লোগ খেলতে হ্যায়।
1: বিজয়ী দল মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্তের কথায়,
4: 22 বছর পর আমরা হকি খেলা শুরু করি, শুরু করে 4 বারে 3 বার চ্যাম্পিয়ন, 1 বার রানার্স, তাও রানার্সটা হয়েছিলাম 1 পয়েন্টের জন্য, আমাদের দুর্ভাগ্য ছিল। তো মোহনবাগান যা খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের হকি কমিটি খুব ভালো কাজ করেছে এবং হকির দুটো স্পন্সর আর ভালো স্পন্সরও আমরা এবার পেয়েছি, যারা এগিয়ে এসছে, হকির স্পন্সর আমরা পাই না, এবার আমরা হকি স্পন্সরার পেয়েছি। তবে আমি আজকে একটা আপনাদের সামনে বলতে চাই, এইভাবে হকির উন্নতি হয় না, কটা বাংলার ছেলে খেলছে? একটা বাংলার ছেলে নেই। তো আমার যেটা উদ্দেশ্য, আমি গতকালই সচিবের সঙ্গে কথা বলেছি, আমার উদ্দেশ্য এবার মোহনবাগানের হকি একাডেমি তৈরি করা, এবং সেই হকি একাডেমি হবে সম্পূর্ণ বাংলার প্লেয়ার কেন্দ্রিক, বাংলার বাঙালি অবাঙালি নয়, কিন্তু বাংলার থেকে প্লেয়ার তোলার জন্যে আমাদের চেষ্টা করতে হবে। সেটা একাডেমি প্রথম দিকে হয়তো ক্যাম্প তৈরি করতে হবে, কিন্তু মোহনবাগান মোহনবাগানের মতোই করবে সেটা, সেটা আমরা চেষ্টা করব বছরখানেকের মধ্যেই আমরা সেটা শুরু করতে, এবং সেটা শুরু করতে পারলে আমরা আশা করব যে আমাদের টিমের এই যে আমরা বাইরে বাইরে ঘুরে আর এই 7-8 ম্যাচের জন্য আমরা এত টাকা খরচা করি, এতে হকির তো উন্নতি হচ্ছে না। বাংলা কি হকিতে কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। আমি আজ চ্যাম্পিয়ন হলাম, খুব ভালো হলো, কিন্তু বাংলা হকিতে কোথায়? বাংলাতে হকিতে কোনো স্থান নেই। সেই জায়গায় আমরা মোহনবাগান যদি চেষ্টা না করে তাহলে কে করবে? তো সেই জন্য আমার মনে হয় এবার আমাদের ওই দিকে ভাবনা চিন্তা করতে হবে। এখন কিছু মানুষ যেখানে দেখা হচ্ছে ওখানে ফুটবলেও হারায়, ক্রিকেটেও হারায়, হকিতেও হারায়, সেটা নয়, ওদের দুর্ভাগ্য যে ওদের হয়তো ব্যাট প্যাচটা বড্ড দিন অনেক দিন ধরে চলছে।
1: ইস্টবেঙ্গল দলের কোচ গুরজিৎ সিং,
5: ম্যাচ নিয়ে বলার তো কিছু নেই, টিম খেললো বাট সেরকম পারফরমেন্স করতে পারিনি যেরকম আমরা ভেবেছিলাম কি আমরা জিতবো বা ড্র হবে বা কিছু, হারার তো আমরা ভাবিনি কি আমরা হারবো, টিম ইজ টু গুড বাট ছেলেরা খেলতে পারেনি, আমরা চান্স পেয়েছিলাম এলো করতে পারিনি।
1: উড়িষ্যা এবং জামশেদপুরে আন্তর্জাতিক মানের হকি একাডেমির মুখ্য ভূমিকা পালন করেন গুরমিত সিং রাও, সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে তিনি হকির প্রতিভা অন্বেষণে ছুটে বেড়ান, এদিন উপস্থিত ছিলেন কলকাতার এই ক্রীড়াঙ্গনেও। তিনি আমাদের জানালেন,
6: ये जो इनिशिएटिव है ये टाटा स्टील और टाटा ट्रस्ट का है, और जैसे आप जानते ही हैं कि टाटा ग्रुप एक बहुत बड़ा सोशल वर्क की तरह

0: अपना पूरा ध्यान और अपना एनर्जी पोषण करता है। तो हर जगह पे जहाँ पर वो टैलेंट को स्पॉट करके उसको ग्रो कर सकते हैं वो मौका छोड़ता नहीं है। तो वैसे ही झारखंड और ओडिशा का बेल्ट जो है वो हॉकी के लिए बहुत फेमस है। तो यहाँ पर हमारी जो एकेडमी है जमशेदपुर और भुवनेश्वर में, इन्होंने ट्राइबल बच्चों को वहाँ से ये टैलेंट स्काउटिंग करके पिकअप किया हुआ है। तो जमशेदपुर में हमारे पास 75 बच्चे हैं, बॉयज़ हैं, और भुवनेश्वर में हमारे पास 50 बॉयज़ और 50 गर्ल्स हैं। ऐसे ही सारे टैलेंट स्काउट करके बच्चे उनको हॉकी प्रॉपर हाई परफॉर्मेंस सेंटर का ट्रेनिंग दिया जाता है।
1: स्काउटिंग जो आप लोगों को जो प्रोसेस है वो कैसे है?
0: जिस तरह मैंने बताया कि झारखंड ओडिशा का बेल्ट हॉकी के लिए बहुत मशहूर है, बट हर एक की अपनी अपनी एक एक्सपर्टीज होती है और अपना एक टैलेंट होता है। ये एकेडमीज 2017 में फॉर्म हुई थी और जो भुवनेश्वर में 2019 में फॉर्म हुई थी। अगर आप देखोगे तो ये सब जूनियर और जूनियर लेवल पे ये टैलेंट अभी ग्रो होना शुरू हो चुका है। इनफैक्ट जो जूनियर वर्ल्ड कप में अभी ब्रॉन्ज मेडल थे उसमें भुवनेश्वर के 4 बच्चे थे टीम में। तो टैलेंट ये अभी मिस नहीं होगा हर जगह से। पहले जैसे मनोज टोपनो थे झारखंड से और दिलीप टिर्की आए हुए, उसके बाद में दिपसिम टिर्की अभी टीम में थे। तो ऐसे एक एक स्पॉट के अलावा अभी धीरे धीरे आप नंबर्स बढ़ते हुए देखोगे ये दोनों जगहों से।
2: ক্রীড়াঙ্গনের বাইরে ঘরে অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম ক্যালকাটা প্রিমিয়ার হকি লীগের ফাইনাল থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
3: এতক্ষণ শুনছিলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানে ক্যালকাটা হকি প্রিমিয়ার লীগের ফাইনাল নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা সঞ্জয় হাজরা। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো আর আমরা চলে যাচ্ছি আজকের দিনে। 5ই মে 1998 বেলারুস পেশাদার মহিলা টেনিস খেলোয়াড় জন্মেছিলেন আজকের দিনে। আর তিনি আর অন্য কেউ নন, এই মুহূর্তের নামই মহিলা টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা, পুরো নাম আরিনা সিহার হিউজেনা সাবালেঙ্কা। তিনি কিন্তু বিশ্বের 2 নম্বর সিঙ্গেলস খেলোয়াড় এবং ডাবলসে বিশ্বের 1 নম্বর স্থান অধিকার করেছেন। আরিনা সাবালেঙ্কা 2023 অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গেলসে জিতেছিলেন, জয়ী হয়েছিলেন, এবং 2019 ইউএস ওপেন এবং 2021 অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসেও তিনি জুটি বেঁধে শিরোপা জিতেছেন এবং জুটি বেঁধেছিলেন এলিস মেটেন্সের সঙ্গে। তিনি মোট 19টি কেরিয়ার শিরোপা জিতেছেন, 10টি সিঙ্গেলস এবং 6টি ডাবলস। আরও এক ক্রীড়াবিদের জন্ম, যিনি কিন্তু বেলারুশ নন, তিনি কিন্তু ভারতীয়। তিনি হচ্ছেন গিয়ে সমরেশ জং। সমরেশ জং একজন ভারতীয় ক্রীড়া শুটার, যিনি 5ই মে 1970 জন্মগ্রহণ করেন। তিনি একজন এয়ার পিস্তল বিশেষজ্ঞ। ম্যানচেস্টারে অনুষ্ঠিত 2002 কমনওয়েলথ গেমসে তিনি যশপাল রানার সাথে জুটি বেঁধে ফ্রি পিস্তল পেয়ার্স এবং 25 মিটার স্ট্যান্ডার্ড পিস্তল পেয়ার্সের ওপেন ইভেন্টে 2টি স্বর্ণপদক জিতেছিলেন। বেইজিংয়ে অনুষ্ঠিত 2008 গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি 10 মিটার এয়ার পিস্তল এবং 50 মিটার পিস্তল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু কোনো ইভেন্টেই ফাইনালে পৌঁছতে ব্যর্থ হন। বেলারুসের আরিনা সাবালেঙ্কা ও ভারতের সমরেশ জং, এই দুজনের প্রতি রইল আকাশবাণীর ক্রীড়া বিভাগের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

শ্রোতা বন্ধুরা, আজকের দিনে খেলার দুনিয়ায় দুটি ঘটনা ঘটেছিল উল্লেখযোগ্য। 1930 সালের 5ই মে অস্ট্রেলিয়া তথা বিশ্বের চিরকালীন এক অদ্বিতীয় ব্যাটসম্যান বা ব্যাটার ডন ব্র্যাডম্যান অপরাজিত 185 রানের এক অসাধারণ ইনিংস খেলেছিলেন সফরকারী অস্ট্রেলিয়া দলের হয়ে লেস্টার স্যারের বিরুদ্ধে। আর 2012 সালের 5ই মে ইংলিশ এফএ কাপ ফাইনাল এর আসর বসেছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। দর্শক আসনে সেদিন উপস্থিত ছিলেন 89,102 জন। চেলসি 2-1 গোলে হারিয়েছিল লিভারপুলকে। চেলসির হয়ে জয়সূচক গোলটি করেছিলেন, অর্থাৎ দ্বিতীয় গোলটি করেছিলেন দিদিয়ের দ্রোগবা। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে আমাদের মেল করুন। আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com। এছাড়াও নিজেদের ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন এআইআর কলকাতা স্পোর্টস আর জানান আপনাদের মতামত। রোজ ক্রীড়াঙ্গন শুনতে থাকুন। এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন। সকলে ভালো থাকবেন।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা কথা বলব গ্রীষ্মকালীন ফুল চাষ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী, আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আমরা আপাত দৃষ্টিতে এটা ভাবি যে ফুল মূলত শীতকাল বা বসন্তকালেই বোধহয় বেশি পাওয়া যায়, কিন্তু যদি আমরা খেয়াল করি দেখব যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ যাই বলি না কেন, সারা বছর ধরেই কিন্তু আমাদের একটা ফুলের চাহিদা থাকে। বিভিন্ন অনুষ্ঠান সেখানে চাহিদা রয়েছে, এছাড়াও আজকাল তো সাজাবার কাজেও ফুল ভীষণভাবে প্রয়োজন পড়ে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফুলের একটা বাণিজ্যিক যে চাহিদা সেটাও তৈরি হয়েছে। এবার যদি আমরা ধরি যে শীতকাল বা বসন্তকালেই বেশি ফুল পাওয়া যায়, তাহলে যে গ্রীষ্মকালীন যে উৎসবগুলো রয়েছে বা অনুষ্ঠানগুলো রয়েছে সেইখানে ফুলের চাহিদা কি করে আমরা পূরণ করতে পারি, সেই কথা চিন্তা করেই আজকের বিষয় এবং শিরোনাম গ্রীষ্মকালীন ফুল চাষ। তো ডক্টর চৌধুরী, আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাইব যে গরমকালের ফুল, সেই ফুলগুলো আমরা কোন কোন ফুলগুলোকে বলছি বা কি করে বুঝবো কোনগুলো গরমকালের ফুল?
2: পশ্চিমবঙ্গ রাজ্যে অ্যাকচুয়ালি যেসব ফুল চাষ হয় আমরা সেটাকে তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে গরমকালের ফুল চাষ, বর্ষাকালের ফুল চাষ এবং শীতকালের ফুল চাষ। গরমকালে যেসব ফুল চাষ আমরা করব সেই সব ফুলগুলো একটু উচ্চ তাপমাত্রা, যেখানে ধরুন 25-30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং প্রখর রৌদ্র যেখানে থাকবে এবং মাঝারি আর্দ্রতাযুক্ত আবহাওয়াতে আমরা গরমকালে ফুলগুলোকে আমরা চাষ করব। এক্ষেত্রে আমরা ফুল যে সব চাষগুলো করতে পারি তার মধ্যে গ্যালাডিয়া, পিটুনিয়া, জিনিয়া, কসমস, সূর্যমুখী, হরগৌরী, বোতাম ফুল, টিথোনিয়া, নয়নতারা, পটলেখা, ক্যারিওপসিস, গাঁদা, এই ফুলগুলোকে আমরা আলগা ফুল হিসাবে ব্যবহার করতে পারি।
1: আচ্ছা,
2: এছাড়াও কিছু ফুল আছে যে ফুলকে আমরা ছেদন ফুল হিসাবে বা কাঠফ্লাওয়ার হিসাবে আমরা ব্যবহার করতে পারি, চাষ করতে পারি। তার মধ্যে রজনীগন্ধা আছে, গোল্ডেন ডট আছে, মোরগ ঝুটি আছে, জিপসোফাইলা আছে, জারবেরা আছে, এই ধরনের ফুলগুলোকে আমরা সাধারণত যে ছেদন ফুল হিসাবে আমরা পণ্য করতে পারি। এই ফুলগুলোর চাহিদা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে।
1: তাহলে বাগানে বা টবে গরমকালে আমরা কি কি ফুল লাগিয়ে চাষ করতে পারি সেটা একটু যদি বলেন।
2: হ্যাঁ, এটাকে আমরা দুভাগে ভাগ করছি। যারা অ্যামেচার্স বা যারা বাগান করতে ভালোবাসেন বা টবে ছাদে ফুল চাষ করেন তারা এক ধরনের ফুল চাষ, তার সিস্টেমটাই আলাদা। আবার এক ধরনের চাষ হচ্ছে বাণিজ্যিক ভিত্তিক ফুল চাষ, যা চাষিরা হচ্ছে ফুল চাষ করে সেখানে লাভ পেতে পারে।
1: ঠিক।
2: এবারে বাগানে যখন আমরা ফুল চাষ করব বা টবে ফুল চাষ করব, সেক্ষেত্রে আমাদের ফুল তৈরি করার, চারা তৈরি করার আগে আমাদের একটা কাজ করতে হবে যে আমরা কি করে চারা তৈরি করব, তার যে বেডের একটা প্রিপারেশন দরকার। সে বেডটা কি হবে, না 3 ফুট চওড়া এবং লম্বা হবে 10 ফুট, এরকম ধরনের একটা বেড তৈরি করব। তাতে কি হবে, মাটি থাকবে, মাটির সঙ্গে গোবর সার থাকবে। প্রতি বর্গ মিটারে আমরা 5 কিলো গোবর সার, 100 গ্রাম নিম খোল, 100 গ্রাম সরষের খোল, 100 গ্রাম চুন, এই ধরনের সারগুলোকে দিয়ে মাটিটা আমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা 1 সপ্তাহ যাবত মাটিটাকে ফেলে রেখে দেব,
1: জৈব সার মূলত।
2: তারপরে কি করবো, ভালো করে লেবেল করে নেওয়ার পরে আমরা বীজগুলোকে 2 ঘন্টা রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে হালকা ঠান্ডা করে তারপরে বীজটাকে আমরা ওই বেডের উপরে সোয়িং করব।
1: বেশ।
2: তারপরে যখন হয়ে গেল সোয়িং করা, তার উপরে আমরা আবার হচ্ছে শুকনো পচা গোবর সার দিয়ে আমরা ওই বীজগুলোকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর প্রত্যেক দিন সকালে কিন্তু আমরা ওই বেডেতে জল দেব। এইভাবে জল দিয়ে থাকলে 7-8 দিনের মধ্যে চারাগুলো বেরিয়ে পড়বে। এবারে বেরোনোর পর

0: সঙ্গে সঙ্গে দেখবেন কিছু চারা কেটে যাওয়ার চান্স থাকে, পচে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। সেই যেমন ধরুন থাইফিনেট মিথাইল 1 গ্রাম প্রতি লিটার জলে, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের দিতে হবে ডাইফেনকোনাজল 1 ml প্রতি লিটার জলে দিয়ে ভালো করে চারাটাকে শোধন করে নিতে হবে। এবারে দেখা যায় চারাটার ভালো গ্রোথ হচ্ছে না, ভালো মতো আসছে না, সেক্ষেত্রে কী করতে হবে, 15 দিন পরে চারা যখন বেরিয়ে গেল তার 15 দিন পরে আমাদের NPK 19-19-19 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমাদের চারাতে দিতে হবে, যাতে চারা খাওয়ারটা পায় ভালো করে, এবং 22 দিনের মাথায় আমরা চারাকে তুলে এবারে জমিতে লাগাতে পারি। সেক্ষেত্রে জমিতে যখন লাগাতে যাব তার আগে কিন্তু আমাদের একটা জিনিস করতে হবে, জমিটা ভালো করে তৈরি করে নিতে হবে, নাহলে কিন্তু আমরা চারা লাগাতে পারবো না। সেক্ষেত্রে প্রতি বিঘাতে যদি আমরা ধরে থাকি তো সেখানে প্রায় NPK 10-26-26 100 কিলো, নিম খোল 50 কিলো, সর্ষের খোল 50 কিলো, এবং আমরা কিছু অনুখাদ্য 5 কিলো মতো প্রতি বিঘাতে দিয়ে তারপরে আমরা চারাটা লাগাবো। চারাটা কিন্তু আমরা লাগাবো বিকেলের দিকে, কখনোই আমরা সকালের দিকে কিন্তু চারা লাগাবো না। চারা লাগানোর পর প্রত্যেক দিন সকালে আমরা জল দেবো, জলটা কিন্তু সকালে দিতে হবে, কখনোই দুপুরে অথবা বিকেলে জল দেওয়া যাবে না, কারণ ওই সময় মাটি খুব মাটির উষ্ণতা অনেক বেশি থাকে, যার ফলে কী হবে, চারাতে জল দিলে কী হবে, গাছ পচে যাওয়ার চান্স থাকে, সেই জন্য জলটা আমরা ওইভাবে দেব।
1: মানে এটা বাগানে বা টবের ক্ষেত্রে এইভাবে করব। আচ্ছা,
0: এবার টবের ক্ষেত্রে কিন্তু আমরা একটু অন্যভাবে ভাবতে হবে, কারণ টবের ক্ষেত্রে চারাটা আমরা যেহেতুখানে একটা সুযোগ থাকছে, আমি টবটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবো, সেই জন্য টবে চারাটা লাগানোর পরেই আমাদের আমি 2-3 দিন ছায়া জায়গাতে রাখতে পার হবে, তারপরে আমি নিয়ে এসে রোদ্রুতে রাখলে সেই চারাটা কিন্তু ভালো থাকবে। কিন্তু টবে কি কি দেওয়া দরকার, এক একটা টবের জন্য 1/2 কিলো করে গোবর সার এবং 2.5 গ্রাম করে ইউরিয়া, 2.5 গ্রাম করে ফসফেট এবং 2.5 গ্রাম করে পটাশ, তার সঙ্গে 25 গ্রাম নিম খোল এবং 25 গ্রাম সর্ষের খোল, ওটার সঙ্গে মিশিয়ে তবে গিয়ে আমরা চারাটাকে লাগাতে পারবো।
1: সেক্ষেত্রে কোন কোন চারা বা কোন কোন ফুলকে আমরা বেছে নেব বাগানে বা টবে চাষ করার জন্য?
0: টবে চাষ করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে গ্যালাডিয়া, পিটুনিয়া, জিনিয়া, কসমস, সূর্যমুখী, হরগৌরী, বোতাম ফুল, টিথোনিয়া, নয়নতারা, পটুলেকা, কোরিওপসিস এবং গাঁদা। এই ধরনের যে গরমকালে যেসব ফুলগুলো হয় সেগুলোকে আমরা লাগাতে পারি। তবে এবার আসি যেটা, এর তো গেল যারা ফুল ভালোবাসেন বা বাড়ির সামনে বাগান করছেন বা টবে যারা কি করছেন,
1: মানে শখে যারা বাগান করেন, হ্যাঁ,
0: কিন্তু যারা বাণিজ্যিক ভিত্তিক চাষ করবেন সেক্ষেত্রে বলবো এই সময় কিন্তু রজনীগন্ধা লাগানোর খুব ভালো সময়, কারণ আমাদের এই মার্চের শেষের দিক থেকে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে আমাদের রজনীগন্ধা লাগাতে হবে। এই রজনীগন্ধা লাগাতে গেলে ভালো জাত কিন্তু চয়ন করতে হবে। সেক্ষেত্রে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কতগুলো জাত তৈরি করেছে, যেমন বিধান স্নিগ্ধা, বিধান উজ্জ্বল, বিধান পার্ল, বিধান স্টার এবং বিধান সুপ্রিম বলে, এই জাতগুলোকে কিন্তু চাষি ভাইরা নিয়ে গিয়ে তাদের মাঠে লাগাতে পারেন। এইগুলো কিন্তু উচ্চ ফলনশীল এবং এর কিন্তু বাজারে বেশ ভালো চাহিদা রয়েছে।
1: হ্যাঁ, এবং এই যে রজনীগন্ধার কথা আপনি বললেন, যখন বাজারে রজনীগন্ধার মালা কিনতে যাচ্ছি বা রজনীগন্ধা ফুল কিনতে যাচ্ছি, তখন দেখছি যে এই যে অনেকগুলো জাতের কথা বললেন বলে এটা আমারও মাথায় এলো, যে কখনো দেখছি একটা হয়তো একদম ধপধপে সাদা এক পাটির, আবার কোনোটা দেখছি একটু মোটা গোটের মতন, মানে এগুলো কি সেই জাতের উপরেই নির্ভর করে?
0: একদম, এগুলো জাতের উপরে নির্ভর করে, বিভিন্ন জাতের বিভিন্ন রকম, ধরুন একটা জাতে আমরা যেমন বিধান স্নিগ্ধা এটাকে আমরা বলি সিঙ্গেল ফুল, আবার দেখবেন অনেকগুলো ডবল ফুল আছে, যেমন বিধান পাল, বিধান স্টার, এগুলো কিন্তু ডবল ফুল। ডবল ফুলগুলো সাধারণত কাঠফ্লাওয়ার হিসাবে, ছেদন ফুল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, আর যেগুলো সিঙ্গেল ফুল সেগুলো লুজ ফ্লাওয়ার বা আলগা ফুল হিসাবে আমরা চাষি ভাইরা ব্যবহার করে থাকি। এবার আসি, শুধু তো রজনীগন্ধা গেল, এরপর আমরা গোল্ডেন ডট বলে এখন দেখবেন হলুদ রঙের একটা ফুল বাজারে কাঠফ্লাওয়ার হিসাবে আসে, ওটাও কিন্তু এই সময় লাগানোর যায়। আরেকটা আছে, আর অনেকগুলো আছে যেগুলো লুজ ফ্লাওয়ার হিসাবে করা হয়, বেল ফুল, যেমন
1: বেল
0: ফুল, বেল, জুঁই, গাঁদা, এইগুলো কিন্তু এই সময় লাগানো যেতে পারে।
1: গাঁদা তো সারা বছরই মোটামুটি চাহিদা থাকে,
0: সারা বছরই মোটামুটি চাহিদা থাকে। এবার আসি, অনেকে দেখবেন এই সময় জারবেরা, যারা পলিহাউসের মধ্যে জারবেরা করছেন তারাও এই সময় কিন্তু তাদেরও অনেক পরিচর্যা লাগে। যেমন ধরুন জারবেরা বেড যারা এখন পলিহাউসের মধ্যে করবেন, সেই বেড তৈরি করতে গেলে বেডের সাইজ হবে 2 ফুট এবং বেডের উচ্চতা হবে 1.5 ফুট, এবং প্রতিটি বেডের জন্য

0: কি সার দেওয়া প্রয়োজন, বিশেষ করে যারা বেড তৈরি করছেন পলি হাউসের মধ্যে, প্রতি বর্গ মিটারে 5 কিলো করে পচা গোবর সার, 3 কিলো করে ধানের তুষ, 200 গ্রাম নিম খোল, 200 গ্রাম সর্ষের খোল, 200 গ্রাম হাড় সার এবং 5 গ্রাম করে বায়োজাইম, এই সারগুলোকে ওর মধ্যে দিয়ে দেওয়ার পরেই প্রায় 15 দিন পর্যন্ত ফেলে রেখে দিতে হবে। দেওয়ার পরে আমরা হাইড্রোজেন পারক্সাইড বা সিলভার হাইড্রোজেন পারক্সাইড এর বা ফর্মালডিহাইড 10 ml প্রতি লিটার জলে দিয়ে আমরা বেডটাকে ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার পরে তারপরে যে সাইজটা বললাম সেই সাইজে আমাদের বেড বানাতে হবে, তবে গিয়ে আমরা চারা যদি লাগাই তাহলে সেই চারা অনেক সুস্থ থাকবে। এবং এটাই কিন্তু খুব ভালো সময় যে সময় আমরা জারবেরার বেড তৈরি করতে।
1: জারবেরারও এখন খুব বেশি চাহিদা রয়েছে।
0: হ্যাঁ, পশ্চিমবঙ্গে জারবেরার চাষের সম্ভাবনা রয়েছে এবং চাষ করছেন প্রায় পশ্চিমবঙ্গে 50 খানা পলি হাউস, প্রায় 1.25 বিঘা করে একটা পলি হাউস, এই পলি হাউসে জারবেরার চাষ হচ্ছে।
1: আর কি কি ফুল গরমকালে চাষ করলে ভালো হবে? আপনি তো চারা তৈরির কথা আমাদের বলেই দিলেন, সেই সঙ্গে যদি একটু বলে দেন যে কি কি সতর্কতাও নিতে হবে সেটা যদি একটু বলেন।
0: সতর্কতা বলতে চারাটা লাগানোর পরে তারপরে পরিচর্যা থাকে, সেই পরিচর্যা হচ্ছে সপ্তাহে 2 বার জল দিতে হবে এবং চাপান সার হিসাবে বিভিন্নভাবে, যেমন হচ্ছে ধরুন গাঁদার ক্ষেত্রে 30 দিনের মাথায় এবং 45 দিনের মাথায় চাপান সার দিতে হবে, আবার রজনীগন্ধার ক্ষেত্রে 30, 60 এবং 90 দিনের মাথায় চাপান সার দিতে হবে। তো এদের সারের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রপের ক্ষেত্রে, যেমন টিউবরেজের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 50 কিলো 10-26 NPK সার, তার সঙ্গে 20 কিলো সর্ষের খোল, 20 কিলো নিম খোল, এই সারটা চাপান সার হিসাবে 3 বার দিতে হবে। আবার গাঁদার ক্ষেত্রে আমরা দেখেছি চাপান সারটা একটু তুলনামূলকভাবে কম দিতে হবে, কারণ যেহেতু আমাদের এটা 3 মাসের ক্রপ, সেজন্য আমরা এখানে গাঁদাতে দেব 20 কিলো ইউরিয়া এবং 10 কিলো নিম খোল এবং 10 কিলো সর্ষের খোল দিয়ে মাটিতে চাপা দেবো। সুতাই নয়, এক্ষেত্রে কিছু অনুখাদ্যও দিতে হবে, যেমন প্রতি বিঘাতে 2 কিলো করে অনুখাদ্য দেওয়া দরকার। ইদানিংকালে অনেকগুলো ভালো ভালো খাবার বেরিয়েছে গাছের জন্য, যেমন ধরুন বুস্টার টু 1 ml প্রতি লিটার জলেগুলো স্প্রে করলে গাছ খুব ভালো থাকে, বা বাম্পার 0.25 গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পেতে পারি। ফালবিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড এবং সিউড এক্সট্রাক্ট বলে সাগরিকার, এই ধরনের যে খাবারগুলো এসছে গাছে দেওয়ার জন্য সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি ভালো ফুল পেতে গেলে।
1: মানে এটা সার্বিকভাবে সব রকম গ্রীষ্মকালীন ফুলের ক্ষেত্রেই লাগছে এগুলো?
0: একদম একদম।
1: বেশ, আর যেটা আরো একটা বড় কথা যে সর্ষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, আবার ফুলের ক্ষেত্রে তো একটু বেশিই দেখতে পাই, সেটা হচ্ছে পোকা, পোকার আক্রমণ, এবং সেই সঙ্গে আমি রোগের কথাটাও জানতে চাইবো যে এর থেকে কি করে চাষি ভাইরা বাঁচবেন।
0: হ্যাঁ, রোগ পোকা তো ইদানিংকালে গরমকালে, বিশেষ করে শীতকালে যতটা রোগ পোকা হয় তার তুলনায় গরমকালে কিন্তু রোগ পোকার প্রাদুর্ভাব বেশি দেখতে পাওয়া যায়। ইদানিংকালে আপনি দেখতে পাবেন যে চাষি ভাইরা খুব যেটা অসুবিধায় পড়েছেন সেটা হলো গাঁদার, যে যখন গাছটা গ্রো করছে, লাগানো হচ্ছে, তখন দেখতে পেয়েছি পাতাগুলো খুব ছোট হয়ে যায়, ছোট হয়ে ফুল কুঁকড়ে যায়, ফুল ভালো হতে চায় না। চাষি ভাইরা খুব আমাকে বারবার ধরে অনেকবার ফোন করেন, তো এক্ষেত্রে আমি 4টে স্টেপ বলছি। প্রথম হচ্ছে চারাগুলোকে লাগানোর সময়, যখন এখন কাটিংয়ের চারা লাগাচ্ছেন সে সময় আপনাদের স্ট্রেপটোমাইসিন অথবা টেট্রাসাইক্লিন এই ধরনের ওষুধ বাজারে এখন পাওয়া যায়, 6 গ্রামের প্যাকেট পাওয়া যায়, এটা 10 লিটার জলের মধ্যে মিক্সড করে দেওয়ার পরে পুরো কাটিংয়ের চারাকে ওর মধ্যে চলে 1/2 ঘন্টা চুবিয়ে রাখতে হবে। চুবিয়ে রাখার পরে তারপরে চারা লাগানো হলো, লাগানোর পরে 7 দিনের মাথায় অ্যামেস্টার 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিতে হবে। দেওয়ার পরে ঠিক 15 দিনের মাথায় সুমিপ্রেমট 1.5 ml প্রতি লিটার জলে গুলে একবার স্প্রে করে দিতে হবে, এবং 22 দিনের মাথায় সোনাটা অথবা বাম্পার এই ধরনের যে ওষুধগুলো আছে এগুলো 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে গাছ একদম ঝকঝকে চকচকে থাকবে। এই 4টে স্টেপ যদি আমরা করতে পারি তাহলে দেখবো যে আমাদের গাঁদা গাছ খুব ভালো থাকবে। এছাড়া এই সময় দেখতে পাওয়া যায় যে রজনীগন্ধার ক্ষেত্রে দেখবেন পাতা একদম চুঁয়ে গেছে, ঝলসে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ডাইফেনকোনা জল, যেটা স্কোর বাজারে পাওয়া যায় 1 ml প্রতি লিটার জলে, তার সঙ্গে ম্যানকোজেব 2 গ্রাম প্রতি লিটার জলে, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে এই যে ঝলসে যাওয়া যে রজনীগন্ধা সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। জারবেরার ক্ষেত্রে কিন্তু যেই শীত চলে গেল, এই গরম পড়ছে যখন, তখন কিন্তু মাকড়ের প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এবং পাতাগুলোকে এমনভাবে করে দেয় পাতাগুলো মুড়ে যায়, শক্ত হয়ে

0: যেটা হচ্ছে ডাইকোফল 2.5 ml প্রতি লিটার জলে, যেটাকে আমরা বাজারে কেলথেন হিসেবে পাই, এটা দিতে পারি। অথবা যদি ডাইকোফল না পাওয়া যায়, সাইপ্রোম্যাসিফেন যেটা আমরা বাজারে বলি অ্যানকোন্ডা, সেটাকে হচ্ছে 1.5 ml প্রতি লিটার জলে স্প্রে করতে পারি। যদি এটাও না পাওয়া যায় তাহলে ডাইফেনথিউরন, যেটা বাজারে পেগাসাস হিসেবে পাওয়া যায়, সেটাকে আমরা 1 gram প্রতি লিটার জলে স্প্রে করতে পারি।
1: বেশ, এবার আমি একটু বলি আমার এটা নিজের একটা চোখে দেখা একটা জিনিস, এবং আমি নিজেই এটা জানতে চাইছি, কৌতূহল বলতে পারেন, যে আমি দেখেছি অনেক সময় জবা ফুল তো খুব লাগে, জবা ফুল প্রত্যেকটা বাড়িতে লাগে, পুজো অর্চনায় লাগে, এবং এই ফুল বাজারেও এর চাহিদা রয়েছে। জবা গাছে বিশেষ করে ঠিক এই সময়টায় দেখা যাচ্ছে যে জবা গাছের কাণ্ডটাতে, পাতাটাতে সাদা সাদা গুড়ি গুড়ি গুড়ি হয়ে গেছে, আঠালো টাইপের, এবং ফুলের ডান্টেটাতেও হয়েছে। তাহলে এইটা কি কি অসুখ, বা এই এই অসুখ কি অন্যান্য ফুলেও হতে পারে? সেক্ষেত্রে কিভাবে সেটা থেকে বাঁচা যাবে? ফুলটাও ছোট হয়ে যাচ্ছে,
0: ফুল ছোট হয়ে যায়, গাছ বেটে হয়ে যায়, গাছে গ্রোথ থাকে না, গাছ ঝিমিয়ে যায়, এবং দেখা যায় খুব ডগার দিকে বেশি হয়। এটাকে আমরা বলি দয়ে পোকা, ধপধপে সাদা রঙের পোকা, খুব একদম গাছের যে ছাল সেই ছালের সঙ্গে চিপকে বসে থাকে, টেনেও তোলা যায় না ওকে,
1: আঠালো
0: একদম। এটাকে দৈলাজ প্রোফেক্স সুপার বলে একটা ওষুধ আছে, এটাকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে 24 ঘন্টার মধ্যে সমস্ত পোকাগুলো ঝরে নিচের দিকে পড়ে যাবে।
1: তো এইটা কি শুধুই জবা গাছের ক্ষেত্রে হয় নাকি অন্য অন্য ফুল গাছের ক্ষেত্রেও হচ্ছে?
0: যেমন ধরুন বেল ফুলে এটা হয়, তো এছাড়াও আমরা দেখেছি জারবিরাতেও হয়। তো এই মেলিবাগ কিন্তু এই গরমের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ফুল গাছের মধ্যে কিন্তু স্প্রে করে, ছড়িয়ে পড়ে। তো একে কিন্তু খুব ইকোতে ইদানিংকালে আমরা দেখেছি গাঁদা ফুলে ক্ষেত্রে পাতা দেখবেন বালি বালি হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো যে ফিপ্রোনিল বলে একটা ওষুধ আছে, রিজেন্ট বাজারে পাওয়া যায়, 1.5 ml প্রতি লিটার জলে এগুলো স্প্রে করতে হবে। যদি এটা না পাওয়া যায় তাহলে ইমিডাক্লোরোপিড বা কনফিডার বাজারে পাওয়া যায়, 0.5 ml প্রতি লিটার জলে এগুলো স্প্রে করলে কিন্তু এটাকে ভালো পাওয়া যাবে। এটা অ্যাকচুয়ালি চষি পোকা বলে, থ্রিপস বলে একটা আমাদের আছে, যে পাতাটাকে একদম ঝরঝরে করে দেয়।
1: মানে গাঁদা ফুলের গাছের যে পাতাগুলো একটু কালচে কালচে হয়ে আস্তে আস্তে সেটা ঝরে পড়ার মতন হয়, তাই তো?
0: ঝরে পড়ার মতন। ইভিন দেখা যায় যে কিছু কিছু পোকা আছে যে ফুলের যে কুঁড়ি আছে, কুঁড়ির মধ্যে ঢুকে গিয়ে পুরো কুঁড়ির ভিতরে খেয়ে ফেলে। তো এইসব পোকাগুলোকে কন্ট্রোল করতে স্পিনোস্যাড বা বাজারে ট্রেসার হিসাবে যেটা পাওয়া যায়, সেটা 0.2 ml প্রতি লিটার জলে গুলো স্প্রে করলে খুব ভালো হয়। ইভিন দেখা যায় যদি খুব বেশি বৃষ্টি হয়ে যায়, দেখা যায় অনেক আছে গোড়া পচা রোগ থেকে গেছে, তো সেক্ষেত্রে বলবো যে থায়োফিনের মিথাইল 1 gram, যেটা আমরা বলবো রোকো, তার সঙ্গে ক্লোরোথ্যানোলিল 2 gram প্রতি লিটার জলে গুলে গাছের গোড়ায় যদি দেওয়া যায়, তাহলে দেখা যাবে গোড়া পচা রোগটা আর হবে না।
1: এবারে যেটা জানতে চাইবো যে আমাদের যে চাষি ভাইরা ফুল চাষ করছেন, তাদের ক্ষেত্রে কোন কোন ফুল চাষ এই গ্রীষ্মকালে করলে তারা সত্যি সত্যি লাভবান হতে পারবেন, দিনের শেষে তাদের মুখে হাসি ফুটবে?
0: আলগা ফুল হিসাবে যদি আমরা চাষ করে থাকি তাহলে আমি বলবো বেল ফুল, গাঁদা ফুল এবং হরগৌরী এবং সূর্যমুখী, এই ধরনের ফুলগুলো আলগা ফুল হিসাবে চাষ করলে কিন্তু ভালো লোক পাওয়া যায়। যেমন ধরুন গাঁদা ফুলের ক্ষেত্রে বলি, 1 বিঘা জায়গাতে 25,000 টাকা খরচা করে 50-60,000 টাকা পর্যন্ত আমরা ফুল বিক্রি করতে পারি। বেল ফুলে 1 বিঘা জায়গাতে খরচা হবে প্রায় 50,000 টাকা মতো, কিন্তু আমরা ফুল বিক্রি করতে পারি 1.5 lakh টাকা পর্যন্ত প্রতি বিঘা থেকে ফুল আমরা পেতে পারি।
1: আচ্ছা,
0: আবার ধরুন যদি রজনীগন্ধা হয়, রজনীগন্ধাতে 1 বিঘাতে খরচা হয়ে যায় প্রায় 80-1 lakh টাকা।
1: হ্যাঁ,
0: সেখানে আমরা 2 বছরে 2 lakh থেকে 2.5 lakh, 3 lakh টাকা পর্যন্ত ফুল বিক্রি করতে পারি। তারপরে ধরুন গোল্ডেন ডট, এখন খুব দেখবেন গরমকালে একমাত্র কাঠফুল, খুব গোল্ডেন ডট হলুদ রঙের এক ধরনের ফুল, সেটা বাজারে আসে, সেটা তো আমরা দেখেছি প্রায় 40-50,000 টাকা বিঘাতে খরচা করে প্রায় 1-1.5 lakh টাকা ফুল বিক্রি করা যেতে পারে। এছাড়াও যেমন ধরুন হরগৌরী ফুল বললাম, হরগৌরী ফুলে হচ্ছে ওরকমই গাঁদা ফুলের মতো, ওই 25-30,000 টাকা বিঘাতে খরচা করে 50-60-70,000 টাকা পর্যন্ত ফুল পাওয়া যেতে পারে। ইভিন ইদানিংকালে অনেকে সূর্যমুখী চাষ করছে, ছোট ছোট সূর্যমুখী যেটা হচ্ছে লুজ ফ্লাওয়ার হিসেবে বিক্রি হয়, গাঁদা, এই যে যখন গাঁদার সঙ্গে আমরা মালা তৈরি করি তার সঙ্গে সূর্যমুখী ফুল দেওয়া হয়, দিয়ে করা হয়, বা ইভিন রজনীগন্ধা যখন আমরা মালা করছি তার সঙ্গে সূর্যমুখী ফুল দেওয়া
1: হয়,
0: ডেকোরেশনের কাজে বিভিন্ন রকম সূর্যমুখী ফুল ব্যবহার করা হয়ে থাকে। তো এই ফুলগুলো আমরা চাষ করতে পারি, তাতে আমাদের লাভ খারাপ থাকে না, ভালোই থাকে।
1: সেক্ষেত্রে বলি যে আপনাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আপনার যে ডিপার্টমেন্ট রয়েছে, সেইখানে কি এই চাষের জন্য বিশেষ কোনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বা চাষি ভাইরা সেখানে গেলে আপনাদের যে জাতগুলোর কথা আপনারা

0: বলছিলেন সেই জাতগুলো থেকে নিয়ে তারা যদি চাষ করেন তাহলে কি তারা বিশেষ লাভবান হবেন? কিভাবে তারা যোগাযোগ করবেন?
1: আমাদের ওখানে আসতে হবে, ইউনিভার্সিটিতে এসে ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে। ডিপার্টমেন্টে যোগাযোগ করলে তাহলে আমরা সমস্ত ধরনের কি ধরনের চারা পাওয়া যায়, কী ধরনের কন্দ পাওয়া যায়, কী ধরনের কাটিং পাওয়া যায় সেগুলো আমরা সাজেশান দিই এবং আমাদের পাশে যেটুকু থাকে আমরা চাষিবাদী দেওয়ার ব্যবস্থা করি। আমাদের ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার হচ্ছে 78 72 66 51 34, এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি ফুল সম্বন্ধীয় যাবতীয় গাছ চারা কোথায় পাওয়া যেতে পারে আমরা কিছুটা দিতে পারি, অথবা বাইরে কোথাও পাওয়া যেতে পারে সেই সম্বন্ধে আমরা ওয়াকিবহল এবং চাষি ভাইদের সাহায্য করতে পারি।
0: তাহলে চাষি ভাইরা, আমরা আজকে শুনলাম মোটামুটি ভাবে যে গ্রীষ্মকালে কি কি ফুল আপনারা চাষ করতে পারেন সে সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদের দিলেন ডক্টর চৌধুরী। আর তার সঙ্গে উনি এটাও বললেন যে আপনারা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওনার ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে বা কোনো জাত সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে সেটা করতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে ওনার ফোন নাম্বারটা আরও একবার আমি আপনাদেরকে বলে দিই, 7872665134। আর একবার বলি, লিখে নিন সকলে, 7872665134। এই নম্বরে আপনারা কিন্তু সরাসরি ডক্টর চৌধুরীর সঙ্গে কথা বলতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো অসুবিধে থাকলে সবটা আপনারা জানাতে পারেন। এবং যারা গ্রীষ্মকালে ফুল চাষ করছেন তারা কি কি উদ্যোগ নিতে পারেন সেই রকম পরামর্শ ওনার কাছ থেকে নিতে পারেন। এবারে আমি ডক্টর চৌধুরী, মোটামুটি আমরা তো ফুল চাষ করা এবং তার রোগ পোকা সবকিছুই জানলাম, কিন্তু সেখান থেকে যেটা আর একটা কথা সেটা হচ্ছে যে এই ফুল চাষ করার পরে সেটাকে আমরা কি করে বাজারজাতকরণ করব, কারণ পশ্চিমবঙ্গের এই ফুলের চাহিদা বাইরেও আছে সেটা আমরা প্রত্যেকেই জানি।
1: আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ফুলের বাজার হচ্ছে মল্লিকঘাট, এছাড়াও আছে দেউলিয়া বাজার, তারপরে রয়েছে বড় বাজারের মধ্যে রানাঘাট এরিয়াতে আছে, কৃষ্ণনগরে আছে, ঠাকুরনগরে আছে, এইসব যে বাজারগুলো আছে সেই বাজার থেকে সাধারণত ফুল চাষি ভাইয়েরা নিয়ে আসেন, গাড়িতে করে নিয়ে আসেন, নিয়ে করে এখানে বিক্রি করেন এবং এখান থেকে ফুল আমাদের বিভিন্ন রাজ্যে যায়, বিশেষ করে উড়িষ্যা আর বাংলাদেশে কিছু ফুল যায়, নেপাল কিছু ফুল যায় এবং মধ্যপ্রদেশ। ফুলের চেয়ে বেশি যেটা সবজি আর বেশি জিনিস যায় সেটা হচ্ছে এখান থেকে প্রচুর চারা যায়। যেমন ধরুন হচ্ছে গাঁদা ফুলের চারা, যদি আমরা দেখি যে সারা ভারতবর্ষে প্রায় 170,000 হেক্টর জমিতে ফুল চাষ হয় গাঁদা চাষ, তার 80% চারা কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হয়।
0: আচ্ছা।
1: এবং এখানে খুব কয়েকটা বড় বড় নার্সারি আছে যারা এক এক জায়গাতে 30-40 বিঘা করে শুধু গাঁদার চারা তৈরি করে থাকেন, প্রত্যেক দিন কয়েক লক্ষ করে চারা তৈরি করেন এবং সেই চারাগুলোকে এখান থেকে প্যাকিং হয়ে এবং খুব কম দামে, প্রতিটি চারার দাম 50-40 পয়সা এরকম করে বিক্রি হয়, এই চারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। শুধু এটা নয়, এটা চন্দ্রমল্লিকা চারাও কিন্তু সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ থেকে যায়। তো গাঁদা এবং চন্দ্রমল্লিকা এবং রজনীগন্ধার বাল্ব, আমরা রজনীগন্ধার যে বাল্ব সেটা হচ্ছে বিভিন্ন স্টেট আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে গেছে, বিশেষ করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, গুজরাট এবং আমাদের যেই জাতগুলো ডেভেলপ আমরা করেছি এই জাতগুলোর সঙ্গে গুজরাট সরকারের এবং আসাম সরকারের সঙ্গে একটা মৌ হয়েছে, যে মৌতে আমাদের জাতগুলো ওরা ব্যবহার করতে পারবে।
0: বেশ, তার মানে ফুলের বাজার অন্তত পশ্চিমবঙ্গে যে চাষি ভাইরা ফুল চাষ করছেন তাদের কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেশ একটা উন্নতির দিকেই যেতে পারে, তাই তো? মানে তারা সাফল্য পেতে পারে, দিনের শেষে হাসিটা তারা হাসতে পারেন, লাভবানও হতে পারেন।
1: আজ থেকে যদি আমরা 10 বছর পিছনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তখন কিন্তু গরিব চাষিরাই ফুল চাষ করত। ইদানিংকালে যারা ধনী চাষি, যাদের হাতে পয়সা আছে, তারাই কিন্তু ফুল চাষ করছে। তার কারণ হচ্ছে ফুলের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক বেশি, যেখানে ধান চাষ করতে গেলে বিঘেতে 15,000 টাকা খরচা হয় সেখানে কিন্তু মিনিমাম গাঁদা চাষ করতে গেলে 25,000 টাকা খরচা হচ্ছে, রজনীগন্ধা চাষ করতে গেলে 80-100,000 টাকা খরচা হচ্ছে, চন্দ্রমল্লিকা চাষে 80-100,000 টাকা খরচা, 60-70,000 টাকা প্রথম লাগে গোলাপ চাষ করতে গিয়ে, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক বেশি। সেই জন্য এখন ধনী চাষিরা এই চাষের পক্ষে চলে আসছে এবং এখানে বেশি লাভ আছে বলে

0: ধনী চাষিরা এখানে এসে এই চাষের জন্য বেশি হচ্ছে অগ্রণ ভূমিকা পালন করছে।
1: তার মানে ইনভেস্ট করা সত্ত্বেও, বেশি ইনভেস্ট করা সত্ত্বেও এই যে চাষ, তার আজকের দিনে দাঁড়িয়ে আপরাইজিং কার্ভ একটা রয়েছে, তাই তো? মানে আমরা উন্নতি করতে পারছি।
0: ঠিক।
1: তো পশ্চিমবঙ্গের ফুল এখন তো আপনি যেমন বলছেন যে বিভিন্ন রাজ্যে যাচ্ছে, আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেখানে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বিদেশেও তার বাজার রয়েছে, তাই তো?
0: হ্যাঁ, একদম। বিশেষ করে শীতকালে, শীতকালে কি হয়, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রচুর ঠান্ডা থাকার জন্য ওনারা কিন্তু ফুল উৎপন্ন করতে পারেন না। এবং সব যে ফেস্টিভ্যালগুলো আছে, 1 জানুয়ারি, 25th ডিসেম্বর, তারপরে হচ্ছে 14th ফেব্রুয়ারি, এই যে ফেস্টিভ্যালগুলো আছে, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ওদের ফুল লাগে, কিন্তু ওরা ফুল তৈরি করতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে অনেক রকমের ফুল কিন্তু বিদেশে যায়। তাই এছাড়াও মিডিল ইস্টে, যেটা আমাদের ধরুন ইরান, ইরাক, এইসব এরিয়াতে কিন্তু আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে ফুল যায়। তো এটা ছাড়াও নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে, এইসব দেশেও কিন্তু আমাদের এখান থেকে ফুল যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যায়ও।
1: বেশ, তাহলে একটা কথা খুব পরিষ্কার বন্ধুরা, যে ফুল চাষ করে কিন্তু এখন আর কাউকে দুঃখ করতে হবে না, শেষ হাসি কিন্তু আপনারা হাসতে পারবেন, কারণ আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গের ফুল চাষের সম্ভাবনা বা ভবিষ্যৎ যেটাই বলুন না কেন, সেটা কিন্তু ভীষণ ভীষণ ওই রঙিন ফুলের মতোই উজ্জ্বল। এই বলি আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। আমরা আজকে কথা বললাম গ্রীষ্মকালীন ফুল চাষ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী, এবং সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: রিল ও রিয়েল সম্পূর্ণ দুটি ভিন্ন পথে তিনি হেঁটে গিয়েছেন, দুটি ভিন্ন সাফল্যের লক্ষ্যে। তার দৈহিক সৌন্দর্য, কণ্ঠমাধুর্য আর পৌরুষ তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য অভিনেতার জায়গায়। অভিনেতা, সংগ্রাহক, প্রাচীন ইতিহাসপ্রেমী এই মানুষটি মৃত্যুর কিছুদিন আগে তার বহুমূল্য শখানেক গণেশ মূর্তির সংগ্রহ ভারতীয় জাদুঘরে দান করে যান, যা বিক্রি করলে তিনি কোটি কোটি টাকা পেতে পারতেন। আজ তার জন্মদিনে হারানো দিনের গান তৈরি হবে সেই অপার ব্যক্তিত্ব বসন্ত চৌধুরীর ছবির কথায় গানে। তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে সঙ্গে থাকবে পাপড়ি ভট্টাচার্য। আজ রাত ঠিক 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: অনুষ্ঠানে শুনবেন কথিকা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম চক্রবর্তী।
1: নভেম্বর মাস, গরমের দিন শেষ, তাপমাত্রা নিম্নগামী, শেষ রাতে গায়ে একটা পাতলা চাদর নিতে হয়, আর সকালবেলা বা সন্ধ্যাবেলা হিমেল হাওয়ার স্পর্শ বুঝিয়ে দেয় যে শীতকাল আসতে বেশি দেরি নেই। সবার মনেই একটা খুশি খুশি ভাব, শীতকাল মানেই তো পিকনিক আর কেক খাবার মরশুম, তাই শীতকালকে আহ্বান জানাতে রোদে দেওয়া হচ্ছে পশমের গরম জামাকাপড়। কিন্তু রবীন্দ্রবাবুর মনে কোনো আনন্দ নেই, বরং তিনি চাপা উৎকণ্ঠায় আশঙ্কায় রয়েছেন, কারণ তিনি জানেন যে এই ঠান্ডা বাতাস তার শরীরে শ্বাসনালী দিয়ে ঢুকতে থাকলেই শুরু হবে নাক দিয়ে জল পড়া, আর তারপরই শুরু হবে শ্বাসকষ্ট, চলতি কথায় যাকে আমরা বলি হাঁপানি বা অ্যাজমা। মানব সমাজে এই হাঁপানির অস্তিত্ব ঐতিহাসিকভাবে প্রথম পাওয়া যায় খ্রিস্টপূর্ব 2600 সালে। খ্রিস্টপূর্ব প্রায় 450 বছর আগে বিখ্যাত দার্শনিক, চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটিস এই রোগটির নামকরণ করেন অ্যাজমা, গ্রিক ভাষায় যার অর্থ হল দ্রুত শ্বাসপ্রশ্বাস নেওয়া। বর্তমান সময়ে গোটা পৃথিবীর নিরিখে এটি অন্যতম একটি রোগ যাতে প্রায় 30 কোটি মানুষ আক্রান্ত হন, যার মধ্যে প্রায় 250,000 মানুষ মারা যান। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও এটি একটি গুরুতর অসুখ হিসেবে চিকিৎসকদের ও রোগীদের চিন্তার কারণ হয়ে ওঠে। এবার দেখে নেওয়া যাক কী কী কারণে হাঁপানি হয়। সাধারণভাবে দেখা যায় যে বংশগতভাবে পরিবারের কারো হাঁপানি হলে সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে বাহিত হয়, অর্থাৎ এর একটা জিন ঘটিত সংযোগসূত্র আছে। এরপরেই যে কারণটি এই রোগের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকে তা হল বিভিন্ন বস্তু থেকে অ্যালার্জি, ঠান্ডা হওয়ার কথা আগেই বলেছি, এছাড়াও ঘরের জমে থাকা ধুলোবালিতে স্থান পাওয়া ছোট ছোট পোকামাকড়, গৃহপালিত কুকুর বা বিড়ালের লোম, বাতাসে উড়ে বেড়ানো কিছু উদ্ভিদের ফুলের রেণু এবং আরও অনেক অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ এই রোগের কারণ হতে পারে। ভাইরাস সংক্রমণের মধ্যে রাইনোভাইরাস, করোনা ভাইরাস বা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস অ্যাজমার কারণ হতে পারে। বায়ু দূষণ অর্থাৎ বাতাসে সালফার ডাইঅক্সাইড, ওজোন এবং ডিজেল গাড়ি থেকে বেরোনো নানা দূষিত গ্যাস এই রোগ ঘটাতে সক্ষম। পেশাগত কারণেও যারা বিভিন্ন প্রাণীর লোম বা বিভিন্ন রাসায়নিকের সংস্পর্শে আসেন তারাও এই রোগে ভুগতে পারেন। স্যাঁতস্যাঁতে পরিবেশে যারা বাস করেন, কিছু ছত্রাকের সংক্রমণের ফলে তারাও এই রোগে আক্রান্ত হন। স্থূলত্ব এই রোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হাঁপানি দেখা যায়, যেমন বিটা ব্লকার অর্থাৎ প্রোপ্যানোলল জাতের ওষুধ বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ তার মধ্যে পড়ে। মানসিক চাপের কারণেও হাঁপানি দেখা যায়, কারো কারো ক্ষেত্রে শারীরিক কসরতও হাঁপানির কারণ হতে পারে। হাঁপানির কারণ সম্বন্ধে আমরা জানলাম, এবার দেখা যাক এর প্রতিকারের উপায় কী কী। বহুদিন ধরে ব্যবহার হয়ে আসা বিটা টু অ্যাগনিস্ট যেমন স্যালবুটামল জাতীয় ওষুধ বা ইনহেলার যেমন এর চিকিৎসায় ব্যবহার হয়, তেমনি বর্তমানে যে ওষুধগুলি সবচেয়ে কর্মক্ষম হিসেবে পরিচিত হচ্ছে তা হল স্টেরয়েড জাতীয় ইনহেলার। এর বৈশিষ্ট্য হল যে এরা অ্যালার্জির ফলে সৃষ্টি হওয়া শ্বাসনালীর প্রদাহ কমিয়ে হাঁপানির হাত থেকে রোগীকে বাঁচায়, রোগী অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। সাধারণত এটা দিনে দুবার নেওয়ার কথা বলা হলেও ক্ষেত্রবিশেষে যদি রোগের প্রকোপ কম থাকে তবে দিনে একবারও তা নেওয়া যেতে পারে। এই ইনহেলার ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করে এবং পুনরায় রোগের আক্রমণ থেকেও রোগীকে বাঁচায়। তাই ক্রমশ প্রাথমিক স্তরে ব্যবহারযোগ্য ওষুধ হিসেবে এর গ্রহণযোগ্যতা বাড়ছে। যেহেতু এই স্টেরয়েডগুলি রক্তের সাথে কম পরিমাণে মেশে, তাই স্টেরয়েড ওষুধ সেবন করার পার্শ্ব প্রতিক্রিয়া এক্ষেত্রে বেশ কম হয়। তাই এবারের বিশ্ব হাঁপানি দিবস বা ওয়ার্ল্ড অ্যাজমা ডের মূল ভাবনা হল অ্যাক্সেস টু অ্যান্টি ইনফ্লামেটরি ইনহেলার্স ফর এভরিওয়ান উইথ অ্যাজমা, স্টিল অ্যান্ড আর্জেন্ট নিড, অর্থাৎ সকলের জন্য প্রদাহ নিরোধক

0: হেলার ব্যবহার জরুরি প্রয়োজন। সারা ভারতে মোট হাঁপানি রোগীদের মাত্র এক তৃতীয়াংশ এই ওষুধ ব্যবহার করে থাকেন, তাই আগামী দিনে রোগী ও চিকিৎসকের যৌথ উদ্যোগে এর আরও ব্যাপকতর ব্যবহার হাঁপানি চিকিৎসায় এক উল্লেখযোগ্য সাফল্য আনবে এই আশা আমরা করতেই পারি।
1: বিশ্ব হাঁপানি দিবস উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কথিকা, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন মৈত্রী পূজা তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের আগামী অনুষ্ঠানের কথা। একটু পরেই 7টায় যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় সৈকত গুপ্ত, 7:45 কবি কণ্ঠে কবি সৌভিক গুহ সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সাক্ষ্য দীপা সরকার। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে। 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী আকাশ লীনা আমিনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা তনয়া বিশ্বাস। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিংহ, সম্পাদনা উৎসব সিংহ, প্রযোজনা দুর্বা দে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরোয়ানির আগে শরৎ পরিবেশন করবেন পণ্ডিত সুররঞ্জন, তাঁকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা MAITRWKATHA মৈত্রী কথা @

0: @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় সৈকত গুপ্ত।

তো কেমন আছো বন্ধুরা? ঘড়ির ঘন্টার কাঁটা 7টা পেরিয়ে গিয়েছে বেশ খানিক্ষণ আগেই। তোমরা শুনছো অজানার সন্ধানে, আর মাইক্রোফোনের এপারে তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু সৈকত। আচ্ছা বন্ধুরা, রোজকার এই একঘেয়ে রুটিন, ল্যাপটপের স্ক্রিন, রোজকার কলেজ অফিস আর রাস্তার ট্রাফিকের জ্যাম, এই সব কিছু থেকে বেরিয়ে মনটা মাঝে মাঝে কি একটু থ্রিল, একটু রোমাঞ্চ খুঁজতে বেরিয়ে পড়ে না? মনে হয় না যে পিঠে একটা ব্যাকপ্যাক ঝুলিয়ে নিয়ে এমন কোথাও চলে যাই যেখানে লুকিয়ে আছে অজানা কোনো এক গল্প? রোজকার এই পরিচিত চেনা ছকের বাইরে গিয়ে যদি এমন কোনো দুনিয়ায় পা রাখা যায় যা হাজার হাজার বছর ধরে মানুষের চোখের একেবারে আড়ালে লুকিয়ে রয়েছে, যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের অনুষ্ঠান একদম তোমার জন্য। আজ আমি তোমাদের কোনো আধুনিক বা কোনো ঝা চকচকে শহরের কথা কিন্তু বলবো না। আজ আমি তোমাদের হাত ধরে এমন এক জগতে প্রবেশ করব যেখানে দিনের আলো খুব একটা পৌঁছয় না, যেখানে ঘুটঘুটে অন্ধকার থাকে, আর সেই ঘুটঘুটে অন্ধকারের মাঝে লুকিয়ে রয়েছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস, আর সেই ইতিহাসের শিহরণ জাগানো রহস্য। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ভারতের সমস্ত প্রাচীন এবং রহস্যময় গুহাগুলো নিয়ে। গুহা, এই শব্দটা শুনলেই কেমন মনের ভেতরে একটা অ্যাডভেঞ্চার, একটা অভিযানের কেমন একটা ফিলিংস হয় না? মনে হয় যেন সেই ছোটবেলার কোনো রূপকথার গল্প পড়ছি বা রূপকথার গল্প শুনছি, সেখানে হয়তো এক্ষুনি কোনো গুপ্তধনের খোঁজ পাবো। আদিম যুগে মানুষের যখন ঘর বাড়ি বানাতে শেখেনি মানুষ, ইট পাথরের দেওয়াল নেই, তখন এই গুহাগুলোই কিন্তু ছিল তাদের একমাত্র আশ্রয়। রোদ, ঝড়, জল সমস্ত কিছুর হাত থেকে, জন্তুদের হাত থেকে, বন্য জন্তুদের হাত থেকে বাঁচারও একমাত্র জায়গা ছিল এই গুহা। কিন্তু ভারতের এই গুহাগুলো শুধু কিন্তু মাথা গোজার ঠাই ছিল না, এগুলো হলো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এক একটা জীবন্ত ইতিহাস, পাথরের গায়ে জমে থাকা এক একটা আস্ত যুগের গল্প। সেই সমস্ত গল্প আজকে হবে তোমার সঙ্গে। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু সৈকত। আর তোমরা যারা আজকের অনুষ্ঠানটা রেডিও সেটের ওপার থেকে শুনছো, তোমাদের কেমন লাগছে অনুষ্ঠান তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না। কীভাবে জানাবে? আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে, অজানার সন্ধানের পোস্টার, সেই পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে অনুষ্ঠান কেমন লাগছে। আর তার পাশাপাশি দেখো, আড্ডা তো চলছে, আড্ডা চলবে, আমি রয়েছি এখনও প্রায় 7:30 পর্যন্ত রয়েছি, আড্ডা দেব। তবে তার মাঝখানে একটু গান তো শুনতে হয়, গান ছাড়া কি ভালো লাগে? এই যে পাহাড়ে যাওয়া, গুহায় যাওয়া, সেগুলো খুঁজে বেড়ানো, এই অ্যাডভেঞ্চারের মধ্যে ঘুরতে ঘুরতে যদি কখনও হারিয়ে যাও, ভেবাচাকা খেও না কিন্তু।

ফিরে এলাম গানের পর, তোমরা শুনছো অজানার সন্ধানে, সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু সৈকত। আর আজকের অজানার সন্ধানে অনুষ্ঠানে আমরা কী নিয়ে কথা বলছি সেটা তো তোমরা এতক্ষণে জেনেই গিয়েছো, কারণ আমি গান শুনতে যাওয়ার আগে খানিকটা কিন্তু তোমাদের বলেই গিয়েছিলাম। আর যারা তাও হয়তো শোনোনি তারা নিশ্চয়ই এতক্ষণে আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টার দেখে নিশ্চয়ই জেনে গিয়েছো, তবু আমি আরেকবার বলে দিই, আজকে আমরা কথা বলছি ভারতের প্রাচীন এবং ঐতিহাসিক সমস্ত গুহাদের নিয়ে, সেই গুহাগুলো নিয়ে যেই গুহাগুলোতে ভারতের নানান প্রান্তের নানান ইতিহাস লুকিয়ে রয়েছে। এবং দেখো, এই গুহার কথা বললেই সবার প্রথমেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে মহারাষ্ট্রের অজন্তা এবং ইলোরা গুহা। তোমরা যারা একটু ইতিহাস ভালোবাসো বা ট্রাভেলিং করতে ভালোবাসো তারা নিশ্চয়ই এই নামগুলো শুনেছো, কিন্তু এর পেছনের আসল রহস্যটা কী জানো? একটু চোখ বন্ধ করে কল্পনা করো, আজ থেকে প্রায় 2000

বছর আগের কথা, যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, কোনো ক্রেন, লেজার মেশিন, 3D ম্যাপিং বা ড্রিলিং মেশিন কিচ্ছু ছিল না। তখন শুধুমাত্র একটা হাতুড়ি আর একটা ছেনি সম্বল করে আস্তে একটা গোটা পাহাড় কেটে এই অসাধারণ মন্দির আর ভাস্কর্যগুলো তৈরি করা হলো। কীভাবে হলো বলো তো? ইলোরার যে 16 নম্বর গুহা, যাকে আমরা কৈলাস মন্দির বলি, সেটা কোনো সাধারণ মন্দির নয়। কেন সাধারণ নয়? এটা এমন একটা মন্দির, এমন একটা স্থাপনা বলতে পারি, যা পাহাড়ের নিচ থেকে উপরে নয়, বরং পাহাড়ের উপর থেকে নিচের দিকে কেটে তৈরি করা হয়েছে। হ্যাঁ, মানে আমরা যদি সাধারণভাবে ভেবে থাকি যে নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে, তা নয়, মানে ছাদ থেকে শুরু করে ভিত পর্যন্ত কাটা হয়েছে একটা গোটা পাহাড়কে। তুমি ভাবো, মানে উপর থেকে খোদাই করতে করতে নিচের দিকে নামা হচ্ছে, একটু যদি হিসেবে ভুল হয়, একটা হাতুড়ির ঘা যদি বেশি পড়ে, তাহলে পুরো পরিশ্রমটাই জলে, জোড়া লাগানোর কোনো উপায়ও নেই। আজকের যুগের সেরা সেরা ইঞ্জিনিয়াররাও কিন্তু এই কাজ করতে গেলে ঘাম জড়িয়ে ফেলবেন। তবে ভাবার বিষয়, সেই যুগে দাঁড়িয়ে এটা কিভাবে সম্ভব হলো? এত নিখুঁত শিল্পসত্তার পরিচয় কিভাবে পাওয়া গেল? সত্যি খুবই বিস্ময়কর। এবার যেটা বলি, অজন্তার কথায় আসি। এটা তো ইলোরার কথা গেল, অজন্তার যে গুহা চিত্র, মানে সেটা তো আরেক বিষয়ের ব্যাপার। হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পরও সেই রঙের জেল্লা আজও একটুও ম্লান হয়নি। গুহার ঘুটঘুটে অন্ধকারের ভেতরে সামান্য ওই তেলের প্রদীপের আলোয় শিল্পীরা কীভাবে এত নিখুঁত ছবি আঁকলেন, মানে ভাবলেই কেমন অবাক লাগে। কী এমন প্রাকৃতিক উপাদান, কী লতাপাতা, কোন ফুল বা কোন খনিজ পাথর দিয়ে সেই রং তৈরি হয়েছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে লড়াই করে আজও টিকে আছে, ভাবলেই কেমন গা শিউরে ওঠে না? আচ্ছা দেখো, অজন্তা ইলোরার কথা তো গেল, গেল তাদের শিল্পীদের কথা, সভ্যতার কথা। এবার চলো আরও একটু গভীরে যাই, আরও একটু পেছনে যাই, বড় একদম সেই প্রস্তর যুগে, যখন মানুষ সবে শিকার করতে শিখেছে, শিকার করে খেতে শিখেছে। আমরা যাব মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহায়। একে বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে পুরনো আর্ট গ্যালারি বা চিত্রশালা। আমাদের পূর্বপুরুষেরা, যারা মানে সেই আদিম মানুষেরা, যখন বন্য জন্তু শিকার করে খেত, মানে সবে সবে যখন তারা শিখেছে, তখন অবসর সময় তারা ওই গুহার দেওয়ালে ছবি আঁকত। প্রায় 30,000 বছর পুরনো এই গুহা। এই ভীমবেটকার পাহাড়ি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় কম করে 750 গুহা, যার মধ্যে বেশ কয়েকটিতে রয়েছে অসামান্য সব ছবি। লাল, সাদা, সবুজ, বিভিন্ন রঙের রেখায় আঁকা সেই সব ছবি দেখে মনে হয় যেন তারা সরাসরি আমাদের সঙ্গে কমিউনিকেট করতে চাইছে, আমাদের সঙ্গে কথা বলতে চাইছে। ঘোড়ায় চড়া শিকারী, বা সবাই দল বেঁধে নাচ করছে, কিংবা বিভিন্ন রকমের পশু, হাতি, বিভিন্ন রকমের জিনিস, সেই সমস্ত কিছু কি নেই সেখানে? একবার ভাবো তো, যে জায়গায় দাঁড়িয়ে আজ থেকে প্রায় 30,000 বছর আগে কোনো এক আদিম মানুষ, যে হয়তো আমার বা তোমারই কোনো এক প্রাচীন পূর্বপুরুষ, তার আঙুল দিয়ে দেওয়ালে রং মাখিয়েছিল, তার জীবনের গল্প বলবে বলে, তার সেই সময়ের ঘটনাগুলো সে বিশ্লেষণ করবে বলে, সেই একই জায়গায় আজ তুমি দাঁড়িয়ে আছো এবং তুমি দাঁড়িয়ে সেই ছবিগুলো দেখছো, সেটা ছুঁয়ে দেখছো, কেমন একটা অদ্ভুত কানেকশান তৈরি হচ্ছে না? মানে কোথাও গিয়ে যেন পুরোটা মিলেমিশে এক হয়ে যাচ্ছে সেই গল্পের সঙ্গে আজকের গল্প। এবং সেই মেলবন্ধনটা করাচ্ছে কে? সেই আমাদের প্রাচীন গুহাগুলো, যেখানে আজও নানা ইতিহাস লুকিয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে। আচ্ছা, এবারে একটু দক্ষিণ ভারতের দিকে যাই বরং। কর্ণাটকের বাদামি গুহার নাম শুনেছ তো? লাল বেলে পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই গুহা মন্দিরগুলো। চাণক্য রাজবংশের আমলে এইগুলো সব তৈরি। এবার এই গুহায় ঢুকলেই তুমি দেখতে পাবে ভগবান নটরাজের এক বিশাল বড় মূর্তি, যার 18টা হাত। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো যে এই 18টা হাত এমনভাবে খোদাই করা হয়েছে, তুমি যেদিক থেকেই দেখো না কেন, মনে হবে হাতগুলো যেন ছন্দে ছন্দে নড়ছে। পাথরের গায়ে কীভাবে এমন ইলিউশন বা এমন মায়াজাল তৈরি করা সম্ভব হলো, সেটা কিন্তু আজও প্রশ্ন। এবং সব থেকে বড় প্রশ্ন, তুমি ভেবে দেখো, আজ না হয় টেকনোলজি অনেক উন্নত, প্রযুক্তি অনেক রকমভাবে আমাদের সঙ্গে রয়েছে, আমাদেরকে সাহায্য করছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে তো এগুলো ছিল না। সেই সময় দাঁড়িয়ে এত কঠিন কাজ করা সত্যি মানে যেমন প্রশংসনীয় তেমন বিস্ময়করও বটে। আচ্ছা, আবার যদি ওড়িশার দিকে আসি, ওড়িশায় ভুবনেশ্বরের কাছেই রয়েছে উদয়গিরি আর খণ্ডগিরি। এগুলো মূলত জৈন সন্ন্যাসীদের থাকার জন্য পাহাড় কেটে বানানো হয়েছিল। এবার এই গুহাগুলোর ভেতরে ঢুকলে তুমি দেখবে যে এদের ছাদগুলো এত নিচু যে সোজা হয়ে দাঁড়ানোই যায় না। কারণটা কি বলতো? কারণটা হচ্ছে সন্ন্যাসীরা যাতে সারাক্ষণ বিনম্র থাকেন,

অহংকার যাতে তাদের ছুঁতে না পারে। তাই জেনে বুঝেই এত ছোট আর নিচু করে গুহাগুলো বানানো হয়েছিল। এই গুহার দেওয়ালে কান পাতলে আজও যেন শোনা যায় প্রাচীন সমস্ত গল্প, প্রাচীন সমস্ত ইতিহাস, প্রাচীন সেই সন্ন্যাসীদের কথা, তাদের বাণী। তবে দেখো, কথা হচ্ছে, গল্প হচ্ছে, তার মধ্যে সন্ন্যাসীদের বাণীও উঠে এলো, আর তার মধ্যে গান উঠে আসবে না সেটা তো হতে পারে না। ঠিক সেই কারণেই যেমনটা বলছিলাম যে এবার সময় একটা গানের, গানের পর আবার ফিরছি আজকের আড্ডায়। কোথাও যেও না, শুনতে থাকো যুববাণী আর যুববাণীর এই অজানার সন্ধানে অনুষ্ঠান।

শুনছো অজানার সন্ধানে, ফসিলসের হাস্যমানা শুনে ফিরে এলাম আমরা আবারও আজকের আড্ডায়। আর আজকে আমরা কথা বলছি ভারতের প্রাচীন সমস্ত ঐতিহাসিক এবং বিভিন্ন রকমের গুহা নিয়ে, রহস্যময় গুহা নিয়ে। সেই কথা বলতে বলতেই আমরা অনেকটা এগিয়ে এসেছি। এবার যেটা নিয়ে বলি, দেখো এতক্ষণ আমরা যে সমস্ত গুহাগুলোর কথা বলছিলাম সেগুলো সব মানুষের ব্যবহার করা গুহার কথা বলছিলাম, কিন্তু প্রকৃতিও যে একজন অসাধারণ শিল্পী সেটা বুঝতে হলে আমাদের যেতে হবে উত্তর পূর্ব ভারতে, মেঘালয়। বন্ধুরা, মেঘালয় কিন্তু শুধুমাত্র চেরাপুঞ্জির বৃষ্টি, রুট ব্রিজ বা শিলংয়ের সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়। এখানকার মাটির নিচে লুকিয়ে আছে বিশাল রহস্যময় জগৎ। এখানকার গুহাগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি, মানুষের কোনো হাত এখানে নেই। চুনাপাথরের এই গুহাগুলোর ভেতরে গেলে তোমার মনে হবে যেন অন্য কোনো গ্রহে বা হলিউডের কোনো এক সায়েন্স ফিকশনের সেটে তুমি চলে এসছো হয়তো। এবার মেঘালয়ের ক্রেমলিয়াত প্রা বা সিজু গুহার কথা যদি আমরা বলি, ভাবো তুমি একটা ছোট্ট প্রবেশপথ দিয়ে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকলে, তোমার মাথায় একটা ছোট্ট হেডল্যাম্প, চারপাশটা নিকশ কালো অন্ধকার, হাত বাড়ালেও নিজের হাতটাই তুমি দেখতে পাবে না। ছাদ থেকে ঝুলে আছে পাথরের তৈরি বিশাল সব স্ট্যালাকটাইট, তারা যেন হাঙরের দাঁতের মতো উঁচু হয়ে রয়েছে, আর মেঝে থেকে উঠে এসেছে স্ট্যালাগমাইট। এই গুহাগুলোর অনেক জায়গায় আজ পর্যন্ত মানুষ পাই রাখতে পারেনি। সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে পাতাল নদী। এবার মাঝে মাঝে সেই নদীতে এমন সব অদ্ভুত মাছের দেখা মেলে যে তাদের কখনো চোখই দরকার পড়ে না, তারা সম্পূর্ণ অন্ধ মাছ, কারণ এই চিরস্থায়ী অন্ধকারের মধ্যে তাদের চোখের প্রয়োজনই পড়ে না। গুহার ভেতরের যে রাস্তা তা কখনো এত সরু যে নিঃশ্বাস বন্ধ করে পেট একদম চেপে বেরোতে হয়, আবার কখনো তা এত বিশাল যে ভেতরে আস্ত একটা ফুটবল মাঠ ঢুকে যেতে পারে। তোমরা যারা নতুন কিছু এক্সপ্লোর করতে ভালোবাসো বা চাও, বা যারা জীবনে আসল থ্রিল চাও, তাদের জন্য কিন্তু মেঘালয়ের এই গুহাগুলো একবার এক্সপ্লোর করতে যাওয়া খুবই দরকার আমি বলবো, কারণ এটা হয়তো তোমাদের জীবনের সেরা এক্সপিরিয়েন্স হতে পারে। শুধু একটা লাইট সঙ্গে নিয়ে মাটির এত গভীরে অন্ধকারের বুক চিরে তুমি এগিয়ে যাচ্ছ, সেই যে থ্রিলটা, বুকের ভেতরের যে ধুপুকানিটা, এটা তুমি পৃথিবীর আর অন্য কিচ্ছুতে পাবে না। আচ্ছা আচ্ছা, তুমি ভূত বা অদ্ভুত আলোতে বিশ্বাস করো? দেখো এবার তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাই, অন্ধ্রপ্রদেশের বোরা গুহায়। 1807 সালে উইলিয়াম কিং নামে একজন ব্রিটিশ এই গুহার আবিষ্কার করে, কিন্তু স্থানীয় আদিবাসীদের মতে এই গুহা বহু পুরনো এক পবিত্র জায়গা তাদের কাছে। এই গুহার গভীরতা প্রায় 250 ফুট। এই বোরা গুহার সবচেয়ে রহস্যময় ব্যাপারটা হলো এর ভেতরে অদ্ভুত আকার নেওয়া চুনা পাথরগুলো। কোথাও মনে হবে একটা বিশাল শিবলিঙ্গ, আবার কোথাও মনে হবে পার্বতীর মূর্তি, আবার কোথাও মনে হবে মানুষের মগজ। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে এই গুহার গভীরে মাঝে মাঝে অদ্ভুত সবুজ নীল আলো দেখতে পাওয়া যায়। স্থানীয়রা মনে করে এটা কোনো ঐশ্বরিক আলো বা আত্মা, আর বিজ্ঞানীরা বলেন পাথরের গায়ে থাকা ফসফরাস আর ব্যাকটেরিয়ার কারণে এই আলো তৈরি হয়। কিন্তু এই নিস্তব্ধ অন্ধকারে যখন আচমকা একটা অদ্ভুত আলো তোমার চোখের সামনে নেচে উঠবে, তখন বিজ্ঞানের থিওরি কি আর তোমার মাথায় থাকবে বলো? তখন মনে হবে যেন তুমি পৃথিবীর বাইরে কোনো এক অজানা শক্তির সামনে দাঁড়িয়ে আছো। আর দেখো, এই রহস্যের কথা যখন উঠলই, তখন উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বরের কথাও কিন্তু তোমাদের বলতেই হয়। এই গুহার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের এক বিশাল পৌরাণিক রহস্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,500 ফুট ওপরে অবস্থিত এই গুহার প্রবেশপথ খুবই সংকীর্ণ, ছোট্ট একটা সুড়ঙ্গের মতো, দড়ি দিয়ে ধরে ধরে নামতে হয়, এবং সেখানে পৌরাণিক অনেক মূর্তি যা সমস্ত মানে বলা হয় যে পুরোপুরি প্রাকৃতিকভাবে তৈরি। এবং অদ্ভুত বিষয়, ওখানে 3টি স্তম্ভ রয়েছে, তোমার 3টি পিলার রয়েছে। সেই 3টি পিলারকে সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগকে নির্দেশ করানো হয়, সেই 3টে স্তম্ভকে তাই বলা হয়। এবং এই কলিযুগের যে থামটা সেটা যেন দিন দিন বাড়ছে, বড় হচ্ছে, এবং বলা হয় যে এই স্তম্ভটা যখন বড় হতে হতে ছাদ ছুঁয়ে ফেলবে সেই গুহার, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জানি না, বিষয়টা পুরোপুরি হয়তো অবৈজ্ঞানিক একটা চিন্তা, বিজ্ঞান হয়তো বলবে যে এগুলো শুধুই মাটির তলার জলের প্রবাহ আর চুনা পাথরের রাসায়নিক বিক্রিয়ার ফল, তবে জানি না। দেখো, এই অন্ধকার গুহার আড়ালে কত কিছু লুকিয়ে রয়েছে সব তো আমরা বলতে পারি না, তবে দেখো যেটা বলতে পারি সেটা হচ্ছে ঘড়ির কাঁটা এখন বলছে আমার টাটা বলার সময় হয়ে গিয়েছে, আর খুব একটা সময় নেই। যতটুকু সময় ছিল আজকে গুহা নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিলাম, কিছু প্রাচীন গুহার ইতিহাস নিয়ে, রহস্য নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, আড্ডা দিলাম। তোমার সঙ্গে ছিলাম এতক্ষণ তোমার যুববাণীর বন্ধু সৈকত। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু তোমার মুখের নয়, মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো। আর অবশ্যই শুনতে থেকো যুববাণী। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম ক্রস উইন্ডসের এই গানটা।
তাহলে গানে গানেই বলি টাটা।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অজানার সন্ধানে। উপস্থাপনায় ছিল সৈকত গুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 kHz-এ ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে ইরানের হামলার জেরে তিন ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয়ের তামিলাগা ভেত্রি কাঝাকাম টিভিকে রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে 108 আসন জিতে ইতিহাস সৃষ্টি করেছে। নবনির্বাচিত টিভিকে বিধায়করা আজ পোনাইউরে দলের সদর দপ্তরে বিজয়কে তাদের নেতা নির্বাচিত করেছেন। এদিকে এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার গঠনের বিষয়ে আলোচনা চালাচ্ছে। অসমেও সরকার গঠনের তোড়জোড় চলছে। পুদুচেরির বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়ের পর নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পুদুচেরির বিজেপি সভাপতি ভিপি রামালিঙ্গনের পৌরোহিত্যে দলের সদর দপ্তরে নবনির্বাচিত বিজেপি বিধায়করা আজ বৈঠকে বসেন। সেখানে সর্বসম্মতভাবে এ নওয়াজ শিবায়ামকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট রাজ্যপালদের তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য দলের বরিষ্ঠ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এদিকে অসমে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে বিজেপি। সহকারী পর্যবেক্ষক করা হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনিকে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিনই সাংবাদিক বৈঠকে আজ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করেন তিনি। এদিকে মমতা ব্যানার্জি পদত্যাগ করতে অস্বীকার করায় বিজেপি তাঁর তীব্র সমালোচনা করেছে। দলের নেতা বিমল শঙ্কর নন্দী আকাশবাণীকে বলেন, পাঁচ বছরের মেয়াদ শেষে মমতা ব্যানার্জির সরকার আর সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকতে পারে না, সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন সরকারকে শপথ গ্রহণ করতে হবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় কারচুপি হয়েছে বলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকের জারি করা এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সব বিধি ও নিয়ম মেনেই গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তা অসত্য বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে ধস্তাধস্তির যে অভিযোগ সামনে এসেছে সেটিকেও কল্পনাপ্রসূত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল, ভারতীয় সেনা বিপুল সংখ্যায় কলকাতায় প্রবেশ করেছে এবং সাধারণ মানুষ তাদের বাধা দিচ্ছে। ভিডিওটিতে আরও বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আহত হয়েছেন, সিআরপিএফ তার বাসভবনে হামলা চালিয়েছে এবং বিদেশি দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির তথ্য যাচাই ইউনিট জানিয়েছে, এই সমস্ত দাবি সম্পূর্ণ ভুয়ো। তারা পরিষ্কার জানিয়েছে, এটি পাকিস্তানি প্রচার নেটওয়ার্কের একটি বিভ্রান্তিমূলক প্ররোচনার অংশ। সরকার নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন এ ধরনের ভুয়ো তথ্য বিশ্বাস না করেন এবং সবসময় সরকারি সূত্রের মাধ্যমে যাচাই করেন। বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হবে আগামী 7 মে। রাজ্য বিজেপির সভাপতি সঞ্জয় সারোগি জানিয়েছেন, নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জেডিইউ প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রমুখ। পাটনার গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তুলোর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 5,659 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলো চাষের

0: মান উন্নয়ন করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের পাশাপাশি 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। এবছর 1 অক্টোবর থেকে এই মূল্য কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে 5 কোটিরও বেশি আখ চাষী উপকৃত হবার পাশাপাশি এই শিল্পের সঙ্গে যুক্ত আরও 5 লক্ষ কর্মী লাভবান হবেন। এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5 এর জন্য 2,55,000 কোটি টাকার একটি তহবিলও গঠন করা হয়েছে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, গুজরাটের ভাদিনারে একটি জাহাজ মেরামতি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে 1,570 কোটি টাকা। গুজরাটে 2টি নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র খোলার ব্যাপারেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম তাঁর প্রথম ভারত সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সফর ভারত ও ভিয়েতনামের মধ্যে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এর আগে আজ ভিয়েতনামের রাষ্ট্রপতি বিহারের বোধগয়ায় মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। এরপর ভিয়েতনামী মঠ পরিদর্শন করেন তিনি। ভারত ও জাপানের মধ্যে স্বাস্থ্য পরিষেবা বিষয়ক তৃতীয় যৌথ কমিটির বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এবং জাপানের স্বাস্থ্যনীতি সংক্রান্ত দপ্তরের মন্ত্রী কিমি অনোডা। স্বাস্থ্যক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ নতুন দিল্লিতে টেলিকম রিসার্চ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড ইনোভেশন কমিটির অংশীদারদের পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিন্ধিয়া বলেন, বৈঠকে যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত এবং নির্ভরযোগ্য করে তুলতে বেসরকারি উদ্যোগ এবং উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে ইরানের হামলায় 3 ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রীমোদী বলেন, সাধারণ মানুষ ও পরিকাঠামোর ওপর হামলা গ্রহণযোগ্য নয়। আমিরশাহীর পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভারত শান্তিপূর্ণ ও কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের পক্ষে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালী দিয়ে সুরক্ষিত এবং বিনা বাধায় জাহাজ চলাচলের পক্ষেও সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রকও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। ইউক্রেনের গ্যাস উৎপাদন কেন্দ্রগুলিতে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় 5 জনের মৃত্যু হয়েছে, আহত 37 জন। ইউক্রেনের জ্বালানি সংস্থা নাফটোগাজ জানিয়েছে, রাশিয়ার বাহিনী পলতাভা এবং খার্কিভ অঞ্চলে গ্যাস উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা চালায়। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা করেছেন। এদিকে ইউক্রেন আজ রাশিয়ার একটি বৃহৎ তৈল শোধনাগারে পাল্টা হামলা চালিয়েছে। লেলিনগ্রাদ অঞ্চলের কিরিশির বাণিজ্যিক এলাকায় এই হামলা চালানো হয়। নীতি আয়োগ নতুন দিল্লিতে ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ আয়োজিত বিকশিত ভারত নির্মাণের জন্য রাজ্যগুলির অর্থনীতিকে স্থিতিশীল করে তোলা বিষয়ক একটি আলোচনায় অংশ নেয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে নীতি আয়োগ জানিয়েছে, এই অনুষ্ঠানে সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি আনন্ত নাগেশ্বরন বক্তব্য রাখেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। টসে জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কোনো উইকেট না হারিয়ে 3 ওভারে 19 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গ এবং অসমে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বিজেপি অমিত শাহ এবং জেপি নাড্ডাকে পর্যবেক্ষক নিয়োগ করেছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: এখন শুনবেন অনুষ্ঠান কবি কণ্ঠে।
1: বাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। কবি সৌভিক গুহ সরকারের সঙ্গে আলাপচারিতায় সাক্যদীপা সরকার। আজ প্রথম পর্ব।
2: একটি নদী উঠছে আমার খাতার ভেতর, একটি নদী লুকিয়ে আমার মাথার ভেতর।

0: ভেতর। একটি নদী যাচ্ছে বয়ে বাইরে দূরে, একটি নদী জন্ম নিচ্ছে শব্দে সুরে। একশো রকম নদীর জলে পড়ছে ছায়া, একটি নারীর বিষাদ বিধুর বিরহিণী। সবাই জানে আন পুরুষের সে প্রেয়সী, অন্যভাবে তাকেই আমি গভীর চিনি।
1: আমরা দুজন নদীর শব্দে আটকে আছি, ভাবছিনার লোকের কথায় কে কি বলে। ভাসিয়ে দেওয়া চিঠির মতো যাচ্ছি ভেসে, মাথার মধ্যে লুকিয়ে রাখা নদীর জলে।
0: এপার বাংলা ওপার বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই কবি কণ্ঠ অনুষ্ঠানে। আজ অনুষ্ঠানের শুরুটা প্রকৃতই কবি কণ্ঠেই হলো। আজ আমাদের সঙ্গে রয়েছেন কবি সৌভিক গুহ সরকার। নমস্কার।
1: নমস্কার,
0: স্বাগত জানাই আপনাকে কবি কণ্ঠ অনুষ্ঠানে।
1: অনেক অনেক ধন্যবাদ। আমার কিন্তু কবিতাটা পড়ার কথা ছিল না, এটা কিন্তু একটা চাপে পড়তে হলো।
0: কিন্তু কি সুন্দর পড়লেন বলুন।
1: না না, কিন্তু আমি তো কবিতা পড়তে সেরকম ভাবে পারি না।
0: এটা কি খুব অসুবিধা নিজের কবিতা পড়া?
1: অসুবিধা মানে না পড়লেই ভালো, মানে মাঝে মধ্যে মনে হয় অন্য কেউ পড়লেও ভালো লাগে।
0: কিন্তু আমাদের অনুষ্ঠান যেহেতু কবি কণ্ঠ, তাই আমরাও চাই আমাদের কবিরা একটু আমাদের কবিতা শোনাক। আপনি আকাশবাণীতে বোধহয় 2024 এসেছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: 2026 চলছে।
1: হ্যাঁ,
0: অনেকটা সময় পেরিয়ে এসেছি।
1: নিশ্চয়ই।
0: আপনার জীবনে বা মানুষ সৌভিক গুহ সরকারের জীবনে কি কি পরিবর্তন এসেছে?
1: বাবা, এর তো অনেকগুলো জটিল উত্তর হতে পারে। দু বছর অনেকটা সময়। পৃথিবীতে বহু ঘটনা ঘটে গেছে এবং তার প্রেক্ষিতে আমাদের জীবনও পাল্টেছে, আমাদের বোধ চেতনা ইত্যাদি পাল্টেছে, এমনকি লেখার ধরনও পাল্টে যায়। দু বছর অনেকটা সময় তো, যার ফলে নানাবিধ জিনিস আগে যেগুলো সেভাবে চোখে পড়েনি এখন পড়ছে। তবে এটা বলতে পারি, যেটা পাল্টেছে সেটা হয়তো চলার গতি। বয়স যত বাড়ে তত একটা মন্থরতা আসে। আগে একটা ছোটা ছিল ছুটে যাওয়া, তো হয়তো বেশ খানিকটা সময় পেরিয়ে যাচ্ছে, আগের থেকে দেখাটা, স্থির হয়ে দেখাটা বেড়েছে। আগে চট করে দেখে বেরিয়ে যাওয়া ছিল, এখন একটু দাঁড়িয়ে দেখা, এবং দাঁড়িয়ে দেখার মধ্যে দিয়ে একটা একটা কোনো অনুভূতিকে স্পর্শ করা। ধরা যাক, এই গত দু বছরের মধ্যে গিয়েছিলাম অমরকণ্টক, সেখান থেকে নর্মদা উদ্গম। তো সেখানে খুব প্রাচীন কিছু মন্দির আছে। আমার মন্দির বা প্রাচীন স্থাপত্য আমার খুব প্রিয়।
0: হ্যাঁ, একদম।
1: তা এই যে প্রাচীন মন্দির, মানে সপ্তম শতাব্দী, অষ্টম শতাব্দী, পাথরগুলো ঠান্ডা, নীরব, কত কিছু দেখেছে। সে পাথরের মধ্যে দাঁড়িয়ে
0: ইতিহাস,
1: মনটা স্থির, তাড়া নেই, চারটে মন্দিরে ছুটবো না। আগে হলে কি হতো, একটা জায়গায় গিয়ে সব কিছু দেখার একটা প্রবণতা,
0: আমরা একটা
1: প্ল্যান করে ফেলি, এখানে এখানে এখানে যাবো। এখন এটাও পাল্টেছে, একটা জায়গায় একটু বসবো, একটু অনুভব করব। অনেক সময় দেখাটা হয় অনুভূতি জাগে না, দেখে এসেছি কিন্তু সেভাবে ঢুকতে পারিনি। এই যে ঢুকতে পারা, এখন মনে হয় এই বয়সে যে ওই পাথরের ফাঁকগুলোর মধ্যে ঢোকার ইচ্ছে জাগে, তার মধ্যে ওই পাথরের মন্দির সুপ্রাচীন ইতিহাসের মধ্যে একটু চুপ করে বসে থাকতে ইচ্ছে করে।
0: মানে আপনার এখন ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট, ওটার হয় না?
1: এই আবার নতুন এখন নানা রকমের টার্মিনোলজি হয়েছে, যেগুলো আবার আমি খুব ভালো, এখন এই ফোমোটা আমি জানি। এই ফোমো ব্যাপারটা থেকে আমি একদম বিযুক্ত। যা বেরিয়ে যাচ্ছে তা যাক,
0: যা গেছে তা যাক,
1: যা গেছে তা যাক। কারণ জীবনে সব দেখব, সব জানব এটা হয় না, কিন্তু যেটা দেখব, যেটা জানব, সেটা আরো গভীরভাবে জানা, গভীরভাবে চেনা। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্সটা হচ্ছে দেখা, দেখছি আমি আমি আমি কত বই পড়ছি, আমি কত ছবি দেখছি, আর ওয়াই অ্যাক্সিস

0: যে আমি একটা বই কি দুটো বই কি পাঁচটা বইকে নিবিড়ভাবে পড়ছি। এখন ওয়াইটা আমার আমি দেখছি যে বাড়ছে, আগে একটা এক্স এর দিকে একটা,
1: মানে ওয়াইটা গাঢ় হয়েছে,
0: ঘন হচ্ছে, মানে একটা জিনিসকে একটু তলিয়ে বোঝবার চেষ্টা। যেটা জীবনানন্দ, যদি কারুর কাছ থেকে এটা আরও শিখে থাকি বলবো না, যদি তার লেখাকে অনুসরণ করে কিছু বুঝতে পেরে থাকি, তা হলো জীবনানন্দের লেখা। তিনি তার বস্তু জগৎকে বিস্তৃত করেননি, অনেক ক্ষেত্রে করেননি। একটা ঘরের মধ্যে ঘটছে, একটা মশারির মধ্যে শুয়ে একটা লোক ভাবছে, এই যে একটা, এই যে ভাবনা, এই যে ভাবছে, চিন্তন, এই যে একটা জায়গায় দাঁড়িয়ে একটা লোক ভাবছে বা একটি মেয়ে ভাবছে, এই জায়গাগুলো আমার মনে হয় এখন আরো বেশি তার সঙ্গে রিলেট করতে পারি, এইভাবেই পাল্টাচ্ছে।
1: এই যে আপনি বললেন একটা স্থিরতা এসেছে আপনার জীবনে, সেটা আপনার লেখার উপর নিশ্চয়ই প্রভাব ফেলেছে, আপনার জীবনের উপর তো প্রভাব ফেলেছে শুনলাম, লেখার উপর কতটা প্রভাব ফেলেছে?
0: লেখার উপর বেশ খানিকটা প্রভাব ফেলেছে এইভাবে যে আমার পুরনো কবিতার মধ্যে আমি এখন লক্ষ্য করি একটা ছন্দের একটা একটা চলন ছিল, যে চলনটা হয়তো একটু দ্রুত গতির, মন্থরতা কম ছিল লেখার মধ্যে,
1: হবে এরকম
0: এরকম, হ্যাঁ একটা মানে একটা একটা নাচছে, একটা একটা মিউজিক্যালিটি। এবার সেইটাকে আমি বর্জন করলাম, কারণ আমার মনে হলো যে মিউজিক্যালিটি হয়তো কবিতার ক্ষতি করছে। ছন্দ অনেক সময় কবিকে বিপথে চালিত করে, কারণ অন্তমিলের একটা প্ররোচনা আছে যে মিল দিতে হবে, এবার মিল দিতে হবে একটা লাইনের পর একটা লাইনে, একটা লাইনের পর,
1: এবার যদি মিল দিতেই হবে,
0: দিতেই হবে, একবার কবিতা যখন শুরু হচ্ছে মিল দিয়ে, তখন তো মাঝপথে বন্ধ করা যাবে না। তাহলে সেক্ষেত্রে যখন আমি শুধু আমার হৃদয়ের কথাটুকুই বলতে চাই, এক একদম যেটা আসছে, তখন ছন্দকে পরিত্যাগ করতে হবে। এবং এ প্রসঙ্গে যার কথা আমি বলবো, তার কাছ থেকে তার লেখা আমাকে যত দিন যাচ্ছে আরো প্রভাবিত করেছে, তিনি হলেন ভাস্কর চক্রবর্তী। ভাস্করের লেখার মধ্যে কথাটুকু বলে দেওয়ার একটা জায়গা আছে, যেটা প্রণবেন্দু দাশগুপ্তর মধ্যেও আছে। এবার ছন্দের মধ্যে ছন্দকে অটুট রেখে কথা, নিজের কথা সম্পূর্ণভাবে বলা, এটা আমাদের শক্তি দেখিয়েছেন, বারংবার দেখিয়েছেন, অনেকেই দেখিয়েছেন, জয়ও দেখিয়েছেন, কিন্তু শঙ্খও দেখিয়েছেন। কিন্তু এখন আমি নিজের যে স্রোত, নিজের যে গতি বলা যেতে পারে, এই গতিটাতে, গতির সঙ্গে আমি মিলাতে পারছি ভাস্কর চক্রবর্তীকে, তার কবিতাকে মেলাতে পারছি, এবং হয়তো আরো নানা কবি তাদের লেখা পড়ে মনের মধ্যে, যেরকম আরেকজন হচ্ছেন পার্থপ্রতিম কাঞ্জিলাল, পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতার মধ্যে তিনি একটা বক্তব্য বলছেন বৌদ্ধিক, ছন্দ অনেক ক্ষেত্রে তিনি সম্পূর্ণ পরিত্যাগ করেছেন। এইরকম কবিতার ক্ষেত্রে মানুষ যখন বোঝে যে তাকে তার কথাটা বলতে হবে, বাইরের সাজসজ্জা নয়, একদম ভেতরের কথাটা বলতে হবে, তখন মনে হয় তাকে মন্থর হয়ে যেতেই হয়, তাকে তাকে গতি কমাতে হয়। মানে একটি ছেলে একটা মেয়ে, তারা প্রেম করছে, এবার প্রেমের একটা দৌড় আছে, বসন্তকাল কোকিল ডাকছে, প্রেমের একটা দৌড় আছে, জলের ধার দিয়ে দৌড়চ্ছে, ট্যাক্সি করে দৌড়চ্ছে, মেট্রোতে দৌড়চ্ছে, কিন্তু যখন প্রেমের সেই দৌড়টা শেষ হয়ে যায়, তখন একটা সূর্যাস্তের সামনে চুপ করে কোনো কথা না বলে
1: ঘন হয়ে
0: বসে থাকা যায়,
1: একদম
0: শুধু দুজনে কিছু বলতে হয় না, একটা বাতাস আসছে, দুজনেই বোঝে কিছু বলার নেই, একটা টোটো করে গঙ্গার ধার ধরে, ধরা যাক টোটো চলেছে, সেটা হুগলি হয়ে ব্যান্ডেল হয়ে চলেছে, এবার এই যে বাতাসটা মাথায় লাগছে, মফস্বলের ছোট ছোট রাস্তার মধ্যে দিয়ে চলেছে, গতি তো খুব বেশি নয়, মন্থর,
1: একটা শিরশিরানি,
0: শিরশিরানি, এইটা বোধহয় এখন মনকে অনেকটা বেশি সজীব করে, স্থির করে, এবং বাইরের জগতের প্রতিফলনটা বেশি ঘটে।
1: ঠিক, আমাদের এই আলাপচারিতায় মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি, অনেক কবি আপনার জীবনে প্রভাব ফেলেছেন।
0: নিশ্চয়ই,
1: সেটা আমরা আপনার উৎসর্গ যে পাতাগুলি সেগুলোতে দেখেছি, কিন্তু সেটাতে পরে আসছি। একটি পাতাতে আমার চোখ আটকে গেছিল, সেটা হচ্ছে শঙ্খ ঘোষকে নিয়ে লেখা একটি কবিতা। আগে আপনি পড়ুন, তারপর আমরা কথায় আসব।
0: আচ্ছা, এটা ওই নষ্ট সময়ের নাচঘর?
1: হ্যাঁ, একদম ওই বইটি। হ্যাঁ,
0: শঙ্খ ঘোষ মহাশয়কে জিজ্ঞেস করলুম, মাল্যবানের অবকল্পনা ছিল, অবকল্পনার অর্থ কি? আমার দিকে প্রদীপের মতো চোখ তাঁর নিষ্কম্প, বললেন, তোমার কি মনে হয়? বললুম, অব অর্থাৎ তলা, কল্পনার তলা। তিনি চোখ ফিরিয়ে নিলেন, স্থির মগ্ন চেতন শব্দ সাধক, করতল পাঞ্জাবির শ্বেততায় অবিচল, নিচু স্বরে বললেন, তলার কল্পনা। সহসা এক ঝাঁক আলো শিরায় শিরায়, সবাই আলো জ্বালতে পারে না, কেউ কেউ পারে। অনেক আলো জ্বেলেছেন তিনি অবিশ্রাম, মনের পর মন, দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম। আজ আমার অবিন্যস্ত পংক্তিগুলো তুলে দিচ্ছি তাঁর করতলে, আমার করুণ কবিতার ফুল।
1: অসাধারণ। যে কথাটা বলছিলাম যে আপনি শুধু একজন কবি নন, আপনি একজন শিল্পী যিনি এত সুন্দর করে নিজের প্রতিটি বইকে সাজিয়েছেন। তার একটি কথায় যেটা বললাম যে উৎসর্গ পাতাটাই আমার বারবার প্রতিটি বইয়ে চোখ আটকে গেছে। একটি আপনি উৎসর্গ তো অনেকেই করেন, কিন্তু আপনি ওই যে একটি করে লাইন লিখছেন সেটি অপূর্ব। একটিতে আপনি লিখছেন যে অস্কার ওয়াইল্ড, যিনি আপনাকে জন্মান্তর ঘটিয়েছে, আপনার জন্মান্তর ঘটিয়েছে, আপনার বাবা যিনি আপনার একনিষ্ঠ পাঠক, শঙ্খ ঘোষ তো আমরা শুনলামই, এইরকম আর কে কে আপনার জীবনে আলো জ্বালিয়েছেন?
0: অসংখ্য মানুষ, তাদের অনেকের সঙ্গে আমার তো কোনোদিন দেখা হয়নি। বইয়ের পাতায় তাঁদের দেখেছি, তাঁদের সঙ্গে ওইখানে আমার পরিচয়। আমার জীবনে যারা আলো জ্বালিয়েছেন তারা যে কবেকার লোক, কত পুরনো, সেসব ভাবলে অবাক হতে হয়। যেরকম একজনের কথা বলি, যার কাছে আমি আমার পুরো চেতনার জগৎ একটি মানুষ ঘুরিয়ে দিলেন, তিনি কালিদাস। এবারে আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, তো অবভিয়াসলি আমাদের একটা একটা সিলেবাস ছিল, একটা পড়া ছিল, একটা ধরা যাক বড় বড় মিল্টন শেক্সপিয়ার এগুলো তো পড়তে হতো। শেক্সপিয়ার একজন বিরাট বিরাট প্রভাব আমার জীবনে। কিন্তু হঠাৎ আমাদের বাড়িতে সংস্কৃত সাহিত্য সম্ভার ছিল, তখন আমি বোধহয় এম এ পড়ছি, আমি ওই পাতা উল্টে পড়তে শুরু করলাম। এবারে সেখানে সংস্কৃতের পাশাপাশি তার বঙ্গানুবাদ ছিল, অত্যন্ত উচ্চ মানের উচ্চ কোটির বঙ্গানুবাদ। তো সংস্কৃত তো অত বুঝতুম না, কিন্তু ওই যে বঙ্গানুবাদটা পড়লুম, তাতে হঠাৎ আমার সামনে খুলে গেল প্রাচীন ভারত, প্রাচীন ভারতের দরজা। এবং সেটা যে কিরকম, মানে এই যে ভারত বলতে কি বোঝায়, যে তার যে চেতনা, এটা বোধহয় কালিদাসের মধ্যে দিয়ে আমি অনুভব করলুম। এবং আমার জীবনে একটি কেন্দ্রীয়, আমার এই মুহূর্তে এবং আমার জীবনের কেন্দ্রীয় জায়গা হলো মহাভারত। অনেকেরই তাই, একে ঘিরে তো আমাদের জীবন চলে, সমস্ত নানা জীবনের নানা জটিল জায়গায় আমরা রেফার করি এবং বুঝি, বোঝবার চেষ্টা করি। কিন্তু এই মহাভারত পড়বার আগে, সিরিয়াসলি পড়বার আগে, কালিদাস কিন্তু আমার চেতনাকে একদম বদলে দিলেন। এবং মজাটা হলো এই যে কালিদাস পড়ার পর আমি রবীন্দ্রনাথকে অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারলাম। আমি বুঝতে পারলুম যে রবীন্দ্রের জন্ম কোথা থেকে হয়েছে। ওই একটা স্রোত যেটা বয়ে আসছিল রবীন্দ্র, সেইখান থেকে কিভাবে জল তুলেছেন এবং সেটাকে ট্রান্সফর্ম করেছেন। রবীন্দ্রের যে সৃষ্টির ভাঁড়ার ঘর, যে ঘরের হদিশ উনি কাউকে দেননি, তিনি কোথা থেকে কোন জিনিস কিভাবে এনে মিশেল ঘটিয়েছেন, তার মধ্যে কার জীবনের কেন্দ্রীয় জায়গাও কালিদাস, সেটা চিত্রাঙ্গতা তার একটার পর একটা লেখা, এবং তিনি কিভাবে সারা জীবন ধরে এই মানুষটাকে ব্যবহার করেছেন, সেই চেতনাটাকে ব্যবহার করেছেন। কালিদাস একটা বাউন্ডলেস চেতনার দিকে, স্পেশালি মেঘদূত এবং অভিজ্ঞান শকুন্তলম, এই দুটো আউটস্ট্যান্ডিং। এবং যেটা হয়, একজন কবি কবি অনেক কিছু নিয়ে লিখতে পারেন। এখন যে লোকটা ফোর্থ সেঞ্চুরি, মানে প্রায় তো 1500 বছর কেটে গেছে তারপর আমরা নাম নিচ্ছি তার, ভাবতে পারো 1500 বছর পর আমরা তার নাম নিচ্ছি, অকল্পনীয়। তাহলে কিছু একটা আছে, আছে যেটা, সেটা হচ্ছে একটা অপার্থিব, একটা কল্পলোক। মানুষ বাস্তবের জন্য সাহিত্যের কাছে আসে বলে আমার মনে হয় না, কারণ বাস্তব নিয়ত পরিবর্তনশীল, আজকে যেটা আছে কালকে সেটা নেই। এবারে বাস্তব, এখন কেউ যদি চায় যে খবর কাগজ পড়তে পারে, আমাদের সমাজ মাধ্যম আছে, কত কিছু আছে, সাহিত্যের কাছে আমি কেন যাব, আমি কল্পলোকের জন্য যাব, সেটা এই পুরো বাস্তব এই সময় পুরোটাকে মন্থন করে তৃতীয় একটা সত্যের কাছে আমাকে নিয়ে যায়,
1: নয়তো এই পরম্পরাটাই চলতো না,
0: চলতো না,
1: ওইখানেই থেমে যেত।
0: প্রেমের কবিতা কেন ভালো লাগে? এখন নাকি প্রেম নেই, সব থেকে বেশি প্রেমের কবিতা পড়া হয় এখন। মানুষ কি খোঁজে? কিছু তো খোঁজে,
1: একটা প্রেমের ছবি পাগলের মতো দেখা হয়, নিশ্চয়ই,
0: একটা একটা যুদ্ধের ছবি, সমাজ সামাজিক বাস্তবতা দেখানো হচ্ছে একটা ছবি, একটা প্রেমের ছবি, কোনটা বেশি হৃদয়কে স্পর্শ করে?
1: ঠিক,
0: কালিদাস এই জায়গাটাকে, এই যে মেঘদূতে এখন একটা জিনিস হচ্ছে ড্রোন, আমরা ড্রোন শট দেখি না, যাচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছি, একটা লোক চতুর্থ পঞ্চম শতাব্দীতে ড্রোন শট করছেন, একটা মেঘ ভেসে যাচ্ছে আর উনি বলছেন যে দেখো নিচে পাহাড়গুলো দেখো, নিচে নদীগুলো দেখো, নদীর পাশে ধান ক্ষেত দেখো, ধান ক্ষেতের পাশে নুয়ে পড়া বেতস বন দেখো, বেতস বনের পাশে মন্দির দেখো,
1: চাঁদের পাহাড়ও কিন্তু অনেকটা মনে হয় ওরকম,
0: একদম চাঁদের পাহাড় অনেক পরে, অন্য ভাবে, অন্য এতে, কিন্তু এই যে ওই আবার কল্পলোক,
1: কল্পলোক
0: আবার কল্পলোক, নিশ্চয়ই ওই আর এক কল্পলোকের মানুষ, যিনি এক অপার্থিব জগতে নিয়ে যেতে পারেন, একটা আরণ্যক লিখতে পারেন,
1: একদম
0: এই বিভূতিভূষণের মধ্যে ওই কল্পলোক। একটা মেঘমল্লার লিখেছেন, এই মেঘমল্লার উনি কোত্থেকে পেলেন? এই মেঘমল্লারের চেতনাটা ওই সুপ্রাচীন চেতনা,
1: 1500 বছর,
0: যেটা আমরা শরদিন্দুর মধ্যেও পেয়েছি, আরেকজন মানুষ, অকল্পনীয়। তো এই যে একটা প্রবহমান কল্পনার যে জগৎ, এটা আমাকে আকর্ষণ করে অনেক বেশি সামাজিক বাস্তবতার চেয়ে, বেশি, অনেক বেশি।
1: আর এই যে আপনি কবিতার জগতে এলেন, মানে এমন কোনো কবিতা বা এমন কোনো কবির লেখা পড়ে আপনার মনে হয়েছে যে না আমাকেও এমন লিখতেই হবে?
0: সেটা একটা সময় মনে হয়েছিল, একটা তখন প্রভাবটা তো থাকে, আর প্রভাব একটা, এটাও আমার জীবনের একটা খুব
1: শুরুটা তো একটা থাকবে,
0: হ্যাঁ। এবং তখন কি হয়, অনেকেই আছেন যে অন্য মানুষের মতো কবিতা লিখতে চান, চিরজীবন অপরের মতো কণ্ঠী হয়ে থাকতে চান। এখন নিজের গলা খুঁজে পাওয়াটাও খুব কঠিন কাজ। আমার গলা অমুকের মতো, তাতে আমি খুশি, কিন্তু আমার গলা আমার মতো, আমার মতোটা কেমন, এই আমার মতোটা খুঁজে বার করাটাই কিন্তু একজন কবি বলো, একজন গায়ক বলো, একজন অভিনেতা বলো, প্রত্যেকেই খুঁজছে কিন্তু নিজের ভাষা। এই নিজের ভাষাকে খোঁজা, খুঁজে বার করা, তাকে প্রতিষ্ঠা করা, এইটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ।
1: আপনি কোথায় খুঁজে পেয়েছিলেন?
0: আমার নিজের যেটা মনে হয় যে আমাকে, আমার প্রথম দিকে বেশ কিছু জায়গায় আমি নিজে ফিল করেছি যে আমার নিজের কণ্ঠ বেরোচ্ছে না। আস্তে আস্তে লিখতে লিখতে আমি নিজেকে চিনতে শুরু করলাম যে কোনখানে আমি একটু আলাদা হয়ে যাচ্ছি, এবং তার জন্য একটা পঠনের দরকার হচ্ছে। মানে ধরো যে মনীন্দ্র গুপ্ত তাঁর একটা লেখা, দেবারতী মিত্র তাঁর একটা লেখা, এবারে পাশাপাশি কবিতা সিংহ একরকম লিখছেন, গীতা চট্টোপাধ্যায় তাঁর কথা বলতে হয়, তিনিও অন্য ধরনের, একদম আলাদা। এবারে এই যে নিশীথ ভর, গৌতম বসু, গৌতম বসু একজন অত্যন্ত

0: শক্তিশালী কবি। তো এরকম নানা মানুষের লেখা পড়তে পড়তে নিজের অবস্থানটা বোঝা যায় যে কোথায় তারা আলাদা হয়েছেন, এবং তার জন্যে অনেকে সব বিষয়ের দিকে জানেনি, নিজস্ব একটা জগৎ তৈরি করে নিয়েছেন। রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তি যিনি সর্বগ্রাসী, যার ভাষার ক্ষমতাটা, তার ভাষার ইলাস্টিসিটিটা এমন ছিল যে তিনি যাই লিখতেন মনে হতো ওঁর লেখা। তার প্রতিটি গানে তিনি এই সুরের এইটুকু, বেশি বলতে হবে না, এইটুকু শুনলে মনে হয় রবীন্দ্রনাথের গান কি করে হলো। এই যে স্টাইলাইজেশন, এই স্টাইলাইজেশন, এই যে ভাষাকে খুঁজে বার করা, এটা উনি যেভাবে পেরেছেন হয়তো সকল কেউই পারেননি।
1: এবং এমন কিছু গান আছে হয়তো রবীন্দ্রনাথের থেকে অনুপ্রাণিত হয়ে সেই গানটা লেখা হয়েছে, সেটা মনে হয় যে এটা হয়তো রবীন্দ্রনাথের
0: ছোঁয়া আছে,
1: ছোঁয়া আছে।
0: তার মানে কত বড় লোক, তার মানে কি বিপুল
1: কবিতাতেও।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: জীবনানন্দের শুরুর দিকের কিছু
0: কবিতাতে ছিল, সেখানে নজরুলেরও একটা প্রভাব ছিল। নজরুল এই আরেক মানুষ, তার একটা আশ্চর্য স্বকীয়তা ছিল, একটা বাঁধনহীন একটা ক্ষমতা ছিল, একটা মানুষ। তিনি শুরু করছেন একটা রাবীন্দ্রিক একটা চেতনা দিয়ে, সম্পূর্ণ ভেঙে বেরিয়ে যাচ্ছেন, ভেঙে বেরিয়ে বিদ্রোহী লিখছেন। এই যে উনি এত কম বয়সে, একটি ছেলেই বলতে হয় তো, 22 বছরের, তার কি বলবো,
1: যুবক
0: তরুণ, সে ওই পর্যায়ের একটা কবিতা রচনা করছে। বাংলা সাহিত্যে তো এরকম ঘটেনি, এরকম তো ঘটেনি
1: না।
0: তো ওই রকম একজন মানুষ, তিনি যখন সুর রচনা করছেন, তিনি জানেন যে তার আগে দ্বিজেন্দ্রলাল রায়ও গান রচনা করেছেন, অতুল প্রসাদের গান রয়েছে, রজনীকান্তের গান রয়েছে, এবং তার আগেও নানা ধরনের গান রয়েছে। তিনি সর্বকনিষ্ঠ, আর রবীন্দ্রনাথের তারা বিপুল গানের ভাণ্ডার তো ছিলই তখন। সব কিছুকে ভেঙে তিনি নিজের ভাষা তৈরি করলেন, এটা নজরুল বলেই সম্ভব হয়। নজরুল একজন হয়, বারবার তো হয় না, এরা সব একজন জন্ম। সুতরাং অনেকেই হয় যে তারা সাকাম করে যান, একজন শক্তিশালী কবির লেখা পড়ে তার মতো লিখতে শুরু করেন, তার চেতনা চৈতন্য ঘিরে থাকে একজন কবি কি দুজন কবি। জীবনানন্দের প্রভাব তার পরবর্তী অনেক কবিদের মধ্যে ছিল, বিনয় মজুমদারের মধ্যে ছিল, শক্তির মধ্যে ছিল, অনেকের মধ্যে ছিল, কিন্তু তারা প্রত্যেকে
1: ছিল,
0: শঙ্কর মধ্যেও ছিল। এটা তো অনপনীয়, চট করে সরানো যায়।
1: তারপরে এক সময় তারা নিজের কণ্ঠ খুঁজে পায়,
0: এবং এই যে নিজের কণ্ঠ খুঁজে পাওয়া, এর জন্য তাদের বহু লেখা লিখে ফেলে দিতে হয়েছে। তাদের বুঝতে হয়েছে কোনটা আমার লেখা হচ্ছে না, এই করতে না করতে করতে হ্যাঁতে পৌঁছানো, এই চেতনায় পৌঁছানো।
1: আপনি সেই জায়গায় পৌঁছেছেন?
0: আমার মনে হয় না, আমি বলতে পারছি না, সেটা এখনো পর্যন্ত তো বলতে পারছি না। এবারে যত সময় যাবে, যত আরো লিখব, হয়তো নিজের কণ্ঠ খুঁজে কিছুটা পেলেও পেতে পারি।
1: যেহেতু আপনি বললেন যে প্রেমের কবিতা লোকে বলে যে আমরা পড়ছি না, কিন্তু আমরা পড়ছি, এই পরিপ্রেক্ষিতে একটা প্রেমের কবিতা শুনে নি।
0: ঠিক আছে, কবিতাটির নাম মেঘ মহিমা। আজ কালো মেঘ মহিমা, ব্রহ্মাণ্ড মহিষ হয়ে আছে, বুকে যার ভার তাকে গান শোনাও, পুরনো 50-এর বাংলা গান, সেই নিভু নিভু সুর, ঝিমঝিমে কথা, এই অস্তিত্ব শুধু প্রেমের জন্যেই, অথচ তোমাকে পাই না, তুমিও কি আমাকে তেমন করে পেয়েছ? জলো বাতাস, শীত করছে, একটু চা পেলে ভালো হয়, দরজাটা খোলা থাক, প্রেম আসতেও পারে হঠাৎ।
1: এই যেন আমাদের সবার মনের কথা, ওই একটু চা নিয়ে বসে আড্ডা হোক, কিন্তু একটাই যে মন ভরে না, আরো একটা।
0: আচ্ছা আরেকটি, তোমাকে দেখে আঙুরগুচ্ছ, তোবড়ানো বেদানা আর অকাল জামরুলের শহর, এর ভেতর দিয়ে বাগবাজার হাজরা কালীঘাটের দেশে পর্যটক হয়েছি, পাতা ছেঁড়া আদিগঙ্গার কান ঘেঁষে উবু হয়ে বসে আছে প্যাড়া আর পেতলের ঘনিষ্ঠ দোকান, তখন চায়ের ভাঁড়ের মতো অনেক সন্ধে, অনেক তারিখ, পুরনো আয়ুর্বেদের দোকানে কড়িকাঠের মতো

0: নিঃসঙ্গ বৃদ্ধ কবিরাজ, হরিশ পার্ক, মিত্র ইনস্টিটিউশন, পোটোপাড়া। হয়তো এসব দ্বারকা, হরপ্পা, হস্তিনাপুরের পথ, পথের ছায়া। আমি মিশতে না পারা লোক, তোমাকে দেখে মনে হলো কথা বলা যায়।
1: হা, সেই মনে হলো বর্তমানের সঙ্গে অতীতকে মিলিয়ে দেওয়া, ওই রাস্তাটা দিয়ে ঘুরে এলাম যেন। এবার আপনি যে বললেন যে অনেকটা পথ পেরিয়ে এসেছেন এই কাব্যিক জগতের বলতে পারি, কিছুটা তো আপনি নিজের কণ্ঠটা এখন বুঝতে পারেন যে আপনার কবিতায় প্রকৃতি আসছে, মহাভারত আসছে, ইতিহাস আসছে। তো এমন কোন কবিতা যেটা মনে হয় যে হ্যাঁ, এটা সৌভিক গুহ সরকারের নিজের?
0: এটা বলা খুব মুশকিল
1: না, কিন্তু এমন একটি কবিতা আমরা শুনব,
0: পাঠক বলতে পারবেন,
1: আপনি হয়তো কিছুটা বলতে পারবেন।
0: ধরা যাক,
1: মানে মনে হয় না যে এই কবিতাটা লিখে
0: আমার মনে হলো যে এই এই কথাটা, একটা কোনো কথা যেটা বলতে চেয়েছি, আমার ভাষাটা ঠিক কি সেটার ব্যাপারে আমি খুব নিশ্চিত না হলেও, আমি যেটা লিখতে চাই, আমি এখন আনন্দ পাই সেটা লিখতে পারলে। ধরা যাক এই কবিতাটা, মধ্য বয়সের মাঠে। রোদ পড়ে আসছে, মধ্য বয়সের মাঠে ঘাসগুলো হলুদ, এখন আর না পাওয়াগুলো ততটাও পীড়া দেয় না শরীরে। সিগারেট ধরাই, ভাবি গুপ্তিপাড়ার পথে সেই জোনাকি রাস্তা, বল কত পোড়া মাটির মন্দির, সব্যসাচী গোধুলি, চিত্রাঙ্গদা নক্ষত্র। বাংলার বহু মন্দির মসজিদ মেলায় ঘুরে ধর্মের কথা বিশেষ বুঝিনি, শুধু জেনেছি বুকের ধর্ম ভেঙে যাওয়া।
1: আহা, আসলে কবিদের কথা বা একজন প্রকৃত শিল্পীর কথা অনেকটা নদীর মতো, মনে হয় না যে এটাতে কোনো বাঁধ দিই, কিন্তু আমরা যে সময়ের কাছে একেবারে বাধা, তাই বড় অসহায়, আজকে এখানেই থামতে হচ্ছে। আবার আমরা কবি সৌভিক গুহ সরকারকে নিয়ে ফিরব আগামী পর্বে কবিকণ্ঠে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার, অপেক্ষায় থাকবেন কবিকণ্ঠের দ্বিতীয় পর্বের।
2: শুনলেন কবিকণ্ঠে, কবি সৌভিক গুহ সরকারের সঙ্গে আলাপচারিতায় ছিলেন সাক্যদীপা সরকার, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দুর্বাদী।

এতক্ষণ শুনলেন কবিকণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রীর সকল শ্রোতা বন্ধুদের একমাটি একসুর এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন। একমাটি একসুরের অনুষ্ঠানের যেরকম চলন, তাতে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি আপনাদের সামনে লোকসঙ্গীতের চর্চা যারা করছেন, লোকসঙ্গীত যাদের যাপনের সঙ্গে জুড়ে গেছে, তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসতে এবং তাদের সঙ্গে কথা বলতে, তাদের এই যে যাত্রাপথ কতটা সুগম ছিল

0: কতটা কণ্টকাকীর্ণ ছিল সেটাও যেমন জানার, একই সঙ্গে তাদের সাধনা, তাদের তালিম কীরকম ছিল, কী ধরনের গান তারা গাইছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করে থাকি। তাই সেই ধারাবাহিকতাকে বজায় রেখেই আজকে আমাদের সামনে যে রয়েছে, আমি তাকে আপনি বলে একদম কথা বলতে পারবো না, কারণ সে আমাদের আকাশবাণী কলকাতার একজন বিহাই আর্টিস্ট। আকাশবাণীর সঙ্গে তার যোগ কিন্তু তার থেকেও অনেকটা পুরনো। কতটা পুরনো, কী বৃত্তান্ত, সবটাই তার মুখ থেকে শুনবো। স্বাগত জানাচ্ছি আকাশ লীনা আমিনকে।
1: নমস্কার দিদি।
0: আকাশবাণীতে বহুবার আসা হয়েছে,
1: বহুবার,
0: কিন্তু এরকম ইন্টারভিউ ভিত্তিক অনুষ্ঠানে কি আসা হয়েছে?
1: হ্যাঁ, এর আগে আসা হয়েছে।
0: বেশ, তার মানে একমাটি একসুরের সঙ্গে মোটামুটি পরিচিতি আছে, কিন্তু সেটা বহু বছর আগে হবে নিশ্চয়ই।
1: বহু বছর আগে, যখন বি গ্রেড হয়েছিলাম তখন এর পরপর এসেছিলাম।
0: বেশ, আকাশবাণীর সঙ্গে পরিচিতি কিভাবে ইত্যাদি সেগুলোতে পরে যাব। প্রথমে যেটা জানতে চাইব যে এই যে গান গাইব এই ভাবটা ছোটবেলা থেকেই ছিল?
1: হ্যাঁ, ছোটবেলা থেকেই ছিল। আমার মায়ের কাছে শোনা যে আমি নাকি ছোটবেলা থেকেই যে কোনো অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে হোক বা আঁকার ক্ষেত্রে হোক বা গানের ক্ষেত্রে হোক, যে কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে সবচেয়ে আগে রেসপন্স করতাম গানের ক্ষেত্রে। কখনো কোনো গান হলে আমি নাকি খুব মন দিয়ে সেটা শুনতাম ছোটবেলায়, এবং সেটাতে নাকি আমি গুনগুন করতাম। তার জন্য একটা দিকও আছে, আমার আমার আরেকটা ডাকনাম আছে আমার মায়ের আদর করে দেওয়া, গুঞ্জা, মানে গুঞ্জন থেকে গুঞ্জা, গুনগুন করা থেকে গুঞ্জা। আমি ওই রকমভাবেই গান করতাম, তো ওভাবেই আমার শুরু। আর আরেকটা বিষয় হচ্ছে আমার মামা বাড়ির দিকের মাসিরা, তারপরে এই বাড়ির দিকেও মানে শিল্প সংস্কৃতির সাথে যুক্ত, আমার বাবা লেখালেখির জগতের সাথে যুক্ত, আবার আমার মাও একটা সময় ক্লাসিক্যাল শিখেছে, তো মায়ের হাতেই আমার প্রথম হাতেখড়ি। তো এইভাবেই গানের ইয়েতে আসা।
0: তো এই যে মায়ের কাছ থেকে প্রথম গানের পাঠ নেওয়া, মনে পড়ছে কোনো গান যেটা মা শিখিয়েছিলেন?
1: তখন তো সব রকমের গান শুনতাম, তখন আমার সব তো মনে পড়ে না, তবে আধো আধো যেটা মনে পড়ে, তার মধ্যে একটা গান আমার খুব প্রিয় ছিল, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই গানটা। এই গানটা আমার মা আমাকে গান করে করে শোনাতো। এবং এটা শুধু নয়, আমার মা আমাকে খাইয়ে দেওয়ার সময় বা স্নান করার সময় বা ফুল গাছে জল দিচ্ছি এরকম সময় বা পড়তে বসছি এরকম আগে পরে দিয়ে বা পড়ায় কোনো রাইমস মুখস্থ করাবে, সেটাও সুরের মাধ্যমে আমার মা গান করে করে শোনাতো।
0: মানে মোটামুটি একটা সামগ্রিক সাঙ্গীতিক পরিবার।
1: সাঙ্গীতিক পরিবার, মায়ের হাতেই আমার প্রথম হাতে করি। কিন্তু আমার বাবা খুব মানে গান শোনা পারসন, তো আমি যত না, আমি এখন দাঁড়িয়ে বলতে পারি আমি যত না গান সম্বন্ধে জানি তার থেকে বেশি আমার বাবা আগ্রহ রাখে এবং জানে এবং সেটা নিয়ে পড়াশোনা করে।
0: কি ধরনের গান বাড়িতে শোনা হতো?
1: গান হিসাবে সেক্ষেত্রে ওল্ড মেমোরিজে গান শোনা তো হতোই, তার সাথে সাথে আরেকটা দিকও হতো যেটা আমি নিয়ে এখন কাজ করছি, সেটা হচ্ছে লোকসঙ্গীত, সেটাও শোনা হতো। আমার বাবা মানে লোকসঙ্গীতের দিকে একটু বেশি ঝোঁক, বা পুরনো গানের মধ্যেও যেটা কথাভিত্তিক গান বা যেই গানগুলোর কথাগুলো খুব হার্ট টাচিং বা সুরগুলো খুব হার্ট টাচিং, সেই ধরনের গান, সব রকমের গানই আমার বাবা শুনতো। তো মেইনলি শোনা হতো ফোক অথবা ক্লাসিক্যাল অথবা রবীন্দ্রসঙ্গীত অথবা লাইট সংয়ের মধ্যেও বাছাই করা গান, যেগুলো হচ্ছে ওল্ড মেমোরিজের গান। তো এই ধরনের গান শুনে শুনেই বড় হয়েছি, সব রকম গান।
0: বেশ, কথা অনেকটাই হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আকাশ লীনা আমিন এবং আমরা তার সঙ্গে কথা বলছি একমাটি একসুর অনুষ্ঠানে। অনুষ্ঠানের নামে যেখানে সুর আছে এখন সময়টাও সুরের, তাহলে সুরে সুরে একটা বিরতি নিয়ে নিই, আকাশ লীনার কণ্ঠে একটা গান শুনে নিই। প্রথম গান আকাশ লীনা কি শোনাচ্ছ?
1: প্রথম গান হিসাবে আমি লালন সাইজির একটা গান শোনাচ্ছি।

0: আহা, মনে ছুঁয়ে থাকার একটা গান, মেঠো সুর, যেটা আমরা সারাদিনই মোটামুটি গুনগুন করতে পারি। মেজাজটা, মনটা যেন হালকা ফুরফুরে হয়ে যায় এই গানগুলো শুনলে। সেরকমই একটি গান আকাশলীনা আমাদের উপহার দিল। এবার আকাশলীনা জানতে চাইব যে স্কুলে নানা রকম অনুষ্ঠান হয়, নানা রকম প্রতিযোগিতা হয়, পাড়াতেও অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা হয়, তো সেই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাটা একটু শুনি।
1: অনেক জায়গায় অংশগ্রহণ করেছি, নিজেকে দেখার জন্য অংশগ্রহণ করেছি, এমন নয় যে ফার্স্ট হতেই হবে বা সেকেন্ড হতেই হবে বা কিছু একটা র্যাঙ্ক করতেই হবে, তা নয়। তবে আমার বাবার কাছে আমি সবসময় বলতাম যে বাবা আমার কতটা প্রোগ্রেস হলো আমি সেটা একটু দেখব, তো তার জন্য আমি অনেক জায়গাতেই আমি কম্পিটিশনে নাম দিয়েছি। এছাড়া যেরকম স্কুলের ইন্টার স্কুলগুলোতে আমি নাম দিয়েছি, ইন্টার স্কুল কম্পিটিশনগুলোতে আমি ফার্স্ট হয়েছি প্রতিবারই। এছাড়া তার আগেও পাড়ার যে কটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এছাড়া তথ্য সংস্কৃতি দপ্তরের হোক বা অন্যান্য যে কটা সরকারি যা যা আছে সেগুলোতে আমি নাম দিয়েছি এবং ফার্স্ট হয়েছি।
0: এটা একটা ব্যাপার। তখন কি কি গাওয়া হতো?
1: তখন প্রথম দিকে সব রকম গানই করা হতো, তারপরে আস্তে আস্তে সেটা রবীন্দ্রসঙ্গীতের দিকে আসা, যেহেতু বাড়িতে একটু রবীন্দ্রসঙ্গীতের চলটা, এটা বাড়ি বলা ভুল, বাঙালিদের এটা একটা আবেগ, তো রবীন্দ্রসঙ্গীতের চল। তো রবীন্দ্রসঙ্গীত আমার প্রথম তালিম নেওয়া শ্রাবণী সেনের কাছে, শ্রাবণী ম্যামের কাছে। এছাড়া ওয়ার্কশপ ভিত্তিকে প্রমিতা মল্লিক ম্যাম, এরকমভাবে আমি তালিম নিয়েছিলাম। তো রবীন্দ্রসঙ্গীতে আসা, তারপরে রবীন্দ্রসঙ্গীত থেকে আমার নিজস্ব পছন্দ লোকসঙ্গীত, তাই লোকসঙ্গীতে চলে আসা।
0: বেশ, আচ্ছা, এটা তো জানলাম যে মায়ের কাছে তোমার প্রথম হাতেখড়ি। গুরু হিসেবে কাকে পেয়েছো?
1: গুরু হিসাবে প্রথম আমার লোকসঙ্গীতের গুরু হিসাবে আমি বলি, প্রথম গুরু আমার যখন ক্লাস নাইনে পড়ি, তখন আমি মায়ের কাছে একটা আবদার করেছিলাম, মা নাইন তো হয়ে গেল, মাধ্যমিক যখন হবে তখন আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আমি লোকসঙ্গীতের এমন একজন স্যারের কাছে ভর্তি হতে চাই যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন মানুষ, ওনার গান আমার পার্সোনালি খুব পছন্দের। তো ওনার কাছে আমি আবদার করেছিলাম, তো মা বলেছিল রেজাল্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি করব। কিন্তু কথাটা সেটা নয়, আমার মায়ের প্রথম থেকেই একটা ইচ্ছা ছিল যে আমাকে গানে দেবে বা গান নিয়ে শেখাবে, তো মা তো খুব আনন্দই পেয়েছে, যেখানে কিনা সবাই মোটামুটি কিছু না কিছু গিফট চায়, তো আমি গিফট হিসাবে এটাই চেয়েছিলাম এবং এটাতেই আমি আটকেও ছিলাম। মাধ্যমিকের সময় আমার মনে ছিল যে আমি একটা কিছু চেয়েছিলাম এবং এটাতেই আমি আটকেছিলাম, এবং এটাতেই আমার প্রথম লোকসঙ্গীতের তালিম নেওয়া শ্রী অভিজিৎ বসু।
0: আচ্ছা,
1: তো ওনার কাছে যাওয়া, ওনার কাছে শিখতে শিখতে উচ্চ মাধ্যমিক আস্তে আস্তেই আমার মাথায় এলো যে শ্রী শুভেন্দু মাইতির কাছে আমি একটুখানি তালিম নেব।
0: তো ওনার কাছে, গুরুর কাছে যে গানটা তুমি শিখেছো সেটা মনে পড়ে?
1: হ্যাঁ, প্রথম গানটা আমি শিখেছিলাম শাহ আব্দুল করিমের বসন্ত বাতাস শেষ হয়ে গো।
0: তাহলে একটু শুনি।
1: একদম।

0: যে কথাটা তুমি গানের ঠিক আগে বলছিলে, তোমার গুরুদের কথা, প্রথমে শ্রী অভিজিৎ বসু এবং তারপরে শ্রী শুভেন্দু মাইতির কাছে গান শিখছিলে, তারপর?
1: তারপরে আমার খুব ইচ্ছা হয় যে, আগ্রহ বাড়তে থাকে লোকসঙ্গীত সম্পর্কে, যখন আমি গান করা শুরু করি, যে লোকসঙ্গীত গুটি কয়েক গানের মধ্যেই আটকে নেই, তার বিস্তৃতি অনেকটা, আমি যতটা শিখেছি সেটাতে আমি এখনও দাঁড়িয়ে বলবো সাগরের মধ্যে একটা শিশির বিন্দু। অঞ্চল ভেদে ভেদে ভাগ হয়, কথার ভাগ, সুরের ভাগ, সমস্ত কিছু, তাল লয়ে সমস্ত কিছুর ভাগ হয়, তো সেটা নিয়ে আমার জানার আগ্রহ বাড়তে থাকে। তো আমার খুব ইচ্ছা হয় যে আমি ঝুমুর গান নিয়ে একটুখানি শিখবো। তো আমি শিখেছিলাম শ্রী সুভাষ চক্রবর্তী, উনি কিছুদিন হলেন দেহত্যাগ করেছেন, ওনার কাছে আমার প্রথম ঝুমুরের তালিম নেওয়া। এছাড়া বাবার সাথে সাথে, বাবার যেহেতু এই দিকটা আগ্রহ আর আমারও আগ্রহ, তাই বাবার সাথে সাথে প্রচুর বাউল, সাধুসঙ্গ, ফকির সঙ্গ, এগুলো আমি করেছি। এছাড়া নানান জায়গা থেকে গান আহরণ, সেটার জন্য আমাকে যদি বাইরে যেতে হয়, আসাম যেতে হয়, আসাম যাওয়া, সেটার জন্য যদি আমাকে যেখানেই যেতে হচ্ছে, যেরকম আমি বিজয় সরকারের গান সংগ্রহের জন্য অনেক জায়গায় গিয়েছি, তো এইভাবে আমি প্রচুর গান সংগ্রহ করেছি। এটা আমার একটা খিদে বলতে পারো ম্যাম।
0: বা যখন সঙ্গীতের কথা বলি, আমরা জানি যে এটা একটা অতলান্ত সমুদ্র, মানে যার কোনো কূল কিনারা কিছু পাওয়া যায় না, শুধু চেষ্টা করা যে যতটুকু সম্ভব আহরণ করে রাখা, এবং লোকসঙ্গীতের সেই সমুদ্র ভাণ্ডার, সেই সমুদ্র থেকে একটু একটু করে নিজের ভাণ্ডারটা পরিপূর্ণ করার চেষ্টা করছে আকাশলীনা, সেটাই আমাদের জানালো। আকাশলীনা, এইবার যেহেতু ঝুমুরের কথা উঠল, ঝুমুর কোনো গান আমাদের উপহার দেবে কি?
1: হ্যাঁ, ঝুমুর গান একটা ভেবেছি, সেটা করব আমি অবশ্যই।
0: শুনি তাহলে।
1: একদম।

0: শ্রোতা বন্ধুরা যারা টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, তাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে অনুষ্ঠান আপনারা শুনছেন তার নাম একমাটি এক সুর। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আকাশবাণী কলকাতার বি হাই আর্টিস্ট, লোকসঙ্গীতের আকাশলীনা আমিন, এবং ইতিমধ্যে তিনখানা গান আকাশলীনা আমাদের উপহার দিয়েছে। কিন্তু যেটা হয় প্রত্যেকবারই, আড্ডা দিতে গিয়ে এবং গানের মধ্যে থাকতে গিয়ে সময়টা পুরুত করে উড়ে যায়, তাই আজকের মতো এখানেই দাড়ি টানতে হচ্ছে। কিন্তু আকাশলীনাকে এখনই ছাড়া হবে না, কারণ আগামী পর্বে আকাশলীনা আমাদের সঙ্গে থাকছে এবং আকাশলীনার কাছ থেকেই আমরা আরও ওর যাত্রাপথ সম্পর্কে জানব, ওর সঙ্গীত চর্চা ও সাধনা তা নিয়ে জানবো, এবং অবশ্যই সুন্দর সুন্দর গান আকাশলীনা আমাদের উপহার দেবে। অনেক ধন্যবাদ জানাই আকাশলীনা,
1: অসংখ্য ধন্যবাদ,
0: এবং আগামী পর্বে অবশ্যই আরও ভালো ভালো গান আমরা তোমার থেকে আশা করছি।
1: একদম, আমি চেষ্টা করব।

এতক্ষণ শুনলেন এক মাটি এক সুর। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন সংবাদ।

এখন শুনবেন উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

তখন অখণ্ড ভারতবর্ষ, পূর্ব বাংলার জেলা সদর নোয়াখালী। মজলেম আর নিতাই একই সঙ্গে গৃহস্থ বাড়ির পুজোর ফুল তোলা আর তার বিধি ব্যবস্থার অপরিহার্য সহযোগী। এমনই ছিল নাকপাড়ার সেনবাড়িদের বাড়ি, আর সেই বাড়ির ছেলে রজনীকান্ত সেন। একদিন এক সকালে দীঘির কালো স্বচ্ছ জলে ঝাঁপ দিল পাড়ার কয়েকটি কিশোর। সাঁতার কেটে কেটে মাছ পুকুরের হৃদয় ভেদ করে পাড়ে উঠল। জলঝরা ভেজা শরীরে একে অপরের আনন্দ বিভলতায় মিশ্র সুখানুভূতির কথা বলতে বলতে হঠাৎ খেয়াল পড়ল, বংশীকে তো দেখা যাচ্ছে না। মুহূর্তের মধ্যে সবাই বাক্যহারা। উৎসুক অন্বেষণের চোখ নিয়ে গেল দীঘির গভীরে ও পাড়ে, কিন্তু বংশীকে কোথাও না পেয়ে সকলের চোখ মুখ অবসাদে আড়ষ্ট ও স্তব্ধ হয়ে গেল। দুর্ঘটনার কথা রটে গেল পথে পথে দোকানে বাজারে। তাড়াতাড়ি এলো লোকজন দীঘির পাড়ে। বংশীর জল ভরা নিথর দেহটি তুলে আনল সাহাবুদ্দিন।

গভীর দুঃখে তিনি আশ্রয় করতেন গানকে। তার প্রথম কন্যা শতদলবাসিনী ও দ্বিতীয় পুত্র জ্ঞানেন্দ্রনাথ যখন একসাথে অসুস্থ হন, তখন তিনি হয়ে পড়েন বিব্রত, বিমর্ষ, কিংকর্তব্য বিমূঢ়। অত্যন্ত অল্প সময়ের মধ্যে আদরিয়া কন্যার হঠাৎ ইহলোক ছেড়ে চলে যাওয়া, না জানার দেশে, তাকে অত্যন্ত মর্মাহত করে। মাঝে মাঝে ঘটনা প্রবাহের কালোচক্রে আবর্তিত প্রিয়জনদের মৃত্যু যখন অনিবার্যভাবে দেহ মনকে আচ্ছন্ন করে তোলে, তখন তিনি আশ্রয় নেন গানের।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকে শিরোনামে রয়েছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলামে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সরকার গঠনের জন্য জোরদার তৎপরতা চলছে।
1: পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য বিজেপি পশ্চিমবঙ্গে অমিত শাহ এবং অসমে জেপি নাড্ডাকে পর্যবেক্ষক নিয়োগ করেছে।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন।
1: দেশের তুলোক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 5,659 কোটি টাকা মূল্যের কাপাসকান্তি মিশন অনুমোদন করেছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহের ফুজাইরাতে ইরানের হামলার জেরে 3 ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন।
1: মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেথ বলেছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চালু রয়েছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত এবং জামাইকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি উন্নয়নমূলক সহযোগিতা। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলামে সরকার গঠনের জন্য জোরদার তৎপরতা চলছে। এর আগে গতকাল পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক ইতিহাস রচিত হয়। ভারতীয় জনতা পার্টি বিপুল জনসমর্থনে জয়লাভ করে। এই প্রথমবার রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। অন্যদিকে তামিলনাড়ুতে নবাগত তামিলাকা ভেত্রী কাজকম টিভিকে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এদিকে অসম এবং পুদুচেরিতে বিদায়ী সরকারই আবার ক্ষমতায়।

0: হচ্ছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন UDF আবার ক্ষমতায় ফিরেছে। পশ্চিমবঙ্গে BJP 293টি আসনের মধ্যে 206টি আসনে জয়লাভ করে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে দীর্ঘ 15 বছরে তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটেছে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 81টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস এবং আম জনতা উন্নয়ন পার্টি 2টি করে আসন পেয়েছে এবং CPIM এবং ISF 1টি করে আসনে জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের বিদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে BJP প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। তামিলনাড়ুতে অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল তামিগাভেত্রী টিভিকে গঠনের পর প্রথম নির্বাচনে 108টি আসনে জিতে একক দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে। রাজ্যে বিদায় মুখ্যমন্ত্রী MK স্টালিনের নেতৃত্বাধীন দ্রাবিড় মুনেত্রা কাজগাম 59টি আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজগাম AIADMK পেয়েছে 47টি আসন, PMK 4টি আসন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 5টি আসনে জয়ী হয়েছে। অসমের শাসক BJP নেতৃত্বাধীন NDA 126 সদস্যের বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন UDF সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। কংগ্রেস পেয়েছে 63টি আসন এবং তার সহযোগী দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 22টি আসন। পুদুচেরিতে NDA সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার সরকার গঠন করতে চলেছে। NDA এর শরিক দলগুলি 30 সদস্যের বিধানসভায় 18টি আসন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী BJP-র জয়কে ঐতিহাসিক এবং নজিরবিহীন বলেছেন। তিনি পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু, কেরালা জনগণ এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দিল্লিতে গত সন্ধ্যায় ফল প্রকাশের পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, BJP-র মূল মন্ত্র হল জনগণই ঈশ্বর। দেশের মানুষ BJP-র উপর আস্থা প্রকাশ করেছেন।
1: দেশ কে উজ্জ্বল ভবিষ্য কি উদ্ঘোষণা কা দিন, ইয়ে ভরোসে কা দিন, ভরোসা ভারত কে মহান লোকতন্ত্র পর, ভরোসা পারফরমেন্স কি পলিটিক্স পর, ভরোসা স্থিরতা কে সংকল্প পর, ভরোসা এক ভারত শ্রেষ্ঠ ভারত কি ভাবনা পর।
2: BJP-র সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ BJP নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। অসমে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে JP নাড্ডাকে। এর আগে পশ্চিমবঙ্গে BJP-র ঐতিহাসিক জয়লাভের পর দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে পুজো দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একমাত্র BJP সরকার রাজ্যে সুশাসন আনতে পারবে। তিনি সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানান।
3: পুরে ভারত কে বিকাশ মে জো আমারে নেতা মাননীয় প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদী জি জো রাষ্ট্র নায়ক কে রূপ মে লগাতার দেশ মে প্রধান সেবক কে রূপ মে জিস রূপ সে কাম কর রহে হ্যায় আর বিকাশ কে সাথ সাথ হামারি বিরাসত ও সংস্কৃতি কো ভি সঞ্জোতে হুয়ে আগে লেকে যা রহে হ্যায় আর মে মানতা হুঁ কি পশ্চিম বঙ্গাল কি সংস্কৃতি কো পশ্চিম বঙ্গাল কি বিরাসত কো কিসি কে নেতৃত্ব মে আগে বড় সকতা হ্যায় তো নিশ্চিত রূপ সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নেতৃত্ব মে।
2: এদিকে পশ্চিমবঙ্গে নতুন BJP সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসবেন। দলীয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এছাড়া নবনির্বাচিত বিধায়কদের নিয়েও বৈঠক হবে।
0: নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট রাজ্যপালকে তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভা নির্বাচনে BJP বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন এবং তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। একটি প্রতিবেদন,
4: রাজ্যে রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ক্ষেত্রেও নানা সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নবান্ন ছেড়ে ফের মহাকরণ থেকে রাজ্যের সচিবালয় চালানোর বিষয়ে উৎসাহী নতুন শাসক দল। সূত্রের খবর, এই লক্ষ্যে পূর্ত দপ্তরের আধিকারিকদের মহাকরণ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের বাকি সংস্কারের কাজ দ্রুত শেষ করতে এবং নিরাপত্তার পরিকাঠামো খতিয়ে দেখতে আলোচনা শুরু হয়েছে। এদিকে নতুন সরকারের গঠনের প্রক্রিয়া নিয়েও জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিনই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথমে লোকভবনে অনুষ্ঠান করার কথা থাকলেও রেড রোড বা ব্রিগেড ময়দানে বড় সমাবেশের পরিকল্পনাও খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন। আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সহ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।

0: এরপর সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রথা রয়েছে। সাধারণত রাজ্যপাল তাকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার অনুরোধ জানান, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। তবে এই মুহূর্তে সেই প্রক্রিয়া ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করে স্পষ্ট জানিয়েছেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না। ফলে সাংবিধানিক প্রক্রিয়া কিভাবে এগোয় তাই এখন দেখার। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: তৃণমূল নেত্রীর দাবি, অন্তত 100 আসনে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই নির্বাচনে আসল খলনায়কের ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না, লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
2: This is not only unfortunate, I think that this message should go to everywhere so that people of our people are staying all over the world, let the message should go to the people, so let them know the atrocities. ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকতো না, জিততেই পারে, নির্বাচনে হার জিত আছে, কিন্তু সেটা তো নয়, আমরা তো হারিনি, জোর করে ফোর্সফুলি তুমি ক্যাপচার করেছো টোটালটা।
1: রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং দলীয় কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র বিজেপির তাণ্ডব চলছে। তার দাবি, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত কর্মীদেরও রেহাই দেওয়া হচ্ছে না। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন বর্তমানে সম্পূর্ণ নিষ্ক্রিয়। 2011 সালের পরিবর্তনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সেই সময় ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক প্রতিহিংসা দেখায়নি বা সিপিএম এর দলীয় কার্যালয় ভাঙচুর করে, কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। সুজনের
3: সিপিএম নেতা সুজন চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের বিদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে না চাওয়ার ঘটনাকে দেশের সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী বলে উল্লেখ করেছেন।
4: মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে আমি পদত্যাগ করব না, যেতে পারি কিন্তু কেন যাব, পদত্যাগ করতে পারি কিন্তু কেন করব, ওগুলো কবিতার লাইন হতে পারে কিন্তু ওগুলো সাংবিধানিক বিধি ব্যবস্থায় লোকের কাছে হাস্যকর মনে হবে। আমি এই ছাড়বো না, আমি পদত্যাগ করব না, এটাকে লোকে বাচ্চাদের কান্না বলে বলবে, এটা গোয়ার্তুমি কিনা আমি জানি না, এটা কোনোভাবেই সংবিধান সম্মত বিধি ব্যবস্থা নয়।
3: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ঘিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিককে জারি করা এক বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সব বিধি এবং নিয়ম মেনেই গণনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ডিইওর রিপোর্ট অনুসারে সমগ্র গণনা প্রক্রিয়া ছিল সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ এবং স্বচ্ছ। নির্বাচন কমিশনের নির্দেশিকা, প্রযোজ্য আইন এবং বিধিনিষেধ কঠোরভাবে মেনে প্রতিটি ধাপ সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে। সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তাও সম্পূর্ণ অস্বীকার করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, গণনার সময় এক মুহূর্তের জন্য সিসিটিভি বন্ধ করা হয়নি। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পশ্চিমবঙ্গের বিদায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ধস্তাধস্তির যে অভিযোগ সামনে এসেছে সেটিকেও কল্পনাপ্রসূত বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তবে গণনা প্রক্রিয়া সাময়িকভাবে থেমে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীর জোরাজুরির কারণে কিছুক্ষণের জন্য গণনা বন্ধ রাখা হয়েছিল, পরে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে তাকে জানিয়ে পুনরায় গণনা শুরু করা হয়।
5: দেশে সংবিধান যা আছে, সুপ্রিম আছে, দেখুন এটা তো ওনার ইন্টারনাল ম্যাটার আছে, যেটা করতে চান করুক, দ্যাট আই এম নট কনসার্ন উইথ দ্যাট। কোনো কমিশন ফ্যাক্ট সাপ্রেসি নেই, একই জিনিস সিসিটিভি আছে, একই জিনিস ওয়েবকাস্টিং আছে, একই জিনিস প্রকাশ আছে, কমিশন কেন করবে? কমিশনকে না প্রয়োজন আছে কোনো ফাইল আমি হাফিস করবো, না কমিশনের কোনো ফাইল আছে কি কেউ নিয়ে যাবে, ফাইল নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, কমিশন ডাজন্ট হ্যাভ এনিথিং টু হাইড।
1: পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের মানুষের রায়কে মেনে নেওয়া উচিত বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মানুষের রায় পরাজিত হয়েছেন তা তিনি জানেন, গণতন্ত্রে পরাজয় মেনে নিতে হয়। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি শুধুমাত্র 12 আসনে জয়লাভ করেছিল, সেই সময় দলের রাজ্য সভাপতি হিসেবে তিনি তা মেনে নিয়েছিলেন বলে শ্রী মজুমদার জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলতে পারবেন।
6: আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির উচিত সেইভাবে জনতার এই রায়কে মেনে নেয়া, নচেত এই যে ইভিএম ইসি হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরো একবার অপমান করছেন।

0: আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট।
1: বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে শ্রী মজুমদার বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মমতা ব্যানার্জির মতো ক্ষমতালোভী ছিলেন না, তাই তাঁর সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করা যায় না। এদিকে শপথ গ্রহণ প্রসঙ্গে শ্রী মজুমদার বলেন, 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তবে অনুষ্ঠানের বিষয়ে কোনো পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। পরিকল্পনা চূড়ান্ত হলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সে বিষয়ে সবাইকে অবগত করবেন।
2: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 15 বছর পর বিজেপি ক্ষমতায় এলেও এতে বাংলাদেশের বিদেশ নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। জাগো নিউজ 24 এই খবর জানিয়েছে। মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের শামা ওবায়দ ইসলাম এই কথা বলেন। এর আগে তিনি সম্মেলনে বিদেশ মন্ত্রক বিষয়ক অধিবেশনে অংশ নেন। সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের বিদেশ নীতি সব ক্ষেত্রে একই থাকবে। বাংলাদেশ প্রথম নীতির ভিত্তিতে বাংলাদেশের বিদেশ নীতি পরিচালিত হচ্ছে। ভারতের যে সরকারই আসুক না কেন, এর সঙ্গে বাংলাদেশের বিদেশ নীতির কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, নিজেদের বিদেশ নীতির আলোকে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে।
1: দেশের তুলোক্ষেত্রে প্রতিবন্ধকতা কমতে থাকা বিকাশ হার এবং গুণগত মান সংক্রান্ত সমস্যা নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 5,659 কোটি টাকার বরাদ্দ সহ কাপাসকান্তি বা তুলো উৎপাদনশীলতা মিশন অনুমোদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই মিশনটি সরকারের 5F অর্থাৎ খামার থেকে তন্তু, কারখানা থেকে ফ্যাশন এবং বৈদেশিক এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আশা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 32 লক্ষ তুলো চাষী উপকৃত এবং 2030-31 সালের মধ্যে তুলোর উৎপাদন 498 লক্ষ বেলে উন্নীত হবে।
3: 5,659 কোটি রুপে কা ये प्रोजेक्ट है, जिसके 3 components है। पहला कंपोनेंट रिसर्च, दूसरा प्रोडक्शन की टेक्नोलॉजीज को बढ़ाना और तीसरा न्यू एज फाइबर्स के लिए किसानों को प्रोत्साहित करना। ये प्रधानमंत्री जी का विजन है 5F, फार्म से फाइबर बनाना, फाइबर से फैक्ट्री में जाना, फैक्ट्री से फैशन, फैशन से फॉरेन शोर्स तक कॉटन का पूरी सप्लाई चेन को मेंटेन करना, कस्तूरी कॉटन इसकी प्रॉपर मार्केट में स्थापना करवाना, ये भी इस मिशन का पार्ट है।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5.0 এরও অনুমোদন দিয়েছে। মন্ত্রী জানান যে পশ্চিম এশিয়ার সংকট থেকে উদ্ভূত স্বল্পমেয়াদী তরল জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করার জন্য এই প্রকল্পের লক্ষ্য হল ক্রেডিট গ্যারান্টি সহায়তা প্রদান করা। এই প্রকল্পের অধীনে MSME দের জন্য 100% ক্রেডিট গ্যারান্টি প্রদান করা হবে এবং নন MSME এবং বিমান সংস্থাগুলির জন্য 90% গ্যারান্টি দেওয়া হবে।
2: মন্ত্রিসভা 10.25% মূল আদায় হারের উপর ভিত্তি করে 2026-27 চিনি মরশুমের জন্য প্রতি কুইন্টাল আখের ন্যায্য লাভজনক মূল্য 365 টাকা অনুমোদন করেছে। শ্রী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে প্রায় 5 কোটি আখ চাষী এবং চিনিকল এবং সংশ্লিষ্ট কাজে নিযুক্ত প্রায় 5 লক্ষ শ্রমিক উপকৃত হবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশনের অধীনে আরও 2টি সেমিকন্ডাক্টর প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তির উপর ভিত্তি করে দেশের প্রথম বাণিজ্যিক মিনি বা মাইক্রো LED ডিসপ্লে কেন্দ্র এবং একটি সেমিকন্ডাক্টর প্যাকেজিং কেন্দ্র। শ্রী বৈষ্ণব বলেছেন, অনুমোদিত প্রস্তাবগুলির মাধ্যমে গুজরাটে প্রায় 3,936 কোটি টাকা সম্মিলিত বিনিয়োগে সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট স্থাপন করা হবে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে ইরানের হামলার তীব্র নিন্দা করেছেন। এই হামলায় 3 ভারতীয় নাগরিক আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন যে সাধারণ নাগরিক ও পরিকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি জোর দিয়ে বলেন, ভারত সংযুক্ত আরব আমিরশাহীর পাশে রয়েছে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করা অপরিহার্য। গতকাল ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাত পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে আগুন লাগলে 3 ভারতীয় নাগরিক আহত হন। এর আগে বিদেশ মন্ত্রক ও সংযুক্ত আরব আমিরশাহীর এই হামলা শাহিতে এই হামলার নিন্দা করেছে। মন্ত্রক এক বিবৃতিতে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। মন্ত্রক অসামরিক পরিকাঠামো ও নিরীহ নাগরিকদের লক্ষ্যবস্তু করার নিন্দা করেছে। ভারত আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচল এবং বাণিজ্যেরও আহ্বান জানিয়েছে। মন্ত্রক আরও জোর দিয়ে বলেছে যে সমস্যাগুলির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সকল প্রচেষ্টাকে সমর্থন করতে ভারত প্রস্তুত।
2: মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেদাজ বলেছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। পেন্টাগনের সাংবাদিক সম্মেলনে হেক্সেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে কোনো সংঘাত চাইছে না, তবে তিনি সতর্ক করে দেন যে বাণিজ্যিক জাহাজ বা মার্কিন বাহিনীর উপর ইরানের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ চলাচল পুনরুদ্ধারের জন্য ওয়াশিংটন অপারেশন প্রজেক্ট ফ্রিডম চালু করেছে। তিনি বলেন, প্রজেক্ট ফ্রিডমের লক্ষ্য হল ইরানের আগ্রাসন থেকে নিরীহ বাণিজ্যিক জাহাজগুলিকে রক্ষা করা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রজেক্ট ফ্রিডম 28 ফেব্রুয়ারি চালু হওয়া অপারেশন এপিক ফিউরি থেকে আলাদা।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেয়াপ্ত করা একটি ইরানি জাহাজের 22 জন নাবিকের মধ্যে 15 জনকে মুক্তি দিয়েছে। ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌ অবরোধের ফলে গত 19 এপ্রিল সে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চাবাহার বন্দরের উপকূলের কাছে ওমান উপসাগরে মার্কিন বাহিনী ইরানি পতাকাবাহী জাহাজ তুস্কা বাজেয়াপ্ত করেছিল। আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, জাহাজটির মোট 28 জন নাবিকের মধ্যে 6 জনকে আগেই মুক্তি দেওয়া হয়েছিল। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত এবং জামাইকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নমূলক সহযোগিতার উপরেই দাঁড়িয়ে। জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, তাঁদের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কটা জোরদার করতে তারা নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করেছেন। উভয় দেশই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে বলে তিনি জানান। এছাড়াও ক্রীড়া, ডিজিটাল পেমেন্ট এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রেও দুটি দেশের মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়েও আলোচনা।
4: We reviewed the entire gamut of India-Jamaica relations. We identified new avenues for further strengthening our partnership. We have signed several important agreements and we discussed effective implementations of MOUs which have been recently concluded in the fields of digital transformation, cultural exchange, sports and digital payments to ensure tangible outcomes on the ground.
1: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ নতুন দিল্লিতে জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারপারসন তাকাউকি কোবায়াশির সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী পুরী বলেন, তারা ভারত জাপান কৌশলগত অংশীদারিত্বকে মজবুত করার, নিরাপদ স্থিতিশীল ভবিষ্যতের জন্য সহযোগিতা বৃদ্ধি এবং জাহাজ নির্মাণ ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ অন্বেষণ নিয়ে আলোচনা করেছেন। মন্ত্রী বলেছেন, ভারত জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতার উচ্চাকাঙ্ক্ষী পথে এগিয়ে চলায় পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
2: ভারতীয় সাংবাদিক আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছেন। ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি বিভাগে তাঁরা এই পুরস্কার জিতলেন। দেশে সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে তারা কাজ করছিলেন। হ্যানয়ের সংবাদদাতা অনিরুদ্ধ ঘোষাল আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে জয়ী হয়েছেন। উল্লেখ্য, পুলিৎজার হল সাংবাদিকতার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার।
1: বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সেদেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ আধুনিক প্রযুক্তি নির্ভর ও আনন্দমুখর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের খবর .net এই খবর জানিয়েছে। ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা দপ্তরের সম্মেলন কক্ষে দপ্তরের অধীন নতুন উন্নয়নমূলক প্রকল্পসমূহ নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সভায় জানানো হয়েছে, বাংলাদেশের প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে 13টি নতুন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা এরই মধ্যে সরকারের সবুজ সংকেত পেতে চলেছে।
2: গুপ্তচরবৃত্তির অভিযোগে 3 জন রুশ কূটনীতিককে অস্ট্রিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। অস্ট্রিয়ার বিদেশমন্ত্রী বিয়াটে মেইলার রাইসিঙ্গার বলেছেন, এই কূটনীতিকরা বিভিন্ন সরকারি ভবনগুলির ছাদে বসানো অসংখ্য অ্যান্টেনা ব্যবহার করে তথ্য সংগ্রহ করতেন। অস্ট্রীয় কর্তৃপক্ষের এই পদক্ষেপে রুশ দূতাবাস সম্পূর্ণ অযৌক্তিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে বলে জানিয়েছে। অস্ট্রিয়ার রুশ কূটনীতিক মিশনগুলি এখনও প্রায় 220 জন স্বীকৃত ব্যক্তি রয়েছেন। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি 14 জন রুশ দূতাবাস কর্মীকে বিতাড়িত করেছে। এবার খেলার খবর।
1: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে দিল্লি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে দিল্লি 7 উইকেটে 155 রান করে। শেষ পাওয়া খবরে চেন্নাই 1 ওভারে 3 রান করেছে। IPL লে আগামীকাল সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30।
2: মুম্বাই ফুটবল ইডিনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল 2-1 গোলে মুম্বাই সিটিএফসিকে হারিয়ে দিয়েছে। প্রথম 8 মিনিটে মুম্বাই সিটিএফসিকে 1-1 গোলে এগিয়ে গেল। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল 2টি গোল করে ম্যাচ নিজেদের দখলে আনে। আগামীকাল লুধিয়ানার গুরুনানক স্টেডিয়ামে পাঞ্জাব এফসি চেন্নাই এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে

7:30 এবার দৃষ্টিকোণ। দৃষ্টিকোণ আজ প্রথমে শুনবেন শিল্পী গিরিন চক্রবর্তীর জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: আমি যাব আমার দেশে সোজা রাস্তা নাই। তার লেখা গানে তার ফেলে আসা জন্মস্থান পূর্ববঙ্গের কথা বারবার উঠে এসেছে। দেশ ছেড়ে আসার বেদনা তার গানকে করেছে দরদি। শিল্পী, গীতিকার, সুরকার গিরীন চক্রবর্তী পল্লীগীতিকে জনপ্রিয় করে তোলেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পল্লীগীতির অনুষ্ঠান চালু করে। ১৯১৮ সালের ৫ মে ওপার বাংলার ব্রাহ্মণবাড়িয়ায় গিরীন চক্রবর্তীর জন্ম। খুব ছোটবেলায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং ওস্তাদ আফতাব উদ্দিন খাঁর শিষ্যা নিজের মায়ের কাছেই গিরীনের সঙ্গীত শিক্ষার শুরু। কালে কালে তাঁর সুরে গান গেয়েছেন আব্বাস উদ্দিন থেকে শচীন দেব বর্মন, তালাত মামুদ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের কাছের মানুষ গিরীন চক্রবর্তী কাংড়া তালে খাম্বাজ রাগে এই শিকল পরা ছল গানটিতে সুর করে স্বয়ং নজরুল ইসলামকেও বিস্মিত করে দিয়েছিলেন।
1: এই শিকল পরা ছল, মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরে এই শিকল তোদের করবো রে বিকল, এই শিকল পরা ছল, মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরে এই শিকল তোদের করবো রে বিকল।
0: আকাশবাণী কলকাতার নিয়মিত শিল্পী ছিলেন গিরীন চক্রবর্তী। গিরীন চক্রবর্তীর গান কিশোরগঞ্জ মাসির বাড়ি, মামার বাড়ি চাতলপাড়, বাবার বাড়ি বাউন বাইরা, নিজের বাড়ি নাই আমার, শুনে আজও দেশে বিদেশে ছিন্নমূল মানুষের হৃদয় উৎপেল হয়ে ওঠে।

0: তার প্রথম ছবি ১৯৫২ তে কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত মহাপ্রস্থানের পথে। স্মরণীয় অন্য ছবিগুলির মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, যদুভট্ট, আঁধারে আলো, অনুষ্টুপ ছন্দ, অভয়া ও শ্রীকান্ত, দিবারাত্রির কাব্য, দেবী চৌধুরানী প্রভৃতি।
1: মা, কাল রাত্রে তুমি ডাকাতি করেছ?
2: কাল তো ডাকাতি করিনি।
1: রঙ্গরাজকে তুমি ডাকাতি করতে পারো না?
2: রঙ্গরাজ ডাকাতি করেনি, ডাকাতির ভান করেছে।
1: কেন?
2: একজনকে ধরে নিয়ে আসাচ্ছে।
1: কেশু, কি নাম তার?
2: নাম
1: ব্রজেশ্বর রায়। তাকে তোমার কি প্রয়োজন?
2: তার বাবা খাজনা চাই জায়গাতে থাকে, কয়েক হচ্ছে, তাই আমি জানতে পেরে কিছু দিয়ে ব্রাহ্মণের কে আশ্রয় করি।
1: ভালো করনি। হরবল্লভ রায় পাষণ্ড, বহু লোকের সর্বনাশ করেছে, টাকার জন্য সে সব কিছু করতে পারে।
0: অসিত সেনের পরিচালনায় সুচিত্রা সেনের সঙ্গে তার ছবি দ্বীপ জেলে যাই আজও সিনেমা প্রেমীদের মনে একই রকম অনুরণন তোলে।
3: হ্যালো হ্যালো,
1: দ্বারকানাথকে বলে কি করা যায়?
0: শেষের দিকে তাকে দেখা যায় তপন সিংহ পরিচালিত বৈদুর্য রহস্য ছবিতে।

বিরল মুদ্রা এবং কাশ্মীরি ও পার্সি শালের আকর্ষণীয় সংগ্রহ ছিল তার। কলকাতার শেরিফও হয়েছিলেন তিনি। করেছেন কিছু হিন্দি ছবিও। ২০০০ সালের ২০শে জুন তিনি পাড়ি দেন আর এক মহাপ্রস্থানের পথে। তবে বাংলা ছবির জগতে তার এক স্বতন্ত্র উপস্থিতি আজও উজ্জ্বল।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালামে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সরকার গঠনের জন্য জোরদার তৎপরতা চলছে।
1: পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য বিজেপি পশ্চিমবঙ্গে অমিত শাহ এবং অসমে জেপি নাড্ডাকে পর্যবেক্ষক নিয়োগ করেছে।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন।
1: দেশের তুলো ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 5,659 কোটি টাকা মূল্যের কাপাসকান্তি মিশন অনুমোদন করেছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে ইরানের হামলার জেরে 3 ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন।
1: মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেথ বলেছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চালু রয়েছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জামাইকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি উন্নয়নমূলক সহযোগিতা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতা কলতান।
1: মননের শহর, এই শহরের উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে থাকা রাজপথের বাঁকে বাঁকে মিশে আছে ইতিহাসের কত না বলা কথা। আজ আমরা দাঁড়িয়ে আছি রাজাবাজার সায়েন্স কলেজের ঐতিহাসিক NR সেন প্রেক্ষাগৃহে। আজ কলকাতা কলতানের বিশেষ এই পর্বে আমরা সাক্ষী এক অনন্য মুহূর্তের। আমি উৎসব সিনহা, সঙ্গে আছি আপনাদের। পুরনো কলকাতার গল্প সোসাইটি আজ হেরিটেজ সম্মান 2026 ভূষিত করছে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন বা ISNA ইসনাকে। বাংলার বিজ্ঞান চেতনার যে বৌদ্ধিক উত্তরাধিকার আমাদের গর্ব, আজ তাকেই কুর্নিশ জানানো। মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমির জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা, পুরনো কলকাতার গল্প সোসাইটির সম্পাদিকা স্বর্ণালী চট্টোপাধ্যায় জানালেন হেরিটেজ অ্যাওয়ার্ড 2026 জন্য ইসনাকে কিভাবে তারা বেছে নিয়েছেন।
2: ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, যাকে ছোঁয়া যায় না, যাকে দেখা যায় না, কিন্তু যেটা পিছনে থেকে একটি জাতি একটি দেশের পিছনে তার ঐতিহ্যকে রক্ষা করে চলে, তো সেই ক্ষেত্রে আমরা রাজাবাজার সায়েন্স কলেজের ইসনা এই যে সংস্থাটি, এটিকে এবার বেছে নিয়েছি। কারণ এনারা প্রায় 100 বছর ধরে এই কাজটি করে চলেছেন। এর মধ্যেখানে তো অনেক কিছু হয়েছে, আমরা যদি ইতিহাস ভাবি, মধ্যেখানে স্বাধীনতা এসেছে, তারপর আরও অনেক এখানে ঝড় ঝঞ্ঝা গেছে শহরের বুকে, কিন্তু কোনোভাবে কিন্তু ইসনার কাজ বন্ধ হয়নি। তরুণ প্রজন্মকে বিজ্ঞানের সম্পর্কে এই যে সূচনা দেয়া, এদের তাদেরকে একটা সমানে চেতনা তৈরি করা, সেই কাজটি কিন্তু ইসনা করে চলেছে, এবং সেটি একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। সেই কারণে এটিকে আমার মনে হয় অনেক আগেই দেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা সেই কাজটি সেই জন্যে এবার বেছে নিয়েছি, এই অর্গানাইজেশনকে বেছে নিয়েছি।
1: আমাদের সাথে কথা বললেন পুরনো কলকাতার গল্প সোসাইটির কোষাধ্যক্ষ এবং চৌবাগা হাইস্কুলের শিক্ষক ডক্টর জয়ন্ত সেন। কলকাতার সাংস্কৃতিক ইতিহাসের সাথে বিজ্ঞানের যে এই মেলবন্ধন, এটাকে কিভাবে দেখছেন?
3: দেখুন, আমার ধারণা অনুযায়ী সংস্কৃতি বলতে মানুষের এমন কিছু কর্মপদ্ধতি যেটা প্রতিদিন চলে, এমন কিছু চিন্তা যেটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে, এবং এটার মধ্যে থেকে যদি কোনো দক্ষতা বা স্কিল তৈরি হয় তাহলে সেটাকে আমরা সংস্কৃতি বলি। এবং এই সংস্কৃতি সবসময় কিন্তু পজিটিভ, অর্থাৎ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

0: চেষ্টা করে, ফলে এর মধ্যে বিজ্ঞান নিহিত থাকবে, এটা খুব স্বাভাবিক। কলকাতার মধ্যে যে সমস্ত বিজ্ঞানীদের আমরা পেয়েছি, আচার্য প্রফুল্লচন্দ্র থেকে আরম্ভ করে জগদীশচন্দ্র বসু, বহু বিজ্ঞানীকে আমরা, সত্যি কথা বলতে সারা ভারতবর্ষের মধ্যে কলকাতায় যে সমস্ত বিজ্ঞানীরা প্রতিষ্ঠিত হয়েছেন বা যাদেরকে আমরা পড়েছি বা যাদের বিজ্ঞানকে আশ্রয় করে আমরা সমৃদ্ধ হয়েছি, সেই সংখ্যাটা এতটাই বেশি এবং প্রত্যেককে আমি দেখেছি যে তাদের লেখার মধ্যে কিন্তু, এমনকি সত্যেন বোস উনি নিজে ভালো মিউজিক বাজাতে পারতেন, তো ফলে সংস্কৃতিটা কিন্তু তার মধ্যে থেকেই একটা ধারাবাহিকতা লাভ করেছে। সুতরাং এই সংস্কৃতির সাথে বিজ্ঞানকে আমি যদি যুক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা একটা দারুণ ঐতিহ্যের মধ্যে আসতে পারব এবং সেটা পারা সম্ভব হয়েছে, এবং সেটা হয়েছে বলেই কলকাতা কিন্তু সংস্কৃতির পীঠস্থান হয়েছে। ফলে এই সংস্কৃতির পীঠস্থান হওয়ার ক্ষেত্রে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের একটা বড় ভূমিকা রয়েছে।
1: আজকের দ্রুত পরিবর্তনশীলতার এই ডিজিটাল কলকাতায় আপনাদের সোসাইটি কিভাবে তরুণ প্রজন্মকে শহরের ঐতিহ্য বা শিকড়ের সাথে যুক্ত রাখে?
0: নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে গেলে যেভাবে তাদেরকে ঐতিহ্যের প্রতি আকর্ষণের মধ্যে আনতে হবে, সেক্ষেত্রে পুরনো কলকাতার গল্প নানা রকম কাজ করছে এবং তার প্রধান এটাই হচ্ছে যে সরাসরি ফিল্ডে আসো, অর্থাৎ ভূমিতে এসে দেখো, চেনো এবং জানো। কলকাতার যে সমস্ত ঐতিহ্য বাড়িগুলো রয়েছে, ঐতিহ্য রাস্তাগুলো যেগুলো রয়েছে, সেগুলোতে আমরা রেগুলার, আমরা আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে বা কম বয়সী নতুন যে সমস্ত প্রজন্ম রয়েছে তাদেরকে নিয়মিত কিন্তু আমরা এরকম ভ্রমণ করাই। এছাড়া কলকাতার আশেপাশে পূর্ব কলকাতার জলাভূমি আছে, রামসার সাইট এটা অ্যাকচুয়ালি, সেখানেও প্রতিদিন বা প্রতিনিয়ত ছেলে মেয়েদের নিয়ে যাওয়া হয় এবং ওই জায়গাটা সম্পর্কে জানানো হয় কেন ওটা তৈরি হয়েছে, এবং কলকাতার যে সমস্ত বর্জ্য পদার্থগুলো প্রতিদিন প্রায় 4,500 টন সলিড ওয়েস্ট সেটা প্রতিদিন এসে পড়ছে, সেগুলো কিন্তু কিভাবে নিষ্কাশিত হয়েছে সেটাও কিন্তু আমরা প্রতিদিন দেখানোর চেষ্টা করছি। যতক্ষণ না ও হেরিটেজকে চিনতে পারবে ততক্ষণ পর্যন্ত সে কোনো, কারণ কি অনেকের কাছেই মনে হয় এটা একটা ভাঙা বাড়ি, কিন্তু এই ভাঙা বাড়ির মধ্যে যদি বলা হয় যে এখানে এই বাড়িতে বিদ্যাসাগর মহাশয় প্রথম উনি ক্লাস শুরু করেছিলেন, এই বাড়িটিতে বিদ্যাসাগর মহাশয়ের পদস্পর্শ পেয়েছে বাড়িটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার একটা মাহাত্ম্য আলাদাভাবে তৈরি হয়, ফলে সে তখন সেই ভাঙা বাড়ির প্রতি তার একটা শ্রদ্ধা তৈরি হয়। ঠিক একই রকমভাবে কলকাতায় এমন প্রচুর রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে রবীন্দ্রনাথ হেঁটে গেছেন যখন 1905 সালে বঙ্গভঙ্গের যখন প্রতিবাদে রবীন্দ্রনাথ যখন হাঁটছেন যে রাস্তা দিয়ে, সেটাও আমরা কিন্তু পদব্রজে কিন্তু আমাদের যে সমস্ত সদস্য এবং নতুন জেনারেশন তাদেরকে কিন্তু চেনানোর চেষ্টা করেছি।
1: বিজ্ঞানের সাথে সংস্কৃতির বিচ্ছেদ নয়, বরং এক চিরকালীন যুগলবন্দী। এই ছিল 1935 সালে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন বা ইসনা প্রতিষ্ঠার মূল দর্শন। ইসনার যাত্রাপথ নিয়ে বললেন সংস্থার সভাপতি অধ্যাপক বিকাশ চক্রবর্তী।
2: তখন প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর পিসি রে, মানে প্রফুল্লচন্দ্র রায়, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ইউএন ব্রহ্মচারী এসসি ল এরা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। প্রফেসর এম এন সাহা, প্রফেসর বিধুভূষণ রায় এরা দুজনের সেক্রেটারি ছিলেন, প্রফেসর এন আর সেন ট্রেজারার ছিলেন। এইভাবে শুরু হলো 1935-এ, এবং তারপরে তো অনেকেই এখানে এসছেন যারা হয় প্রেসিডেন্ট অথবা অন্যান্যভাবে জড়িত ছিলেন, তারা কেউ কেউ কন্ট্রিবিউট করেছেন, এবং এটার একটা শুরু থেকেই মুখপত্র ছিল সায়েন্স অ্যান্ড কালচার জার্নালটা, তাতে অনেকে কন্ট্রিবিউট করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস করেছেন এবং ভাটনাগর, প্রফেসর ভাটনাগর করেছেন। এই হেরিটেজ এটা তো সত্যি সত্যি মানে ঈর্ষণীয় একটা হেরিটেজ, এবং এটা কন্টিনিউয়াসলি চলেছে।
1: আজকের ডিজিটাল যুগে ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতার সঞ্চার, সিঞ্চন ও লালনের জন্য পুরনো কলকাতার গল্প সোসাইটি হেরিটেজ সম্মানে সম্মানিত করছে ইসনাকে। সংস্থার বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জানালেন সংস্থার সম্মানিত সচিব ডক্টর অমিত কৃষ্ণ দে।
3: আমাদের যে উদ্দেশ্য যেটা আপনি বললেন সেইটা হচ্ছে বিজ্ঞান মানসিকতা তৈরি করা। সেই বিজ্ঞান মানসিকতা তৈরি করা নিয়ে কিন্তু আমরা আজকে 91 বছর ধরেই লড়ে চলেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটি কোর্স করি যেটা হচ্ছে বিজ্ঞান সাংবাদিকতা অন অ্যান্ড মিডিয়া প্র্যাকটিস নাম দিয়ে, এইটা আমাদের 1983 থেকে চলছে। আমাদের ছাত্রছাত্রীদের

0: বিজ্ঞান মনস্কতা তৈরি করতে শেখাই, বিজ্ঞান মনস্ক হতে চেষ্টা করি। এটা আমরা অনলাইনে এখন করছি, আগে অফলাইনে হতো। সুতরাং ডিজিটালে মোডটাকে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আমরা এই প্ল্যাটফর্মটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া, এখন রিসেন্টলি যেমন এআই এর ওপর আমরা খুব জোর দিয়েছি, এআই ইন সায়েন্স কমিউনিকেশন বলে একটা কোর্স আমরা চালু করছি। তা আমরা এইগুলো করছি এবং এইগুলো ছাত্রছাত্রীরা, এগুলো আমাদের যে বিজ্ঞানের ছাত্রছাত্রী হতে হবে তার কোনো মানে নেই, তারা গ্র্যাজুয়েট হতে হবে এবং যে কোনো বয়সের ছেলেমেয়েরা এটা শিখছে। সুতরাং প্রতি বছর আমাদের দুটি কোর্স হয়, একটি বেসিক একটি অ্যাডভান্স, দুটো ভাগ করে করে 6 সপ্তাহ এই কোর্সটা চলছে। এর সঙ্গে আমাদের কিছু কিছু বক্তৃতা হচ্ছে, এন্ডাওমেন্ট লেকচার, যেমন পিসি রায়, এম এন সাহা, এস এন বোস, এই বক্তৃতাগুলো খুব বিশিষ্ট এমিনেন্ট যারা আছেন বৈজ্ঞানিক, তারা লেকচার দেন। তাছাড়া কিছু ডেজ আমরা অবজার্ভ করি, যেমন আজকে আমাদের আর্ট ডে আমরা অবজার্ভ করছি, ধরিত্রী দিবস, তেমনি এনভায়রনমেন্ট ডে করি, ন্যাশনাল সায়েন্স ডে অবজার্ভ করি, এগুলো বিভিন্ন সংস্থার সঙ্গে হয়। আর যেটা হয়, আমাদের কিছু পাবলিকেশন আমরা করছি, শুধু সায়েন্স অ্যান্ড কালচার নয়, আমরা কিছু সায়েন্স কমিউনিকেশন নিয়ে পাবলিকেশন করেছি, যেমন ভিস্তাস অফ সায়েন্স কমিউনিকেশন, এলিমেন্টস অফ সায়েন্স কমিউনিকেশন, কমিউনিকেটিং সায়েন্স, স্যার পিসি রায়ের ওপর একটা বই, কিছু ডকুমেন্ট্রি ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু তৈরি করছি। আর সায়েন্স অ্যান্ড কালচার তো একটা মুখ্য পত্রিকা, যেটা 1935 থেকে হয়ে চলেছে।
1: যে সময়ে দাঁড়িয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহারা সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকার কাজ শুরু করেছিলেন, তা ছিল পরাধীন ভারতে মুক্ত চিন্তার এক অমোঘ হাতিয়ার। আজও সেই প্রাসঙ্গিকতা বিন্দু মাত্র ম্লান হয়নি। সায়েন্স অ্যান্ড কালচার জার্নালটি আজও সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে পৌঁছে দিচ্ছে। সেই বিখ্যাত জার্নাল এবং ইসনার অন্যান্য পত্রিকা সম্পর্কে বললেন ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রশান্ত কুমার বসু।
2: আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। সেই অর্থে সায়েন্স অ্যান্ড কালচার, যেটা বলতে গেলে ইসনার বিশিষ্ট পত্রিকা এবং যেটা সারা ভারতে কেন সারা বিশ্বের প্রচার, সেই পত্রিকাটির সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। ভারতবর্ষের কালচারাল দিকটার সম্পর্কেও অনেক কিছু লেখা এর মধ্যে বেরিয়েছে, বেরোচ্ছে, আগামী দিনেও বেরোবে। সময় পাল্টেছে, এখন তো মুঠোফোন এসে গেছে, এখন আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি। তো এই 4-5 বছর আগে যখন করোনা আমাদের আক্রমণ করলো, সেই সময় আমাদের সেক্রেটারি বা অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, আমরা এক বৃষ্টির দিনে মিটিংয়ে বসেছিলাম, হঠাৎ আমাদের মধ্যে প্রস্তাব ওঠে যে আমরা এই ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে দুটো ই পেপার বার করি না কেন। তো এবং সবাই দেখলাম এক কথায় রাজি হলেন, এবং নাম দুটো একটু বিশিষ্ট, যেমন আমাদের ইংরেজি পত্রিকাটার নাম সাইন্টিফিকা কমিউনিকা, এটা অনেকে নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথামেটিকার সঙ্গে তুলনা করেন, আর বাংলা নামটা, সেও আমাদের এক ভাইস প্রেসিডেন্টের দেওয়া, বিজ্ঞান কহন। এবং আমরা বছরে দুটি করে ইংরেজি, দুটি করে বাংলা বার করি। এবং সত্যি কথা বলতে কি, সায়েন্স অ্যান্ড কালচার তো আছেই, ইসনা সায়েন্স অ্যান্ড কালচার সমার্থক শব্দ, কিন্তু গত 4-5 বছরে আমরা এই দুটি ই পেপার করে যেরকম সাড়া পেয়েছি, আমাদের ছাত্রছাত্রীরা লেখে, বিশিষ্ট বিজ্ঞানীরা লেখেন, বিশিষ্ট সাংবাদিকেরা লেখেন, এবং সবথেকে বড় কথা এই ই পেপার দুটোর মুখ্য, তার কারণ সায়েন্স অ্যান্ড কালচারে লেখার যোগ্যতা সবাই অর্জন করতে পারে না, তার জন্য বিশিষ্ট বিজ্ঞানী হতে হবে, অধ্যাপক হতে হবে, কিন্তু এই আমাদের ই পেপার দুটোতে আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের নিয়ে লেখানো, তারপর আমাদের অন্যান্য বিজ্ঞানী সাংবাদিক অনেকেই এর মধ্যে লেখেন, এবং এর মধ্যে এই দুটো পপুলার হয়েছে। আশা করব আগামী দিনে এটা আরো বেশি জনপ্রিয় হবে যদি সবাই মিলে সহযোগিতা করেন।
1: প্রশান্তবাবু আরো জানালেন ইসনার এই দীর্ঘ যাত্রাপথে হেরিটেজ অ্যাওয়ার্ড 2026 কতটা গুরুত্বপূর্ণ।
2: আমরা নিজেরা একটু মানসিকভাবে উত্তেজিত। পুরনো কলকাতার গল্প সম্পর্কে আপনারা জানেন, প্রতি বছর এই হেরিটেজ ডে উপলক্ষে, যেহেতু ওদের নামটার মধ্যে বোঝা যাচ্ছে যে পুরনো কলকাতার গল্প, সুতরাং হেরিটেজের সঙ্গে ওদের একটা সম্পর্ক রয়েই গেছে। ওরা সুন্দরবন অঞ্চলে, মানে একদম দুস্থ গ্রামাঞ্চলে সেলাই ঘর বলে একটি প্রকল্প গড়ে তুলেছেন। এছাড়া ওরা বাচ্চাদের জন্য একটি স্কুল করেছেন, তার নাম হচ্ছে বর্ণপরিচয়। তো সে বর্ণপরিচয় একেবারে দুস্থ এই গ্রামের, এ তাদেরকে উপযুক্ত পরিমাণে শিক্ষা দেওয়া হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওরা যে শুধু এই কাজেই নিজেদের সীমাবদ্ধ রেখেছেন তা নয়, ওরা পরিবেশ নিয়েও অনেক কাজ করেন আর কি। আমাদের সঙ্গে, ইসনার সঙ্গে এর আগেও একটা অনুষ্ঠান হয়েছিল, তাতে আমরা জানতে পেরেছিলাম যে ওরা সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে প্রায় 50,000 স্যাপলিং ওরা প্ল্যান্ট করেছেন। ওদের সাম্প্রতিক কাজের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য এই যে আমাদের পূর্ব কলকাতা জলাভূমি, যেটাকে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস বলা

0: হয়, সে নিয়ে ওরা প্রচুর কাজকর্ম করছেন। সুতরাং বলা যেতে পারে বিশেষভাবে সক্রিয় একটি রেজিস্টার্ড সোসাইটি, যারা নানা দিকে নিজেদের ব্যাপৃত করে রেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে যারা হেরিটেজ তকমাধারী যে সমস্ত সংস্থা বা পার্সোনালিটি, তাদেরকে ওরা প্রতি বছর পুরস্কৃত করেন। আজকের অনুষ্ঠানটার একটা আলাদা মাত্রা পেয়েছে, যেহেতু পুরনো কলকাতার সভ্য সভ্যরাও আজকে উপস্থিত আছেন, তারা আজকে উপস্থিত থেকে আমাদের ইসনার কর্মকর্তাদের হাতে এই হেরিটেজ সম্মানটা তুলে দেবেন। এটা আমাদের পক্ষে একটা বিশেষ গর্বের বিষয়। এই সম্মান আমাদের আগের দিকে এগিয়ে যাওয়াতে আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং নতুন কর্মপ্রণালী কার্যপদ্ধতি গ্রহণ করতে আমাদের হয়তো সাহায্য করবে।
1: আজকের অনুষ্ঠানে পুরনো কলকাতার সেই স্মৃতিচারণ আর আধুনিক বিজ্ঞানের অগ্রগতির যে মেলবন্ধন আমরা দেখছি তা এক কথায় অতুলনীয়। সল্টলেক থেকে অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন মৌক্তিক সেনগুপ্ত। শুনে নেব তার কাছ থেকে অনুষ্ঠান কেমন লাগলো সেই সম্পর্কে।
2: মানে আমি আজকালকার জেনারেশনের হয়ে যে আজকের দিনেও যে এত সায়েন্স কমিউনিকেশন নিয়ে কাজ হচ্ছে, নতুন পরবর্তী জেনারেশনের কথা ভাবা হচ্ছে, ইজিলি জিনিসটা কমিউনিকেট করা হচ্ছে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। বিভিন্ন পত্রিকার মাধ্যমেও, যেরকম বিজ্ঞান কহন, সায়েন্টিফিক কমিউনিকা, সায়েন্স অ্যান্ড কালচার, এই ম্যাগাজিনের থ্রু দিয়ে সায়েন্সের প্রচারটা হচ্ছে, এটাই মানে ওই যে বিভিন্ন সায়েন্টিস্ট তাদের লেগেসিকে একটা স্মরণ করা আর কি।
1: মানুষের তৈরি চেতনার এই হেরিটেজ অক্ষয়। যে আলাপ আমরা আজ এখানে শুনলাম তা এক দীর্ঘস্থায়ী আলোকবর্তিকার পথ। রাজাবাজার সায়েন্স কলেজের এই প্রেক্ষাগৃহ আজ সাক্ষী থাকলেও বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার এক অঙ্গীকারের। আজকের মতো এখানেই বিদায় নেওয়ার পালা। কলকাতা কলতান অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা।
3: এতক্ষণ শুনলেন কলকাতা কলতান, উপস্থাপনায় ছিলেন উৎসব সিনহা। এখন শুনবেন বাংলা সংবাদ।
4: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তুলোর উৎপাদন বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গে 9 মে নতুন সরকার শপথ নিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী নির্বাচনে পরাজিত হলেও গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরশাহিতে ইরানের হামলার জেরে 3 ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার বৈঠকে আজ সাংবাদিকদের বলেন, এই বিলে 1956 সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পাশ হলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা আরও 4 বাড়বে। প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে দাঁড়াবে 37। বিচারপতির সংখ্যা বৃদ্ধির ফলে সুপ্রিম কোর্টে আরও দক্ষতার সঙ্গে কাজ হবে এবং দ্রুত বিচার সুনিশ্চিত করাও সম্ভবপর হবে।
5: 2014 से अगर हम देखें तो 25 सुप्रीम कोर्ट के जजेस थे और आज 33 से 37 किया, यानी करीब करीब 50% जजेस की संख्या में वृद्धि की है, क्योंकि जस्टिस डिलीवरी बहुत इंपॉर्टेंट है। टोटल जो 92,000 केसेस पेंडिंग है उसके पॉइंट ऑफ व्यू से बहुत जरूरी है कि हम जजेस बढ़ाएं और ये जजेस बढ़ाए गए।
4: তুলোর উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালুর করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 5,659 কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলো চাষের মান উন্নয়ন করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের পাশাপাশি 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা।
5: 5,659 करोड़ रुपए का ये प्रोजेक्ट है, जिसके तीन कंपोनेंट्स है। पहला कंपोनेंट रिसर्च, दूसरा प्रोडक्शन की टेक्नोलॉजीज को बढ़ाना, और तीसरा न्यू एज फाइबर्स के लिए

0: किसानों को प्रोत्साहित करना, ये प्रधानमंत्री जी का विजन है। 5F, फार्म से फाइबर बनाना, फाइबर से फैक्ट्री में जाना, फैक्ट्री से फैशन, फैशन से फॉरेन शोर्स तक कॉटन का पूरी सप्लाई चेन को मेंटेन करना। कस्तूरी कॉटन, इसकी प्रॉपर मार्केट में स्थापना करवाना, ये भी इस मिशन का पार्ट है।
1: ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম পাঁচের জন্য 2,55,000 কোটি টাকার বেশি একটি তহবিলও গঠন করা হয়েছে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, গুজরাতে দুটি নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র খোলার ব্যাপারেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। এর ফলে 2,000-এরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ 23,437 কোটি টাকা ব্যয়ে 3টি বহুমুখী রেল প্রকল্প গড়ে তোলার বিষয়টিও অনুমোদন করেছে। এর মধ্যে আছে নাগদা মথুরা গুন্টাকাল ওয়াড়ি ও গুড়াহওয়াল সীতাপুর তৃতীয় ও চতুর্থ লাইন। মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার 19টি জেলা এই প্রকল্পের আওতায় পড়বে। সিসিইএ গুজরাটের ভাদিনারে একটি অত্যাধুনিক জাহাজ মেরামতি কেন্দ্র গড়ে তোলার বিষয়ে অনুমোদন দিয়েছে। দীনদয়াল বন্দর কর্তৃপক্ষ ও কোচিন শিপইয়ার্ড লিমিটেড 1,570 কোটি টাকা বিনিয়োগে যৌথভাবে এই প্রকল্প রূপায়ণ করবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসবেন। বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে কোনো পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সে বিষয়ে সকলকে অবগত করবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট রাজ্যপালদের তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে জানা গেছে। এদিকে কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফকেও তা সুনিশ্চিত করতে বলেছে কমিশন। অন্যদিকে ভোটের ফলাফল প্রকাশের পর কলকাতা সহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর ও হামলার যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ সমাজ মাধ্যমের উপর কড়া নজর রাখছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই আরও বলেন, গত মাসে টেলিফোনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত অত্যন্ত ভাগ্যবান যে তাঁর মতো নেতাকে পেয়েছে। শ্রী মোদীর প্রশাসনেরও প্রশংসা করেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বিধানসভা নির্বাচনে তাঁর দলের পরাজয় অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে তিনি রাজভবনে যাবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন।
2: একটা পার্টি আমার সাথে আছে ভুল, আমরা আসামেও কালকে একটা সিট জিতেছি, তারপরে ওখানেও অত্যাচার করতে শুরু করেছে, সুস্মিতা দেব আমাকে জানালো। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করবো, আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তা কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিজে যাবো, হারলে আমি যদি সফল দিতে যেতাম তাহলে আমি নিজেকে সেটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ।
1: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দলের মানুষের ভোটের রায় মেনে নেওয়া উচিত বলে বিজেপি দাবি করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুখ্যমন্ত্রী মানুষের রায়ে পরাজিত হয়েছেন, গণতন্ত্রে পরাজয় মেনে নিতে হয়।
3: আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির উচিত সেইভাবে জনতার এই রায়কে মেনে নেয়া, নচেত এই যে ইভিএম ইসি হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরো একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট।
1: নির্বাচন কমিশন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ঘিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল যে ভারতীয় সেনা বিপুল সংখ্যায় কলকাতায় প্রবেশ করেছে এবং সাধারণ মানুষ তাদের বাধা দিচ্ছে। ভিডিওটিতে আরও বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন, সিআরপিএফ তাঁর বাসভবনে হামলা চালিয়েছে এবং বিদেশি দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির তথ্য যাচাই ইউনিট জানিয়েছে, এই সমস্ত দাবি সম্পূর্ণ ভুয়ো। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয়ের তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে 108 আসন জিতে ইতিহাস সৃষ্টি করেছে নবনির্বাচিত টিভিকে বিধায়করা আজ পানাইউরে দলের সদর দপ্তরে বিজয়কে তাদের নেতা নির্বাচিত করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে ইরানের হামলার জেরে তিন ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, সাধারণ মানুষ ও পরিকাঠামোর উপর এই হামলা গ্রহণযোগ্য নয়। আমির শাহীর পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ভারত শান্তিপূর্ণ ও কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের পক্ষে। আঞ্চলিক শান্তি স্থিতাবস্থা ও আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালী দিয়ে সুরক্ষিত ও বাধাহীন জাহাজ চলাচলের পক্ষেও সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিদেশ মন্ত্রকও আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম তাঁর প্রথম ভারত সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সফর ভারত ও ভিয়েতনামের মধ্যে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই শেষ খবর পাওয়া পর্যন্ত 6 ওভারে 1 উইকেটে 38 রান করেছে। এর আগে টসে জিতে দিল্লি নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 155 রান করে। তিনবারের বিশ্বকাপজয়ী ভারত আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। গত মার্চে ভারত প্রথম দল হিসেবে নিজেদের টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা সফলভাবে ধরে রাখার পাশাপাশি রেকর্ড বাড়িয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলেছে। পশ্চিমবঙ্গে 9 মে নতুন সরকার শপথ নিতে পারে। খবর আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আগামীকাল অর্থাৎ 6/5/2026 বুধবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময়ে ভোর 5:56। ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন, শুনবেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে যোগিয়া ও জৌনপুরীর আগে সারেঙ্গি শুনবেন, পরিবেশনায় পণ্ডিত রামনারায়ণ। 6:30 এই মহাজীবন, শুনবেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিতা সেন, মাফ করবেন, শিল্পী প্রমিত সেন। 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকার, শুনবেন প্রাণীবাহিত মনুষ্যরোগ ও প্রতিরোধ, এই বিষয়ে বলবেন ডক্টর সৌরভ চন্দ্র। সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য খাওফানপুর মেঘালয়, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। সকাল 8:30 বুধ সকালে, বিষয় নতুনত্ব, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় রিয়া ঘোষ এবং প্রযোজনা দুর্বাদে। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, বৈরাগীর আগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। সকাল 10:30 রামধনু, এই অনুষ্ঠানে শুনবেন নজরুলগীতি, শিল্পী অভিষেক ভূঁইয়া, এবং এরপরে শুনবেন লোকগীতি, শিল্পী আকাশ লীনা আমিন। সকাল 11:00 সংগ্রহশালা।

থেকে শুনবেন চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার। কাল শুনবেন এই অনুষ্ঠানের প্রথম পর্ব। সকাল 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৃজনী পাল। দুপুর 12:30 নজরুল গীতি। দুপুর 1:00 নাটক রাজ সাক্ষী, রচনা ও প্রযোজনা সৌর সরকার। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর সুরের ভুবনে। অনুষ্ঠানে অতিথি অর্পিতা চক্রবর্তী, নির্মাণ ও সম্পাদনা সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান, বিষয় হেরিটেজ অ্যাওয়ার্ড 2026। যুবকদের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য ঐতিহ্য পুরস্কার, নির্মাণ ও সম্পাদনা উৎসব সিনহা, প্রযোজনা দুর্বাদে। 4:50 লালন গাথা, বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, বিষয় ইতিহাসের পাতা থেকে ক্ষণিকের অতিথি ফিল হিউজ, নির্মাণে রাজীব ঘোষ, সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ। এ বিষয়ে ডক্টর প্রদীপ কুমার ভট্টাচার্যের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রৌলিনা সেনগুপ্ত। 6:50 আপনার স্বাস্থ্য, গরমে জলবাহিত জন্ডিস, এই বিষয়ে বলবেন ডক্টর সুজয় কুমার রায়। 7:00 নাটক রাজ সাক্ষী, রচনা ও প্রযোজনা সৌর সরকার। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ, বিষয় তথ্যচিত্রের সত্যজিৎ ও ইনার আই, এ বিষয়ে সঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সিদ্ধার্থ মাইতি। 10:15 শাস্ত্রীয় সঙ্গীত, পুরিয়া কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখোপাধ্যায়, সারেঙ্গি আল্লা রাখা কালাভন্ত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় 12:00। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, পরিবেশন করলেন পণ্ডিত সুররঞ্জন, রাগ কিরোয়ানি, তবলায় সৌমেন নন্দী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালামে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সরকার গঠনের জন্য জোরদার তৎপরতা চলছে।
1: পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য বিজেপি পশ্চিমবঙ্গে অমিত শাহ এবং অসমে জেপি নাড্ডাকে পর্যবেক্ষক নিয়োগ করেছে।
0: পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
1: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন।
0: দেশের তুলোক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 5,659 কোটি টাকা মূল্যের কাপাসকান্তি মিশন অনুমোদন করেছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমির শাহের ফুজায়রাতে ইরানের হামলার জেরে 3 ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন।
0: বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালামে সরকার গঠনের জন্য জোরদার তৎপরতা চলছে। এর আগে গতকাল পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক ইতিহাস রচিত হয়। ভারতীয় জনতা পার্টি বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করেছে। এই প্রথমবার রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। অন্যদিকে তামিলনাড়ুতে নবাগত তামিলাগাবেত্রী কাজকাম টিভিকে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এদিকে অসম ও পুদুচেরিতে বিদায়ী সরকারই আবার ক্ষমতায় আসছে। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন UDF আবার ক্ষমতায় ফিরেছে। পশ্চিমবঙ্গে বিজেপি 293টি আসনের মধ্যে 207টি আসনে জয়লাভ করে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অপসান ঘটেছে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 81টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি 2টি করে আসন পেয়েছে এবং CPIM ও ISF 1টি করে আসনে জয়লাভ করেছে।
1: বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক নিযুক্ত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। অসমে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে জেপি নাড্ডাকে। এর আগে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়লাভের পর দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে পুজো দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একমাত্র বিজেপি সরকার রাজ্যে সুশাসন আনতে পারবে। তিনি সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানান।
2: পুরে ভারতকে বিকাশ মে জো আমারে নেতা মাননীয় প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদী জি জো রাষ্ট্র নায়ক কে রূপ মে লাগাতার দেশ মে প্রধান সেবক কে রূপ মে জিস রূপ সে কাম কর রহে হ্যায় আর বিকাশ কে সাথ সাথ হামারি বিরাসত ও সংস্কৃতি কো ভি সঞ্জোতে হুয়ে আগে লেকে যা রহে হ্যায় আর মে মানতা হুঁ কি পশ্চিম বঙ্গাল কি সংস্কৃতি কো পশ্চিম বঙ্গাল কি বিরাসত কো কিসি কে নেতৃত্ব মে আগে বড় সকতা হ্যায় তো নিশ্চিত রূপ সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নেতৃত্ব মে।
1: এদিকে পশ্চিম

0: পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসবেন। দলীয় সূত্রে জানা গেছে এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এছাড়া নবনির্বাচিত বিধায়কদের নিয়েও বৈঠক হবে।
1: নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট রাজ্যপালকে তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠনের জন্য তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। একটি প্রতিবেদন।
2: রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ক্ষেত্রেও নানা সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নবান্ন ছেড়ে ফের মহাকরণ থেকে রাজ্যের সচিবালয় চালানোর বিষয়ে উৎসাহী নতুন শাসক দল। সূত্রের খবর, এই লক্ষ্যে পূর্ত দপ্তরের আধিকারিকদের মহাকরণ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের বাকি সংস্কারের কাজ দ্রুত শেষ করতে এবং নিরাপত্তার পরিকাঠামো খতিয়ে দেখতে আলোচনা শুরু হয়েছে। এদিকে নতুন সরকারের গঠনের প্রক্রিয়া নিয়েও জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিনই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথমে লোকভবনে অনুষ্ঠান করার কথা থাকলেও রেড রোড বা ব্রিগেড ময়দানে বড় সমাবেশের পরিকল্পনাও খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন। আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সহ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রথা রয়েছে। সাধারণত রাজ্যপাল তাকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার অনুরোধ জানান, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, গত মাসে টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত অত্যন্ত ভাগ্যবান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো নেতাকে পেয়েছে। শ্রী মোদীর প্রশাসনের প্রশংসা করেন তিনি।
1: তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে দলের পরাজয় অস্বীকার করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজভবনে যাবেন না বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিনই সাংবাদিক বৈঠকে সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাত নিয়ে তোপ দাগেন।
3: This is not only unfortunate, I think that this message should go to everywhere so that people of our people are staying all over the world. Let the message should go to the people. So let them know the atrocities. ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকতো না, জিততেই পারে, নির্বাচনে হার জিত আছে, কিন্তু সেটা তো নয়, আমরা তো হারিনি, জোর করে ফোর্সফুলি তুমি ক্যাপচার করেছো টোটালটা।
1: রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং দলীয় কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র বিজেপির তাণ্ডব চলছে। তার দাবি, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত কর্মীদেরও রেহাই দেওয়া হচ্ছে না। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন বর্তমানে সম্পূর্ণ নিষ্ক্রিয়। 2011 সালের পরিবর্তনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সে সময় ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক প্রতিহিংসা দেখায়নি বা সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুর করেনি।
0: সিপিএম নেতা সুজন চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে না চাওয়ার ঘটনাকে দেশের সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী বলে উল্লেখ করেছেন।
4: মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে আমি পদত্যাগ করব না, যেতে পারি কিন্তু কেন যাব, পদত্যাগ করতে পারি কিন্তু কেন করব, ওগুলো কবিতার লাইন হতে পারে কিন্তু ওগুলো সাংবিধানিক বিধি ব্যবস্থায় লোকের কাছে হাস্যকর মনে হবে। আমি এই ছাড়বো না, আমি পদত্যাগ করব না, এটাকে লোকে বাচ্চাদের কান্না বলে বলবে, এটা গোয়ার তুমি কিনা আমি জানি না, এটা কোনোভাবেই সংবিধান সম্মত বিধি ব্যবস্থা নয়।
1: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ঘিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ডিও রিপোর্ট অনুসারে সমগ্র গণনা প্রক্রিয়া ছিল সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ। নির্বাচন কমিশনের নির্দেশিকা, প্রযোজ্য আইন ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে প্রতিটি ধাপ সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে। সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তাও সম্পূর্ণ অস্বীকার করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, জানিয়েছেন, গণনার সময় এক মুহূর্তের জন্য সিসিটিভি বন্ধ করা হয়নি।
5: দেশের সংবিধান যা আছে, সুপ্রিম আছে, দেখুন এটা তো ওনার ইন্টারনাল ম্যাটার আছে, যেটা করতে

0: then I am not concerned with that. Follow commission said suppress hi nahi. एक एक जिन्हें सीसीटीवी आज एक जिन्हें वेबकास्टिंग आज एक जिन्हें प्रकाश आज कमिशन क्या कर कमिशन के ना प्रयोजन आज को फाइल हाफिस करब ना कमिशन को फाइल आज कि क्यों नहीं जाए फाइल नहीं जाए इटा नहीं जाए कमिशन डजंट हैव एनीथिंग टू हाइड।
1: পশ্চিমবঙ্গের বিদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তাঁর দলের মানুষের রায়কে মেনে নেওয়া উচিত বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী মানুষের রায় পরাজিত হয়েছেন তা তিনি জানেন। গণতন্ত্রে পরাজয় মেনে নিতে হয়। 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি শুধুমাত্র 12টি আসনে জয়লাভ করেছিল। সেই সময় দলের রাজ্য সভাপতি হিসেবে তিনি তা মেনে নিয়েছিলেন বলে শ্রী মজুমদার জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলতে পারবেন, প্রয়োজনে রাজ্যপাল এবং অন্যান্য সাংবিধানিক সংস্থা এই বিষয়ে পদক্ষেপ নেবেন।
2: আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির উচিত সেইভাবে জনতার এই রায়কে মেনে নেয়া। নচেত এই যে ইভিএম ইসি হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরো একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট।
3: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 15 বছর পর বিজেপি ক্ষমতায় এলেও এতে বাংলাদেশের বিদেশ নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাগো নিউজ 24 এই খবর জানিয়েছে। মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশনে শেষে সাংবাদিকদের শামা ওবায়েদ ইসলাম একথা বলেন। ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের বিদেশ নীতি সব ক্ষেত্রে একই থাকবে বলে তার মন্তব্য। শুনছেন উপমহাদেশের খবর।

0: দেশের তুলোক্ষেত্রে প্রতিবন্ধকতা, কমতে থাকা বিকাশের এবং গুণগত মান সংক্রান্ত সমস্যা নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 5,659 কোটি টাকার বরাদ্দ সহ কাপাস খান্তি বা তুলো উৎপাদনশীলতা মিশন অনুমোদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই মিশনটি সরকারের 5F অর্থাৎ খামার থেকে তন্তু, কারখানা থেকে ফ্যাশন এবং বৈদেশিক এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আশা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 32 লক্ষ তুলা চাষী উপকৃত হবেন এবং 2030-31 সালের মধ্যে তুলোর উৎপাদন 498 লক্ষ বেলে উন্নীত হবে। এটি আমদানি করা তুলোর উপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সাহায্য করবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে ইরানের হামলার তীব্র নিন্দা করেছেন। এই হামলায় 3 ভারতীয় নাগরিক আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ নাগরিক ও পরিকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি জোর দিয়ে বলেন যে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর পাশে রয়েছে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করা অপরিহার্য।
0: মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সাদাজ বলেছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। পেন্টাগন এক সাংবাদিক সম্মেলনে হেক্সেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগর অঞ্চলে কোনো সংঘাত চাইছে না, তবে তিনি সতর্ক করে দেন যে বাণিজ্যিক জাহাজ বা মার্কিন বাহিনীর উপর ইরানের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জামাইকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নমূলক সহযোগিতার উপরেই দাঁড়িয়ে। জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তারা নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করেছেন। উভয় দেশই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে বলে তিনি জানান।
0: পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারপার্সন তাকায়ুকি কোবায়াশির সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে পোস্টে শ্রী পুরী বলেন যে তারা ভারত জাপান কৌশলগত অংশীদারিত্বকে মজবুত করা, নিরাপদ এবং স্থিতিশীল ভবিষ্যতের জন্য সহযোগিতা বৃদ্ধি এবং জাহাজ নির্মাণ ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ অন্বেষণ নিয়ে আলোচনা করেছেন। মন্ত্রী বলেছেন, ভারত জ্বালানি খাতে স্বনির্ভরতার উচ্চাকাঙ্ক্ষী পথে এগিয়ে চলায় পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
1: বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাবি হাজ্জাজ বলেছেন, সেদেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক, প্রযুক্তি নির্ভর ও আনন্দমুখর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের খবর .net এখবর জানিয়েছে। সভায় জানানো হয়েছে, বাংলাদেশের প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে 13টি নতুন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা এরই মধ্যে সরকারের সবুজ সংকেত পেতে চলেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে দিল্লি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে দিল্লি 7 উইকেটে 155 রান করে। শেষ পাওয়া

0: ওরে চেন্নাই 17 ওভারে 2 উইকেটে 149 রান তুলেছে।
1: মুম্বাই ফুটবল লিডিং আজ ISL ফুটবলে ইস্টবেঙ্গল 2-1 গোলে মুম্বাই সিটি এফ সি কে হারিয়ে দিয়েছে। প্রথম 8 মিনিটে মুম্বাই সিটি এফ সি 1 গোলে এগিয়ে গেল। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল 2টি গোল করে ম্যাচ নিজেদের দখলে আনে। আগামীকাল লুধিয়ানার গুরুনানক স্টেডিয়ামে পাঞ্জাব এফ সি চেন্নাইয়ান এফ সির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলমে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সরকার গঠনের জন্য জোরদার তৎপরতা চলছে।
0: পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য বিজেপি পশ্চিমবঙ্গে অমিত শাহ এবং অসমে জেপি নাড্ডাকে পর্যবেক্ষক নিয়োগ করেছে।
1: পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন।
1: দেশের তুলোক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 5,659 কোটি টাকা মূল্যের কাপাস কান্তি মিশন অনুমোদন করেছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে ইরানের হামলার জেরে 3 ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন।
1: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

আজকের হারানো দিনের গানে এমন একজন মানুষের কথা বলবো যার বাঙালিয়ানার শুরুই হতো পোশাক এবং চেহারায়। তার কন্দর্পকান্তি চেহারার সঙ্গে যেন ওতপ্রোতভাবে মিশে যেত তার ভারী গলার গোল গোল আওয়াজ, শরীরের শান্ত চলন, গভীর চাহনি, চওড়া কপাল আর পায়ে বিদ্যাসাগরী চটি, এসবই তাকে কেমন একটা পূর্ণতা দিত। বিভিন্ন রকম নেশা ছিল তার। সেই বিভিন্ন নেশার সাথে আরও একটা বড় নেশা ছিল বই পড়ার। এই বিষয়ে তাকে কখনো প্রশংসা করলে, মানে তিনি এত মানে পড়ুয়া ছিলেন, তার বই পড়ার এত নেশা ছিল, সেই বিষয়ে যদি কেউ প্রশংসা করত তাহলে তিনি বলতেন, আরে বাবা আসলে তো খোট্টা, ভদ্র সমাজে মেশার তোড়জোড় করতে হবে না। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আজকের হারানো দিনের গানে বলবো সেই আদ্যন্ত বাঙালি বসন্ত চৌধুরীর কথা। গানে গানে জানাবো তাকে জন্মদিনের শ্রদ্ধার্ঘ। হ্যাঁ, আজ তার জন্মদিন, 5ই মে। তবে আপনাদের মনে একটা প্রশ্ন তো থেকেই যেতেই পারে, এই যে একটু আগে তিনি নিজেকেই নিজে খোট্টা বললেন, খোট্টা বলে পরিচয় দিলেন, তা কেন? বলবো, অবশ্যই বলবো সেসব কথা, তবে একটা গানের পর।

যে কথা বলছিলাম আপনাদের, যে খোট্টা কেন, কেন তিনি নিজেই নিজেকে খোট্টা বলে পরিচয় দিতেন, তার কারণ আদ্যন্ত বাঙালি হলেও তার জন্ম কিন্তু বাংলায় নয়। 1928-এর এই 5ই মে মানে আজকের দিনে তার জন্ম হয়েছিল নাগপুর শহরে, সেখানেই তার বেড়ে ওঠা। তিনি নাগপুরের দীননাথ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন, আবার ওখানকারই মরিস কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন 1949 সালে। তারপরে কিছুটা ইচ্ছের উপর ভর করেই চড়ে বসেন বোম্বে মিলের 3rd ক্লাসের এক কামরায়, গন্তব্য কলকাতা। আর 1952-তে কার্তিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয় মহাপ্রস্থানের পথে, এই ছবি দিয়েই তার বাংলা ছবিতে আবির্ভাব ঘটে। স্কুলে খেলায় পটু, ক্রিকেট খেলায় দক্ষ এবং নাটকেও বেশ সাবলীল যে ছেলেটি মনের মধ্যে অভিনয়ের প্রতি তীব্রতা নিয়ে কলকাতায় আসে, তাকে বাঙালি দর্শক প্রথমে চিনতে পারে এই মহাপ্রস্থানের পথে সিনেমায়। প্রথম যে গানটি আপনাদের শোনালাম সেটি ছিল শেষ পরিচয়ে ছবি থেকে। এখন আপনাদের জন্য রইল পরবর্তী গান।

গানটি শুনলেন বসন্ত চৌধুরী অভিনীত বসন্ত বাহার ছবি থেকে শ্যামল গুপ্তের কথায় জ্ঞানপ্রকাশ ঘোষের সুরে। অবশ্য এইটা নাম বাংলায় বসন্ত বাহার। যে কথা বলছিলাম, মাত্র ১৩ বছর বয়সে পিতৃহারা হবার পর মা ও ভাই প্রশান্তকে নিয়ে নিজের ভবিষ্যৎ জীবন গড়বার জন্য একটা ভাষা ভাষার স্বাধীন ভাবনার উপর ভর করে বেরিয়ে পড়েছিলেন নিজের স্বপ্নকে সত্যি করার তাগিদে। কলকাতা শহরে তিনি প্রায় কাউকেই চিনতেন না, মানে প্রায় অপরিচিত একটা শহরে তিনি এসে উপস্থিত হলেন। তবে অদূরে আন্দুল শহরে ছিল তার পৈতৃক ভিটে, যে বাড়িকে সবাই এক ডাকে চিনত, দত্তচৌধুরীর জমিদার বংশ। কিন্তু তিনি কখনোই জানতে দেননি তার বংশ পরিচয়। তার ধারণায় সে সময় তার একটাই পরিচয় ছিল, তিনি অভিনেতা। তিনি চেয়েছিলেন তার অভিনয় সত্তা, অভিনয়ের দক্ষতা, এর উপর ভর করেই তিনি নিজের কেরিয়ার তৈরি করবেন। সে সময় তিনি সারাদিন কলকাতার বিভিন্ন স্টুডিও পাড়ায় ঘুরে পরিচালক প্রযোজকদের সঙ্গে পরিচিত হয়ে রাস্তার কোনো পাইস হোটেলে খাবার খেয়ে রাত্রিরে শুতে আসতেন বউবাজারের এক বন্ধু রবি দে তার অফিস ঘরে, মানে রবি দে যেখানে অফিস করতেন সেই ল্যাবরেটরির ঘরে। ঠিকই, কষ্ট না করলে কি কিছু পাওয়া যায়? প্রত্যেক সফল মানুষের পেছনেই বোধহয় একটা কষ্টের গল্প থাকে। তো এরপর আসব তিনি এই অবস্থা থেকে কি করে প্রথম ছবির সুযোগ পেলেন সেই গল্পে। তবে তার আগে আপনাদের জন্য রইল সুশান্ত শাহ ছবি থেকে একটি গান।

তিনি ছোট থেকেই অত্যন্ত সুপুরুষ ছিলেন, তার চেহারা দেখে বোঝাও যায়। যাই হোক, তার সেই তার নায়কোচিত চেহারা সহজেই চোখে পড়ে প্রযোজক পরিচালকদের, মানে যখন তিনি ওই স্টুডিও পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন তখন তার চেহারার কারণেই তিনি প্রযোজক পরিচালকদের নজরে পড়ে যান। বাংলা সিনেমায় তখন বিমল রায়, প্রেমাঙ্কুর আতর্থী, নীতিন বোস, কার্তিক চট্টোপাধ্যায়, অমর মল্লিক, সুবোধ মিত্রর মতো বাঘা বাঘা পরিচালকরা কাজ করছেন বিএন সরকারের নিউ থিয়েটার স্টুডিওতে। বসন্ত চৌধুরীও কলকাতায় এসে প্রথম গেলেন সেই নিউ থিয়েটার্সে। কয়েক মাস ঘোরাঘুরির পর প্রথম কাজ পান, কিন্তু নিউ থিয়েটার্স থেকে নয়, প্রথম কাজ পান সদ্য প্রতিষ্ঠিত স্টুডিও রাধা ফিল্মসের থেকে। রাধা ফিল্মসে তখন ছিলেন মাধব ঘোষাল, মাধব ঘোষালের নতুন ছবির মন্দিরের নায়ক হিসেবে। এই ছবি তখন পরিচালনা করছিলেন দেবকী বসুর ভাইপো চন্দ্রশেখর বসু। তো সেই ছবির নায়ক হিসেবে তাকে অগ্রিম দেওয়া হলো 300 টাকা। এই 300 টাকাই বসন্ত চৌধুরীর কলকাতায় এসে প্রথম রোজগার। কিন্তু এই ছবিতে তার অভিনয় করা হয়নি, আর এই অগ্রিম টাকাও তাকে ফেরত দিয়ে দিতে হয়েছিল। আসবো সে গল্পে তবে একটা গানের পর।

গানটি শুনলেন বসন্ত চৌধুরী অভিনীত মাইলস্টোন ছবি দ্বীপ জেলে যাই থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। তো যা বলছিলাম যে প্রথমে তো 300 টাকা রোজগার হলো, কিন্তু হলে কি হবে, সেই প্রথম রোজগার ফেরত দিয়ে দিতে হয়েছিল। কেন সে গল্পে আসছি। তিনি তো মন্দির ছবির জন্য নির্দিষ্ট হলেন নায়ক হিসেবে, 300 টাকাও পেলেন, কিন্তু ওই একই সময়ে শিল্প নির্দেশক সৌরীন সেনের সুপারিশে নিউ থিয়েটার থেকে ডাক এলো তার। শুনলেন নিউ থিয়েটার্সের নতুন ছবি মহাপ্রস্থানের পথে নায়কের ভূমিকায় নির্বাচিত হয়েছেন তিনি। নায়িকা নবাগতা অরুন্ধতী মুখোপাধ্যায়, পরিচালক কার্তিক চট্টোপাধ্যায়। তিনি একসাথে 2টি ছবি করার প্রস্তাব রাখেন উভয় পরিচালকের কাছে। কিন্তু সে সময় নিউ থিয়েটার্সের নিয়ম ছিল যে সেখানকার ছবিতে কাজ করলে আর কোনো ছবিতে কাজ করা যাবে না। দ্বিধাগ্রস্ত বসন্ত ছুটে গেলেন রাধা স্টুডিওর মাধববাবুর কাছে। কিন্তু বসন্ত চৌধুরী মন্দির ছবিতে কাজ করতে পারবেন না এ কথা জানাতেই মাধববাবুর দাদা কেশববাবু চেয়ে বসলেন 3 দিন হয়ে যাওয়া শুটিংয়ের যাবতীয় খরচ। অবশ্য দেবকী বসুর মধ্যস্থতা এবং অনেক চেষ্টায় সে যাত্রায় ছাড়া পেয়েছিলেন বসন্ত চৌধুরী, শুটিংয়ের খরচ দিতে হয়নি। কিন্তু প্রথম রোজগারে সেই অগ্রিম 300 টাকা তাকে ফেরত দিতে হয়েছিল। বাকিটা তো ইতিহাস। 1952 সালে 9 জুন মুক্তি পেয়েছিল সেই মহাপ্রস্থানের পথে, যাকে অনেক সময় বাংলা সিনেমার প্রথম ট্রাভেল ফিল্মও বলা হয়। সেই সময়ের বাংলা ছবির নিরিখে এটি একটি অন্য ধারার ছবি বলে বিবেচিত হতো।

গানটি শুনলেন অভয় শ্রীকান্ত ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে। এই যে প্রত্যেকটা ছবি বসন্ত চৌধুরীর অভিনীত তো বটেই, এক একটি ছবি এক একটি মাইলস্টোন। তো যে কথা হচ্ছিল যে মহাপ্রস্থানের পথের চূড়ান্ত সাফল্যের সঙ্গে সঙ্গে বসন্ত চৌধুরীর চেহারাও তাকে দেবকী বসুর প্রিয় পাত্রে পরিণত করেন। তার অভিনয় দক্ষতা তো আছেই, কিন্তু তার চেহারা তাকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেয়। তাই দেবকী বসু তার পরবর্তী ছবিতে চৈতন্যদেবের চরিত্রে তাকে নির্বাচন করেন। এটি ছিল বসন্ত চৌধুরীর দ্বিতীয় ছবি। এক জায়গায় দেবকী কুমার বসুর পুত্র দেবকুমার বসু শ্রী চৈতন্যর চরিত্র সম্বন্ধে বলছেন, শ্রী চৈতন্যদেবের চরিত্রে ওকে খুব মানিয়েছিল, ঠিক যেমন পরবর্তীকালে রাজা রামমোহনের চরিত্রে। তার মধ্যে দিয়ে বাঙালি সাক্ষাৎ রামমোহনকে দর্শন করেছিল। বসন্তবাবু অভিনয় করার সময় একটু দুলতেন, বাবা ওকে সে ব্যাপারে সাবধান করেছিলেন। ছবিটা করতে উনি খুবই খেটেছিলেন, প্রবল অধ্যবসায় ছিল তার। এই যে এখানে বলা হলো রামমোহন রায়, এইটাও মানে রাজা রামমোহন রায় আর একটা মাইলস্টোন। তো 1953 সালের এই চৈতন্য চরিত্রে বসন্ত চৌধুরী ও বিষ্ণুপ্রিয়ার চরিত্রে সুচিত্রা সেনের অনবদ্য অভিনয়ে ছবিটিকে ভক্ত দর্শকদের কাছে আজও স্মরণীয় করে রেখেছে। তো এরকমই বিভিন্ন মাইলস্টোন আমরা পেয়েছি বসন্ত চৌধুরীর কাছ থেকে, যা আজও দর্শকের মনে সমানভাবে উজ্জ্বল হয়ে আছে।

এখন ঘড়ি বলছে যে আপনাদের জানিয়ে দেওয়ার সময় এসেছে আগামী দিনের হারানো দিনের গানের প্রস্তুতি পর্বের কথা বলবার। আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম, স্বর্ণযুগের গানের কলি সেদিনের বিকেলের সেই ডাকবাক্সকে সত্যিই যেন রঙিন করে তুলেছিল। বাঙালির চিরকাঙ্ক্ষিত সেই রঙিন খামের মোহ শতগুণ বাড়িয়ে তুলেছিল সেই কালজয়ী কণ্ঠ। আজও তার দরদি কণ্ঠের জাদুতে মোহাচ্ছন্ন করে রেখেছেন আপামর গানবিলাসীকে। তিনি অনন্য সঙ্গীত প্রতিভার অধিকারিণী বনশ্রী সেনগুপ্ত। আগামীকাল হারানো দিনের গানের আসর সেজে উঠবে তারই সাদামাটা জীবনের নানান কাহিনী এবং গানে। শ্রবণ সঙ্গী মৈত্রীবন্ধু সাধনা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন ঠিক রাত 11টায়। আবার আমরা ফিরে এলাম মূল পর্বে, যেখানে আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছিল বসন্ত চৌধুরীকে নিয়ে, তার বিভিন্ন সিনেমার কথা। তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে যে 1953 সালে বসন্ত চৌধুরী করেছেন সুবোধ মিত্র পরিচালিত নবীন যাত্রা বা তার হিন্দি ভার্সানে নয়া সফর, যেখানে তিনি এবং উত্তম কুমার দুজনেই অভিনয় করেছেন। 1954-তে যদুভট্ট ছবিতে পার্শ্বচরিত্র, 1955-তে মুক্তি পায় তার চারটে ছবি, দুজনায়, ভালোবাসা, দেবী মালিনী, অপরাধী। এই তথ্য থেকে এটা বেশ বোঝা যায় যে সেই সময় পরিচালক এবং প্রযোজকদের মধ্যে বসন্ত চৌধুরীকে ঘিরে বেশ একটা আগ্রহ তৈরি হয়েছিল। তবে সেটা যে খুব বেশি দিন চলেছিল তা নয়, সেটা ছিল ক্ষণস্থায়ী। বিভিন্ন কতগুলো কারণে সে সময় বাংলা ছবির দর্শক বসন্ত সুচিত্রার বদলে উত্তম সুচিত্রা জুটিকেই বেশি পছন্দ করেছিল। এমন অবস্থার সামনে দাঁড়িয়ে তার যে কিছুটা অসহায় লেগেছিল তা তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, তবে সে অবস্থা তিনি কাটিয়েও উঠেছিলেন। তো কথা তো চলবেই, যা বললাম যে তার অনেক ছবি মুক্তি পেয়েছিল, তার মধ্যে একটি হিট ছবি ছিল দেবী মালিনী। সেই দেবী মালিনী ছবি থেকে আপনাদের জন্য এখন রইল একটি গান।

যে কথা বলছিলাম যে কোনো কারণবশত দর্শক সে সময় বসন্ত সুপ্রিয়া জুটিকে অতটা গ্রহণ করেননি, তবে তার ছাপ কিন্তু বসন্ত উত্তম সম্পর্কে কখনো পড়েনি। এই দুই মহিরুহর সম্পর্ক ছিল অত্যন্ত সহজ এবং বন্ধুত্ব সুলভ, যে বন্ধুত্ব চিরকাল অটুট ছিল। উত্তম কুমার স্টার হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পরেও তারা দুজনে বহু ছবিতে অভিনয় করেন এবং বলাই বাহুল্য সেই সব ছবিতে বসন্ত চৌধুরী তার নিজস্বতায় স্বমহিমায় বিরাজ করেন। তিনি একটা নিজের স্টাইল তৈরি করে নেন যেখান থেকে তাকে তার নিজস্ব অভিনয় শৈলী তাকে অন্যদের থেকে আলাদা করে চিনিয়ে দেয়। যেমন ধরুন হার জিত, শঙ্করনারায়ণ ব্যাংক, শঙ্খবেলা, যদি জানতে, এই ছবিগুলোতে উত্তম কুমারের পাশাপাশি তিনি নিজস্ব প্রতিভায় ভাস্বর হয়ে ওঠেন। তবে বসন্ত সুচিত্রা জুটির সবচেয়ে বড়, সবচেয়ে সাকসেসফুল উদাহরণ বোধহয় দ্বীপ জেলে যাই। এখন সেখান থেকেই আপনাদের জন্য একটা গান।

সারা জীবনের শতাধিক ছবিতে অভিনয় করলেও যে ছবিগুলো বিশেষভাবে তাকে মনে করিয়ে দেয়, তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, আধারে আলো, রাজা রামমোহন, যদুভট্ট, দ্বীপ জেলে যাই, শুভরাত্রি, মেঘ কালো, অভয় শ্রীকান্ত, দেবী চৌধুরানী বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও আমরা প্রথম থেকেই তার অভিনীত বাংলা ছবির কথা বলে আসছি, কিন্তু এটা উল্লেখ করতেই হয় যে তিনি হিন্দি বলয়েও তার অভিনীত ছবিগুলিতে সমান দক্ষতার ছাপ রাখেন। হিন্দিতে যেসব ছবি তাকে জনমানসে আজও উজ্জ্বল করে রেখেছে, সেগুলি হল যাত্রী, নয়া সফর, বকুল, পরখ, গ্রহণ, ময়ূরী, এক ডাক্তার কি মত প্রমুখ। রাজা রামমোহন ছবির জন্য তিনি পান BFJ পুরস্কার। দীর্ঘ মঞ্চ অভিনয়ের স্বীকৃতি হিসেবেও তাকে দেওয়া হয় স্টার থিয়েটার অ্যাওয়ার্ড। এহেন এত ছবি তার, এত মানে একটার পর একটা মাইলস্টোন ছবি, কোনটা ছেড়ে কোনটা দেব, তো সেরকমই আরেকটি মাইলস্টোন ছবি মেঘ কালো ছবি থেকে আপনাদের জন্য রইল এই গানটি।

তার থিয়েটার জীবনের শুরু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন নাটকে নবীন চিকিৎসকের প্রধান চরিত্র দিয়ে। এই সময় মানে পঞ্চাশের দশক থেকে তিনি কলকাতার পাবলিক থিয়েটারেও নিয়মিত অভিনয় করতেন। এছাড়াও দেনা পাওনা, বিপ্রদাস, অগ্নিকন্যা বহু নাটকে তিনি অভিনয় করেন। স্টারে যেসব নাটক 500 রজনী অতিক্রম করেছিল তার মধ্যে কালবৈশাখী ও ক্ষুধার নাম করতেই হয়। এছাড়াও যে নাটকটি 70 দশকে দর্শককুলকে মাতিয়ে রেখেছিল তার নাম হচ্ছে

তার নাটকের কথা শুধু যদি বলি তাহলে অবশ্যই ভুল হবে, কারণ না তিনি নট্য কোম্পানির সাথে যাত্রাও করেছিলেন। যাত্রায় অভিনয়ের অভিজ্ঞতা হিসেবে তিনি এক জায়গায় বলছেন, আমার কাছে যাত্রা মানে খোলা চষা মাঠ, ধান কাটার পর খড়ের গোজ বেরিয়ে আছে মাঠে, তার উপর ইউরিয়া সারের পলি বস্তা জুড়ে জুড়ে পাতনি, অমন জায়গায় 300 ফুট বাই 300 ফুট প্যান্ডেল কমপক্ষে 25,000 লোক ধরে, অতগুলো লোককে ধরে রাখা সহজ কথা নয়। এমনভাবেই তিনি যাত্রাকে নিজের সাথে আত্মস্থ করেছিলেন। এছাড়াও তিনি যাত্রার মাধ্যমে গ্রাম বাংলার অভ্যন্তরে প্রবেশ করে সেখানকার প্রাচীন লোকাচার ইতিহাস সম্পর্কে সম্যক জ্ঞান তৈরি করেছিলেন। এটাও ছিল তার যাত্রায় অংশগ্রহণ করার আরেকটি কারণ।

অদ্যন্ত বাঙালি বহিরঙ্গের পেছনে কিন্তু বসন্ত চৌধুরী ছিল একটি সাহেব সত্তা। তিনি থেকে থেকে চমৎকার ইংরেজি বলতেন, আবার কখনো বাংলা কথার মধ্যে ইংরেজি মিশিয়েও বলতেন। সেরা ফরাসি কোনিয়াকের রুচি, নিবিড় আমেজে হাভানা চুরুটে টান, এসব অভ্যাস তার সাহেবী সত্তাকেই প্রকাশ করে। এতক্ষণ আমরা অভিনেতা বসন্ত চৌধুরীর কথা বললাম, কিন্তু তিনি ছিলেন একজন ইতিহাসপ্রেমী এবং সংগ্রাহক, সে কথাও বলবো এই গানটির পর।

0: আমার ছিল প্রাচীন মুদ্রা এবং ডাক টিকিট, গণেশ মূর্তি এবং জামেরার সংগ্রহের অসম্ভব নেশা। তিনি যে সংগ্রহ করতেন শুধু তা নয়, তিনি এ ব্যাপারে জ্ঞানও ছিল তার প্রবল। তার বই পড়ার নেশা ছিল, তাই সঙ্গে সঙ্গে জ্ঞানও অর্জন করতেন প্রচুর। এছাড়াও তার সংগ্রহে ছিল প্রচুর দুষ্প্রাপ্য কাশ্মীরি শাল, যা মাঝে মাঝে সত্যজিৎ রায় নিতেন তার শুটিংয়ের জন্য। সময় একদম শেষ, যেতে যেতে থাকলো এই গানটি আপনাদের জন্য।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার। চলে গেল,

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি, তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মিস্টার।

0: কখনো বা ডার্লিং প্রভু তুমি জননী, কখনো বা স্নেহময় সিস্টার।
1: এতক্ষণ শুনলেন হারানো দিনের গান, উপস্থাপনায় ছিলেন পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 42 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 20 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন স্টুডিওর ঘড়িতে সময় 12:20। সময়টা আধুনিক বাংলা গানের। এখন থেকে রাত দুটো পর্যন্ত আধুনিক বাংলা গান। এ অনুষ্ঠানে প্রথমে শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে কয়েকটি আধুনিক গান। শিল্পী মোহাম্মদ রফি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান মোহাম্মদ রফির কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আধুনিক গান শুনছেন মোহাম্মদ রফির পরে, এবারে শিল্পী শ্যামল মিত্র। এখন শুনবেন শ্যামল মিত্রর কণ্ঠে পরপর কয়েকটি আধুনিক গান।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে চেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনছেন।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে

আধুনিক গানের অনুষ্ঠানে আজ শুনলেন মোহাম্মদ রফি, শ্যামল মিত্র এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া আধুনিক গান।

আকাশবাণী কলকাতা। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:05। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন মর্জিনা আবদুল্লাহ ছুঁইর গান। প্রথমে পরপর দুটি গান মান্না দের কণ্ঠে, ছবির নাম মর্জিনা আবদুল্লাহ।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবির গান। এবারের গানটি সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে। ছবির নাম মর্জিনা আবদুল্লাহ।

0: মার্জিনা আব্দুল্লা ছায়াছবির গান শুনছিলেন। এবারে মৌচাক ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান মান্না দের কণ্ঠে, ছবির নাম মৌচাক।
1: এবার মোলে সুতো হবো

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

মৌচাক ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি আশা ভোঁসলের কণ্ঠে।

মৌচাক ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

0: বড়
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

মৌচাক ছায়াছবির গান শুনছিলেন। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে ছদ্মবেশী ছায়াছবির গান, প্রথমে পরপর দুটি গান মান্না দের কণ্ঠে।

ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন ছদ্মবেশী ছায়াছবির গান। এবারের গানটি অনুপ ঘোষালের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে, প্রথমে দ্বিজেন্দ্রগীতি এবং পরে নজরুলগীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: Honor 7 FM Rainbow প্রচার তরঙ্গে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে ভোর 4টে বেজে 1 মিনিট হয়ে 15 সেকেন্ড আর ভোর 4টে মানে সময় এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন নট ভৈরব রাগে সারেঙ্গি শিল্পী পঙ্কজ মিশ্র

প্রভাতি 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ নট ভৈরব রাগে সারাঙ্গি শুনছিলেন। শিল্পী ছিলেন পঙ্কজ মিশ্র। প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে তবলা শুনবেন ঝাপতালে তবলা শিল্পী উজ্জ্বল ভারতী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এতক্ষণ প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে নটভৈরব রাগে সারেঙ্গি এবং পরে ঝাঁপতাল রাগে তবলা শুনলেন। শিল্পী ছিলেন উজ্জ্বল ভারতী। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শেষ হল।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান, আর শুনছেন আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত সঞ্চারী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবারের গানটি।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছো আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত শুনছো বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শ্রবণা ভট্টাচার্যের পরে এবারের শিল্পী জয়তী চক্রবর্তী।